সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ বুধবার, 21শে শ্রাবণ 1948 শকাব্দ, 12ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে এখন সময় সকাল 5:58। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

0: বন্দনা অনুষ্ঠানটি শুনছেন দিলীপ কুমার রায়ের কণ্ঠে।
1: বাজে যা।

এতক্ষণ শুনলেন বন্দনা অনুষ্ঠানটি। বন্দনা অনুষ্ঠানে আজ শিল্পী ছিলেন দিলীপ কুমার রায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ মেঘলা আকাশ থাকবার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় ধানের ক্ষেত্রে সেচ না দেবার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পাটের ক্ষেত্রে যদি পাট পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে তা কেটে মজুত করুন এবং পচানোর জন্য শুধুমাত্র জমা জলের ব্যবহার করুন। এছাড়া লঙ্কা চা ইত্যাদির ক্ষেত্রে বৃষ্টি থেকে রক্ষা পেতে চারাগুলি পলিথিন দিয়ে ঢেকে রাখুন, জল নিকাশি ব্যবস্থা ভালো করে করুন। আর অতিরিক্ত বৃষ্টির জন্য চায়ের

বাগানে চায়ের মশার আক্রমণ বেশি দেখা যেতে পারে, তাই কীটনাশক প্রয়োগ করুন। এছাড়া গবাদি পশুর ক্ষেত্রে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় গবাদি পশু হাঁস মুরগিদের সুরক্ষিত জায়গায় রাখুন এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় ধান ও সবজি কেটে শুকনো জায়গায় মজুত করুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনবেন মাখনার খাদ্যগুণ, এ নিয়ে বলবেন ডক্টর মাহফুজ আহমেদ।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: মাখনার খাদ্য গুণ। বলছেন ডক্টর মোল্লা মাহফুজ আহমেদ, ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ইসলামপুর সাব ডিভিশন, উত্তর দিনাজপুর।
2: এই মাখানাটা হচ্ছে নন সিরিয়াল, মানে কার্বোহাইড্রেট কম থাকে, ফলে এটা হচ্ছে সবাইয়ের পছন্দ। আর এখন আমাদের যে ধরনের মুখরোচক বিভিন্ন খাবার তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের যে ক্ষীর পায়েস বিভিন্ন মিষ্টির মধ্যে রাখা হয়, বিভিন্ন যে তরকারি হয় তার মধ্যেও কিন্তু এর ডাশ দেওয়া হয়। ডাল মাখানা খুব ফেভারিট আইটেম, বিভিন্ন ডালের যে ডিশ তার মধ্যেও কিন্তু এটা মেশানো হয়। এছাড়াও এগুলো হচ্ছে আর্লি, যেটা আমরা ব্রেকফাস্টে ব্যবহার হয়, ইভিনিং স্ন্যাক্স হিসাবে খুব ভালো। অনেকের যারা অসুস্থ, বাইরের অনেক খাবার খেতে পারে না, কারণ এর মধ্যে অয়েল কন্টেন্ট অনেক কম, সুগার কন্টেন্ট অনেক কম, এটা হচ্ছে খুব সহজ পাচ্য, ফাইবার রয়েছে অনেকটা, ফলে সব ধরনের মানুষই কিন্তু এটা খেতে পারে। মাখানাকে ব্ল্যাক ডায়মন্ড বলে, কারণ এর ফলগুলো দেখতে খুব কালো রঙের। যেহেতু বাজারে এর ক্রমশ চাহিদা বাড়ছে, দেশীয় বাজারে, আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে এর ঔষধি গুণ এবং হচ্ছে এর নিউট্রিটিভ ভ্যালু মানে খাদ্য গুণ অনেক বেশি রয়েছে। আধুনিক খাদ্য তালিকায় যেটা সব থেকে বেশি আলোচনা হয় যে কোন ধরনের খাবারের মধ্যে লো জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স কম রয়েছে, যেখানে গ্লুটিন কম রয়েছে, বা এই মাখানা হলো এমন একটা ফসল যেখানে হচ্ছে জিআই হচ্ছে অনেক কম, গ্লুটিন ফ্রি, এখানে কোনো গ্লুটিন থাকে না, যেগুলো খেলে মানুষের সুগার, কোলেস্ট্রল বা অন্যান্য শারীরিক সমস্যা অনেক বাড়ে। মাখানা খেলে সেখানে কিন্তু মানুষের আরও বেশি বিভিন্ন রোগভোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি রয়েছে, যার ফলে শরীরের মধ্যে বিভিন্ন খাবারের মাধ্যমে যে টক্সিসিটি আসে, ফ্রি রেডিক্যাল, সেগুলোকে কিন্তু প্রশম করতে সহায়তা করে, স্বাস্থ্যকে আরও ভালো রাখে। আর বিভিন্ন ধরনের যে জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সবগুলোতে কিন্তু ভরপুর এই মাখানা। তাই বিশেষ করে যারা স্বাস্থ্য ভালো রাখতে চান এবং যারা নিয়মিত যোগা বা বিভিন্ন ধরনের শরীরচর্চা করেন, তাদের পক্ষে এটা একটা সুষম খাদ্য তালিকা। রোগীদের ক্ষেত্রে তো অবশ্যই এটা একটি খুব ভালো খাদ্য, যেটা খেলে তারা অনেক বেশি সুস্থ থাকতে পারবেন।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন মাখনার খাদ্যগুণ, এ নিয়ে বললেন ডাক্তার মাহফুজ আহমেদ। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক দু স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 40 থেকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায়। কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি শুনলেন। আর এর সাথে শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন চোখের জল জমা, গ্লুকোমা, এ নিয়ে বলবেন ডাক্তার অরুণ কুমার বিশ্বাস।

0: শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
1: আজকের আরোগ্যতে শুনবেন চোখে জল জমা। এ প্রসঙ্গে বলবেন ডাক্তার অরুণ কুমার বিশ্বাস।
2: চোখে জল জমা একটি অস্বাভাবিক ঘটনা। সুতরাং চোখের জল কী, কোথায় এর উৎপত্তি, কীভাবে তা প্রবাহিত হয় এবং কোথায় যায়, এসবই জানা প্রয়োজন। বহমান কোনো নদীর সঙ্গে এর তুলনা চলে। নদী আপন বেগে পাগল পারা, আর এর গতিপথে যদি কেউ বাঁধ দিয়ে ফেলে তখনই বিপত্তি। জমতে থাকবে জলরাশি এবং একসময় কুল ছাপিয়ে প্লাবন হতে থাকবে। যাকে আমরা অশ্রু বলি তাই চোখের জল। অক্ষিগোলকের উপরের দিকে একগুচ্ছ আঙুর ফলের মতো গ্রন্থি থাকে, যাকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা অশ্রু গ্রন্থি। এই গ্রন্থির চোখের জলের প্রধান উৎপত্তি স্থল। অশ্রু এই গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পর সরু সরু নালী বা ডাক্টের মধ্য দিয়ে চোখে এসে পড়ে। চোখের একটি গুরুত্বপূর্ণ অংশ কর্নিয়াকে সিক্ত রাখা, খাদ্য যোগানো, ধুলোময়লা জীবাণু ইত্যাদিকে বের করে দেওয়া অশ্রুর মূল কাজ। এরপর ল্যাক্রিমাল পাংটা, ল্যাক্রিমাল ক্যানারিকুলি, কমন ক্যানারিকুলি, ল্যাক্রিমাল স্যাক এবং ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট হয়ে ন্যাজোফ্যারিংসে গিয়ে পড়ে। অশ্রু প্রবাহের গতিপথে কোনো কারণে বাধার সৃষ্টি হলে অথবা গতিপথ মসৃণ আছে কিন্তু বেশি মাত্রায় অশ্রু তৈরি হচ্ছে, এমন কোনো ঘটনা ঘটলেই চোখে জল জমবে। বাধাজনিত কারণগুলির মধ্যে প্রথমত পাংটাল স্টেনোসিস বা ব্লক। নাকের পাশে চোখের পাতার যে ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে চোখের জল বেরিয়ে যায়, সেই ছিদ্র সরু হয়ে বন্ধ হয়ে যাওয়াকে পাংটাল স্টেনোসিস বলা হয়। দীর্ঘদিন ধরে চোখে ইনফেকশন, ক্ষতিকারক কোনো ওষুধ, চুন বা অ্যাসিড জাতীয় কোনো দ্রব্য অথবা আঘাতে কেটে যাওয়া বা ছড়ে যাওয়া পাংটাল স্টেনোসিসের কারণ। এরপর ক্যানালিকুলার ব্লক বা কমন ক্যানালিকুলার ব্লকও ওই একই কারণে হতে পারে। জন্ম থেকেই অনেক শিশুর এই ল্যাক্রিমাল সিস্টেমটাই ত্রুটিপূর্ণ থাকে অথবা ইনফেকশনের ফলে চোখে জল জমতে পারে। ড্যাক্রোসিস্টাইটিস, ল্যাক্রিমাল স্যাকের ইনফেকশন, চোখে জল জমার এটাই প্রধান কারণ। ল্যাক্রিমাল অ্যাবসেস, ফাইব্রোসিস, ল্যাক্রিমাল টিউমার, টিবি, লেপ্রোসি, সিফিলিস, নাকের পলিপ বা টিউমার ইত্যাদির কারণে চোখে জল জমতে পারে। বৃদ্ধকালে চোখের নিচের পাতা ঝুলে গিয়ে চোখে জল জমতে পারে। চোখে জল জমার দ্বিতীয় কারণ খুবই গৌণ, যেমন দুঃখ, বেদনা, খুব জোরালো আলো, শক্তিশালী কোনো রাসায়নিক দ্রব্য ইত্যাদি অতিমাত্রায় অশ্রু নিঃসৃত করে এবং সাময়িকভাবে চোখে জল জমতে পারে। এবার আসা যাক এই জমা জলের প্রতিকারে। যে যে কারণে চোখে জল জমে সেই কারণগুলোকে সরিয়ে ফেলাই চিকিৎসার মূল লক্ষ্য। জন্মগত পাংটাল ব্লক থাকলে প্রবিংয়ের দ্বারা গতিপথ মুক্ত করা যেতে পারে খুবই সাফল্যের সঙ্গে। এই পদ্ধতি বাচ্চাকে অজ্ঞান করে করা হয়। ইনফেকশন হলে গোড়াতেই সঠিক অ্যান্টিবায়োটিক্স ও ল্যাক্রিমাল ম্যাসেজেই আশাপ্রদ ফল পাওয়া যায়। ওষুধে উপকার না হলে অপারেশন করাতে হয়। বিভিন্ন অপারেশনের মধ্যে DCR, ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি, যেখানে নাকের হাড় ফুটো করে ল্যাক্রিমাল স্যাকের সঙ্গে নাসিকা গহ্বরের সংযোগ করে দেওয়া হয়। মেডিকেল কলেজে এই অপারেশন খুব সাফল্যের সঙ্গে করা হয়। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসে এই অপারেশন খুবই কার্যকরী। কনজাংটাইভো ড্যাক্রোসিস্টো রাইনোস্টমি, ক্যানালিকুলার ব্লক থাকলে এই অপারেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে DCT করা হয়। নাকে অ্যাট্রোফিক রাইনাইটিস, টিবি, লেপ্রোসি বা ক্যান্সার হলে সাধারণত DCT করা হয়। এখানে ল্যাক্রিমাল স্যাককে কেটে বাদ দেওয়া হয়। এক্ষেত্রে চোখে জল জমা বা জল পড়া বন্ধ হবে না, তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম। মাইক্রোসার্জারিও আজকাল করা হয়ে থাকে। সুতরাং চোখে জল জমা কোনো বড় অসুখের পূর্বাভাস হতে পারে। তাই চোখে জল জমলে অবিলম্বে ডাক্তার দেখান এবং আরোগ্য লাভ করুন।
1: চোখে জল জমা এ প্রসঙ্গে বললেন ডাক্তার অরুণ কুমার বিশ্বাস।
3: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন সুকুমার ঈশ্বরের কণ্ঠে লোকগীতি।

এতক্ষণ লোকগীতি শুনলেন সুকুমার ঈশ্বরের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত ১০:১০। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।

সুপ্রভাত, আজ আন্তর্জাতিক যুব দিবস। জীবনকে জীবন্ত করে রাখতে, সমাজ সংস্কারকে সতেজ করে তুলতে যৌবনের অবদান অনস্বীকার্য। এই মানব জীবনে যৌবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়। বিশ্বকবি তারুণ্যকে প্রকাশ করেছেন যৌবনের দূত হিসেবে। উজ্জ্বল উচ্ছ্বাস, দুরন্ত চাঞ্চল্য, অনন্ত উদ্যম, অস্থির উন্মাদনা, সাফল্যের স্নিগ্ধতা, ব্যর্থতার গ্লানি, প্রেম বিরহ, পূর্বরাগ অনুরাগ, আনন্দ বেদনা, সৃষ্টিশীল কাজ, বিজ্ঞান ও প্রকৃতির উৎকর্ষতার মাঝে জীবনকে মেলে ধরার পূর্ণ আলোক জ্যোতির্ময় প্রকাশের মাহেন্দ্রক্ষণ হল যৌবন। কাজী নজরুল বলেছেন, যৌবন জল তরঙ্গ। বর্তমান বিশ্বে এ পর্যন্ত যা কিছু মহৎ কাজ সম্পন্ন হয়েছে তার অধিকাংশ কৃতিত্ব হচ্ছে যুবশক্তির। স্মরণীয় বরণীয় সেই সব মহাপুরুষদের জীবনী পর্যালোচনা করলে

দেখা যায় যে তাঁর সর্বশ্রেষ্ঠ অর্জিত সাফল্য যৌবনে এসেছে। মহামতি গৌতম বুদ্ধ দুঃখ মুক্তির উপায় অন্বেষণে রাজ্যপাঠ প্রিয় পরিজন ত্যাগ করে 6 বছর কঠোর সাধনা শেষে বুদ্ধত্ব লাভ করেন 35 বছর বয়সে, যৌবনে সুবর্ণ অধ্যায়ে। রবীন্দ্র সাহিত্যের মহত্তম লেখাগুলি রচিত হয়েছিল তাঁর যৌবনকালে। কাজী নজরুলের সম্পূর্ণ সৃজনশীল সৃষ্টিকাল ভরা যৌবনে। মিথ্যা, পচা, কুসংস্কার, গোড়ামি, ধর্মান্ধতা, কুপমণ্ডুকতার বিরুদ্ধে যুবশক্তি সর্বকালে সোচ্চার থেকেছে। অচলায়তনে নাগপাশ ছিন্ন করে অরুণ প্রাতের তরুণ দল সব সময় সম্মুখ পানে এগিয়ে গেছে। সামাজিক বিভেদ, বৈষম্য, উঁচু নিচু জাত কুল অসাম্যের বিরুদ্ধে, ধর্মের নামে মিথ্যা ভণ্ডামির বিরুদ্ধে জাগ্রত থেকেছে যুবশক্তি। মানবতা জয়গানে মুখরিত যুব সমাজ চিরদিনই চায় মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে আকাশে উঠতে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যৌবন শক্তির উদ্বোধন চাই। আজ আন্তর্জাতিক যুব দিবস।

আগস্ট মাসেই প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। আজকের ভাবনা নিয়ে আমরা প্রথমেই চলে যাব জলপাইগুড়ি জেলায়। মোহিতনগরের করলা ভ্যালি চা বাগান থেকে লিখছেন মনোমিতা চক্রবর্তী। প্রিয় প্রত্যুষা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান পংক্তির মধ্যেই লুকিয়ে আছে মাতৃভূমির প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি। দেশের মাটিতে শুধু ধুলিকণা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের শিকড়, ইতিহাস, সংস্কৃতি এবং অবশ্যই আত্মপরিচয়। এই মাটির বুকে আমরা প্রথম হাঁটতে শিখেছি, এই মাটির আলো বাতাসেই আমাদের জীবন গড়ে উঠেছে। পাহাড়, মাঠ, নদী, বন, গিরিখাত এবং মানুষের ভালোবাসায় গড়া আমাদের দেশ এক অপার সৌন্দর্যের আধার। শ্রমিকের শ্রম, কৃষকের ঘাম আর দেশপ্রেমিক মানুষের অগাধ ত্যাগে আমাদের দেশের মাটি পবিত্র হয়ে উঠেছে। আমার মনে হয় দেশকে ভালোবাসা মানে দেশকে রক্ষা করা এবং সেই সাথে কিছু কর্তব্য আমাদের পালন করতেই হবে। দেশের প্রকৃতি রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো আর সততার সঙ্গে কাজ করাই হল দেশমাতৃকার প্রতি প্রকৃত সম্মান জানানো। তাই তো কবিগুরুর সেই মহান বাণী হৃদয় ধারণ করে বলতে ইচ্ছা করে, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমার দেশের মাটি আমার কাছে যেমন গর্বের, তেমনি ভালোবাসারও। আজ আমাদের দেশের মাটি রয়েছে বলেই কিন্তু আমাদের অস্তিত্ব, পরিচয় যেমন রয়েছে, তেমনি বেঁচে রয়েছে আমাদের স্বপ্ন। লিখেছেন মনোমিতা চক্রবর্তী, করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি। এবারে আমরা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মহাতাপপুর যুগ্নিতলায়। লিখছেন সেখান থেকে অলোক কুমার পাল। প্রিয় প্রত্যুষা, পরাধীনতা শৃঙ্খল ভেঙে দীর্ঘ লড়াই ও আত্মত্যাগের রক্তস্নাত পথে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। আগস্ট মাস এলেই বুক চিরে বেরিয়ে আসে সেই গৌরবোজ্জ্বল ইতিহাস। ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি থেকে শুরু করে নাম না জানা লক্ষাধিক শহীদদের রক্তে ভেজা এই ভারতভূমি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আজ আমরা সেই অর্জিত স্বাধীনতার প্রকৃত মর্যাদা কতটুকু রক্ষা করতে পারছি? যে স্বাধীনতার স্বপ্ন দেখে তাঁরা হাসি মুখে ফাঁসির মঞ্চে বা পুলিশের গুলিতে বুক পেতে দিয়েছিলেন, তা ছিল শোষণমুক্ত, সাম্যবাদী ও সুষম উন্নয়নের এক সমাজ। অথচ আজ

তিনি ভারতে দাঁড়িয়েও আমরা নানা সামাজিক বৈষম্য, দুর্নীতি, কুসংস্কার আর সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ। ধর্ম, জাতি বা ভাষার নামে বিভাজনের দেওয়াল আমাদের ঐক্যের ভিতকে নাড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার আজও অনেক ক্ষেত্রে সুদূর পরাহত। স্বাধীনতা কেবল একটি ভূখণ্ড বা উৎসব নয়, এটি আত্মোপলব্ধির ও দায়িত্ববোধের নাম। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন দেশের প্রতিটি নাগরিকের মনে দেশপ্রেম ও মানবিকতার আলো জ্বলবে। আত্মকেন্দ্রিকতা ভুলে আমাদের সমবেত কণ্ঠে প্রতিজ্ঞা নিতে হবে, এই পবিত্র মাটির মর্যাদা রক্ষায় আমরা সদা জাগ্রত থাকব। তবেই সার্থক হবে আমাদের পরাধীনতার গ্লানি মোচনকারী সেই ঐতিহাসিক স্বাধীনতা। বীর বিপ্লবীদের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে অলোক কুমার পাল, মহাতাবপুর, যুগনীতলা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে আমরা চলে যাব বাঁকুড়া জেলার খাতড়ায়। সেখান থেকে লিখছেন প্রণব হাজরা। প্রিয় প্রত্যুষা, ও আমার দেশের মাটি, তুমি আমার প্রাণের সাথী, তোমার গন্ধে জাগে উচ্ছ্বাস, তোমার টানে জাগে বিশ্বাস। দেশপ্রেমের গভীরতম অনুভূতি যখন শব্দে রূপ নেয়, তখন জন্ম নেয় কবিতার অগ্নিস্ফুলিঙ্গ। ও আমার দেশের মাটি, এই আহ্বান শুধু একটি গান নয়, এটি আমাদের প্রাণের স্পন্দন, আমাদের নাড়ির টান। মাটির গন্ধে, ধানের পাতার দোলায়, নদীর কলতানে আমরা খুঁজে পাই মাতৃভূমির অমোঘ ডাক। ধানেরই শীষে দোলে আসা, নদীর স্রোতে বাজে ভাষা। কবিরা বারবার বলেছেন, দেশপ্রেম মানে কেবল আবেগ নয়, এটি মানুষের কর্তব্য। মাটির প্রতি টান যেন জন্মসূত্রে পাওয়া বন্ধন, যা ভাঙা যায় না। এই মাটি আমাদের শিকড়, আমাদের পরিচয়। তাই দেশের মাটির প্রতি ভক্তি মানে নিজের অস্তিত্বকে ভালোবাসা। স্বদেশপ্রেমী কবির আহ্বান, মাটির টানে জাগুক প্রাণ, স্বাধীনতার পথে রক্তে লেখা এই মাটির টানে উৎসর্গ দেখা। স্বদেশপ্রেমের কবিতায় যেমন দেখা যায় মাটির টানে প্রাণ জাগে, মায়ের কোলে শিশুর হাসি ফোটে, তেমনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে দেশের মাটি আমাদের শক্তি দেয়, সাহস দেয়। স্বাধীনতার সংগ্রামে এই মাটির টানই মানুষকে আত্মত্যাগে উদ্বুদ্ধ করেছে। আজও যখন আমরা ও আমার দেশের মাটি উচ্চারণ করি, তখন হৃদয়ে জেগে ওঠে আবেগ, উচ্ছ্বাস, উৎসর্গীকৃত প্রাণ। এই মাটির প্রতি ভালোবাসাই আমাদের ঐক্যের ভিত্তি, আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। আজও তাই উচ্চারিত হয়, ও আমার দেশের মাটি, তুমি আমার প্রাণের গান, তুমি আমার নাড়ির টান। ধন্যবাদ আন্তে, প্রণব হাজরা, খাতড়া, বাঁকুড়া। আগস্ট মাসের বিষয় ও আমার দেশের মাটি নিয়ে এবারে আমরা জলপাইগুড়ি জেলার ডিবিসি রোডে সেখানকার আর্যাবর্ত থেকে লিখছেন চিত্রাপাল। প্রিয় প্রত্যুষা, এসে গেল স্বাধীনতা দিবসের মাস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তি। তারপরে আমরা প্রাণ খুলে বলতে পারছি বন্দে মাতরম, গাইতে পারছি ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এর আগে পরাধীন ভারতবর্ষে একথা বলার স্বাধীনতাটুকুও ছিল না। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলাকে দ্বিখণ্ডিত করে বাঙালিদের দুর্বল করতে উদ্যত হলে সেই সময় বঙ্গভঙ্গ রোধের প্রসারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দেশাত্মবোধক গান রচনা করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গানটির প্রতি পরতে পরতে জড়িয়ে আছে দেশমাতৃকার আবেষ্টন, তার সঙ্গে জড়িয়ে আছে বিশ্ব মায়ের পরশ। সেই দেশমাতৃকাকে সুচতুর ব্রিটিশ সরকার দুটুকরো করে বাঙালি জাতিকে দুর্বল করতে চায়। বিশ্ববিদ্যালয় বিলের মাধ্যমে তারা উচ্চশিক্ষা, স্বাধীন শিক্ষার মূলোচ্ছেদ করতে চাইলে শিক্ষা ও ঐক্য, এই দুটোর ওপর

আঘাত এলে দেশের মানুষ সমবেতভাবে তার বিরুদ্ধে প্রথম জেগে ওঠে। 1905 সালে এই দেশাত্মবোধক গান বঙ্গভঙ্গ আন্দোলন সমর্থনে রচিত, তা হলেও আজও তা সব দেশ ও মাতৃকার জন্য প্রযোজ্য। যে দেশের মাটিতে জন্মেছি, যার কোলে আমরা লালিত পালিত, আমাদের আশ্রয়, সেই জননী সমজন্মভূমিকে আজ আমরা প্রাণ খুলে নির্ভয় বলি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা, তোমাতে বিশ্বময়ীর বিশ্ব মায়ের আঁচল পাতা, এই চিরসংবেদী মানস অবলোকন থাকুক সমগ্র দেশবাসীর হৃদয়ে। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চিত্রা পাল, আর্যাবর্ত, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এবারে আমরা বীরভূম জেলার লাভপুরে ঠিবাতে, সেখান থেকে লিখছেন অসীম মণ্ডল। প্রিয় প্রত্যুষা, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনে, বিশেষ করে বাংলার জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বিকাশে গভীর এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। লর্ড কার্জন যখন 1905 সালে বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত করেন, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করে হিন্দু মুসলিম তথা সমগ্র আপামর বাঙালিকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই গানটি স্বাধীনতা সংগ্রামীদের মনে তীব্র দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রেরণা জুগিয়েছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত বিখ্যাত রাখিবন্ধন উৎসবে এবং রাজপথে মিছিলে মিছিলে এই গানটি গেয়ে মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল। এই গানটিতে দেশের মাটিকে কোনো নিছক ভৌগোলিক সীমানা হিসেবে না দেখে তাকে বিশ্ব মায়ের আঁচল এবং সাক্ষাৎ জন্মদাত্রী মাতা হিসেবে বন্দনা করা হয়েছে। গানটি ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের হৃদয়ে এতটাই প্রভাব ফেলেছিল যে 1934 সালে দেশদ্রোহিতার অভিযোগে ব্রিটিশ সরকারের দেওয়া ফাঁসির আদেশ কার্যকর হওয়ার ঠিক আগে বাঙালি বিপ্লবী কৃষ্ণগোপাল চৌধুরী এই গানটি গাইতে গাইতে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন। দেশের মাটি ও মানুষের সঙ্গে প্রাণের যোগসূত্র স্থাপন করে এই গান সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের মধ্যে ত্যাগের স্পৃহা জাগিয়েছিল। ও আমার দেশের মাটি কেবল একটি গান ছিল না, এটি ছিল পরাধীনতা শৃঙ্খল ভাঙার এক মানসিক শক্তির উৎস, যা আপামর বাঙালিকে দেশের মাটির মর্যাদা রক্ষায় শহীদ হতে উদ্বুদ্ধ করেছিল। লিখেছেন অসীম মণ্ডল, ঠিবা, লাভপুর, বীরভূম থেকে। এবারে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলায়, সেখানকার রাঙামাটি মধ্যপাড়া থেকে লিখছেন দিলীপ কুমার দত্ত। প্রিয় প্রত্যুষা, আমার দেশ আমার কাছে গর্ব, এই দেশ আমার জন্মভূমি, এই দেশের মাটি আমার পুণ্যভূমি, প্রতিদিন আমি আমার এই পুণ্যভূমিকে প্রণাম করি, আমার এই পুণ্যভূমিতে বিশ্ব মায়ের আঁচল পাতা আছে, আমার এই বিশ্ব মায়ের শ্যামল বরণ কোমল মূর্তি আমার দেহে মনে প্রাণে মিশে আছে, আমার গর্ব হয় আমার এই দেশমাতার কোলে জন্ম নিয়েছি বলে, এবং একদিন মরণ হবে এই দেশ মায়ের বুকে, আমার এই দেশ মাতা সর্বংসহা মাতার মাতা, আমার সকল দুঃখে সুখে আমার এই মাতার মাতা আমাকে শক্তি দেন, সাহস দেন, আমি জানি না, আমি বুঝি না আমার এই দেশ মাতার জন্য কি করেছি, যিনি আমাকে প্রাণ ধারণের জন্য অন্ন যুগিয়েছেন এবং শীতল জল পান করেছি, জীবনের এই শেষ প্রান্তে এসেও আমি এটাই বলতে চাই, আমার দেশের মাটি আমার কাছে পবিত্র, এই দেশের প্রতিটি ধুলিকণা আমার কাছে সোনার চেয়েও খাঁটি, আমার দেশের মাটি হলো আমার স্বাধীনতা, আমার

জীবনের সব কিছু। আমি এই দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য হল দেশের মাটিকে আমি আমার যথাশক্তি দিয়ে রক্ষা করবই। যদি কোনো বিদেশি শক্তি আক্রমণ করে, এই দেশের মাটিতে কোনো হিংসা হতে দেব না। এই দেশের মাটিতে জন্মেছেন কত মহাপুরুষ, কত জ্ঞানী গুণী, যারা বলে গেছেন সাম্য, মৈত্রী আর ভালোবাসার কথা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের মাটিকে আমরা সবাই ভালোবেসে একসাথে থাকব এবং সারা বিশ্বের মানুষকে দেখাব মানবতার পথ। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে আমরা আগস্ট মাসের বিষয় ও আমার দেশের মাটি নিয়ে শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে। সেখান থেকে লিখছেন পাপিয়া সরকার। প্রিয় প্রত্যুষা, মা যেমন শত কষ্ট সহ্য করে তাঁর আঁচলে আমাদের আশ্রয় দেন, মাটিও পরম যত্নে অন্ন, জল, বাতাস, বাসস্থান, শীতল জল দিয়ে আমাদের ধারণ করে। যে দেশে আমরা জন্ম নিই সেটাই আমার জন্মভূমি, আমার স্বদেশ, আমার দেশের মাটি, দেশমাতৃকা। তার প্রতি সুতীব্র আকর্ষণ, অনুরাগ বা নিবিড় ভালোবাসাই দেশপ্রেম। মাটি, জল, আকাশ, বাতাস, প্রাণীজগৎ আর শৈশবের স্মৃতি থেকে উদ্ভূত দেশপ্রেমই মাতৃভূমির ধনসম্পদ, সম্মান, মর্যাদা, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মকে রক্ষার অধিকার জাগায়। তাই দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার দেশপ্রেমিকের কর্তব্য। প্রয়োজন কর্তব্যে নিষ্ঠা ও দায়িত্বে সততা। নিজেকে যে ভালোবাসে সে স্বদেশকেও ভালোবাসে, তার কাছে প্রতিটি ধূলিকণা সোনার চেয়েও দামি। উন্নত বৃত্তি, দেশপ্রেম ও ত্যাগ ও তিতিক্ষার মহৎ বৈভবে উদ্ভাসিত গৌরব, যা অহংকারের বিষয় হলেও তা অন্ধ ও উগ্র হয়ে উঠলে জাতীয় জীবনে বিপজ্জনক, ভয়াবহ সর্বনাশা পরিণতি সৃষ্টি করে। স্বজাতির শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে ডেকে আনে মানুষের মৃত্যু। জার্মানির হিটলারের উগ্র দেশপ্রেম তারই উদাহরণ। ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার, তাই এদের মধ্যে জাগিয়ে তুলতে হবে দেশের প্রতি ভালোবাসা। গভীর মমত্ব বোধ ও জীবন মন্ত্রে দীক্ষিত করতে স্কুল পাঠ্যক্রমে স্বাধীনতা সংগ্রামী, ভাষা আন্দোলনের দৃষ্টান্ত, মহামানবদের জীবনী অন্তর্ভুক্ত করতে হবে। স্বার্থপরতা ত্যাগ করে দেশের কল্যাণে সর্বস্ব বিলিয়ে দিতে পারলে দেশ সামাজিক ও অর্থনৈতিক সব দিকেই অগ্রসর হবে। এমন কোনো ধর্ম নেই যেখানে দেশকে ভালোবাসার কথা বলা হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাতৃভূমি নিছক মানচিত্র নয়, এর প্রকৃতি, প্রাণী, সমাজ, মানব সম্পদ, তার বৈচিত্র্যময় সংস্কৃতি সব নিয়ে যে পরিবার, তার কল্যাণার্থে সবার মিলিত প্রয়াস কাম্য। কেননা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তাকে আনত প্রণাম জানিয়ে বলে উঠি, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার আন্তে, পাপিয়া সরকার, অরবিন্দ পল্লী, শিলিগুড়ি।

0: সময় জানান দিচ্ছে প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয়টি জানিয়ে যাওয়া তাদের জন্য যারা এখনও এ মাসের বিষয়ে কলম ধরেননি। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে তাহলে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়া মুইভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

10:20 অতুল প্রসাদের গান শেখা বসু, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT 1348 পর্ব, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 12:00 কথায় সুরে একটায় মহিলা মজলিসে আজ শুনবেন সাহিত্য বাসর, 1:45 আদিসুর বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 3টে গান পরম্পরায় রয়েছে সুফি গীত, শিল্পী শিল্পা রাও, 3:30 যুব অনুষ্ঠানে শুনবেন যুব শক্তির হাত ধরে স্বাধীনতার আগামী এই বিষয় নিয়ে, 4টি গ্রামেগঞ্জে অনুষ্ঠানে রয়েছে মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত রয়েছেন ডক্টর সন্দীপ হেমব্রম, 4:30 ক্রীড়াঙ্গনে শুনবেন প্রসঙ্গ ডুরান্ট কাপ 2026 লাইভ ফোনির অনুষ্ঠান, অতিথি উপস্থিত থাকবেন কবি সরকার, সান্ধ্য অধিবেশনে 5টায় জওয়ানভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 রয়েছে আনন্দধারা লাইভ ফোনিন অনুষ্ঠান, 6:05 রয়েছে বিশেষ সাহিত্য অনুষ্ঠান সৃজনী, 6:35 লোকগীতি শিল্পী সহজমা, 7:05 হিন্দি ছায়াছবির গান, 8টায় আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আধুনিক গান কুমার শানু, 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে, রাত 10:30 রয়েছে মনির চানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আকাশবাণীর শিলিগুড়ির আজকের অনুষ্ঠান সূচি। এবারে 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 9টায় রয়েছে ইন্দ্রধনু লাইভ ফোন ইন অনুষ্ঠান, 11:00 চয়নিকা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিকেল 4টে পিটারা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এবং 6:05 রয়েছে গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 7টায় জয়মালা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এবং 7:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান ফার্ম টু সিটি, রাত 10টায় ছায়া গীত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে। শুনলেন 101.4 মেগাহার্জে FM প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আজ 12 আগস্ট শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা ইসলামপুর এবং উল্টো দিকে যাতায়াতকারী ছোট গাড়িগুলিকে বিশেষ করে রাত 11:00 থেকে সকাল 8:00 পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট রুট এড়িয়ে যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজে রাস্তার বেহাল অবস্থা এবং ভারী পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই রুটে যানজট হতে পারে। এছাড়া দার্জিলিং মোড় এবং NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় এবং সালুগারা সাউডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজের রাস্তার কাজ চলছে, তাই যানজটের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরবর্তীতে স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রুংদায় পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং সেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন

0: নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অন্যথা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রঞ্জিত জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
1: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিসা হ্যাঁ, ইহ এক প্রকার সে এক স্বয়ং সিদ্ধ তথ্য ভি হ্যাঁ। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয় যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
2: आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें, हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा, आइए हर घर पर तिरंगा लहराइए।
0: এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে।

অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00, 9:00 FM হেডলাইন সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলা চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না 10:00 সংবাদও। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই, কৃতিত্বের কথা উঠে এসেছে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সাপের কামড়ে 3 ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুলের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। আজ মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অশোক উইকে এই বৈঠকে রবিবার গভীর রাতে গড়চিরোলি জেলার জাপতালা গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এন উৎসরাল সেদেশের দর্ণগভী প্রদেশে অবস্থিত তেল শোধনাগার প্রকল্পে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ওই প্রকল্পটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ার সড়ক ও পরিবহন মন্ত্রী বি দেলগের সাইখান, অর্থমন্ত্রী জেড মেন্দা সাইখান, দর্ণগভীর গভর্নর ও বাজারগাল সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র্য আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের চলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে এফসি ওয়ানকে 3-1 গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে 3টিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে ডুরান্ড কাপ অভিষেকে মরশুমে 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করেই অভিযান শেষ করল এফসি ওয়ান। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে নংসেক এসএসসি মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 গোলে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল 4টায় নেরোকা রেংদাই ফুটবলের ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গতরাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং সেরজিন শান্তিমোহন ভারতকে সোনা এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘণ্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেজেলের দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নক আউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে।

0: অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধে ৭টায়। আসি বিস্তারিত খবরে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণের। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করেন তিনি।
1: বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন।
0: আগেই জানানো হয়েছে, উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। তিনি বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী তিন মাসের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি ৪৮ ঘণ্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায়। গতকাল রাজ্যের ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষ কর্তারা। দান করা রক্তের ব্যবহারে কি কি অনিয়ম রয়েছে তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া প্রশ্নের মুখে পড়ে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলি। তিনি বলেন, সংশোধনমূলক পদক্ষেপগুলি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নিয়ম মেনে চলার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েকটি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন ৪ জন সদস্য নিয়োগ করেছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর তথা সম্পাদক স্বামী আত্মপ্রিয়ানন্দ এসএসসির নতুন সদস্য হয়েছেন। বেলুড় মঠের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের ২৫ বছর পদার্থবিদ্যার শিক্ষাদান করেছেন তিনি। ২০০৫ সালে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির উপাচার্য হন। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ কমিটিতে স্থান পেয়েছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশাপাশি রামকৃষ্ণ মিশন শারদাপীঠের দায়িত্ব তিনি সামলেছেন। আরেক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী তত্ত্বসারানন্দ। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার অভিজ্ঞতা আছে তার। অন্যদিকে আইআইএম কলকাতার অধ্যাপক আর টি ভেঙ্কটেশ্বরনকে এসএসসি চতুর্থ সদস্য করা হয়েছে। কম্পিউটার সায়েন্সের স্নাতক ভেঙ্কটেশ্বরন পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং এর জন্য রাজ্য সরকার আদালতের কাছে আবারও সময় চাইবে বলে জানানো হয়েছে। এক সাংবাদিক বৈঠকে গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন নিয়মে স্কুল সার্ভিস কমিশনের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে, ফলে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। এই নীতি চূড়ান্ত হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হবে।
2: রিক্রুটমেন্টে কাজ চলছে, দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কমপ্লিটেড। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে অ্যাজ পার অর্ডার ফ্রম টাইম টু টাইম। তো ওটা আমরা সবসময় অ্যাজ পার দ্য ডাইরেকশন দ্য কোর্ট আমরা এগোচ্ছি। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে, তারতেও আমরা তো আনসার কি দিয়েছিলাম, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার।
0: জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের এসএসসিতে নিয়োগের দাবিতে আজ পথে নামছে যোগ্য চাকরিহারা সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন। বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও গণ ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই সংগঠনের সভাপতি মৃন্ময় মণ্ডল জানিয়েছেন, যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহাল করা এবং নিয়োগে জটিলতা দূর করতে দ্রুত আইনি সমাধান সহ একাধিক দাবি জানানো হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত

0: নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা এনজিওপিভির দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হয়। জিআরএসির তৈরি প্রথম এনজিওপিভি সংঘমিত্রা জলে নামানোর 3 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় জাহাজ শ্রুতির উদ্বোধন হল। ভারতীয় নৌবাহিনীর 11টি এনজিওপিভি নির্মাণ প্রকল্পের আওতায় জিআরএসি মোট 4টি জাহাজ তৈরি করছে। গতকাল শ্রুতিকে প্রচলিত রীতি অনুযায়ী বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জলে নামানো হয়। জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অফ ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মনিকা সাধু। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু বলেন, গত কয়েক দশকে ভারতীয় নৌবাহিনী জিআরএসির কাছ থেকে 110টিরও বেশি যুদ্ধ জাহাজ পেয়েছে।
1: आज हमने श्रुति को लॉन्च किया है। श्रुति एक सेकेंड तो जीआरसी बना रही है। ये 11 एनजी ओपीवीज हैं, न्यू जनरेशन ओपीवीज, जो कि बनाए जा रहे हैं, यहाँ पे बनाए जा रहे हैं। आज ये सेकेंड शिप फ्रॉम जीआरसी लॉन्च हुआ है। ये हमारी नेवल कैपेबिलिटी को बढ़ाएंगे। जब इनकी इंडक्शन होगी अगले साल शुरू से इनकी इंडक्शन हमारी नेवी में होने वाली है और हम बड़ी आउट से लुकिंग फॉरवर्ड टू दिस इंडक्शन ऑफ दिस शिप्स इन टू द इंडियन नेवी ईगरली स्टार्टिंग फ्रॉम नेक्स्ट ईयर ऑनवर्ड्स।
0: 80তম স্বাধীনতা দিবসে প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7 ও 8 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7, 8 ও 9 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10 সংবাদও। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু গতকাল 18 বিধানসভার নবগঠিত সব হাউস কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন। প্ল্যাটিনাম জুবিলি ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির কাজ, সঠিক সময়ে রিপোর্ট পেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পনীতি সরলীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে এক বৈঠক বসে। নবান্ন সভাঘরে আয়োজিত গতকালের এই বৈঠকে বিভিন্ন বণিক সংগঠন, শিল্পপতি, উদ্যোগপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 15 পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার বৃষ্টির পূর্বাভাস। আজ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 15 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডে নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েত ক্লাব আলআরবি এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7। সুন্দরবনের ঠাকুরান নদীর চর থেকে উদ্ধার হওয়া শ্রী রয়্যাল বেঙ্গল টাইগার ঠাকুরানীর ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার মৃত্যু হয় বলে বনদপ্তর সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 সদস্য নিয়োগ করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আলআরবিএসসির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16ই আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি।

0: নাম্বার 14555 এ। ভরসার অপর নাম আয়ুষ্মান। আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন রেবা সোমের কণ্ঠে নজরুলগীতি।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। ঘড়িতে এখন সময় সকাল 8:32। শুরু করছি আজ সকালের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানের এই কিছুক্ষণের আড্ডায় আমি আছি বৈশালী আপনাদের সাথে। আজ কথা বলবো গজরাজদের নিয়ে, কারণ আজ বিশ্ব হাতি দিবস। 2011 সালে এই হাতি দিবসের কথা ওঠে এবং পরবর্তীতে 2012 সালের 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এবং এই হাতি দিবস পালিত হওয়ার ক্ষেত্রে যারা অবদান রয়েছেন তিনি হলেন প্যাট্রিসিয়া সিমস এবং এলিফ্যান্ট রিইন্ট্রোডাকশন ফাউন্ডেশন দ্বারা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব হাতি দিবস 2012 সাল থেকে পালিত হয়ে আসছে। আসলে এই হাতি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল শান্ত বুদ্ধিমান এক প্রাণীর ছবি। কখনো জঙ্গলের পথে দল বেঁধে তারা হেঁটে চলেছে, কখনো সুর দিয়ে গাছের ডাল টেনে নিচ্ছে, আবার কখনো ছোট্ট হাতিটিকে ঘিরে তৈরি হচ্ছে পুরো পাল্টির নিরাপত্তা বলয়। কিন্তু এই সুন্দর প্রাণীগুলি আজ নানা কারণে বিপদের মুখে। বনভূমি কমে যাওয়া, হাতির স্বাভাবিক চলাচলের পথ অর্থাৎ হাতির করিডরে বাধাগ্রস্ত হওয়া এবং মানুষ হাতির মধ্যে সংঘাত, সব মিলিয়ে হাতি সংরক্ষণ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব হাতি দিবসের তাই লক্ষ্য আফ্রিকান হাতি এবং এশীয় হাতিদের রক্ষা করা। আজ এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের তাহলে বিষয় ভাবনায় থাক, হাতি বাঁচলে বন বাঁচবে এবং মানুষ ও হাতির সহাবস্থান কিভাবে সম্ভব, এ নিয়ে জানান আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। ফোন করুন 9434076705, এই নম্বরে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার। নমস্কার,
0: হ্যাঁ শৌভিক বাবু, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি, আজকে হাতি দিবস,
0: হ্যাঁ
1: সেই নিয়ে কথা বলছেন আর কি। আমার সত্যি কথাই একদম, মানে হাতি বাঁচলে বন বাঁচবে আর কি। আমাদের উদ্দেশ্য দিদি সেটাই আগে দেখা দরকার আর কি। হাতি এমনি এমনি কিন্তু লোকালয়ে চলে আসে না, তার পেছনে একটা কারণ হচ্ছে আমাদের নিজেদের দোষ। আমরা নিজেদের স্বার্থে বলতে গেলে জঙ্গল কেটে ফেলি, সেখানে একটা কর্পোরেট বিল্ডিং বা কোনো হয়তো কিছু একটা তৈরি করে ফেলি। এই জিনিসগুলো আমাদের কিন্তু দেখতে হবে দিদি।
0: একদমই, তাহলে হাতির যে পথটা বাধাপ্রাপ্ত হচ্ছে,
1: একদম আপনি যদি দেখেন জঙ্গল জঙ্গল এরিয়াতে অনেক সময় দেখা যায় সেখানে হয়তো আমার জঙ্গল সেভাবে কেটে দেওয়া হচ্ছে, লোকালয় চলে আসছে এবং আমাদের কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কেন হচ্ছে তার একটা আমাদের বলতে গেলে গোড়ার দিক থেকে দেখতে হবে কি কারণ। এমনি এমনি তো আমাদের হাতিরা নিজে থেকে অ্যাটাক করছে না, কোনো না কোনো কারণ। আমরা বন জঙ্গল কেটে দিচ্ছি, তাদের খাদ্য যে জিনিসটা খাবার খাবারে খোঁজে লোকালয় চলে আসে। কিন্তু আমাদের এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। আর একটা জিনিস, আমরা যখনই কোথাও জঙ্গলে ঘুরতে যাই না কেন, আমাদের একটা জিনিস আছে অবলা জীবদের বা ইয়েদের ডিস্টার্ব করা। কখন আমরা যখন দেখবেন এই দূর থেকে যখন কোনো হাতিকে আমরা দেখতে পাচ্ছি, চুপচাপ দেখা, কোনো শব্দ না করে, দেখবেন গাইড কিন্তু আমাদের সাবধান আগের থেকে করে দেয় কোনো রকম শব্দ করবেন না এবং মোবাইলটা সাইলেন্ট রাখবেন। কিন্তু আমরা অনেক সময় তাদেরকে ডিস্টার্ব করতে থাকি না, না তাদেরকে তাদের মতো থাকতে দিন, আপনি যেমন দূর থেকে উপভোগ করছেন সে উপভোগ করুন, এই জিনিসটা করা উচিত। আর একটা জিনিস, ওনারা যখন দেখবেন যে আমাদের আস্তে আস্তে এখন থেকে দিদি একটা জিনিস করা উচিত, সেটা গাছপালা, বিশেষ করে আমাদের যেসব জায়গায় আর কি হাতির সংখ্যা বেশি রয়েছে, সেটা উত্তরবঙ্গে হোক নানা জায়গায় হোক, সেইখানে আমাদের গাছপালার সংখ্যাটা আস্তে আস্তে বাড়ানো উচিত।
0: অবশ্যই, বনভূমি কমে যাচ্ছে, তাদের খাদ্যের অভাব হচ্ছে এবং তাই লোকালয়ের দিকে তারা চলে আসছে।
1: এই জিনিসটা আমরা ভেবেচিন্তে আমাদের জঙ্গল বলুন, গাছপালা বলুন এবং তাদের যে খাদ্য, যে মেন যে খাদ্য কলা গাছ বলুন এবং যা যা খাবার সেই জিনিসগুলো আস্তে আস্তে বাড়ানো দরকার। আর তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের লোকালয়ে এসে কিন্তু কোনোদিন কিন্তু অ্যাটাক করবে না। অনেক সময় দেখা যায় ধান জমি বলুন নানা রকম জমিগুলো নষ্ট করে দেয়, কারণটা একটাই, ওই আমরা আমার

0: ওদের ওদের জিনিসগুলো আমরা ওদের জঙ্গল কেটে আমরা হয়তো ধান জমি বানিয়ে নিচ্ছি বা যা থেকে
1: হ্যাঁ
0: বানিয়ে নিচ্ছি,
1: হ্যাঁ
0: আমাদের এখন থেকে দরকার ওদের জন্য লোকালয়ে ওদের যে জঙ্গল
1: হ্যাঁ
0: বাড়ানো দরকার, তাহলে কিন্তু হাতি কিন্তু সুরক্ষিত থাকবে এবং নিরাপদে থাকবে দিদি, এটাই বলবো আমি।
1: একদম একদম সঠিক বললেন, সঙ্গে থাকুন,
0: নমস্কার দিদি,
1: নমস্কার।
0: সৌভিক সরকার বললাম কসবা থেকে, নমস্কার।
1: একদম হ্যাঁ, এটা তো ঠিক কথা, সৌভিকবাবু কসবা থেকে ফোন করেছিলেন এবং জানালেন যে হাতির এই যে লোকালয়ে চলে আসবার কথা। অবশ্যই উনি যেটা বললেন যে খাদ্যের অভাব, তবে হাতির যেটা প্রিয় খাদ্য, যেটা আমরা উলু ঘাস বলে থাকি, সেই খাদ্যের অভাব হচ্ছে। এছাড়াও আরও ঘাস রয়েছে এবং উত্তরবঙ্গ, অবশ্যই আকাশবাণী শিলিগুড়ি উত্তরবঙ্গের এবং আশেপাশে যথেষ্ট বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলে উলু ঘাস ছাড়াও ঢাড্ডা, চেপটি, মালসা, পুরুন্ডি এই ধরনের যে ঘাসগুলো রয়েছে, এগুলো হাতির অত্যন্ত প্রিয় খাদ্য। এই ঘাসগুলি বাড়ানো দরকার, আর অবশ্যই যারা ফিল্ড বায়োলজিস্টরা রয়েছেন এই বিষয়ে তারা নজর দিয়েছেন। এবং সত্যি যে ডুয়ার্সের জঙ্গলে যখন সকালের আলো ধীরে ধীরে পাতার ফাঁক দিয়ে নেমে আসে, আর তখন সেই সবুজের মধ্যে দিয়ে হয়তো গিয়ে যায় হাতির একটি দল, আর তাদের কাছে এই বন কোনো কিন্তু পর্যটন স্থল নয়, এটা তাদের ঘর, তাদের পথ, তাদের জীবন। আমরা যেমন আমাদের চারপাশের বাড়ির দরজা, পরিচিত পথকে ভালোবাসি, ঠিক তেমনি বনের প্রতিটি পথ, প্রতিটি জলধারা, প্রতিটি গাছ হাতির জীবনের ধারণের বা জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আর সেই পথে যদি বাধা হয় তাহলে তো অবশ্যই হাতি অন্য রাস্তায় এগোবে, লোকালয়ে ঢুকে পড়বে। আর এই বিষয়ে হাতির বিশ্ব হাতি দিবসে আপনার এ নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে বা মানুষ ও হাতির সহাবস্থানকে কীভাবে আরও দৃঢ় করা যায় জানান 9434076705 এই নম্বরে। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো
2: হ্যালো হ্যালো,
1: শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, হ্যাঁ পরিতোষ বাবু, হ্যাঁ একদম চিনে গেছি, কেমন আছেন বলুন?
3: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: একদম ভালো আছি।
3: আর গান চালান?
1: একদম ভালো ভালো, অবশ্যই গান চালাচ্ছি, সঙ্গে থাকুন। আসলে উত্তরবঙ্গে হাতির সংখ্যা 800-র কাছাকাছি, আর সত্যিকারে বলতে আমাদের দেশ তো হাতির অন্যতম আবাসভূমি, এবং সরকারি যে সমীক্ষায় তাতে জানা যায় 29,000 হাতির বসবাস, এবং 2017-তে এ সংখ্যা ছিল 682, পরবর্তীতে 2024-এ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 800। আর এই উত্তরবঙ্গে বনাঞ্চল মানে অত্যন্ত, এবং তার মধ্যে গরুমারা, জলদাপাড়া, বক্সা, নেওরা উপত্যকা এবং অবশ্যই মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, এগুলো তো রয়েছে। তো এই নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা বলবো, জানবো আপনাদের হাতি নিয়ে কোনো অভিজ্ঞতা, জানান 9434076705 এই নম্বরে। তবে রইল এবারে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

0: শুনলেন কিশোর কুমারের কণ্ঠে ম্যায় অর মেরা হাতি ছায়াছবি থেকে। তবে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, কে প্রবীরবাবু বলছেন?
1: হ্যাঁ দিদিভাই,
0: হ্যাঁ পূর্ব বর্ধমান, তাই তো? তো শুভ সকাল। না না, অবশ্যই ফোন তো ধরবই। আর বললাম বিশ্ব হাতি দিবসে আজ হ্যাঁ গজরাজদের নিয়ে কথা হচ্ছে, তো আপনার কি কোনো অভিজ্ঞতা বা দেখা, বা আপনার কি মনে হয় যে আজ হাতিরা যে মানুষ হাতি সংঘাত হচ্ছে, হ্যাঁ যে এই নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে?
1: দেখুন দিদি ভাই, হাতি একটা অবলা জন্তু। এই অবলা জন্তু মানে এত কথা বোঝে এবং কথা শোনে। হাতি যদি নিজের শরীরটা নিজে দেখতে পেত তাহলে কিন্তু ব্রহ্মাণ্ড একদম মানে
0: ঠিক একদম।
1: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের উপরওয়ালা আর কি ভগবান সেই উনার হাতির চেহারাটা দেখতে দেয় না দিদি ভাই। তো হাতি এত বুদ্ধি, দেখুন মাহু এই সার্কাসে যখন খেলা দেখাতো, সত্যি করে আমি হাতির খেলা দেখে অবাক হয়ে যাই। ওই শিব বাবাকে নিয়ে এসে রেখে আর জল দিয়ে নারকেল ফুটিয়ে যে খেলাটা দেখাতো, সত্যি করে এত বুদ্ধি মানে কোথায় রাখে তারা। এবং যদি খেপে যায় তাহলে কিন্তু আর আর আপনার রেহাই নেই দিদি ভাই। এবং হাতিদের মানে খেপানোর জন্য

0: আমরাই কিন্তু তার জন্য দায়ী দিদি ভাই। আজকে জঙ্গল কেটে কেটে যে জঙ্গল ছাপা করে দিচ্ছি, হাতিরা সব বেরিয়ে চলে এসে ফসল নষ্ট করছে, আমাদের এদিকে মেদিনীপুর টেদিনীপুর এই সাইডটাতে পুরো ফসল নষ্ট করে দেয়, কিন্তু তারা কিছু করার নেই, তারা খাদ্যের মানে
1: অভাব।
0: অন্বেষণে অভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই অভাবটা দেখুন, আমরা মানে আমারও যদি অভাব পড়ে আমিও তো কারো দরজায় গিয়ে ভিক্ষা চাইবো, তো সেই জায়গাটা দিদি ভাই আজকে তারাও কিন্তু সেই জায়গাটা আমাদেরকে পূরণ করতে হবে, যে কারণ গাছ না কেটে তাদেরকে যদি বনের জন্তু বনেই মানায় এবং তারাও লোকালয়ে আসতে চায় না, কিন্তু তবুও তাদের অভাবের জন্য তারা লোকালয়ে চলে আসে, এবং দেখুন মানে একজন আর ল্যাজ আরেকজন ধরে ধরে যাচ্ছে, কেউ কাউকে ছাড়ে না কিন্তু।
1: হ্যাঁ, এইভাবে দল বেঁধে হাতির যাওয়া খুব
0: হ্যাঁ দল
1: সুন্দর।
0: বেঁধে, হ্যাঁ,
1: আর
0: এবং এবং এবং ওদের
1: হ্যাঁ বলুন,
0: বলেন।
1: আর উত্তরবঙ্গের এই যে নানান বনাঞ্চল রয়েছে, এই হাতির দল বেঁধে দেওয়া দেখতে প্রচুর পর্যটক কিন্তু ভিড় করে।
0: হ্যাঁ, আমরা আমরাও আমরাও আসামে গেছিলাম, তো ওদেরকে সত্যি করে বেড়াতে গেছিলাম
1: আচ্ছা
0: কামাখ্যায়,
1: আচ্ছা,
0: ওই ওই জায়গায় আমরা সেই জঙ্গলে আর কি বাস দাঁড় করিয়ে ওদের মজা দেখছিলাম।
1: আচ্ছা, আর উত্তরবঙ্গে কি আসা হয়েছে?
0: উত্তরবঙ্গে
1: যাওয়া হয়, আসা হয়নি।
0: হ্যাঁ না, গেছিলাম উত্তরবঙ্গে। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা,
0: দার্জিলিং, তারপরে দার্জিলিং, তারপরে আপনার এইদিকে আপনার
1: গরুমারা, জলদাপাড়ায় আসা হয়নি?
0: জলদাপাড়ায় যাইনি। হ্যাঁ,
1: আচ্ছা,
0: জলদাপাড়ায় যাইনি, কিন্তু এই যে ইয়েতে গেছিলাম আমরা, ওই যাওয়ার পথে, আসামে যাওয়ার পথে ওই একটা অভয়ারণ্য পড়ে ওই আপনার রাস্তার উপরে, ওটা তো জলদাপাড়া নয়, ওটা
1: না
0: ইয়ে, হ্যাঁ ওটাই জলদাপাড়া না?
1: না না, উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য গরুমারা, এটা আলাদা দিকে। তাহলে
0: গরুমারাটা যাওয়া হয়নি, জলদাপাড়াটা যাওয়া হয়েছে। ঠিক ঠিক ঠিক ঠিক, ভুল হয়ে, হ্যাঁ
1: আচ্ছা, তাহলে ওই যে বললাম প্রতি বছর এখানে হাতিদের, হাতি এবং অন্যান্য বন্য প্রাণীদের, অবশ্যই গন্ডার তো রয়েছে এক শৃঙ্গ, তো
0: হ্যাঁ ওই
1: এদের
0: সাফারি গাড়িতে ঘুরে
1: হ্যাঁ
0: দেখেছিলাম।
1: ওইটাই। আর তখন দেখতে পাওয়া যায় ওই যে আপনি বললেন হাতির দল বেঁধে যাওয়া, এ এক অপরূপ দৃশ্য।
0: হ্যাঁ, এবং একটা একটা মেয়ে আছে ওইখানকার আর কি, আদিবাসী মেয়ে,
1: হ্যাঁ
0: তার একটা আর কি আমরা ইয়েতে দেখছিলাম টিভিতে ওনার প্রোগ্রাম, উনি
1: আচ্ছা,
0: মানে হাতিকে স্মরণ করে করে যায়, আর হাতিও কিন্তু ওনাকে ভালোবাসে সত্যি করেই, তার মানে জীবনীটা দেখছিলাম, তো সত্যি মানে আমার এত ভালো লেগেছিল যে ওনাকেও শতকোটি প্রণাম দিদি ভাই, যে হাতিদের সাথে উনিও এক আত্মা হয়ে গেছেন। হ্যাঁ,
1: যাই
0: এইটুকু
1: হোক,
0: বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ
1: আপনিও ভালো
0: থাকবেন।
1: থাকবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো।
0: হ্যাঁ,
1: আসলে হাতিদের নিয়ে এই যে বলছিলাম যে তারা লোকালয়ে ঢুকে পড়ে, তবে যারা বন দপ্তর ওই বি ফেন্স এবং সৌর বিদ্যুৎ চালিত বেড়াদের বেড়া দিয়ে হাতিদের লোকালয়ে ঢুকতে বাধা দেয়, কিন্তু তা সত্ত্বেও খাদ্যের অভাব এবং অবশ্যই ফসলের জন্য, ধানের জন্য হাতিরা লোকালয়ে ঢুকে পড়ে, যাতে না ঢুকে তার ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে বন দপ্তর এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকেও। আর এ নিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা বা কিভাবে এই ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করা যায় যাতে হাতিরা লোকালয়ে না ঢুকে পড়ে, এই কচরাজদের নিয়ে যদি আপনার কিছু মতামত থাকে, ভাবনা থাকে, জানান 9434076705 এই নম্বরে। তবে বলতে ইতিমধ্যে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো, হ্যালো, শুভ সকাল। হ্যাঁ, কে বলছেন?
2: আমি প্রধাননগর থেকে গৌরী সরকার বলছি।
1: হ্যাঁ গৌরী, বল, বলুন কেমন আছেন বলুন।
2: আছি দিদি ভাই ভালো। এই যে হাতির গল্প হচ্ছে তো, আমি জানেন লাটাগুড়ির ওইদিকে না একটা জঙ্গলের মধ্যে বড় বড় মানে শিবের ইয়ে আছে। হ্যাঁ, ওইখানে কিন্তু না বড় বড় যে দাতাল হাতি বলে,
1: আচ্ছা
2: ওই হাতি এসে কিন্তু ওখানে কিন্তু অনেক ফুল গাছ আছে, টগর ফুল, সব হলুদ হলুদ ফুল গাছ আছে। হাতিরা এসে বলে কি ওখানে পুজো দেয়, ফুল দিয়ে জল দেয়, বুঝলে মানে এত সুন্দর ওখানে। তা বলে না বনে বনে তো বন্য পশুরাই সুখী,
1: অবশ্যই
2: তাই না,
1: সেটাই তাদের ঘর, সেটাই তাদের জীবন।
2: হ্যাঁ, তাদের জীবন। আরেকটা গল্প মানে আমার মা জেঠিমাদের কাছে শুনেছি, আসামের ঘটনা।
1: আচ্ছা,
2: যে জঙ্গলে ঘুরতে ঘুরতে মানে কোন ধরেন একটা লোহার জোখলো জিনিস পায়ের মধ্যে ফুট

0: গেছে হাতির ডান,
1: আচ্ছা
0: আসামের গল্প হচ্ছে। তা
1: আচ্ছা
0: আসামে কিন্তু ওই যে দোতলা, কাঠের দোতলা হয়
1: আচ্ছা হ্যাঁ
0: আসামে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো একজন ডাক্তার আছেন, তো
1: হুম
0: রাত্রিবেলাও এই হাতি বলে এসে সমাহানের ডাকছে। তো ওনার মিসেস বলে কি, দেখো হাতিটা কেন যাচ্ছে এত রাত্রিরে।
1: হুম
0: ওনারা নিচটা তো ফাঁকা, ওনারা তো ওপরে থাকে।
1: আচ্ছা
0: তারপরে দেখছে না, যে ডাক্তারবাবু বেরিয়েছেন,
1: হুম
0: হাতিটা না শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে,
1: হুম
0: শুয়ে পড়ে তারপরে পাটা দেখছে যে বড় একটা গজাল টাইপের
1: হুম
0: ঢুকে গেছে।
1: হুম
0: তারপরে তো ডাক্তারবাবু যাই হোক বের করে, তারপরে তো ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছে লোহার গিয়ে।
1: হুম
0: তারপরে কি করলো, ওর ঠিক টাইম মতো ড্রেসিং করতে আসতো, মানে এত বুদ্ধি
1: বাহ
0: বুঝলেন,
1: হুম
0: মানে
1: অবশ্যই
0: ড্রেসিং
1: হাতি তো
0: করতে।
1: খুব বুদ্ধিমান প্রাণী।
0: হ্যাঁ হ্যাঁ, ড্রেসিং করতে আসতো, ড্রেসিং করে ঠিক চলে যেত, কোনো কিছু কোনো ইয়ে নাই। তারপরে যখন সুস্থ হয়ে গেল
1: হুম
0: দিনকে, দেখা গেলো ওই যে লক হয় না, ওই কাঠের লক, যে
1: হুম হুম
0: কাঠের লক
1: হুম
0: এনে ও ছুঁড়ে করে
1: হুম
0: ডাক্তারবাবুর বাড়ির সামনে ভিজিট হিসেবে, বুঝলেন, ভাবতে ভাবতে
1: আচ্ছা
0: পারি, মানে এত গল্প ওদের যে বুদ্ধি
1: যাক,
0: কিন্তু। হ্যাঁ
1: মানে
0: মানে
1: এই একটা আপনার কাছ থেকে একটা মিষ্টি সুন্দর গল্প শুনলাম সকাল সকাল, তাই তো? যাক,
0: হ্যাঁ তাই,
1: খুব ভালো লাগলো।
0: অলৌকিক গল্প। হ্যাঁ ঠিক
1: হ্যাঁ
0: আছে,
1: একদম
0: নমস্কার, এই
1: হ্যাঁ একদম
0: গল্পগুলো শুনতে আপনাদের তো অশেষ অশেষ ধন্যবাদ এই যে প্রোগ্রামটা রাখাতে। হ্যাঁ
1: একদম,
0: হ্যাঁ
1: আপনারাও
0: ঠিক
1: সঙ্গে
0: আছে,
1: থাকুন, জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সাথে।
0: হ্যাঁ ঠিক
1: হ্যাঁ
0: আছে,
1: একদম
0: রাখি, ধন্যবাদ। হ্যাঁ
1: হুম একদম। এই আকাশবাণীর তরঙ্গে সকাল সকাল শুনলাম গৌরীদেবীর কণ্ঠে একটা মিষ্টি সুন্দর একটা কিছু গল্প। তবে এবারে চলে যাই কিশোর কুমারের কণ্ঠে এই গানটিতে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন হাতি মেরে সাথে ছায়াছবি থেকে এই গানটি। আসলে প্রতিটি বন আমাদের কাছে একটা জীবন্ত গল্প, আর সেই গল্পের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো হাতি। আর আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আকাশবাণী তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ির এই তরঙ্গে শুনলাম আজকে শ্রোতাবন্ধুদের নানান গল্প এবং তাদের মতামত। তবে আজ এবং বর্তমানে মানুষ হাতির সংঘাত এবং তাদের হাতির করিডরকে রক্ষা করা আমাদের এখন অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। আর তাই হাতির জন্য বন এবং বনের জন্য হাতি, আর এই সহাবস্থান রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এই অঙ্গীকার নিয়েই শেষ করছি বিশ্ব হাতি দিবসের নিয়ে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: আকাশবাণী শিলিগুড়ি, এবারে শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে আধুনিক গান।

এতক্ষণ শুনলেন ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সংবাদ এবং পরবর্তীতে জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরালের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের অধিবেশন বসছে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং শেরজিন শান্তিমোল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরালের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশের জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটিও লোকসভায় পাশ হয়। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। অন্যদিকে লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণী সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্প অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে

0: তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই এবং কৃতিত্বের কাহিনী উঠে এসেছে। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
1: These expressions capture the awakening

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন।
1: These expressions capture the awakening as powerfully as Vande Mataram that no other single expression has captured the awakening among the Indians. Our countless freedom fighters, this song was more than just words. They were source of courage, sacrifice and hope. Many marched to the gallows with Vande Mataram on their heart and raising their voice, Vande Mataram all the time.
0: এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরেছেন।
2: দিল্লি মে মাই ভারত কে 1000 সে অধিক ভলেন্টিয়ার্স নে হর ঘর ত্রিরঙ্গা সাইকেল যাত্রা কে দ্বারা দেশ কো ফিটনেস কা সন্দেশ দিয়া হ্যায়। কোই ভি রাষ্ট্র কো বিকশিত রাষ্ট্র বননা হ্যায় তো দেশ কে নাগরিক স্বস্থ রহে বহুত আবশ্যক হ্যায়। সাইক্লিং এ ফিটনেস কা সন্দেশ হ্যায়, পলুশন কা সলুশন হ্যায়। চলো হম সব লোগ হামারি ত্রিরঙ্গা কি আন বান ওর শান কে লিয়ে দেশ কে যুবা ফিট রহে ইস হেতু কো সিদ্ধ করনে কে লিয়ে সাইক্লিং করতে রহে।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ এবং রাত 8 সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7 ও 8 FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের ঠিক পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7, 8 ও 9 FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না রাত 10 সংবাদও। কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষায় এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, ভারতবর্ষ পৃথিবীর নানা বৈচিত্র্যের ভূমি। 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ এলাকা রয়েছে। এগুলি হাতিদের আবাসস্থল রক্ষার পাশাপাশি তাদের বিচরণ ও অভিবাসনের পথ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাতিকে বাস্তুতন্ত্রের ইঞ্জিনিয়ার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরা যাতায়াতের পথে দূর দূরান্তে বিভিন্ন উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়, এর ফলে নতুন গাছগাছালি জন্মের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকে। এদিকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব হাতি দিবস পালন করা হচ্ছে। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্পে সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ গরিব পরিবারগুলির দারিদ্র দুর্দশা আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই আর্থিক সহায়তা পাওয়া যোগ্যদের মধ্যে 84% অতি দরিদ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এদের অনেকেরই সঞ্চয় সীমিত এবং ঋণ পাওয়ার সুযোগও কম। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট।

0: করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী, এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন। আর
1: ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যে অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের মঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন, রাজ্য সরকারের চাকরির পরীক্ষা যে অনিয়ম হয়েছে তা সিবিআই তদন্ত করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে নানা সংস্কার। গত রাতে আন্দোলনকারীরা মৌন মিছিল করেন, পরে আন্দোলনস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। অনশন প্রত্যাহারের আবেদন জানান তাঁরা। উত্তরাখণ্ডে বর্ষার মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশের 6 জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করার পর গত রাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং শেরজিন শান্তিমূল ভারতকে সোনা এনে দিয়েছেন। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচের জয়ী দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরালের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে বাইক র্যালির উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। বর্ষা শেষ হতেই তীব্র গরমে নাজেহাল কোচবিহার জেলার মানুষ। সকাল থেকেই প্রবল রোদের তাপে কার্যত হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যখন বৃষ্টির দেখা মিলছে, তখন উত্তরের কোচবিহারে উল্টো ছবি ধরা পড়ছে। বৃষ্টির পরিবর্তে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। এরই মধ্যে শুরু হয়েছে জনগণনা নিয়ে সচেতনতা কর্মসূচি। গত 1 আগস্ট থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন পর্ব, যা চলবে 15 আগস্ট পর্যন্ত। জনগণনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকেও প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আগামী 16 আগস্ট থেকে গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কোচবিহার জেলায় প্রায় 8,000 গণনাকর্মী এই কাজে যুক্ত রয়েছেন। 2011 সালের জনগণনা অনুযায়ী কোচবিহার জেলার জনসংখ্যা ছিল প্রায় 30 লক্ষ। গত 15 বছরে জেলার জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার প্রতিটি মানুষকে জনগণনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত 9 আগস্ট থেকে সারা দেশের সঙ্গে কোচবিহারেও শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জেলার বিভিন্ন সরকারি দপ্তর সন্ধ্যার পর তিরঙ্গা আলোয় সাজিয়ে তোলা হচ্ছে। স্কুল, কলেজ এবং সরকারি দপ্তরগুলিতেও সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিকে সামনে রেখে কোচবিহার পুরসভার উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী। বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নেন। পথ চলতি সাধারণ মানুষের হাতেও তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। জেলা প্রশাসনের উদ্যোগেও পৃথক শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। এর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী বড়দেবীর পুজোর প্রস্তুতি। আগামী 21 আগস্ট কোচবিহার শহরের গুঞ্জবাড়িতে ডাঙ্গরাই মন্দিরে ময়না কাঠের পুজোর মাধ্যমে ঐতিহ্যবাহী বড়দেবীর পুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। শহরের ঐতিহ্য ও সৌন্দর্য ফিরিয়ে আনতেও উদ্যোগী হয়েছে প্রশাসক পরিচালিত

0: কোচবিহার পুরসভা। রাজার আমলের ঐতিহ্যবাহী দিঘিগুলি সংস্কার এবং পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহার শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 20টি দিঘি রয়েছে। এর মধ্যে বহু দিঘি দীর্ঘদিন ধরে আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়েছিল। এবার সেগুলিকে পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে পুরসভা। সম্প্রতি এই প্রকল্পের সূচনা করেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তাঁর বক্তব্য, রাজাদের শহর কোচবিহারকে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই লক্ষ্য। একই সঙ্গে কোচবিহার শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়েছে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে। একসময় রাজ আমলের পরিকল্পিত ও সুন্দর শহর হিসেবে পরিচিত ছিল কোচবিহার। তবে গত কয়েক বছরে অপরিকল্পিত নগরায়ন, নিকাশি ব্যবস্থার সমস্যা এবং নিয়মিত নালা পরিষ্কার না হওয়ার কারণে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা বেড়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির পর শহরের একাধিক এলাকায় হাঁটু সমান জল জমে চরম দুর্ভোগে পড়তে হয় নাগরিকদের। এই পরিস্থিতি মোকাবিলায় নিকাশি ব্যবস্থা উন্নতি করা এবং শহরের সামগ্রিক সৌন্দর্য ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রশাসনিক অচল অবস্থার অভিযোগ উঠেছিল। তৃণমূল পরিচালিত বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রধান ও সভাপতিদের অনুপস্থিতির কারণে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। এরপর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে প্রধানরা পদত্যাগ করেন। বেশ কিছু জায়গায় নতুন করে বোর্ড গঠন করেছে শাসক দল বিজেপি, ফলে ধীরে ধীরে পঞ্চায়েতগুলিতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতোমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে, ফলে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। এর আগে আবাস যোজনার টাকা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। এবার যাতে প্রকৃত উপভোক্তারা কোনো অনিয়ম ছাড়াই প্রকল্পের সুবিধা পান সেদিকে নজর রাখার কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তীব্র গরম, জনগণনা, স্বাধীনতা দিবসের কর্মসূচি, বড়দেবীর পুজোর প্রস্তুতি, শহরের সৌন্দর্যায়ন এবং পঞ্চায়েত পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ সব মিলিয়ে একাধিক কর্মকাণ্ডে ব্যস্ত এখন কোচবিহার জেলা প্রশাসন ও সাধারণ মানুষ। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 আগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455-এ। ভরসার অপর নাম আয়ুষ্মান।
1: আকাশবাণী শিলিগুড়ি। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিভাস রাগে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্তা।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বিভাস রাগে খেয়াল শিল্পী শিরীন সেনগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুরু হচ্ছে সীমান্ত কথা।

0: সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
1: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালঝামেলা বস্তির মানুষের জীবনযাত্রার চালচিত্র। খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি শহর থেকে লুকসান গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে। সেবক পেরিয়ে ডান দিকে কনভেনশন ব্রিজকে রেখে নাগরাকাটা যাবার রাস্তা ধরলাম। বাঁদিকে পাহাড় আর ডান দিকে তিস্তা নদী। ধীরে ধীরে এগিয়ে চললাম পূর্ব দিকে। প্রায় 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অফিসে। এখানেই দেখা হয়ে গেল লুকসান গ্রাম পঞ্চায়েত প্রধান অমর তির্কির সঙ্গে। ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরলেন এবং সেই সঙ্গে জানালেন নানান সমস্যার কথাও। নমস্কার।
2: নমস্কার।
1: লুকসান গ্রাম পঞ্চায়েত নাগরাকাটা ব্লকের অন্তর্গত। তো আপনার এই লুকসান গ্রাম পঞ্চায়েতে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে?
2: আমাদের এখানে টোটাল 26টা গ্রাম পঞ্চায়েত আছে। ওর মধ্যে ভুটান আর ভারত তো সীমান্তের মধ্যে তিনটা পড়ে। একটা হয়ে গেলো আপনার চেংমারি নেপালি লাইন বলে, একটা চেংমারি ডিপা লাইন আর একটা লালঝামেলা বস্তি। এই তিনটা ভারত ভুটান সীমান্তে পড়ছে আর কি।
1: এই ভারত ভুটান সীমান্তে তিনটি গ্রাম পড়ছে, তো এখানকার মোট জনসংখ্যা কীরকম?
2: এখানকার মোট জনসংখ্যা প্রায় 6,000-6,500 মতন আছে।
1: আচ্ছা। এই লুকসান গ্রাম পঞ্চায়েতে মানুষদের মূল সমস্যাগুলো কি?
2: ওখানকার মূল সমস্যা বলতে গেলে জলের সমস্যা সব থেকে বেশি। রাস্তাগুলো একটু খারাপ, তাও মানে এখন PMGSY মাধ্যমে

0: ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু হয়ে লাল ঝামেলা বস্তি অব্দি আছে, তারপরে আপনার ধর্নিপুর দিয়ে নেপালি লাইন চেংমারি, যেটা দুইটা মেন মেন পয়েন্ট, ওখানে অব্দি রাস্তা আছে।
1: আর এখানে উপস্বাস্থ্য কেন্দ্র কি রকম আছে?
0: উপস্বাস্থ্য কেন্দ্র বলতে গেলে আমাদের চেংমারিতে একটা আছে আর একটা টিজি হসপিটাল আছে।
1: তো মূলত যারা একদম ভারত ভুটান অঞ্চলে বসবাস করছে, সেই মানুষগুলো কোনো অসুখ বিসুখ হলে তারা কোথায় আসে, কিভাবে আসে তারা?
0: রাস্তা যেহেতু হয়ে গেছে, টিজি হসপিটাল মানে নর্মাল যদি জ্বর টর থাকে, সর্দি কাশি বা কিছু থাকে, তাহলে টিজি হসপিটাল কিংবা আপনার হেলথ সাব সেন্টারে যায়। যদি ওখান থেকে না হয় তাহলে আমাদের নিয়ারেস্ট হচ্ছে সুলখাপাড়া হেলথ সেন্টার আছে, ওখানে হসপিটাল আছে, আর আমাদের লোকসানে একটা হসপিটাল আছে।
1: আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন?
0: আমাদের এই বছরে 16 ছাত্রদের ছিল 136টা, ওর মধ্যে মোটামুটি সবই ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছে, কেউ কেউ সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছে, থার্ড ইনস্টলমেন্টও পেয়েছে।
1: আর এখানে শৌচালয় কতজন মানুষ পেয়েছেন?
0: আমাদের এখানে টোটাল মানে আমাদের যে সার্ভে হয়েছিল 2012-তে, ওখানে প্রায় 4800 মতন বাড়ি পায়খানা নাই বলে আমাদের কাছে তথ্য আসলো। ওর মধ্যে এখন অবধি আমরা 1500 থেকে 1600 শৌচাগার তৈরি করে দিয়েছি।
1: আচ্ছা, 100 দিনের কাজ আপনার এই লোকসান জিপিতে কীরকম হয়েছে?
0: ভালো হয়েছে। 17-18-তে যত আমরা কাজ করছি এমজিনার জিএসে, কোনো ফিনান্সিয়াল ইয়ারে হয় না, মানে লাস্ট 5 ইয়ার।
1: আর এখানে আপনার যে স্কুলগুলো আছে, মিড ডে মিলের পরিষেবা কেমন হচ্ছে?
0: মিড ডে মিল খাওয়া দাওয়া খুব পরিষ্কার, মাঝে মাঝে আমাদের হায়ার অথরিটিরা এসে চেক করে যায়।
1: সেলফ হেল্প গ্রুপ কাজ কীরকম হচ্ছে?
0: আমাদের নাগাটা ব্লকে 5টা গ্রাম পঞ্চায়েত, ওর মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্স ছিল লুকসান গ্রাম পঞ্চায়েতের সেলফ হেল্প গ্রুপ। তো এখন কাজগুলো ঠিকই হচ্ছে, নতুন গ্রুপ ফরমেশনগুলো হচ্ছে, যে নতুন স্কিমের মধ্যে নতুন গ্রুপ ফরমেশন করবে তাহলে 1.5 লাখ টাকা পাবে, মানে কিছু কাজ করার জন্য মিনিমাম। আর যদি ওদের প্রজেক্ট যদি ভালো থাকে তাহলে ওর থেকে বেশিও পাইতে পারে, ইয়ারলি বাড়তে যাবে। এই বছর যদি 1.5 লাখ পায় তাহলে মিনিমাম, ম্যাক্সিমাম কোনো ইয়ে নাই। সামনে বছর 2.5 লাখ পাবে, নেক্সট বছর 3.5 লাখ পাবে, এইরকম আছে।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: লুকসান গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম আরও উত্তর দিকে। সমতল থেকে হঠাৎ আমাদের গাড়ি উঁচু টিলার দিকে এগিয়ে চলল। রাস্তার দুধারে ঘন সবুজ জঙ্গল, আর একটু দূরেই দেখা যাচ্ছে ভুটান। উঁচু পাহাড় হাতছানি দিয়ে কাছে ডাকছে আমাদের। ঝর্ণার জল উঁচু পাহাড় থেকে নেমে আসছে নিচে। অপূর্ব এক দৃশ্য দেখতে দেখতে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তিতে। খুব ছোট্ট একটি জনবসতি। কথা হল এই গ্রামের গৃহবধূ দীপমালা রায়ের সঙ্গে। তিনি আমাদের জানালেন সংসারের নানান কথা।
1: নমস্কার।
3: নমস্কার।
1: এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
3: 12 বরস।
1: আপনার গ্রামের নামটা কি?
3: লালবস্তি, চেংমারি লালবস্তি।
1: আপনি যখন গ্রামে এলেন তখন গ্রামের অবস্থা কীরকম ছিল আর এখন কীরকম অবস্থায়?
3: যখন আমি গ্রামে আসছি তখন রাস্তাঘাট ঠিক ছিল না, খুব কষ্ট, গাড়ি পাওয়া যেত না। এখন রোড হয়েছে, আমি মতলব রোড হো গে তো গাড়ি সব চল রা হে, ট্রান্সপোর্টেশন ও সব ঠিক হো রা হে।
1: আচ্ছা, আর আপনার এলাকার যে সমস্ত মানুষ আছে তারা মূলত কি কাজ করেন, মানে কি সার্ভিস করেন বা কোথায় কাজ করেন?
3: জ্যাদাতর বস্তি এরিয়া হে লেকিন উদার কা জ্যাদাতর চেংমারি বাগান জো হে উদার হি জ্যাদা মতলব ওয়ার্কার করতে হে। মতলব বস্তি মে খুব উপজাউ ওয়ালা জমিন নেই হে, সুখা হে, পানি কা বহুত প্রবলেম হে, তো উদার মে মতলব সুবিধা নেই হে, ইসলিয়ে জ্যাদাতর লোক গার্ডেন মে জানা পড়তা হে।
1: আচ্ছা, গার্ডেন এ কাজ করে কি রকম তারা টাকা পায়?
3: ডেলি 120 করকে হে।
1: আপনার গ্রামে মহিলারা অনেক আছেন, তারা কি বাড়িতে কোনো কাজ করেন?
3: হ্যাঁ, ঘর মে ভি করতে লেকিন উনকোই জ্যাদা জেন্টস সে ভি জ্যাদা মহিলা কোই গার্ডেন মে ভি ঘর মে ভি পুরা করনা পড়তা হে।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে ফ্যামিলিতে?
3: ফ্যামিলি সব হে, মে হাজবেন্ড বাবা মা সব, মেরা হাজবেন্ড ডিফারেন্স মে।
1: আর আপনার বাড়িতে আপনি কি ব্যবহার করছেন, গ্যাস না লাকড়ি?
3: গ্যাস এখন, ওর কুচকুচ কাম লাকড়ি সে ভি হতায়।
1: গ্যাসটা কি আপনি নিজে করেছেন না?

0: সরকারের তরফ থেকে পেয়েছেন?
1: আমরা খুদ কি আয়ে লেকিন বহুত সারা সরকারি ভি গাঁও মে মিলা হে।
0: আর প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বাড়ি পায় আর কি, সেটা আপনার গ্রামে বা বস্তিতে কেউ কি পেয়েছে?
1: হ্যাঁ বহুত মিলা হে।
0: ধন্যবাদ, নমস্তে।
1: থ্যাংক ইউ, ধন্যবাদ।
2: এই লালঝামেলা বস্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন শান্তা কুমার বিশ্বকর্মা। প্রবীণ এই মানুষটি জানালেন তার অভিজ্ঞতার কথা।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আচ্ছা, আপনার এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
3: 25-26 বছর বেশি হয়েছে।
0: আর আপনারা একদম বর্ডার এলাকায় আছেন?
3: হ্যাঁ, বর্ডার এলাকায়।
0: তো আপনার বাড়িঘর দেখছি কাঁচা, তো আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কি পেয়েছেন?
3: আমি তো পাই নাই, অন্য লোক পাইছে।
0: আপনি অ্যাপ্লাই করেছেন?
3: হ্যাঁ অ্যাপ্লাই করেছেন, এখন পাই নাই।
0: আর বাড়িতে দেখছি শৌচাগার আছে, তো শৌচাগারটি আপনি কি নিজে করেছেন না সরকারের যে প্রকল্প সেখান থেকে পেয়েছেন?
3: সরকারি প্রকল্প খাইছে।
0: সরকার থেকে পেয়েছে?
3: হ্যাঁ।
0: আচ্ছা, আপনি কি কাজ করেন?
3: আমি গাড়ি পার্ট রিপেয়ারিং করে কাজ করছি।
0: তো এই কাজটা কতদিন ধরে করছেন?
3: আমি ওই গেছে 3 বছর বেশি।
0: আচ্ছা, আপনি এই যে পার্টসের কাজ করছেন, তো এটা কি আপনি বাড়িতে বসেই করেন না ঘুরে ঘুরে কাজ করেন?
3: না, আমি ওই বাইরে করে কাজটা, ভিতরে করে না।
0: এখানে পানীয় জলের ব্যবস্থা কীরকম?
3: পানীয় জলের ব্যবস্থা মানে ঠিক নাই, ওইটা আমি খাই, ঢাঙের জল খাই।
0: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার, ধন্যবাদ।
2: ছোট জনবসতি, সমতল থেকে বেশ কিছুটা উঁচুতে বসবাস করেন, নিজেদের প্রয়োজনে খুলেছেন এখানকার মানুষেরা স্বনির্ভর গোষ্ঠী। কিভাবে কাজ করছেন জানালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মীনা শর্মা।
0: নমস্কার।
4: নমস্কার।
0: আপনাদের এই সেলফ হেল্প গ্রুপের নাম কি আছে?
4: গুরাস।
0: কত মেম্বার আছে?
4: 11 জন।
0: কতদিন ধরে আপনি এই সেলফ হেল্প গ্রুপটা করেছেন?
4: 8 মাস হয়েছে।
0: আচ্ছা, তো কি কাজ করছেন সেলফ হেল্প গ্রুপ থেকে এখন?
4: এখন তো ওই আমরা মিটিং করি মাসে 4 বার, পয়সা জমা করি।
0: তো আপনার এই যে যে গ্রামে আপনি আছেন, কতজন মানুষ আছেন এখানে?
4: 700 জন আছে বলতে।
0: আচ্ছা, স্বাস্থ্য কেন্দ্র আছে আপনার এলাকায়?
4: একটা আছে।
0: যাতায়াত করেন কিসে আপনারা মূলত?
4: গাড়ি ভাড়া 40 টাকা লাগে আপ ডাউন করতে।
0: আপনার ফ্যামিলিতে কে কে আছে?
4: ফ্যামিলিতে ছেলে আছে, বউ আছে, নাতি আছে, স্বামী আছে।
0: স্বামী কি করেন?
4: ও বাগানে চাকরি করে।
0: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
4: ধন্যবাদ।
2: অল্প কিছু জমিতে চাষাবাদ করছেন কৃষক সুবোধ রায়, জানালেন কৃষিকাজের কথা।
0: নমস্কার।
5: নমস্কার।
0: আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
5: এখানে তো আমরা আমাদের পূর্বপুরুষরা যেকাল থেকে আছে, 34 বছর আমার বয়স চলছে, তখন থেকে আমি এই গ্রামে আছি।
0: আচ্ছা, তো কি কাজ আপনি করেন?
5: আমরা তো কৃষির সাথেই যুক্ত।
0: তো কত বিঘা আপনার জমি আছে?
5: জমি আমার খুব সামান্য, অল্প। মাঝে মধ্যে আমি অন্য মানুষের জমি লিস্ট নেই নিয়েই কৃষিকাজ করি।
0: তো কৃষিকাজ করেন, আপনি কি লাগান জমিতে?
5: ধানের সময় ধান, পাট, বিভিন্ন শাকসবজি।
0: এই যে শাকসবজি লাগান, এগুলো আপনারা কোথায় বিক্রি করেন, মানে বাজারজাত করেন?
5: আমাদের এলাকায় 2-3টা হাট আছে, হাটে হাটে গিয়ে বিক্রি করি।
0: আচ্ছা, তাতে কীরকম ইনকাম হয়?
5: ইনকাম মোটামুটি আসে, আমরা যেরকম ফসল ফলাবো মানে সেরকমই ইনকাম হয়।
0: আচ্ছা,
5: কোনো রকম এটা দিয়েই সংসার আমাদের চলে।
0: আচ্ছা, পরিবারে কে কে আছে?
5: মা বাবা আছে, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে।
0: তো ছেলে মেয়েরা কি করে?
5: ছেলে মেয়ে এখন পড়ছে।
0: তারা পড়াশোনা করছে, তারা দুপুরবেলা যে মিড ডে মিল দেওয়া হয় সেটা কি পায় ওরা নিয়মিতভাবে?
5: হ্যাঁ, ওরা স্কুলে মিড ডে মিল, মাস্টারমশাইরা তাদের দুপুরবেলা ভাত খাওয়ায়।
0: আচ্ছা, আর আপনার বাড়িতে কি শৌচালয় আছে?
5: হ্যাঁ, শৌচালয় আছে আমার বাড়িতেই।
0: আপনি বাড়িতে কি ব্যবহার করেন, গ্যাস না লাকড়ি?
5: আগে তো লাকড়ি বা চুলা উনানে রান্না বান্না করতো, ইদানিং 1-1.5 মাস হলো আমার বাড়িতে গ্যাস নিয়ে আসছি।
0: আচ্ছা, ওটা নিজে পেয়েছেন না সরকারের তরফ?
5: ওটা সরকার থেকে দিয়েছে।
0: আর সবশেষে জানতে চাইবো যে আপনাদের গ্রামের উন্নয়ন কীরকম, আশপাশের পরিবেশ পরিস্থিতি কীরকম?
5: এখন তো বর্তমান আমাদের গ্রামে ভালোই উন্নত হয়ে গেছে, রাস্তাঘাটও খুব ভালো, চলাচল ব্যবস্থা খুব ভালো হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে। যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তাগুলো, খুব ভালোভাবে আমাদের রাস্তাগুলোর কাজ চলছে এবং ভালোই আছে, এখন মোটামুটি উন্নতর দিকে আর কি।
0: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
5: নমস্কার।
0: লালঝামেলা বস্তি এই গ্রামে এসেছি এবং এখানে অনেক মহিলারা তারা একসঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলি নিয়ে এবং তারা একটা গান আমাদের শোনাচ্ছেন, এখানকার আঞ্চলিক গান, সেই গানটি আমরা শুনবো। আপনার নাম কি আছে?
6: সঙ্গীতা ছেত্রী।
0: সঙ্গীতা ছেত্রী।

0: নাম কি আছে?
1: আমার নাম সৃজনা বিশ্বকর্মা।
0: আপনার নাম?
2: সুনিতা শর্মা।
0: আচ্ছা, আপনার নাম?
1: দীপমালা রায়।
0: আপনার নাম?
3: মীনা শর্মা।
0: আমরা এই পাঁচজন মহিলাকে পেয়েছি যারা কাজকর্মের ফাঁকেও সাংস্কৃতিক আদান প্রদান করবার জন্য নিজেরা গানের চর্চাও করেন। এখানকার আঞ্চলিক গান, সেই গান আমরা এবার একটু তাদের সমবেত কণ্ঠে আমরা এখন শুনে নেব।

সীমান্ত কথা অনুষ্ঠান আজ এখানে শেষ করব। আজ আপনারা শুনলেন ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাল ঝামেলা বস্তির মানুষের জীবন ও জীবিকার কথা। সংকলন শান্তনু আচার্য।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ

0: সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হলো কেন্দ্র ও রাজ্য সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার, তফসিলি জাতি ও উপজাতি পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। 16 অগস্ট 2026 সারা রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। সারা দেশে যে কোনো সরকারি বা বেসরকারি অনুমোদিত হাসপাতালে আপনার আয়ুষ্মান কার্ড দেখান আর পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পান। যোগ্য ব্যক্তিরা মোবাইলে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে বিনামূল্যে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করুন। এছাড়াও আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সরকারি হাসপাতালে গিয়ে নিজের নাম পরীক্ষা করে আয়ুষ্মান কার্ড সংগ্রহ করতে পারেন। বিশদ জানতে কল করুন টোল ফ্রি নাম্বার 1455। ভরসার অপর নাম আয়ুষ্মান।
2: আকাশবাণী শিলিগুড়ি এবারে শুনবেন শিখা বসুর কণ্ঠে অতুল প্রসাদের গান।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান শিখা বসুর কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিইআরটি। আজ শুনবেন পর্ব নম্বর 1348।

0: श्रोताओं, अभी आपने सुना ये खूबसूरत गीत जवानों उठो, और अब इसी कार्यक्रम के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब मुझे यानी अजीत को उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी कुसुम लता, जगबंधु
1: और मंजू जी के साथ विमलेश को कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি, আজ শুনলেন পর্ব নম্বর 1348। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। লাইভ ফোন ইন অনুষ্ঠানের এই আড্ডায় আমি রয়েছি বৈশালী, এবং রয়েছে
6: আপনাদের সঙ্গে আমি রয়েছি জাহিরুল। তো বৈশালী, আজকে তো একটা বিশেষ দিন,
1: আন্তর্জাতিক যুব দিবস, তাই তো?
6: হ্যাঁ। তো আজকে আমরা কি নিয়ে তাহলে আলোচনা করি?
1: আসলে যুব দিবস বা যুব সমাজ হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো? আর যুব সমাজ আমাদের সমাজের একটা শক্তিও। আর যৌবন মানে শুধু তো একটি বয়সের পর্যায় নয়, এ যৌবন মানে কোনো কিছু ভাবার সাহস, ভুল থেকে শেখার ক্ষমতা। আর একজন তরুণ নিজের স্বপ্নের সঙ্গে সমাজের স্বপ্নকে মানিয়ে নিতে শেখে, আর তখনই সেই শক্তি হয়ে ওঠে পরিবর্তনের শক্তি, তাই তো?
6: একদম। তাহলে আমরা আজকে আলোচনা করি দেশের ভবিষ্যৎ যুব সমাজ এই বিষয়টা নিয়ে, কেমন হয়?
1: হ্যাঁ, একদম। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে এই প্রশ্নের মতামত জানান 9434076705 এই নম্বরে।
6: আর কথা তো হলো, ততক্ষণ শ্রোতা বন্ধুদের ফোনের অপেক্ষায় থাকি আর একটা গান শুনি।
1: একদম। এই অনুষ্ঠানের শুরুতেই শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি।

0: তবে জহিরুল রয়েছেন একজন শ্রোতা বন্ধু।
1: হ্যাঁ, শুনেনি তিনি কি বলতে চান।
0: শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, ফিরে যাই গানে। হ্যালো।
2: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
1: হ্যাঁ প্রবীর বাবু, কেমন আছেন?
2: ভালো আছি দিদি। দাদাভাই আপনি কিরকম আছেন? দাদাভাই
1: আমরা সবাই ভালো আছি।
2: হ্যাঁ ভালো আছি। আজকে যুব দিবসে যুবর মধ্যে আমি বুড়ো দিবস পালন করছি দাদাভাই।
1: না না, আসলে যুব ভাবটা মনে
0: একদম।
2: হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে একটা দামি কথা বলেছেন দাদাভাই। এবং দেখুন দেখুন দেখুন, আমি আর্মি ক্যাম্প থেকে বলছি দাদাভাই। আজকে আর্মি ক্যাম্পে এই 20 বছরের ছেলে মেয়েরা মানে আপনার এই অগ্নিবিদে এসছে, তাদেরকে দেখে আমার আমার মনে হচ্ছে যে সত্যি করে আমরা এখনো ভারত মাকে যদি উদ্ধার করতে পারি তাহলে এই যুব ছেলেরাই পারবে। এবং আমারও মনে হচ্ছে যদি আমি ওই সেই 20 বছর বয়সটা পেতাম তাহলে এদের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে এদের সাথে মানে ভারত মাকে উদ্ধার করতে লেগে যেতাম। তো এই জায়গাটা থেকে যুব শক্তিটাকে আমরা সত্যি করে আমরা যেভাবে ভাবছি, তো দেখুন দাদা ভাই, আমরা যুব শক্তিকে যদি একটু আমরা ফেলে উঠিয়ে দিই তারা তারা কিন্তু অনেক কিছু করতে পারবে দাদা ভাই। এবং দেখুন হ্যাঁ, আজকে যুব মেয়েরা মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই দাদা ভাই, কারণ এরোপ্লেন চালাচ্ছে, রেল চালাচ্ছে, তারপরে দেখুন এই যে অপারেশন সিঁদুর, খুব বেশি হার্ডলি বয়স হলে 30 বছর বয়স আমাদের দুই মেয়ে ভদ্রমহিলা, তো তাদেরকেও আমার শতকোটি প্রণাম দাদা ও দিদি ভাই। হ্যাঁ, তাদেরকে দিয়ে এই যে যুব শক্তি যে কাজগুলো আমরা পাচ্ছি, আজকে রাত্রে যে ঘুমাচ্ছি ঘরে তাদের জন্যই কিন্তু তারা পাহারা দিচ্ছে বর্ডারে বর্ডারে, মানে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, সেই কঠোর পরিশ্রম করে আজ কিন্তু যুব সমাজ এগিয়ে যাচ্ছে। আজকে করোনার সময় যেভাবে যুবরা এগিয়ে এসেছিলেন মানে নার্স ডাক্তার, এই তাদেরকেও আমাদের সত্যি করে ধন্যবাদ জানানো উচিত দিদি ভাই।
1: একদম ঠিক কথা বলেছেন প্রবীর বাবু, সেজন্যই এই যুব সমাজই দেশের ভবিষ্যৎ, এটাই আজকে আমাদের বিষয়।
2: দাদা ভাই একদম যুব সমাজ একদম এর জন্য সত্যি করে আজকে পড়ালেখা শিখে যুব সমাজ কিছু পাচ্ছে না চাকরি করতে, কিন্তু তবুও মানে আমি চাইবো ভারত মানে রাষ্ট্রসংঘের কাছে যে তাদেরকে কিছু কিছু করে কিছু কাজ দেওয়া হোক যাতে তাদের মনোবলটা না ভেঙে যায় এবং তারা যেন এগিয়ে যেতে পারে। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ প্রবীর বাবু আপনাকে।
0: নমস্কার। হ্যাঁ, এটা তো প্রবীরবাবু ঠিকই বলল, তবে ভারত সরকার নানান উদ্যোগ রয়েছে ভারত সরকারের যুবদের ক্ষেত্রে। তবে ইতিমধ্যে রয়েছে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
3: হ্যাঁ নমস্কার।
1: কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: অমিতাভবাবু বলছেন?
3: হ্যাঁ অমিতাভবাবু বলছি।
0: হ্যাঁ কোথা থেকে বলছেন?
3: দুবরাজপুর।
0: হ্যাঁ দুবরাজপুর, ঠিক। কেমন আছেন?
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার অমিতাভবাবু, বলুন আজকের বিষয়টা। আমরা ভালো আছি।
0: আজকে যে আন্তর্জাতিক যুব দিবস, এ নিয়ে আপনার যদি মতামত জানান।
3: আন্তর্জাতিক না জাতীয়?
0: আন্তর্জাতিক।
1: আমরা আজকে বিষয়টা ঠিক ওইভাবে রাখিনি, মানে বলা যেতে পারে দেশের ভবিষ্যৎ যুব সমাজ,
0: যেহেতু
1: যুব দিবস সেজন্য দেশের ভবিষ্যৎ যুব সমাজ, এটা নিয়েই আপনি আপনার মতামত জানাবেন।
3: হ্যাঁ, তো দেখুন যুবশক্তি হচ্ছে বা যুবশক্তি আমাদের দেশের ভবিষ্যৎ। তো আমরা যখন মানে যুবক ছিলাম তখন আমরা যখন দেশের মানে কাজে ঝাঁপি ছিলাম বা ধরুন কোনোভাবে যখন দেশকে সমৃদ্ধ করেছিলাম ইয়েতে, তো আজকের যুবশক্তি কিন্তু অনেকটাই মানে সচেতন, তারা কিন্তু এগিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি খেলাধুলার ক্ষেত্রে বলুন, বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, সেনাবাহিনীর ক্ষেত্রে বলুন, তারা তো অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে আমাদের যুব সমাজ। আর দেশের সম্পদকে রক্ষা করার মহান দায়িত্বটা তুলে নিয়েছে এই দেশের যুবশক্তি। তো আজকে দেখুন খেলাধুলার ক্ষেত্রেও দেখুন, বৈভব সূর্যবংশীর মতো

0: যে যুবক না, সেও কিন্তু অনুপ্রাণিত করছে
1: সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন
2: বিচ্ছিন্ন।
1: হয়ে গেল।
2: হ্যাঁ
1: হ্যাঁ, অমিতাভবাবু যেটা বলছিলেন, হ্যাঁ প্রবীরবাবু একই কথা বলেছেন যে এই যুব সমাজেরাই, যুব সমাজই কিন্তু দেশের ভবিষ্যৎ। কারণ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ যেই কাজগুলো, যেখানে বল লাগে, যেখানে সাহস লাগে, যেখানে শক্তি লাগে, সেখানেই কিন্তু যুব সমাজ। যুব সমাজ বলতে শুধু কিন্তু ছেলেরা নয়, মেয়েরাও,
2: একদম
1: নারী পুরুষ উভয়ই, উভয় মিলেই এই যুব সমাজ। তবে কথা তো অনেক হলো, বৈশালী একটা গান,
2: তবে গানে যেতে যেতে রয়েছেন আরো এক শ্রোতা বন্ধু, শুনি।
1: আচ্ছা,
2: হ্যালো।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছেন?
3: আমি ফুলবাড়ি থেকে মিনতি।
1: হ্যাঁ মিনতি দি, বলুন।
3: বলছি, জাতির মেরুদণ্ড হলো যুব সমাজ।
2: একদম,
3: আমাদের যে আগে মানে দেশ ভারত যে যারা স্বাধীনতা করেছেন, বর্তমান যুগে অত ভালো যুব সমাজ এখন নেই। নেশা, দারুণ রকমের মানে এই ফালতু ইতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে কিছু কিছু যে নাই তা বলছি না, অনেকটাই আছে। তবে যুব সমাজকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে নানান ইয়ের মধ্যে। হ্যাঁ, আমি এসব নিয়ে বেশি বলতে পারছি না, কারণ আমি এই দুদিন হলো আপনাদের ওখানে এখানে জয়েন করেছি, লাইন পাই না। হ্যাঁ, আমি যেটুকু বললাম, যুব সমাজকে আরো এগিয়ে আসতে হবে।
1: খুব ভালো মিনিতি দি।
2: হ্যাঁ,
1: আর আপনি একটা জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন, যে যে যারা জাতির মেরুদণ্ড, তারা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই চিন্তার কারণ কিন্তু বৈশালী, এবং সেই নিয়ে কিন্তু ভারত সরকার, আমাদের দেশের সরকার, রাজ্য সরকার, সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে যে একটা নেশামুক্ত দেশ গড়ে তোলা, এবং তার সঙ্গে সঙ্গে নেশামুক্ত পৃথিবী গড়ে তোলার।
2: একদমই, কারণ যুবরাই দেশের ভবিষ্যৎ, এবং যে বৃহৎ পরিবর্তন আমরা সেই গোড়া থেকেই দেখে এসেছি, যে পরিবর্তনের মেইন সময়টাই হচ্ছে এই যৌবন সময়টা, বিরাট।
1: একদম,
2: হ্যাঁ, তো এই যুবকরা দেশের ভবিষ্যৎ, তাদেরকেই এই পরিবর্তন আনতে হবে এবং সমস্ত শুভ কাজে
1: নিজেদেরকে এগিয়ে আনতে হবে,
2: এগিয়ে আনতে হবে,
1: তাহলেই দেশ সমৃদ্ধ এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে।
2: চলে যাই এবার সেই গানে ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি। রয়েছে কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানে,
1: আর আমরা আজকে আলোচনা করছি দেশের ভবিষ্যৎ, যুব সমাজ এই বিষয়ে।
0: হ্যাঁ, এই বিষয়ে শ্রোতারা আপনাদের মতামত জানান 9434076705 এই নম্বরে। কিছুক্ষণ আগে আমাদের এক শ্রোতা বন্ধু বলছিলেন না যে যুব সমাজ নানানভাবে অন্য অন্য কিছুতে আসক্ত, তবে এটার ক্ষেত্রে তুমি তোমার কি মনে হয় কি বলতে চাও? তবে সেক্ষেত্রে মোবাইল ফোন এবং
1: নেশা বলতে শুধু যে ড্রাগের নেশা সেটা নয়, সমস্ত রকম খারাপ নেশা, সেটা মোবাইল ফোনে আসক্তি, গেমে আসক্তি, ড্রাগের নেশা হতে পারে, তামাকজাত দ্রব্যর নেশা হতে পারে, বা আরও কোনো খারাপ নেশা, সেটাই খারাপ যেটা যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাদের যে চিন্তা শক্তি, তাদের যে তারুণ্য, তাদের যে ইচ্ছা শক্তি, তাদের যে উন্মাদনা, এই জিনিসগুলোকে ধ্বংস করে যেই জিনিস, সেটাই কিন্তু খারাপ নেশা। এবং এর কবলে যারা, যেই সমস্ত যুবরা পড়ে যাচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই নেশায় আসক্ত বলা যেতে পারে।
0: অবশ্যই। তবে যুব শক্তি বা যেটা আন্তর্জাতিক যুব দিবসের ক্ষেত্রে প্রথম যেটা, সে যুবরাই হচ্ছে সমস্ত জাতি এবং দশ দেশের ভবিষ্যৎ,
1: ভবিষ্যৎ এবং চালিকা শক্তিও বটে,
0: শক্তিও বটে।
1: কারণ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাতেই কিন্তু তারা তাদের অবদান রাখছে,
0: আর এই আসক্তি অবশ্যই আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়।
1: একদম। কারণ এই যে কবির 18 বছর বয়স্ক

0: কবিতাটা মনে পড়ে যাচ্ছে। ঠিক এই সময়টা কিন্তু একটা খুব বড় সময়, কারণ এই সময় কিন্তু যে বিচার বিবেচনা করে প্রাজ্ঞ বয়স্ক ব্যক্তিদের মতো তারা কিন্তু কাজ করে না, তারা সহজেই কোনো বিষয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদেরকে কিন্তু তারা সহজেই জড়িয়ে ফেলে এবং নিয়োজিত করে ফেলে সেই বিষয়ে। অনেক ক্ষেত্রেই কিন্তু তারা এর ফলাফল কী হতে পারে বা আগে কিছু হয়তো চিন্তাই করে না। তো এই জিনিসটা নিয়ন্ত্রণে রাখাটাও একটা খুব জরুরি, কারণ দেশ গড়তে গেলে গঠনমূলক কাজগুলোই দরকার।
1: তবে এই নিয়ে শ্রোতা বন্ধুরা কি বলছেন জানান আমাদের 9434076705 এই নম্বরে।
0: হ্যাঁ, শ্রোতা বন্ধুদের মতামতের অপেক্ষায় রয়েছি। অনেক শ্রোতা বন্ধু তাদের মতামত জানিয়েছেন। সত্যি দেশের ভবিষ্যৎ যে যুব সমাজ তারা কিন্তু স্বীকার করে নিয়েছেন। আরো শ্রোতা বন্ধুরা ফোন করুন আর
1: চলে যাই পরবর্তী গানটিতে। ঈশিতার কণ্ঠে শুনে নিন এই গান।

0: আলোচনা হচ্ছে যুব দিবসে
1: দেশের ভবিষ্যৎ যুব সমাজ। আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে আর আপনাদের মতামত জানান।
0: অবশ্যই
1: দেশের ভবিষ্যৎ যুব সমাজ, আমরা যুব সমাজ নিয়ে আলোচনা করছিলাম, তার ভালো মন্দ দিক সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করছি। তো বৈশালী, যেটা আমরা একটা নেগেটিভ দিক নিয়ে আলোচনা করলাম যে নেশা নিয়ে, তো সেটা যেমন সেই নিয়ে আমাদের বর্তমান সরকার এবং পূর্ব সরকার সবাই কাজ চালাচ্ছে এবং প্রত্যেকেই চায় যে তাদের বাড়ির সন্তান, তাদের বাড়ির যে ছেলে বা মেয়েটি রয়েছে তারা যেন এক নেশামুক্ত পৃথিবীর সদস্য হয়ে ওঠে।
0: অবশ্যই যুবদের, আর এখন যুবদের নানান এত দিক নিজেদেরকে মেলে ধরবার। হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া তো রয়েছে, মোবাইলের একটা ভালো দিকও রয়েছে। আগে একটা মঞ্চের দরকার ছিল, কিন্তু এখন বৃহৎ মঞ্চ।
1: হ্যাঁ, আর এই জায়গায় যুব সমাজকে কিন্তু একটা ভাবনার জায়গায় মানে নিয়ে আসার সময় হয়েছে, আর দেশের যুব সমাজকেও একটু ভাবতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ার ওপর শুধু যদি নির্ভর করে থাকা, কারণ সেখানে প্রচুর ভুয়ো খবর, ভুয়ো তথ্য,
0: ঠিক,
1: এবং যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু নজরে বা চিন্তাভাবনায় রাখা দরকার।
0: হ্যাঁ, আর তাই মনে হয় যুব সমাজ যেহেতু ভবিষ্যতের একদম মেরুদণ্ড, তো সেক্ষেত্রে তার ভাবা উচিত কখনোই কোনো প্রযুক্তি যেন তাকে কন্ট্রোল না করে।
1: একদম।
0: হ্যাঁ, সে তার প্রযুক্তির কন্ট্রোলটা যেন তার নিজের হাতেই থাকে।
1: একদম।
0: তবেই, কারণ এই স্ক্রিন টাইমটা অত্যাধিক হয়ে গেলে যুব সমাজের ওপর তার প্রভাব পড়বেই পড়বে,
1: এবং পড়ছেও, যেটা আমাদের চিন্তার কারণ। তবে এত কিছুর খারাপের মাঝেও যুব সমাজই কিন্তু দেশের ভবিষ্যৎ, কারণ এই যুব সমাজই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশকে ধরে রাখতে এবং দেশের ভবিষ্যৎ গড়তে কিন্তু সাহায্য করে। শুধু বলবো না, তারাই এগিয়ে আসে এবং তারাই জাতির মেরুদণ্ড।
0: হ্যাঁ, আর তাছাড়া সোশ্যাল মিডিয়ার যে ভালো দিকটা রয়েছে সেই দিকটাকেও যেন তারা ব্যবহার করে।
1: অবশ্যই।
0: তবে যুব সমাজ বা যুব দিবসের আলোচনা তো রয়েছে, জানবো শ্রোতাদের কাছ থেকে। ফোন করুন 9434076705 এই নম্বরে। চলে যাই,
1: এবারে গান শুনি।
0: একদম, জুবিন গার্গের কণ্ঠে এই গানটি।

0: শুনলেন জুবিন গার্গের কণ্ঠে এই গানটি।
1: হ্যাঁ, কথা তো অনেক ছিল বৈশালী, কিন্তু আমাদের তো যাওয়ার সময় হয়ে গেল।
0: একদমই, সময় বলছে আজ এখানেই থামতে, কিছু কথায় কিছু গানের লাইভ ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।
1: সকলে ভালো থাকবেন,
0: ভালো থাকবেন,
1: সুস্থ থাকবেন,
0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর জন্য বিষয় ভূগোল। পাঠদান করবেন কালীকমলা উচ্চ বিদ্যালয় ফর গার্লস বিদ্যালয়ের শিক্ষক, মাফ করবেন, শিক্ষিকা রুমা সরকার।
1: শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। শুনবেন দুর্যোগ বিষয়ে, পাঠদান করবেন রুমা সরকার, কালীকমলা উচ্চ বিদ্যালয়।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সুস্বাগতম। আমি রুমা সরকার, কালীকমলা বিদ্যাপীঠ ফর গার্লস বেলেঘাটার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে এসেছি। আমার সঙ্গে আমারই স্কুলের নবম শ্রেণীর তিনজন ছাত্রী আছে। তোমরা তোমাদের নামগুলো বলো।
3: আমার নাম স্নেহা বর।
4: আমার নাম সোনালী খাতুন।
5: আমার নাম মেঘনা দাস।
2: আজকের এই অনুষ্ঠানে আমরা ষষ্ঠ অধ্যায় নবম শ্রেণীর দুর্যোগ এবং বিপর্যয় হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স এই অধ্যায়টি আমাদের পাঠ্য বিষয় আজকে। দুর্যোগ বলতে তোমাদের কোনো প্রাথমিক ধারণা কি আছে? দুর্যোগ বলতে তোমরা কি বোঝো? ঠিক আছে, তোমাদের বলছি। প্রথমে ধরো কয়েকদিন বেশ এক নাগারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে। মা তোমাকে এমনি দেখবে, মা বাবা তোমাদের বলেই থাকেন এটা যে এই দুর্যোগে আর বাড়ি থেকে বেরোতে হবে না। তো এইটা, এই যে কথার মধ্যে বেরোলো, এটাই হচ্ছে দুর্যোগ। প্রাকৃতিক কারণে যে সমস্ত ঘটনার দ্বারা আমাদের যে স্বাভাবিক দৈনন্দিন যে কার্যকলাপ তার যদি বিঘ্ন হয়, বিঘ্ন ঘটে বা বিঘ্নিত হওয়ার কোন সম্ভাবনা থাকে, সেটাকেই আমরা বলছি দুর্যোগ। তার মানে প্রতিদিনের জীবনে আমাদের প্রাকৃতিক কারণের প্রভাবে প্রতিদিনের জীবনে আমাদের যে বিঘ্ন ঘটছে সেটাকেই আমরা বলছি দুর্যোগ। বলো তো কি বললাম?
3: বিঘ্ন বলতে যে
2: আমরা, দুর্যোগ বলতে আমরা কি বুঝলাম?
3: প্রাকৃতিক কারণে যে সৃষ্টি যে শক্তিগুলো তাকেই দুর্যোগ বলছি।
2: না, সেগুলো যখন কোন আমাদের বিঘ্ন ঘটাচ্ছে, আমাদের দৈনন্দিন কার্যকলাপ ওই প্রাকৃতিক কারণে যখন দৈনন্দিন কার্যকলাপ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিঘ্নিত হচ্ছে, সেই তাকেই আমরা বলছি দুর্যোগ। যেমন এই দুর্যোগের কতগুলো বৈশিষ্ট্য আমি যদি আলোচনা করি, দেখো তাহলে এটা হচ্ছে, আমরা একটা জিনিস দেখলাম যে এটা হচ্ছে পরিবেশের স্বাভাবিক যে অবস্থা। মানে আমরা রোজ যেমন ঘুম থেকে উঠে দেখি যে আজকে সব ঠিকঠাকই আছে। সব ঠিকঠাক মানে কি? ধরো বৃষ্টি হচ্ছে না বা যেরকম তাপও ঠিক আছে, কোনো কিছুর পরিবর্তন নেই, তাহলে সেটা স্বাভাবিক একটা পরিবেশ। তো এইরকম স্বাভাবিক অবস্থা থেকে যখনই একটা অন্যরকম কিছু হচ্ছে, মানে স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুত ঘটনা যেটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে, সেটাকেই আমরা বলছি দুর্যোগ। তাহলে দুর্যোগের বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে যে পরিবেশের যে স্বাভাবিক অবস্থা সেখান থেকে একটা বিচ্যুত ঘটনা যা আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, এই যেমন তুমি স্কুলে বেরোবে, কোনো একটা কাজে যাবে, হঠাৎ করে যদি জোরে বৃষ্টি নামে, তুমি তো যখন বাধাপ্রাপ্ত হলে, তাহলে প্রাকৃতিক কারণে তোমার কার্যকলাপ ব্যাহত হচ্ছে বা তুমি বাধাপ্রাপ্ত হচ্ছ, সেটাই হচ্ছে দুর্যোগ। কি বললাম বলো, মেঘনা বলো?
3: প্রাকৃতিক মানে স্বাভাবিক থেকে অস্বাভাবিক কোন জিনিস হলে,
2: হ্যাঁ একদমই,
3: আমরা দুর্যোগ।
2: হ্যাঁ, প্রাকৃতিক কারণগুলোর একদম বিপরীত কিছু ঘটলে, রোজ যেমন দৈনন্দিন যেমন আমরা দেখি, তার যদি থেকে বিচ্যুত কিছু ঘটনা ঘটে সেখান থেকে আলাদা, সেটাই হচ্ছে দুর্যোগ। এবারে দেখো, এই দুর্যোগটা কিন্তু সাধারণত খুব অল্প স্থান জুড়ে হয়, মানে খুব একটা বেশি জায়গা এটা কভার করে না, এবং ক্ষয়ক্ষতির যে মাত্রা, বৃষ্টি হলে আর কি ক্ষয়ক্ষতি হবে, বৃষ্টি হলে তো ভালো, কিন্তু এই ক্ষয়ক্ষতির মাত্রাটা আমরা দেখছি যে এটা একটা ছোট আকারে ঘটছে। মানে যদি কারোর বাড়ির উঠানে একটু জল জমলো বা নালা নর্দমা ভরে গেল, তোমার রাস্তায় যে রাস্তা দিয়ে তুমি, তোমরা শহরের ছাত্রী, যে রাস্তা দিয়ে তোমরা স্কুলে যাও, সেই রাস্তায় একটু জল জমে গেল, হ্যাঁ, বা নর্দমাগুলো ওভারলোডেড হলো, মানে ওভারফ্লো করলো নর্দমা দিকগুলো, তাহলে এগুলো হচ্ছে ক্ষুদ্র স্কেলে, মানে খুব একটা মানুষের বিপদ আসছে কিন্তু এমন নয় যে সেটা সাংঘাতিক কোনো কিছু। তাহলে কি হচ্ছে? তাহলে এটাও দুর্যোগের একটা বৈশিষ্ট্য যে দুর্যোগ কিন্তু খুব অল্প জায়গা জুড়ে হয়, আর প্রকৃতি আর মানুষ উভয়ের কাজের মাধ্যমেই কিন্তু দুর্যোগ ঘটতে পারে। এটা কেন বললাম আমি, প্রকৃতি আর মানুষ, কারণ প্রাকৃতিক এই যে ঝড় বৃষ্টি বা ভূমিকম্প এগুলোর উপরে কিন্তু আমাদের হাত নেই, কিন্তু আমরা মানুষ কি করি? তাহলে আমরা জল দূষণ করি, বায়ু দূষণ করি, এগুলোর কিন্তু পরে যে ফলগুলো আমরাই ভুগি, তাহলে এগুলোও কিন্তু আমাদের জীবনে দুর্যোগ বয়ে আনে, তাই না? তাহলে আমরা দেখছি যে দুর্যোগ কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক কারণে ঘটে না। তাহলে এবার তোমরা আমাকে বলবে যে ম্যাম, তাহলে দুর্যোগ কিভাবে ঘটে? দুর্যোগের প্রকারভেদ আছে, দুর্যোগ কিন্তু তিন প্রকারের হয়। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর দু নম্বর হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ, আর প্রাকৃতিক এবং সামাজিক, মানে প্রাকৃতিক প্রকৃতিও কেও আমরা এর পর্যায়ে ফেলতে পারি, এবং সামাজিক কারণে মানে মানুষও এর মধ্যে যুক্ত, এরকম সামাজিক প্রাকৃতিক কিছু দুর্যোগও রয়েছে। তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বলে দিতে হবে না তোমাদের, প্রথমেই বললাম যে ভূমিকম্প, তারপরে এই ধরো অতিরিক্ত বৃষ্টির ফলে যে বন্যা, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগে কি কি বলো?
3: জল দূষণ,
2: হ্যাঁ,
3: বায়ু দূষণ,
2: হ্যাঁ, এইগুলো ঠিক ঠিক বলছে। তাহলে জল দূষণ, বায়ু দূষণ, এগুলো হচ্ছে মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ। আর সামাজিক প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরো আমরা মানুষ আমরা কি করছি, নির্বিচারে গাছপালা কেটে ফেলছি, একদম ভাবছি না যে আমাদের ভবিষ্যতের অস্তিত্ব আমরা বিপন্ন করে ফেলছি, এটা আমরা না ভেবে আমরা কিন্তু এই অরণ্য ধ্বংস করে ফেলছি। এবং এই অরণ্য ধ্বংস করার কারণে যেটা হচ্ছে, সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে ভূমিক্ষয় হচ্ছে। মানে গাছের শিকড়ের প্রধান কাজ কি? মাটিকে ধরে রাখা। এবং তুমি যদি নির্বিচারে বৃক্ষছেদন করো কোনো নিয়ম না মেনে, তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে তোমার মাটি কিন্তু ক্ষয় হবে। একবার বৃষ্টি হলেই সেই মাটি একবারে ধুয়ে চলে যাবে, এবং যাকে আমরা বলি ভূমিক্ষয়। এবং এই ভূমিক্ষয়ের ফলে পাহাড়ি অঞ্চলে দেখো প্রায়ই ধস নামছে, তারপরে বৃষ্টি এত কম হচ্ছে যে খরা সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে এর সঙ্গে দেখো আমাদের মানুষের কাজ এবং প্রকৃতি উভয়ই যুক্ত, তাই এই দুর্যোগগুলোকে বলা হচ্ছে সামাজিক প্রাকৃতিক দুর্যোগ। তাহলে দুর্যোগ কয় প্রকার বলো?
3: তিন প্রকার, প্রাকৃতিক দুর্যোগ, মানুষের দ্বারা সৃষ্টি দুর্যোগ, আর সামাজিক ও প্রাকৃতিকের দ্বারা সৃষ্ট দুর্যোগ।
2: বাহ, খুব ভালো। আচ্ছা, দুর্যোগ তো বুঝেছো, তাহলে এবারে এই দুর্যোগের হাত ধরে আসে বিপর্যয়। সেটা কেমন? দুর্যোগটা যখন চরম আকার নেয়, ধরো এই যে আমি প্রথমেই তোমাদের শুরু করেছিলাম যে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে সবাই বেরোতে না করছে, এটা কিন্তু দুর্যোগ। কিন্তু এই এক নাগাড়ে বৃষ্টি যদি বেশ কিছুদিন ধরে তোমার স্থায়ী হয়ে গেল, তখন কি হবে? সেই বৃষ্টি কিন্তু স্বাভাবিকভাবেই বন্যার সৃষ্টি করবে, এবং এই বন্যাটা কিন্তু বিপর্যয়। তাহলে দুর্যোগ যখন চরম আকার নেয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তাকেই আমরা বলি বিপর্যয় বা ডিজাস্টার্স। এমনিতে ফরাসি একটা শব্দ আছে, বুঝেছ, ডেজ, এর মানে হচ্ছে অশুভ, আর অ্যাস্টার, অ্যাস্টার কথার অর্থ হচ্ছে নক্ষত্র। তাহলে অশুভ নক্ষত্র, তাহলে মানব জীবনের অশুভ ঘটনাই হল বিপর্যয়।

0: ঠিক আছে, তাহলে দুর্যোগের হাত ধরে কেন বিপর্যয় আসে বুঝতে পেরেছ? দুর্যোগটা যখন কন্টিনিউ করে অনেক দিন ধরে দুর্যোগটা হয়ে যাচ্ছে, এবার তার ফলে আসে বিপর্যয়। তাহলে বিপর্যয় আমরা তাকেই বলি যে কোন একটা দ্রুত এবং আকস্মিক ঘটনার প্রভাবে যখন একটা বিশাল অঞ্চল জুড়ে একটা প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, প্রচুর সম্পদ ধ্বংস হচ্ছে এবং অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং যে ক্ষয়ক্ষতি পূরণ প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি, সেই ধরনের দুর্যোগকে বলি আমরা বিপর্যয়। ঠিক আছে, তাহলে দুর্যোগ থেকেই কিন্তু আমরা দেখলাম
1: বিপর্যয়।
0: হ্যাঁ, দুর্যোগ থেকেই দুর্যোগই ডেকে আনে কাকে?
1: বিপর্যয়,
0: বিপর্যয়কে। গুড, আমরা এখানে একটা আলোচনা করতে পারি যে 2001 সালে আমাদের যেটা ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে কোন একটা দুর্ঘটনাকে আমরা তখনই বিপর্যয় বলে গণ্য করব যখন, এটা ভালো করে শুনে নাও, যখন দেখব যে 10 জন বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে, মানে ওই ঘটনাটায়, বা 100 বা তার বেশি মানুষ আহত হয়েছে, বা পরিস্থিতি মোকাবিলার জন্য, মানে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যে আন্তর্জাতিক সাহায্যের আমাদের দরকার হচ্ছে, বা সরকার দ্বারা সেটাকে একটা যুদ্ধকালীন পরিস্থিতি বা এমার্জেন্সি সিচুয়েশন বলে ঘোষণা করা হচ্ছে, তখনই তাকে আমরা বলছি বিপর্যয়। তাহলে এখানে আমরা দুর্যোগ দেখলাম যে দুর্যোগই কিন্তু কাকে টেনে আনে বলো?
1: বিপর্যয়কে।
0: তাহলে দুর্যোগ এবং বিপর্যয়ের কিন্তু পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আবার যদি তুমি অন্যভাবে দেখো যে দুর্যোগ আর বিপর্যয় কিন্তু কেউ কারোর সঙ্গে মিল নেই, কিন্তু এরা কিন্তু সম্পূর্ণভাবেই পৃথক। কেননা কেন সেটাই আমি তোমাদের এদের পার্থক্য যে রয়েছে, দুর্যোগ এবং বিপর্যয়ের যে পার্থক্য রয়েছে সেখানে আলোচনার ফলে মাধ্যমে আমি বলব। দেখো, প্রথমে আমরা দেখলাম যে দুর্যোগ একটা প্রাথমিক পর্যায়, আর দুর্যোগটা যখন মারাত্মক হচ্ছে তখনই সেটা পরিণত হচ্ছে বিপর্যয়। আরও আমরা বলতে পারি যে দুর্যোগটা হচ্ছে কারণ আর বিপর্যয় হচ্ছে ওই কারণের একটা ফল। আর আমরা এটাও নিশ্চয়ই বলতে পারি, দেখো, যে সব দুর্যোগ বিপর্যয় সৃষ্টি করে না, তাই না? দুর্যোগ যদি থেমে যায় তাহলে তো সেটা বিপর্যয় সৃষ্টি করবে না, কিন্তু সেই দুর্যোগটা যখন ভয়াবহ হবে তখনই সেটা বিপর্যয়ের সৃষ্টি করবে। আরও আমরা কি দেখলাম, যে দুর্যোগটা খুব অল্প মাত্রায় ঘটে, সেখানে ক্ষতির পরিমাণটা অনেক কম হয়, কিন্তু বিপর্যয়ে ক্ষয়ক্ষতি প্রবল হয় এবং জীবনহানিও ঘটে। একটু আগেই আমি বলেছি যে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্টে কি বলা হয়েছে, কখন কোন দুর্যোগকে আমরা বিপর্যয় বলে ঘোষণা করব বলো? স্নেহা বলো,
1: 10-এর ওপরে যখন মানুষ মৃত হবে তখনই তাকে বিপর্যয় বলে ঘোষণা।
0: হ্যাঁ, আরো একটা আছে, সেটা বলো, আরেকজন বলো।
1: পরিস্থিতি যখন পরিস্থিতির
0: মোকাবিলার জন্য
1: মোকাবিলা করা যাবে না,
0: তার জন্য মানে আমার বাইরে সাহায্য দরকার,
1: তার যখন তার জন্য যখন আন্তর্জাতিক সাহায্য লাগবে।
0: হ্যাঁ, গুড, ভেরি গুড। যখন আন্তর্জাতিক সাহায্যের দরকার হচ্ছে তখন হচ্ছে সেটা বিপর্যয়। তাহলে আশা করি তোমরা দুর্যোগ এবং বিপর্যয়ের যে পার্থক্য সেটা খুব ভালোভাবে বুঝে নিয়েছ, যে প্রধান যে বৈশিষ্ট্য যে দুর্যোগ হচ্ছে প্রাথমিক পর্যায়, দুর্যোগটা যখন একদম মারাত্মক হচ্ছে চরম পর্যায়ে পরিণত হচ্ছে তখন হচ্ছে সেটা বিপর্যয়। দুর্যোগ হলো কারণ আর বিপর্যয় হলো দুর্যোগের ফল। দুর্যোগটা ক্ষুদ্র স্কেলে ঘটে, ক্ষতির পরিমাণ কম, কিন্তু বিপর্যয়ে কি হচ্ছে বলো?
1: বিপর্যয় বৃহত্তর স্কেলে ঘটে।
0: হ্যাঁ, আর ক্ষয়ক্ষতি জীবনহানি এগুলো বেশি হয়। আর কি হচ্ছে, আর একটা আমি বললাম শেষে যে দুর্যোগ মোকাবিলায় আমাদের আন্তর্জাতিক সাহায্যের কোন প্রয়োজন হয় না, কিন্তু আমাদের বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কতগুলো প্রাকৃতিক দুর্যোগ এবার আমরা তার উপরে এবার আলোকপাত করব, যে কতগুলো কি কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলো ভবিষ্যতে বিপর্যয়ের সম্মুখীন আমাদের করতে পারে, সেই ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমি আগেই বলেছি বন্যা। বন্যা একটা কি বলো, কি দুর্যোগ? বন্যা একটা
1: প্রাকৃতিক
0: দুর্যোগ। ঠিক আছে, এবারে বন্যা কখন হচ্ছে? যখন একটা বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যাচ্ছে, এবং সেই জলমগ্ন হওয়ার কারণটা কি, না ধরো বন্যা কেন হয় সেই তার উপর আমরা আলোকপাত করি। ধরো এক নাগারে অনেক দিন ধরে বেশ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টিটা হওয়ার দরকার তার থেকে অনেক বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে,

0: ধরো কোন একটা জায়গায় সাময়িকভাবে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং তোমরা জানো নিম্নচাপ হলে কি হয়, সেখানে একটা ঘূর্ণবাতের সৃষ্টি হয়, তাই তো? তাহলে সেই ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ হচ্ছে। আর আরেকটা জিনিস হয়, ধরো নদীগুলো থেকে যদি ঠিকমতো পলি মুক্ত না করা যায়, তাহলে নদীগুলোর জলধারণ ক্ষমতা কমে যাচ্ছে, এবং নদীগুলো ওই যে অতিরিক্ত বৃষ্টির জল বা বর্ষার জলকে ধরে রাখতে পারছে না। তখনই কি হচ্ছে, ওই অতিরিক্ত জলটা আশেপাশের অঞ্চলকে বলো কি করছে, হ্যাঁ, প্লাবিত করছে, প্লাবিত করছে, করে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। আর একটা কি হয়, অনেক সময় এই যে ভরা কটালে তখন কি হয়, সমুদ্রের জল উপকূলের নদীগুলোর মধ্যে ঢুকে পড়ে, তখন নদীগুলো তো এমনিতেই ছোট, আর তাদের পলি পরে পরে কি হয় যে ওদের বেডগুলো বা নদীর নিম্ন দেশগুলো সেগুলো কিন্তু অগভীর হয়ে যায়, যার ফলে এই যে অতিরিক্ত জলটাকে ওরা কিন্তু ধরে রাখতে পারছে না নদীগুলো, তখনই সেখানে সৃষ্টি হচ্ছে বন্যার। তাহলে বন্যার এবারে আমরা দেখব যে এই বন্যার ফলে আমাদের কি, বন্যা আমাদের জীবনে কি দুর্যোগ ডেকে আনছে, একটু বলতে পারবে যে বন্যার জন্য কি কি ক্ষতি হয়?
1: বন্যার জন্য চাষিদের ফসল নষ্ট হয়,
0: হ্যাঁ, আর কি হতে পারে,
1: বাড়িঘর ভেঙে যেতে পারে,
0: বাহ খুব বলেছ, ভালো বলেছ, আরো কি হয়, গবাদি পশু মরে যেতে পারে, বনভূমি ধ্বংস হয়, পানীয় জলের সংকট হবে এবং খাদ্যের সংকট হয়। এছাড়া তুমি যে বললে যে ফসল নষ্ট হয়, শুধু না, এই যে বন্যার অতিরিক্ত জলটা ঢুকে যাচ্ছে চাষের জমির মধ্যে, সেই জলটা তোমার চাষের জমিগুলোকে লবণাক্ত করে তুলছে, যার ফলে পরবর্তী কয়েক বছরই কৃষিকাজ কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে ওই চাষের জমিগুলোতে। তাহলে এটা আমাদের একটা বিরাট একদম দুর্যোগ, এবং এই দুর্যোগটা আমাদের কিন্তু বিপর্যয়ের মুখে মুখে এনে দিতে পারে। এখানে আমি কতগুলো তোমাদের এরকম বন্যা প্রবণ অঞ্চলের কথা আজকে বলবো, যে জায়গাগুলোতে এরকম বন্যা হতে পারে। আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি, তাহলে সেখানে অসমের যে ব্রহ্মপুত্র উপত্যকা, তারপরে আমাদের মধ্য গঙ্গা সমভূমির যমুনা, চম্বল উপত্যকা, নর্মদা, তাপ্তি, সব জায়গাগুলো কিন্তু বন্যাপ্রবণ ভারতে। আর আমাদের রাজ্যে যদি ধরো, তাহলে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চল কোনটা, দার্জিলিং, দার্জিলিং আর পুরুলিয়া, এই পুরুলিয়াটা মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে, এই দুটো অঞ্চল বাদ দিয়ে প্রায় সব জায়গাটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ, ঠিক আছে? তবে সব থেকে বেশি বন্যা হয় আমাদের উত্তরবঙ্গে, যে তরাই এবং ডুয়ার্স, এই জেলাগুলোতে আমাদের বেশি বন্যা হয়। আর সুন্দরবন অঞ্চলে কখন হচ্ছে, যখন সেখানে ভরা কটাল, মানে সমুদ্রের জল ঢুকে যাচ্ছে, জোয়ারের জল নদীর মধ্যে, তখন সেখানে বন্যা হচ্ছে, ঠিক আছে? তো বন্যার সময় এবারে দেখো, মানুষ কি শুধু দুর্যোগ বিপর্যয়ের সম্মুখীনই হবে, না তাদের সেখান থেকে উদ্ধার করতে হবে বলো?
1: তাদের সেখান থেকে
0: অবশ্যই, সেটাকে বলে যে বিপর্যয় মোকাবিলা। এই যে বিপর্যয় বা দুর্যোগ আমাদের জীবনে আসবেই, কিন্তু সেখান থেকে তো আমাদের বেরোতে হবে। তাহলে এই ধরো বন্যা হলো কোন একটা জায়গায়, তাহলে কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করব? প্রথম কথা, এখন তো সবই আবহাওয়া বিজ্ঞান উন্নত, জলবায়ু বিজ্ঞান, এখন সমস্ত কিছুই খুবই উন্নত। আমরা কি করব, যে বন্যার আগে যে জায়গাটায় বন্যা হওয়ার আমরা দেখছি যে আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে, সেই জায়গায় আমরা মানুষকে সতর্ক করব। কিসের মাধ্যমে বলো? যেমন এই টিভি বা রেডিও, এগুলো সংবাদের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করে দেব, যাতে করে আমার কি না হয়, যে আমার মানুষ যাতে মারা না যায়, আমার মনুষ্য সম্পদ যেন নষ্ট না হয়। তারপরে কি করব, বন্যার আগেই মানুষদেরকে কি করব, নিরাপদ কোনো জায়গায় পৌঁছে নিয়ে যাব, আর বন্যা দুর্গতদের পানীয় জল, তাদের খাবারের ব্যবস্থা করা, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আরো কতগুলো তোমাদের সিলেবাসেই আছে, আরো অনেক তোমাদের প্রাকৃতিক দুর্যোগের কথা কিন্তু এখানে বলা আছে, যেমন খরা। খরা বলতে এমনি প্রাথমিকভাবে কারোর কোন ধারণা আছে কি, যে খরা আমরা কাকে বলি?
1: খরা
0: যখন
1: বৃষ্টিপাত খুব কম,
0: হ্যাঁ, যখন বৃষ্টিপাত খুব কম হয়, মানে দীর্ঘদিন ধরে যে এমন বৃষ্টিপাত কম হলো যে ভৌম জলস্তর, মাটির নিচে যে জলস্তর, সেটাই নেমে গেল, তাহলে কি হচ্ছে, আমার চাষি সে ফসল বপন করার জন্য সে কিন্তু জল পাচ্ছে না, তাহলে এর ফল আরো সুদূর প্রসারী, এর ফলে কি হবে, ঠিকঠাক তোমার খাদ্য ফসল উৎপাদন করা যাবে না, হ্যাঁ, তার ফলে কি হবে, তার ফলে আমাদের কিন্তু একদম খরা পরিস্থিতির সৃষ্টি হবে। তো এইরকম আমাদের কিন্তু এখানে অনেক হয়, আমাদের পশ্চিমবঙ্গে।

0: বিশেষ করে দেখো আমাদের অনেকগুলো জায়গা কিন্তু খরাপ্রবণ আছে, যেমন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে প্রায়শই দেখবে যে খরা দেখা যাচ্ছে। আর ভারতে বিগত 50 বছরে বেশ কয়েকটা খরা ঘটেছে, যেমন 1966 সালে আমাদের বিহার উড়িষ্যার খরা, 1982 সালে রাজস্থান এবং পাঞ্জাবের খরা, এরকম অনেক খরা দেখা দিয়েছে। তো এই খরা মোকাবিলায় এবার আমরা কি ধরনের ব্যবস্থা নেব বলো? খরা মোকাবিলায় আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার বলে তোমাদের মনে হয়?
1: বেশি করে গাছ লাগানো উচিত।
0: হ্যাঁ অবশ্যই বেশি করে গাছ লাগানো উচিত, কেন বলো তো? কেন, গাছ বৃষ্টিপাতে সাহায্য করে, তাই না? তো বৃষ্টিপাতে সাহায্য করলে কি হবে, এই যে বৃষ্টিহীনতার জন্য খরা, সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কাজেই আর বৃষ্টি না হলে তো আর খরা, বৃষ্টি যদি হয়ে মানে আমাদের যতটা প্রয়োজন যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের আর খরা পরিস্থিতি সৃষ্টিই হবে না, তাই না? তাহলে এবং এই যে খরা যদি আসেও তাহলে সেটা থেকে আমরা কিভাবে বেরোবো, সে আগের মতোই আমাদের বিপর্যয় মোকাবিলা করতে হবে। তাহলে কি করতে হবে, আমরা খরাপ্রবণ অঞ্চলগুলোতে জল ধরে রাখার ব্যবস্থা করব, ছোট ছোট বাঁধ নির্মাণ করে বর্ষাকালে জলটা ধরে রাখবো, যাতে করে সারা বছর সেই জলটাকে কৃষির কাজে লাগানো যায়। আর কি করব, বেশি করে গাছ লাগাবো আমরা, যাতে করে কি হবে, বৃষ্টি হবে এবং মাটি বেশি করে জল ধরে রাখতে পারে। আর যদি খরা তার পরেও আসে তাহলে খরা প্রতিরোধকারী এখন অনেক ফসল হয়েছে, অনেক বীজ হয়েছে যেগুলো খরা পরিস্থিতির মধ্যেও কিন্তু তারা বাঁচতে পারে, সেই ধরনের ফসল আমরা বেশি করে চাষ করব। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে আমরা কি করব, আমরা আমরা কিন্তু দেখো প্রতিবারই কিন্তু আমরা আলোচনা করছি যে কি কিভাবে আমাদের জীবনে দুর্যোগ বা বিপর্যয় নেমে আসতে পারে এবং প্রত্যেকটা মুহূর্তে তার থেকে মোকাবিলা, মানে কিভাবে আমরা সেই পরিস্থিতির মধ্যে থেকে বেরোবো, এটাও কিন্তু আমাদের আজকের পাঠের অবশ্য বিষয়। কেন, এটা আমাদের জানা প্রয়োজন, কেননা আমরা কিন্তু দুর্যোগ এবং বিপর্যয় এই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আটকে থাকবো না, আমাদের সেখান থেকে মুক্তির পথও বেছে নিতে হবে, কিভাবে আমরা মুক্তি পাব। আর পশ্চিমবঙ্গের আরেকটা যেটা বিরাট সমস্যা সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তো নিম্নচাপের কারণে ঘটে, সেটা তোমরা জানো। আমাদের ভারতে প্রচুর ঘূর্ণিঝড়ের অঞ্চল আছে, যেমন বিশেষ করে দেখবে উপকূলের যে রাজ্যগুলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে একদম প্রায়শই ঘূর্ণিঝড় ঘটে। হ্যাঁ, আর আমাদের এই ঘূর্ণিঝড়ের সময় কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি যাতে করে আমরা ঘূর্ণিঝড় থেকে বাঁচতে পারি? প্রথম কথা হচ্ছে, যেটা আমি একটু বলে দিই তোমাদের, যে উপকূলের খুব কাছাকাছি, উপকূল মানে বুঝতে পারছো তো, একদম সমুদ্রের লাগোয়া যে অঞ্চলটা, সেখানে আমরা বসতি নির্মাণ না করাই আমাদের পক্ষে ভালো, ঠিক আছে? এছাড়া কি হবে, আমরা রেডিও টিভি মারফত, হ্যাঁ, আমরা এই যে আপদকালীন যে খবরগুলো এগুলো সম্প্রচার করতে পারবো। যেমন তারপরে তোমার উপকূল অঞ্চলে আগে থেকেই কি হচ্ছে, নিরাপদ আশ্রয়, যাতে করে মানুষ ওই ঘূর্ণিঝড়ের কবলে না পড়ে বা তাদেরকে সেখান থেকে সেই পরিস্থিতি বা সেই বিপর্যয় থেকে তাদেরকে মুক্ত করা যায়, সেই জন্য আগেই তাদের কিন্তু নিরাপদ একটা আশ্রয়ের ব্যবস্থা আমরা করে রাখব। হলো, আচ্ছা, এবারে তোমাদের পরবর্তী যে বিপর্যয়, এটা হচ্ছে অতি ভয়াবহ বিপর্যয় হতে পারে, সেটা হচ্ছে ভূমিকম্প। সব থেকে মানে অতি ভয়াবহ, যার প্রভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, এইরকম একটা বিপর্যয় হচ্ছে ভূমিকম্প। হ্যাঁ, তো ভূমিকম্পের প্রভাবে মুহূর্তের মধ্যেই তোমরা জানো, তোমাদের হয়তো অভিজ্ঞতা নেই কিন্তু তোমরা তো দেখেছো যে কেমন মুহূর্তের মধ্যেই বাড়ি ঘর একবারে কাগজের বাড়ির মতো ভেঙে পড়ে, বাড়ি ঘরগুলো, গাছপালা তো বটেই, তার সঙ্গে মানুষ মানে পশু পাখি প্রচুর প্রাণীজ সম্পদ কিন্তু বিনষ্ট হয় এই ভূমিকম্পের প্রভাবে। যেমন আমাদের ভারতবর্ষে 1993 সালে মহারাষ্ট্রের লাটুরে যে ভূমিকম্প হয়েছিল সেখানে প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছিল, বুঝেছ? 2001 সালে গুজরাটের ভুজে যে ভূমিকম্প হয়েছিল সেখানে প্রায় 20,000 মৃত্যু হয়েছিল। তাহলে এত যে মানুষ মারা যাচ্ছে, অবশ্যই এটা বিপর্যয়, মারাত্মক ধরনের বিপর্যয়। তাহলে এই ভূমিকম্পে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব, তোমাদের এই ভূমিকম্পের প্রবণ অঞ্চলগুলিতে কি করা উচিত, বা আমরা ভূমিকম্প যদি আমরা ক্লাসরুমে থাকতে বা আমরা বাড়িতে থাকতে তখন যদি ভূমিকম্প হয় আমরা কি করবো।

0: যেগুলো তোমাদের এখন পাঠের অন্তর্ভুক্ত হয়েছে, তোমাদের ক্লাসে এই নিয়ে প্রায়ই আলোচনা করেন কিন্তু ম্যাডামরা, তাই তো? যে ভূমিকম্পের প্রথম কথা আমরা কি করব, যদি আমরা সেই সময় কোনো ফাঁকা ঘরে বা কোনো স্কুল বাড়িতে থাকি তাহলে কি করব আমরা, আমরা যদি বেরোনো সম্ভব হয় বেরিয়ে যাব, কিন্তু যদি না বেরোতে পারি তখন কি করব আমরা, কোনো শক্ত খাট বা টেবিলের নিচে, বাড়ি হলে তুমি কি পাবে বলো, খাট, আর স্কুল হলে কি পাবে,
1: বেঞ্চ,
0: বেঞ্চ বা টেবিল, যে টেবিলের নিচে আমরা কিন্তু ঢুকে যাব। হ্যাঁ, এর ফলে কি হয়, তাহলে ওপর থেকে দেখো বাড়িঘর ভেঙে পড়ে, তখন যে সিলিং বা এই সমস্ত কোন চাঙর খসে তোমার মাথার ওপর যদি পড়ে তাহলে তো সেখানে সঙ্গে সঙ্গে প্রাণহানি ঘটবে, তাহলে সেখান থেকে যাতে করে বাঁচতে পারি সেই জন্য এই সমস্ত ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করব। এছাড়া ভূমিকম্পের পরে যদি কোথাও ভূমিকম্প হয়ে যায় তাহলে সেখান থেকে ত্রাণ এবং যে উদ্ধার কাজটা সেটা কিন্তু খুব দ্রুত হওয়ার প্রয়োজন। কেননা মানুষ কিন্তু বেশিক্ষণ চাপা পড়ে সে অক্সিজেন যদি না পায় তাহলে তো মারা যাবে, তাই না? তো সেই জন্য আর কি দরকার, যে এই সমস্ত শিবিরগুলোতে ভূমিকম্প দুর্গতরা যেখানে আশ্রয় গ্রহণ করেছে সেখানে খাদ্য, পানীয় জল, চিকিৎসা এই সমস্ত ব্যবস্থার অবশ্যই প্রয়োজন। তাহলে আমাকে বলো যে ভূমিকম্পে কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি, মানে ভূমিকম্প এই যে বিপর্যয় এখান থেকে আমরা রক্ষা পেতে কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করব।
1: ঘরে থাকলে খাট বা কিছু নিচে ঢুকে পড়া, এবং যদি স্কুলে থাকি স্কুলের টেবিল বা বেঞ্চের নিচে থাকা।
0: হ্যাঁ, আর কি বললাম ভূমিকম্পের পরে কি হওয়া উচিত, এই যে ত্রাণ এবং উদ্ধার কাজটা,
1: তাদেরকে খাদ্য ও পানীয় জল,
0: প্রথম প্রথম তাদের কি করতে হবে, খুব দ্রুত তাদের উদ্ধার করতে হবে, এবং আর কি করতে হবে, সেই যেখানে ভূমিকম্প দুর্গতরা যেখানে আশ্রয় গ্রহণ করেছে সেই শিবিরে খাদ্য এবং পানীয় জল চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো ভূমিকম্প এটা হচ্ছে সব থেকে মারাত্মক বিপর্যয়, এটা তোমাদের আমি আরেকবার বলছি। এছাড়াও কিন্তু আমাদের আরো অনেকগুলো, আমাদের এখানে না হলেও আমাদের পাহাড়ি অঞ্চলে হয়, সেটা হচ্ছে ভূমিধস। ভূমিধসের ফলে কি হয়, ভূমিধসটা কি আগে জানতে হবে, ভূমিধসকে ইংরেজিতে বলে ল্যান্ডস্লাইড। যখন পাহাড়ের ঢাল বরাবর কোনো মাটি বা পাথরের স্তূপ একদম পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নিচে নেমে আসে তখন তাকে আমরা বলি ভূমিধস। আমরা যেহেতু সমভূমি অঞ্চলে থাকি সেই জন্য আমাদের খুব একটা হয়তো ধারণা নেই যে ভূমিধস কি, কিন্তু তোমরা এখন তো টিভি দেখো বা বিভিন্ন পত্রপত্রিকায় দেখো যে দেখবে পাহাড়ি অঞ্চলে ভূমিধসটা কি মারাত্মক প্রভাব বিস্তার করে, মুহূর্তের মধ্যে বাড়ি ঘর একদম সবকিছু নিয়েই সেটা একদম নিচের দিকে ঢাল বরাবর ভূমিটা, মানে সেই জায়গাগুলো নিচের দিকে নেমে আসে, ফলে বাড়িঘর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, একদম ইলেকট্রিক টেলিফোনের খুঁটি ভেঙে রাস্তা বন্ধ হয়ে দীর্ঘক্ষণ মানুষের যদি গাড়ির লাইন থাকে গাড়ি আটকে পড়ে, নদীর পথ বন্ধ হয়ে যায়, এবং ভূমিধসে প্রচুর প্রচুর মানুষ কিন্তু মারা যায়। তো এই ভূমিধসের কারণে আমরা আগেই আলোচনা করেছি, এই ভূমিধস কেন হচ্ছে, প্রাকৃতিক কারণে তো হয়ই কিন্তু মানুষের অবদানও কিছু কম নয়। পাহাড়ি অঞ্চলে যেভাবে নির্বিচারে গাছপালা কেটে ফেলা হচ্ছে এবং অবৈজ্ঞানিকভাবে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করা হচ্ছে তাতে করে কিন্তু এই ভূমিধস হওয়াটাই স্বাভাবিক। প্রকৃতির ওপর সবকিছু ছেড়ে দিলে কিন্তু হবে না, আমরা মানুষরাও কিন্তু সমানভাবে দায়ী, তাহলে এটা কিন্তু প্রাকৃতিক সামাজিক একটা বিপর্যয় ভূমিধসটা, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই শিক্ষার্থীর এই আলোচনায় আমরা দুর্যোগ বিপর্যয় সম্পর্কে যে আলোচনা করলাম সেটা শেষ আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আর আমি এতক্ষণ ছিলাম কালীকমলা বিদ্যাপীঠ ফর গার্লস এর তরফ থেকে, আমি সেখানকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা সরকার, আর আমার সঙ্গে আমার ছাত্রীরা ছিল।
1: আমার নাম স্নেহা বর, আমি নবম শ্রেণীর ছাত্রী।
2: আমার নাম সোনালী খাতুন, আমি নবম শ্রেণীর ছাত্রী।
3: আমার নাম মেঘনা দাস, আমি নবম শ্রেণীর ছাত্রী।
0: ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি আমাদের এই আলোচনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে।
4: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর ভূগোল, শুনলেন আজকের বিষয় দুর্যোগ, পাঠদান করলেন শিক্ষিকা রুমা সরকার কালী কমলা উচ্চ বিদ্যালয়ে।
5: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।

শুরু হচ্ছে কথায় সুরে। শ্রোতা বন্ধুরা, কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, সিংহদ্বার ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন অজয় দাশ।

কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম মহাবিপ্লবী অরবিন্দ। গানটিতে সুর দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি সুভাষচন্দ্র ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন তর্তুণ বন্দ্যোপাধ্যায়, গানটি রচনা দ্বিজেন্দ্র লাল রায়।

উঠিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা, ন্যায়ের বিধান দিল রঘুমতি চণ্ডী দাস গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপ।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট।

0: ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শুনছেন কথায় সুরে, এখন ট্রাফিক আপডেট। আজ 12 আগস্ট 2026 তারিখ বুধবার। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, শিলিগুড়ির গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। যে সমস্ত রাস্তায় কাজ চলছে বা যে সমস্ত জায়গায় কাজ চলছে, দার্জিলিং মোড় এখানে রাস্তার কাজ চলছে, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার কাজ চলছে, NH10 শালুগাড়া এবং শাহুডাঙ্গি থেকে আম্বারি লিঙ্ক ব্রিজ এখানে রাস্তার কাজ চলছে এবং যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জানানো যাচ্ছে যে জলপাইগুড়ি থেকে বাগডোগরা, ইসলামপুর এবং উল্টো দিক থেকে যাতায়াতকারী ছোট গাড়িগুলিকে বিশেষ করে রাত 9টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘোষপুকুর বাইপাস এবং নৌকাঘাট থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রুট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহানন্দা ব্যারেজ ব্রিজের রাস্তার বেহাল অবস্থা এবং ভারী পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই রুটে যানজট হতে পারে। বিলম্ব এড়াতে গাড়ি চালকেরা দার্জিলিং মোড়, হিলকার্ড রোড রুট ব্যবহার করতে পারেন। যানজটের সম্ভাব্য সর্বোচ্চ সময় টিকিয়েপাড়াহাট থেকে জলপাই মোড় পর্যন্ত সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, শালবাড়িহাট থেকে শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে রোজা ছবির এই গানটি শুনেন হরিহরণের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন এ আর রহমান।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি হোটেল মুম্বাই ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মিঠুন, বিপ্রাক এবং সুনিধি চৌহান। গানটির সুরকার মিঠুন।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিমের বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি সাংহাই ছবি থেকে। শিল্পীরা হলেন কীর্তি সাগাথাই এবং বিশাল দাদলানি। গানটির সুরকার বিশাল এবং শেখর।

এবারের গানটি মেলা ছবি থেকে। শিল্পীরা হলেন কুমার শানু এবং আলকে ইয়াগনিক, গানটির সুরকার অনু মালিক।

এবারের গানটি শ্বেতা শেট্টি, অভিজিৎ ও সহশিল্পীদের কণ্ঠে, ছবির নাম সালাখে। গানটিতে সুর দিয়েছেন দিলীপ সেন এবং সমীর সেন।

আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। চিন্তাশীল মননশীল মানুষ যখন তার অনুভূতিকে সৃষ্টিশীল লেখনীতে নিজের মতো করে লিপিবদ্ধ করে, তখন তা হয়ে ওঠে সাহিত্য। সাহিত্য যোগায় আমাদের বেঁচে থাকার রসদ। আর সাহিত্যবাসন মানেই নতুন নতুন সৃষ্টি। আজও কথা, গল্প ও কবিতা দিয়ে তৈরি একটি সুন্দর মালা নিয়ে আমরা হাজির আপনাদের দরবারে মহিলা মজলিসের অনুষ্ঠানে। আজ আমরা সাহিত্যবাসরে আমন্ত্রণ জানিয়েছি কবি ও লেখক রিঙ্কু ঘোষকে। নমস্কার রিঙ্কু, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার। সর্বপ্রথমে আমি আকাশবাণীর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই আমাকে এই সুযোগ করে দেবার জন্য, এবং অবশ্যই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের।
0: বেশ, সামনেই স্বাধীনতা দিবস। আমরা প্রথমেই আপনার উচ্চারণে শুনব স্বাধীনতা দিবস নিয়ে কিছু কবিতা।
1: স্বাধীনতা দিবসের উপর লেখা আমার একটি কবিতা, স্বাধীনতার মানে। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। বস্তির ছোট্ট ছেলে তার ঠাম্মাকে জিজ্ঞেস করছে, আইসা ঠাইমা, হগলে কইতাছে আজকা স্বাধীনতা দিবস। স্বাধীনতা কি ঠাইমা? ওই যে একটা বাঁশ, একটা দড়ি আর একটা কাপড়ের টুকরা, পদপদ পদপদ কইরা উঠতাছে, ওই তিনটার মধ্যে কোনটা স্বাধীনতা? ও ঠাইমা, ওই যে একটা বাঁশ, একটা দড়ি আর একটা কাপড়ের টুকরা, পদপদ পদপদ কইরা উঠতাছে, ওই তিনটার মধ্যে কোনটা স্বাধীনতা? ঠাইমা উত্তর দিতে গিয়ে থেমে যায়। সত্যি তো, স্বাধীনতা তাকে কি দিয়েছে? বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এই ঝুপড়ি হয়েছে তাদের আশ্রয়স্থল। কখনো কখনো এই আশ্রয়ও খোয়াতে হয় পুলিশের তাড়া খেয়ে। আজ তার স্বামী, একমাত্র ছেলে, কেউ বেঁচে নেই। তার একমাত্র বৌমা তাদের মুখে খাবার তুলে দেবার জন্য দুয়ারে দুয়ারে বাসন মাজে। ছোট্ট 10 বছরের নাতি রেলগাড়ি আইলে ঝাঁট দেয়, তাই তো উত্তর না দিয়ে জল ভেজা আপছা চোখে বুকে টেনে নেয় নাতিকে। আজ স্বাধীনতার এতগুলো বছর পরেও বহু মানুষের আশ্রয়স্থল ফুটপাতে, ঝুপড়িতে। তারা কি জানে স্বাধীনতার সঠিক মানে?
0: খুব ভালো লাগলো, কিন্তু মনটা একটু ভারাক্রান্ত হলো। স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, একটা দেশ যখন স্বাধীন হয়, ব্রিটিশ সাম্রাজ্যের যখন পতন হয়, তখন আমরা স্বাধীনতা পাই। কিন্তু এই স্বাধীনতা অনেকের যে আসল আশ্রয় সেটা কিন্তু তখন কেড়ে নিয়েছিল। এখন তারা হয়তো উদ্বাস্তু হয়েছে, কিন্তু তারা স্বাধীন যে হয়েছে সেই আনন্দটাও তাদের মধ্যে রয়েছে। লেখার মধ্য দিয়ে এত সুন্দরভাবে সেই কথাগুলো উঠে এলো, খুব ভালো লাগলো। এবারে কি শুনবো?
1: এখন তো বর্ষাকাল, বর্ষার উপর একটি লেখা শোনাই।
0: বেশ।
1: টাপুর টুপুর ঝমঝমিয়ে বৃষ্টি এলো সুর তুলে হঠাৎ করে, পরন্ত বেলার আধার ঘনালো আকাশের মুখ ভারে, শুকনো পাতারা দমকা হাওয়ায় ঝরে পড়ে বেদনায়, শোষো হাওয়ায় পথের পাতারা নিমেষে উড়ে যায়, সুপারি গাছের শাড়ি ঝোড়ো হাওয়ার সাথে লিপ্ত, স্পর্শ করছে ছেড়ে যাচ্ছে যেন

0: কোয়া ছুঁই খেলায় মত্ত। ভরা যৌবনবতী নদী উতল ধারার সাথে বইছে, মনমাছি তাই পাল তুলে দিয়ে নদী বক্ষে ভাসছে। কতদিনের স্বাদ মিটল তার আজ বৃষ্টি মুখর দিনে, দূরে বকের শাড়ি খাবারের খোঁজে চেয়ে আছে নদী পানে। গাছগাছালি সব আকণ্ঠ পান করছে বৃষ্টির সুধা, যেন প্রাণপণ চেষ্টায় মেটাচ্ছে অতৃপ্ত ক্ষুধা। প্রশান্তির আবহে দগ্ধ পৃথিবী প্রাণ ফিরে পেল সজল মেঘের গর্জনে, আধার ঘনিয়ে রাত্রি নেমে এলো।
1: খুব সুন্দর। আর বর্ষা বললেই একটা ছবি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে আসে, তাই তো? আর যতই এখন খরা থাকুক, যদিও আমরা বেশ কিছুদিন ধরে একটু খরার মধ্যেই রয়েছি, কিন্তু বর্ষা উদযাপন আমাদের মনে মনে কিন্তু চলতে থাকে। এবং আশেপাশে যখন আমরা তাকাই, যখন আমরা শ্যামল সবুজ দেখি, তখন কিন্তু আমরা নিজেদের ধরে রাখতে পারি না। বর্ষার একটা আলাদা রূপ আছে, সৌন্দর্য আছে, এবং বর্ষা কিন্তু আমাদেরকে আনন্দ দেয় অনেক তাই।
0: একদম,
1: খুব ভালো লাগলো। এবারে আপনার কাছে জানতে চাইছি যে আকাশবাণীতে এই আমন্ত্রণ পেয়ে আপনার কেমন লাগছে?
0: আমি এখানে আমন্ত্রণ পেয়ে ভীষণ ভীষণ আপ্লুত। কারণ আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আকাশবাণীতে এসে এই সাহিত্য বাসর অনুষ্ঠানে অনুষ্ঠান করা।
1: যেহেতু আপনি লেখালেখি করেন সেই জন্য। বাহ, খুব ভালো লাগলো আপনার এই অনুভূতি আমরা শুনতে পেলাম, এবং আমার মনে হয় শ্রোতা বন্ধুরা সকলেই শুনছেন এবং আপনাকে তারা নতুন করে পাচ্ছেন। আপনি লেখালেখি কবে থেকে শুরু করেছেন?
0: খুব ছোটবেলা থেকেই আমি লেখালেখির সঙ্গে যুক্ত। প্রথম আমার লেখা প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে লেখালেখি বাড়িতে চর্চা করতে থাকি। তারপরে এখন তো বিভিন্ন জায়গায়, বিভিন্ন পত্রপত্রিকায়, প্রসাদ, বিভিন্ন শারদ সংকলনে লেখালেখি করে থাকি।
1: বেশ, মানে ছোটবেলা থেকেই আপনার লেখালেখির চর্চা রয়েছে এবং সেই চর্চাই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। খুব ভালো লাগলো শুনে। এবারে আমরা একটা গল্প শুনি আপনার কাছ থেকে।
0: হ্যাঁ, অবশ্যই একটা গল্প শোনাই। গল্পটি একটি সত্য ঘটনা। গল্প বিনু মাসি। সকালবেলায় রমেন বাজার করে ফিরছিল। রাস্তায় মোড়ের মাঝে বিনু মাসির সাথে দেখা। আমাদের পাড়ায় থাকে মাসির তিনটি ছেলে, মেয়ে নেই। বয়স হয়েছে, এখন আর শরীর চলে না। ছেলেরা সবাই প্রাইভেটে কাজ করে, মোটামুটি সচ্ছল। কিন্তু মেসো মারা যাবার পর ছেলেরা মাসিকে দেখে না। মাসি একটা বাড়িতে রান্নার কাজ করে, ওর থেকে যা পায় তা দিয়ে নিজে পেট চালিয়ে নেয়। পাড়ায় বিনু মাসিকে সবাই খুব ভালোবাসে, কারণ মাসি সকলের বিপদে ঝাঁপিয়ে পড়ে। মাসি আমাকে দেখে জিজ্ঞেস করল, কিরে রমেন, মা কেমন আছে রে? মায়ের শরীরটা ভালো নেই মাসি, একদিন যেও না বাড়িতে, মায়ের সাথে দেখা করে এসো, মাও তোমার কথা বলছিল। যাবো রে, কয়দিন একটু ব্যস্ত আছি, তারপরে যাব। বাড়িতে ব্যাগ নিয়ে ঢুকেছি, বাজারের ব্যাগ দেখেই বউয়ের চিৎকার শুরু। সারাদিন গাধার খাটনি, তার উপর আবার এক ব্যাগ সবজি নিয়ে এসেছে। আমি বললাম, তোমার কিছু করতে হবে না, আমি বাজার গুছিয়ে রান্না করছি, তুমি যাও ঘরে গিয়ে বসো আর মোবাইল দেখো। এই কথা শুনে রীতা তেলে বেগুনে জ্বলে উঠল। হ্যাঁ, আমি সারাদিন মোবাইল দেখি, তোমার সংসারে গতর খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে গেল। আজ ছুটির দিন, কিন্তু কাল থেকে অফিস যাবে না রান্না করবে? মনে মনে ভাবলাম, ঠিকই তো, কাল থেকে তো সকাল ১০টায় অফিস। যাই হোক, রীতাকে সরিয়ে দিয়ে বাজার গুছিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। মুখে যাই বলি না কেন, সবজি কাটা তো আমার দ্বারা সম্ভব নয়। কোনো রকমে মাছের জন্য চাকু দিয়ে আলু বেগুন কেটে নিলাম, মাছ আর ডাল রান্না করলাম। রান্না সেরে ঘরে ঢুকে দেখি রীতা বসে বসে টিভি সিরিয়াল দেখছে। তার আবার সব সিরিয়াল দেখা চাই, যদি কোনো সিরিয়াল রাতের বেলা বাদ পড়ে সেটা আবার দিনের বেলা বসে বসে দেখবে রিপিট টেলিকাস্ট। এতক্ষণে ওনার মাথা ঠান্ডা হয়েছে, আমায় দেখে বলল, যাও স্নান করে এসো, আমি খেতে দিয়ে দিচ্ছি, আমার আবার রাজুকে নিয়ে যেতে হবে টিউশনে। রাজু আমার ছেলে, ক্লাস সিক্সে পড়ে, ওকে টিউশনে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা সব রীতাই করে। আমি বাধ্য ছেলের মতো স্নান সেরে এসে খেতে বসলাম।

0: ওরাও খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। খাওয়া দাওয়া সেরে একটু পায়চারি করতে ছাদে উঠলাম। ছাদে বিভিন্ন টবে নানান ধরনের ফুল ফুটে আছে, অপরাজিতা, টগর, জবা ইত্যাদি। রিতার সারাদিন কেটে যায় এই ফুল গাছগুলো যত্ন করতে। একটা টবে আবার লতানো লাউ গাছ উঠেছে, বেলা পড়ে যাওয়ায় জবা ফুলগুলো মজে গিয়েছে। কতক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি খেয়াল নেই। নিচে একটা শব্দ হতেই নেমে এলাম। আমি মায়ের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি মা বিছানায় শুয়ে বই পড়ছে। মায়ের আবার খুব বই পড়ার নেশা। আমি মাকে গিয়ে বললাম, মা, সকালে বিনু মাসির সাথে দেখা হয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করল। হ্যাঁ রে, বিনু কেমন আছে রে? অনেকদিন দেখা হয় না ওর সাথে। মা, আমি বললাম তো মাসিকে একদিন আসতে আমাদের বাড়ি। মা, তুমি কি এখন চা খাবে? না রে, থাক, এখন খাবো না, রিতা আসুক, ওই বানিয়ে দেবে। মা, ওদের আসতে অনেক দেরি আছে, আমি বরং চা করে নিয়ে আসি। রমিন রান্নাঘরে যায় চা করতে। বাইরে খুব হইহট্টগোল, চেঁচামেচি শোনা যাচ্ছে। রমিন রান্নাঘর থেকে বেরিয়ে রাস্তায় বের হয়। চিৎকারটা বিনু মাসিদের বাড়ি থেকে আসছে। বিনু মাসিদের বাড়ির সামনে একদল লোক জটলা করে রয়েছে। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে একজন বলে, বিনু মাসি একটু আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিল, হাসপাতালে নিতে নিতে ডাক্তার বলে দেন হার্ট অ্যাটাক, উনি আর নেই। রমিনের চোখ মুখ যেন অন্ধকার দিতে থাকে, পায়ের নিচের মাটি যেন সরে সরে যাচ্ছে। হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে রমিন।
1: খুব সুন্দর একটি গল্প শুনলাম। আমাদের সমাজে বা চলার পথে আমরা কিন্তু এরকম অনেক বিনু মাসি দেখি, যারা নিঃশর্তভাবে আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে সাহায্য করেন। সেই বিনু মাসিদের নিয়ে এত সুন্দর একটি বাস্তব গল্প, আমার মনে হয় শ্রোতা বন্ধুদের সকলের খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে আপনার সাথে এই অনুষ্ঠান করে। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো করে মন দিয়ে শুনছেন আপনার কবিতা এবং আপনার গল্প।
0: আমারও ভালো লাগছে আপনার সাথে অনুষ্ঠান করে।
1: বেশ, এবারে কি শুনব আমরা?
0: এবারে একটু প্রেমের কবিতা শোনাই।
1: বেশ, প্রেম তো একটি চিরন্তন বিষয়। প্রেম সব সময় সবকালে ছিল, আছে এবং থাকবে, এবং সেই প্রেম যদি হয় দুটি মানুষের বা সমষ্টির মধ্যে তাহলে তো আরোই ভালো লাগে, তাই না? তো সেখানে প্রেমের কবিতা শুনব, খুব ভালো লাগছে, বলুন।
0: দুর্গাপূজার প্রেম নিয়ে একটি কবিতা। প্রথম দেখা শারদ প্রাতে। শারদ প্রাতে পূজা মণ্ডপে পাশাপাশি দুজনে অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে প্রথম দেখা, এক রোমাঞ্চকর শিহরণ যেন ছুঁয়ে গেল মন প্রাণ। সন্ধ্যায় আবার অপেক্ষা, কিন্তু তুমি এসেছিলে। তারপর দীপাবলি রাতে প্রথম আলাপ, একগুচ্ছ রক্তগোলাপ হাতে তুমি, সুপ্ত বাসনার অবসান। মুঠোফোনে বন্দী হলো তোমার আমার ছবি। তারপর একসাথে কখনো কলেজ ক্যান্টিনে, কখনো মেট্রো রেলে, আবার কখনো ভিক্টোরিয়ায়। গঙ্গার ধারে দুজনেই হেঁটেছি কত গোধূলির সূর্যকে সাক্ষী রেখে। সূর্যকে দেখেছি একটু একটু করে ডুবে যেতে গঙ্গা বক্ষে। বসন্তের দোল উৎসবে রাঙিয়েছিলে আমায় তুমি, আবিরে আবিরে। নিবিড় স্পর্শ শিরা উপশিরায় বয়েছিল বসন্তের ফল্গুধারা। কুয়াশা ভরা শীতের বইমেলার পাঠে আমি পাঠক, তুমি শ্রোতা। প্রেমের ও জোয়ারের মাদকতায় ভাসছি দোহে। কলেজের ছাত্র সংগঠন নিয়ে কত মান অভিমান, পালা করে করে চলত মানভঞ্জন। তারপর তুমি চলে গেলে অন্যত্র তোমার বাবার চাকরি সূত্রে। আমি সেই পুরনো শহরে বাতাসে তোমার সুগন্ধ, রোদ ঝলমলে সকালে তোমার স্পর্শ অনুভূত হয় ক্ষণে ক্ষণে। পুনরায় শরতের আগমনে শিউলির সুবাসে হৃদয় উথলিত মাদকতায়। তুমি কাছে নেই বলে সকালগুলো এখন বিষণ্ণ। শরত প্রাতের ফোটা শিউলিগুলি যেন বড্ড বিমর্ষ মনে হয়। সঙ্গীবিহীন মন অপেক্ষার প্রহর গোনে, কেবল থেকে থেকে কথা হয় মুঠোফোনে।

0: উদ্ভ্রান্ত মনটা এখন কাব্য লেখে শত ঝড় ঝঞ্ঝায়, পুরো একটা কবিতার খাতা শুধু তোমায় নিয়ে লেখা। সন্ধ্যা যেমন আচ্ছন্ন হয় রাত্রির চুম্বনে, ঠিক তেমনি তোমার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে রয়েছি আমি। এক স্বর্ণালী অনুভূতি যা মনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একে নেয় তৃপ্তি।
1: খুব সুন্দর, এত সুন্দর একটি প্রেমের কবিতা, এবং এই যে অষ্টমীর দিন দেখা প্রেম, এটা মনে হয় শ্রোতা বন্ধুরা যারা শুনছেন তাদের অনেকের সঙ্গে নিজেরা মেলাতে পারছেন, প্রেম এবং তাকে নিয়েই যাপন। খুব ভালো লাগলো, এবারে কি শুনব?
0: এবার শোনাই বিরহের অপর একটি কবিতা।
1: বেশ, প্রেম মানেই বিরহ। প্রেম খুব মিষ্টি হয় যখন কিনা তাতে বিরহ থাকে, তা শুনবো আমরা।
0: বেলার শেষে আজ প্রত্যুষে আচমকা তোমার SMS, এক লহমায় অন্তরে আলোড়ন তুলে ফিরিয়ে নিয়ে গেল স্মৃতিপটে। দূরত্ব কিছুই যায় আসে না যদি ভালোবাসা গভীর হয়, সম্পর্ক অটুট থাকে। তুমি যত সাফল্যের সিঁড়িতে উঠছিলে ক্রমান্বয়ে উপেক্ষা বেড়ে যাচ্ছিল তোমার যান্ত্রিক জীবনের গোলকধাঁধায়, ঝলসে গেল মোদীর স্বপ্ন ভালোবাসা। SMSটা এক ঝলক চোখ বোলালাম। সরি প্রিয়া, অনেকদিন যোগাযোগ নেই, সরি সরি সরি, আমি তোমার সাক্ষাৎ চাই। আজ কেন এত ঘন ঘন সরি হচ্ছ? ওহে, যেদিন তোমার সরি হওয়ার কথা ছিল সেদিন তো সরি হওনি। এই তৃষ্ণার্ত মন প্রতিনিয়ত তোমায় খুঁজেছে, কত বর্ষ, কত মাস, দিন, মুহূর্ত তোমার অপেক্ষায় নিঃশেষ করেছি। জীবনে কিছু সময় এতটা ভাবায় যে তার জন্য কত শত মুহূর্ত, দিন, বর্ষ পার হয়ে যায় তার হিসেব থাকে না। মেনে নেওয়ার যন্ত্রণা সে জানে যে ভুক্তভোগী। এত বছর পর মিলনেশ্বর তোমার মনে কোন প্রয়োজনে? আমার কাছে এখন তুমি নামহীন সম্পর্ক, যে কণ্ঠস্বর আমার হৃদয় বিনয় সপ্ততন্ত্রীতে ঝংকার তুলত তা আজ অতীত। সময়ের ব্যবধানে যা আজ অস্পষ্ট ধোঁয়াশা, জীবনের গোধূলি লগ্নে কালো চুলে রূপুলি রং ধরেছে, শূন্যের ঘরে নেই কোনো পিছুটান, বেলা শেষে একাকি পথ চলা, পোড়াশোলতের কাহিনীতে নেই কিছু হারানোর ভয়।
1: খুব সুন্দর, বিরহ মানেই আমাদেরকে একটা অন্য ভালো লাগায় ভরিয়ে দেয়। ভালো লাগলো। আর কবিতা শুনতে শুনতে যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এত যে সুন্দর করে লেখেন, ভাব প্রকাশ করেন, কোথা থেকে রসদ পান?
0: রসদ তো আমাদের চারিদিক থেকেই পাই, আর অনুপ্রেরণা পেয়েছি আমার মায়ের কাছ থেকে, পরবর্তীকালে আমার বন্ধু বান্ধবী যারা আমার লেখা পড়েছে তারা বলেছে এই ধরনের কবিতা লিখতে এগুলো বেশি ভালো হচ্ছে, এভাবেই আর কি লেখার পথ চলা।
1: আপনি আলাপচারিতায় বলছিলেন যে আপনার লেখা এখন ম্যাগাজিনে বেরোয়, এবার ম্যাগাজিনে যখন ছাপার অক্ষরে আপনি দেখেন যে আপনার লেখা বেরিয়েছে, কেমন লাগে?
0: ভীষণ ভালো লাগে যখন ছাপার অক্ষরে লেখাগুলো বের হয়।
1: আর যখন পাঠক প্রতিক্রিয়া পান
0: তখন তো আরো বেশি ভালো লাগে, লেখার উৎসাহ আরো জাগে।
1: বেশ, মানে কলম তখন চলতেই থাকে।
0: চলতেই থাকে।
1: বেশ, আমরা তো পরপর অনেক কবিতা শুনলাম, এবার একটু গল্পে যাই। আবার
0: এবার যে গল্পটি শোনাবো, হঠাৎ দেখা। সুলেখা আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেছে। সুলেখা মালবাজারের একটি স্কুলে শিক্ষকতা করে। বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রোজকার অভ্যেস মতো হাঁটতে যায় বিকেলে। বিকেলে হাঁটতে না গেলে ভালো লাগে না সুলেখার। এখানকার নির্জন চা বাগান ঘেরা পরিবেশ সুলেখাকে খুব টানে। হাঁটতে হাঁটতে সে আজ অনেকটা এসে গেছে। হঠাৎ দেখা হয়ে গেল অঙ্কুশের সাথে। অঙ্কুশ প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, সুলেখাই নীরবতা ভাঙে। তুমি এখানে অঙ্কুশ? অঙ্কুশ নিজেকে সামলে নিয়ে বলে, চাকরি সূত্রে মাস দুয়েক হলো বদলি হয়ে এসেছি, এখন অফিস থেকে ফিরছি। অঙ্কুশের পরনে কালো প্যান্ট, ঘিয়ে রঙের শার্ট, কপালের কাছে দু একটা পাকা চুল উঁকি ঝুঁকি দিচ্ছে।

0: সুলেখা আর কিছু বলার আগে অঙ্কুশ জিজ্ঞেস করে, তুমি এখানে? প্রত্যুত্তরে সুলেখা বলে, আমি এখানে একটা স্কুলে আছি। চলো অঙ্কুশ, আমার বাড়ি কাছেই, আমার বাড়ি চলো, হাঁটতে হাঁটতে কথা হবে। অঙ্কুশ সম্মতি জানিয়ে হাঁটতে শুরু করে। সূর্য অস্ত যাচ্ছে। এই সময় চা বাগানে অন্য আরেক রকম সৌন্দর্য। দুপাশে চা বাগানের মাঝখান দিয়ে হাঁটতে বেশ রোমাঞ্চ অনুভব করছিল। সুলেখার পরনে একটা গোলাপি রঙের শাড়ি, চুলগুলো হাত খোপা করা। অঙ্কুশ মনে মনে ভাবল, সুলেখা এখনও কত সুন্দর। অঙ্কুশ বলেই ফেলল, তুমি এখনও কত সুন্দর। হাসতে হাসতে সুলেখা বলে, সূর্য যে অস্ত যায়। প্রত্যুত্তরে অঙ্কুশ, অস্ত যাওয়ার সূর্য তার রক্তিম আভা ছড়িয়ে আরও সুন্দর হয়ে ওঠে। এরই মধ্যে ওরা বাড়িতে পৌঁছে যায়। সুলেখা অঙ্কুশকে বসতে দিয়ে জিজ্ঞেস করল, চা না কফি? অঙ্কুশ বলল, চা। সুলেখার ঘরের চারদিকে তাকিয়ে দেখল, খুব সুন্দর পরিপাটি করে সাজানো সুলেখার ঘর। একধারে সোফা সেট, অপরদিকে একটা ডিভাইন, একটা বুকসেলফ, তাতে নানান ধরনের বই রয়েছে, এছাড়া অনেক রকমের গাছ দিয়ে সাজানো। ব্যালকনিতেও অনেক ফুল গাছ রয়েছে। সুলেখা বরাবরই খুব শৌখিন। ঘরের এক কোণায় মেসোমশাই মাসিমার ছবি। মেসোমশাই মাসিমা সুলেখার বাবা মা, তাতে মালা পরানো। সুলেখার চা বানাতে বানাতে মনে পড়ে, ওরা দুজনেই এক কলেজে পড়ত। অঙ্কুশ খুব মেধাবী ছাত্র ছিল, ওর স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। কলেজে পড়াকালীন ওদের দুজনের মধ্যে খুব ভাব হয়েছিল। সুলেখারও ওর প্রতি দুর্বলতা ছিল। অঙ্কুশও মনে মনে সুলেখাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কেউ কাউকে বলতে পারেনি। এরই মধ্যে সুলেখার বাড়ি থেকে সুলেখার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কলকাতায় এক বড় ব্যবসায়ীর সঙ্গে সুলেখার বিয়ে হয়, কিন্তু স্বামীর ঘর সুলেখার করা হলো না, কারণ ওর বাচ্চা কাচ্চা হয়নি। ডাক্তার বলে সুলেখা কোনোদিন মা হতে পারবে না। শেষ পর্যন্ত ওদের ডিভোর্স হয়ে যায়। এরপর সুলেখা বদলি হয়ে চলে আসে মালবাজারে। সুলেখা চা ছেঁকে নিয়ে চলে আসে ড্রয়িং রুমে। চা খেতে খেতে অঙ্কুশ জিজ্ঞেস করে সুলেখার স্বামীর কথা। এসব পার তো কবেই চুকে গেছে অঙ্কুশ, আজ 15 বছর ধরে আমি একাই আছি এই নির্জন পরিবেশে, সরল আদিবাসীদের সাথে ভালোই আছি। অঙ্কুশ কিছুক্ষণ চুপ করে থাকে, কারো মুখে কোনো কথা নেই। ঘড়ির দিকে তাকিয়ে অঙ্কুশ বলে, এবারে উঠতে হবে সুলেখা। যাবার সময় সুলেখার চোখে পড়ে অঙ্কুশের হাতের ঘড়ির দিকে। মনে পড়ে এই ঘড়িটি অঙ্কুশকে জন্মদিনে সুলেখা দিয়েছিল উপহারস্বরূপ। সেদিন দুজনে মিলে গিয়েছিল নিউ মার্কেটে, সেখান থেকে ফুল, ঘড়ি, একটি টি শার্ট কিনে তারপর একটা রেস্টুরেন্টে বসেই জন্মদিন সেলিব্রেট করেছিল ওরা দুজনে। বাড়ি ফিরতে দেরি হয়, খুব বকুনি খেতে হয়েছিল মায়ের কাছে সুলেখাকে। অঙ্কুশ, তোমার ছেলে মেয়ের কথা তো কিছু বললে না? আমার একটি ছেলে, ও এখন কলকাতায় একটি কলেজে পড়ে। এখানে আমি আর আমার মিসেস নন্দিনী থাকি। ও, তাহলে তো ভালোই হলো, একদিন নন্দিনীকে নিয়ে এসো, আমি তো একাই থাকি, আড্ডা দেওয়া যাবে। অবশ্যই আসবো সুলেখা, আজ উঠি, বেশি দেরি হলে নন্দিনী আবার ভাববে। অঙ্কুশ উঠে বেরিয়ে পড়ল। সুলেখা চেয়ে রইল অঙ্কুশের চলে যাওয়ার দিকে। মনে মনে ভাবল, তোমার সাথে আরও একটি সূর্যাস্তে হাঁটতে চাই অঙ্কুশ।
1: খুব ভালো লাগলো, সুন্দর একটি লেখা আবার আমরা শুনলাম। পরপর আমরা কবিতা শুনেছি, তারপর গল্প শুনেছি। এবারে সামনে তো পুজো, যদিও আরও 2 মাস বাকি আছে, কিন্তু পুজো ভাবতেও তো আমাদের ভালো লাগে। তো এই পুজো পুজো গন্ধ আনবার জন্য কি লেখা আছে আপনার সাথে?
0: পুজোর ওপর একটা লেখা আছে, শোনাই। আলোর বেণু ধরণীতে যখন শুভ্র কাশের শোভা করে বর্ধন, তখনই মা দেবী দুর্গতি নাশিনী তোর আগমন। উৎসবের রঙিন ছোঁয়া লাগে আকাশে বাতাসে, বাজল তোমার আলোর বেণু সুর ভেসে আসে। শান্ত শিউলি ফুটে ফুটে ক্লান্ত হয়ে পড়ে পথে, ভোরের আলোয় পদ্মকলি হাই তোলে অপেক্ষাতে। কাশের বনে ফিসফিসানি আগমনের সুর বাজে,

শরতের নীলাকাশ শুভ্র পেজাতুলো দিয়ে সাজে, ফুলে ফুলে গুঞ্জন করে নেচে বেড়ায় ওলি, মাটির ছাঁচে তুলির টানে মেতে ওঠে কুমার টুলি। এবার এসে উপড়ে ফেলিস নরাসুরদের মা, প্যান্ডেলে আর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকিস না, আজকের দুর্গা ধর্ষিতা।

0: দ্বন্দ্ব, এই ধরনের জীবনযজ্ঞে বাজুক ন্যায়ের ছন্দ। চারিদিকে সাজো সাজো রব যায় পড়ে, তোর আশিস ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে।
1: বাহ, খুব সুন্দর, ফুলের সুবাস যেন আমরা পেলাম, শিউলির সুবাস পেলাম এবং পুজো পুজো গন্ধ ভেসে এলো। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় আপনারা অপেক্ষা করছেন ঢাকের কাঠি কবে পড়বে, তা আমরা শুরু করেই দিলাম, আপনারাও শুরু করুন। খুব সুন্দরভাবে আমরা কবিতা শুনলাম, আপনারাও নিশ্চয়ই শুনলেন। এবারে কি শুনবো?
0: এবারে আমি একটু অন্যরকম কবিতা শোনাই।
1: বেশ।
0: অপ্রাপ্তির বেদন, প্রত্যাশা যদি জরাজীর্ণ হয় তবে মাচার অনুভূতি মরে যায়, বিষাদের এক বুক কান্নায় ডোবে স্বপ্নরা, না পাওয়ার বেদনায় তৃষ্ণার্ত মন সরব চুপ কথায়, দীর্ঘ রাত বিনিদ্র কাটে, নৈসর্গিক আবহাওয়া বিরাজিত নির্জন রাতে দূর আকাশের জল জল তারাও যেন বিদ্রুপের হাসি হাসে, একাকী চাঁদ ডুবে যায় দূর পাহাড়ের চূড়ায়, ভোরে স্নিগ্ধ বাতাসের আগমনে প্রত্যুষের সূর্যের রক্তিম ছটাও যেন মন খারাপের গল্প বলে, জীবন যখন অনল জ্বালায় বৃদ্ধ বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব শুরু, অপ্রাপ্তির বেদন বাজে হৃদয়ের ভাঙা ঘরে, পৃথিবী জুড়ে এত ভিড় তবুও গভীর একাকিত্ব বোধ, তবুও ক্লান্ত মন জীবন অধ্যায়ের অপেক্ষার করিরোলে। কবি জীবনানন্দ বলেছিলেন, শূন্য থেকে শূন্যে ঘুরে ঘুরে হে জ্যোতিষ্ক, হাতের তেলোয় সব পাওয়া যায় টের, যদি স্থির হয়ে বসো তুমি।
1: খুব সুন্দর একটি কবিতা দিয়ে শেষ করলেন। আমাদের জীবনে দুঃখ যেমন আছে তেমনি সুখও আছে, আবার সুখ যেমন আছে দুঃখও তেমনি আছে, দুটোই ওতপ্রোতভাবে জড়িত, এবং দুঃখ ছাড়া সুখ হয় না, আবার সুখ ছাড়া দুঃখও হয় না। খুব ভালো লাগলো, খুব সুন্দর আপনার নির্বাচন। আমি অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম শ্রোতা বন্ধুরা, যে কথা গল্প কবিতার যে মালা আজ আমাদের অতিথি রিঙ্কু সাজিয়ে এনেছে, তা আপনাদের মন ভরিয়ে তুলবে। আশা করি আপনাদের মন কানায় কানায় পূর্ণ ভালো লাগায় ভালোবাসায়। এই ভালোবাসার রেশ নিয়েই আমাদের আসর আজ শেষ করতে হবে এখানেই। যাবার আগে ধন্যবাদ জানাই রিঙ্কু আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। রিঙ্কু, আপনার অক্ষর যাপন সুদীর্ঘ হোক, কলম চলতে থাকুক এমনিভাবে আজীবন ধরে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী কোনো দিন পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।
0: নমস্কার।

0: আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরাখণ্ডে বর্ষা অব্যাহত থাকলেও দ্বিতীয় পর্যায়ের চারধাম যাত্রা নির্বিঘ্নে এগিয়ে চলেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, গোয়া, ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা আজ দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। অধ্যক্ষ ওম বিড়লা আজ সকাল ১১টায় প্রশ্নোত্তর পর্ব শুরু করলে বিরোধীরা নিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং অযোধ্যা রামমন্দির অনুদানে অনিয়মের বিষয়টিও উত্থাপন করেন। অধ্যক্ষ বলেন, আজ আন্তর্জাতিক যুব দিবস দেশে শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ, গবেষণা, প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
1: आज अंतर्राष्ट्रीय युवा दिवस है और विश्व स्तर पर भारत के युवाओं ने शिक्षा, विज्ञान, अंतरिक्ष, विज्ञान, टेक्नोलॉजी, उद्यमिता कई क्षेत्रों के अंदर विशेष पहचान बनाई है। आज उनका सामर्थ्य के कारण दुनिया में भारत का नाम हो रहा है। देश का युवा भी चाहता है कि उनके विषयों पर चर्चा हो।
0: অধ্যক্ষ লাগাতার বিরোধীদের সভা সুষ্ঠুভাবে পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, নীতিগতভাবে পার্থক্য থাকতেই পারে, তবে দেশের মানুষ সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা দেখতে চায়। সংসদের মর্যাদা রক্ষা করা সকলেরই কর্তব্য। এদিকে বিরোধীরা তাদের দাবিতে অনড় থাকায় অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন। রাজ্যসভার অধিবেশন আজ নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে দপ্তরের মন্ত্রীরা সভায় নথি পেশ করেন। প্রতিরক্ষা, অর্থ, উন্নয়ন, পর্যটন, কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং কয়লা খনি ও ইস্পাতের বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন রাজ্যসভায় পেশ করা হয়। বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। এই সময় সিপিআইএম এর সদস্য জন ব্রিটাস অন্য এক সদস্যের বিরুদ্ধে তার বিষয়ে অপমাননাকর মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন। চেয়ারম্যান এ ব্যাপারে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন। কোনো সদস্যের বিরুদ্ধেই অসম্মানজনক মন্তব্য করা উচিত নয় বলে তিনি জানান। এরপরে বিক্ষোভের মধ্যেই তিনি সভা মুলতবি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী বলেন, রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি সুফল পেতে প্রধানমন্ত্রী সকলকে এটি পড়ার আহ্বান জানান। এই আত্মজীবনীতে রামনাথ কোবিন্দের ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন এবং বিভিন্ন অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি হিসেবে অবসরের পরেও তিনি এক দেশ এক নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীরভাবে কাজ করে গেছেন।
2: কোবিন্দজি কি জীবন যাত্রা কো আপ উনকে শব্দো মে জানে, উনকি লেখনি কো, উনকে অনুভবো কো, ইসসে হর কিসি কো কাফি কুছ সিখনে কো মিলেগা। মে রামনাথ কোবিন্দজি কো ইস আত্মকথা কে লিয়ে বহুত বহুত বধাই দেতা হুঁ। সাচো কোবিন্দজি নে अपने इस पुस्तक को बहुत ही सटीक नाम दिया है, ट्रायम्फ ऑफ द इंडियन रिपब्लिक माई लाइफ माई स्ट्रगल्स।
0: हर घर तिरंगा अभियान अधीने देशव्यापी नाना कर्मसूची नेवा हुए छे।
3: घर घर तिरंगा, हर घर तिरंगा।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। এদিকে আজ সকালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে এক বিশেষ সাইকেল র্যালির সূচনা করেছেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, এই র্যালির মাধ্যমে সহস্রাধিক মাই ভারত ভলেন্টিয়াররা এক উন্নত রাষ্ট্র গঠনে সাইকেল যাত্রার গুরুত্ব তুলে ধরছেন।
4: দিল্লি মে মাই ভারত কে ১০০০ সে অধিক ভলেন্টিয়ার্স নে हर घर तिरंगा साइकिल यात्रा के द्वारा देश को फिटनेस का संदेश दिया है। कोई भी राष्ट्र को विकसित राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक है। साइकिलिंग ये फिटनेस का संदेश है, पोल्यूशन का सॉल्यूशन है। चलो हम सब लोग हमारी तिरंगा की आन बान और शान के लिए देश के युवा फिट रहे, इस

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে

0: को सिद्ध करने के लिए साइक्लिंग करते रहे।
1: 80তম স্বাধীনতা দিবসের প্রাককালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14ই আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওইদিন আকাশবাণী কলকাতা সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7 ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8:10 খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল 9:15 খবরের পর। ওইদিন আকাশবাণী কলকাতা সকাল 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7, 8 এবং 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই 9:25 জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল থাকছে। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় 2 নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে রাত 3 নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চাওলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগা আদালতে তোলা হবে। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন পিআইবির ফ্যাক্ট চেকিং বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশে প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে 6,000 টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। পিআইবি জানিয়েছে, আয়করের ওই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা বলে একে অভিহিত করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রদের প্রতিবাদ আন্দোলন আজ 19তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে ইতিমধ্যেই অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের 6 জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। AFC চ্যাম্পিয়ন্স লীগ টু ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরাবি SC মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর এর কিছু অংশ আরেকবার। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জীবনচর্চা এবং সমাজ ও জাতির প্রতি তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি আজ শ্রী কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থে প্রকাশ করেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস। হাতি ও মানুষের মধ্যে সংঘাত কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরে শুনছেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য

0: বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসেছে। প্রথমেই হাওড়া পুর নিগম সংশোধনী বিলের ওপর আলোচনা শুরু হয়। আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সেখানকার অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক পরিস্থিতি এবং জনসংখ্যার নিরিখে বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করা হল। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বৈঠকের পরেই হাওড়াতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। পুরমন্ত্রী আরও জানান, নাগরিক পরিষেবাকে গুরুত্ব দিয়ে হাওড়া পুর নিগম এলাকার উন্নয়নে রাজ্য সরকার একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছে। এই পরিকল্পনার প্রধানত রাস্তা, নিকাশি এবং পানীয় জলকে গুরুত্ব দেওয়া হবে। এর অংশ হিসাবে আগামী বছরের সেপ্টেম্বরের মাসের মধ্যে 462 কোটি টাকা খরচ করে হাওড়ার সালকিয়ায় একটি পানীয় জল পরিশোধন কেন্দ্র তৈরি করা হবে। বিলটি ধ্বনিভোষে পাস হয়। বর্তমানে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার জন্য সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে। রাজ্যে নবনির্বাচিত বিধায়কদের বাজেটের বিভিন্ন খুঁটিনাটি, সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং সুশাসন সম্পর্কে আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া আগামী মঙ্গলবার একদিনের এই কর্মশালায় 181 জন নতুন বিধায়কসহ বিধানসভার সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে ওই ব্যক্তি কলকাতার তপসিয়া অঞ্চলে বসবাস করছিল, পেশায় ছিল ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানের আইএসআই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ আছে বলে মনে করা হচ্ছে। ধৃতকে আজ বনগাঁ আদালতে তোলা হবে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ সংঘে নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি। আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরে আরাধনার পর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যকে আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান বলে বর্ণনা করেন।
1: এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই যে আধ্যাত্মিক জাগরণ করে গেছেন, এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটাকে আরো সম্পূর্ণ করা, সহযোগিতা করা।
0: রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, স্মার্ট মাইন্ড না হলে স্মার্ট সিটি তৈরি হতে পারে না। তিনি আজ সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 25 বছর পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুজোর আগে সব রাস্তা মেরামতির কাজ করা হবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন।
2: মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন, যত রাস্তা আছে তা UDM এর আন্ডারে হোক, PWD-র আন্ডারে, সেটাকে ঠিক করতে হবে 10ই অক্টোবরের মধ্যে। এবং আমাদের দপ্তরের মধ্যে যা যা রাস্তা আছে সেগুলো অলরেডি আমাদের প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, DM-দের জানানো হয়েছে, সেই লিস্টও চলে এসছে সোমবারে, এবং DPR করে ইমিডিয়েটলি কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারে রাস্তা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে লেয়ার সেটা তৈরি হয়ে যাবে, টপমোস্ট লেয়ার যেটা বিটুমিনাস লেয়ার সেটা বর্ষার পরে হবে, কারণ বর্ষাকালে সেটা খারাপ হয়ে যাবে।
0: 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে কারণে ওই দিন আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাত 9:30টায় রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর জন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটের স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9টা 15 মিনিটের খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতার 7টা 25 মিনিটের জাতীয় সংবাদ এবং 7টা 8টা ও 9টার FM হেডলাইন্স বাতিল করা হয়েছে। ওই দিন 9টা 25 মিনিটের জেলার চিঠিও সম্প্রচারিত হবে না। রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচিতে আজ এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। শরৎ সদন থেকে শুরু হয়ে পদযাত্রাটি রামকৃষ্ণপুর ফেরিঘাটে এসে শেষ হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে এক অনুষ্ঠানে সকলকে

0: বারাখার তিরঙ্গা কর্মসূচিতে সামিল হবার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শিলিগুড়ি। এখন আদিশুর অনুষ্ঠানে শুনবেন সাঁওতালি গান।

এতক্ষণ আদিসুর অনুষ্ঠানে সাঁওতালি গান শুনলেন। শিল্পীরা ছিলেন বানেশ্বর হাঁসদা, মুকুলবালা মান্ডি হাঁসদা, বারুণী মুর্মু, লক্ষ্মীরাম মুর্মু ও দুলগু কিসকু। আদিসুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুস্থ

0: পরিশোধিত বা বিনা কন্ডমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডমের সঠিক ব্যবহার করুন।
0: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: লোকগীত शब्द शरण राईको छ भने संगीत रहेको छ गणेश कुमार घिसिङको।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন গান পরম্পরা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন সুফি গীত, শিল্পী শিল্পা রাও।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন সুফি গীত। শিল্পী ছিলেন শিল্পা রাও। গান পরম্পরা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। কোনো কোনো স্বপ্ন মানুষ একা দেখে না, কোনো কোনো স্বপ্ন একটা গোটা প্রজন্ম দেখে। আর যখন সেই স্বপ্নের নাম হয় স্বাধীনতা, তখন সেই স্বপ্নের জন্য বয়সের হিসেব থাকে না, থাকে না জীবনের নিশ্চয়তা, থাকে না মৃত্যু ভয়, শুধু থাকে একটাই প্রশ্ন, কবে পাব স্বাধীনতা। আজ থেকে বহু বছর আগে এই প্রশ্নটাই বুকের মধ্যে নিয়ে পথে নেমেছিল ভারতের অগণিত যুবক যুবতী। কারো হাতে ছিল বই, কারো হাতে সংবাদপত্র, কারো হাতে চরকা, কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো হাতে ছিল অস্ত্র। কেউ জেলে গিয়েছেন, কেউ নির্বাসনে, কেউ ফাঁসির মঞ্চে, আবার কেউ বা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছেন। তাদের অনেকেরই বয়স ছিল এতটাই কম যে বয়সে আজ আমরা

0: জীবনের প্রথম বড় স্বপ্নগুলি দেখতে শুরু করি। কিন্তু তারা শুধু স্বপ্ন দেখেননি, তারা স্বপ্নের জন্য জীবন দিয়েছেন। আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে সমর্পিত। আজ 12ই আগস্ট অর্থাৎ আন্তর্জাতিক যুব দিবস, এবং সামনেই আমাদের ভারতের স্বাধীনতা দিবস। এই দুই বিশেষ গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন ভারতের স্বাধীনতার ইতিহাসের পাতায় সবচেয়ে উজ্জ্বল অক্ষরে লেখা হয়েছিল ভারতীয় যুব সমাজের নাম। আজকের অনুষ্ঠান শুধু ইতিহাসের গল্পই বলবে না, এ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবে। যে স্বাধীনতা তাঁরা প্রাণ দিয়ে অর্জন করেছিলেন, সেই স্বাধীনতার মর্যাদা আমরা কতটা রাখছি? আর এই ধরনের প্রশ্ন এবং বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আজকের এই পর্ব আমরা সাজাবো, এবং তার জন্যে আমার সঙ্গে রয়েছে তোমাদের আরও এক পরিচিত যুববন্ধু অনুষ্কা।
1: যেমনটা অন্বেষা তোমাদের জানালো, বা আমরা সবাই জানি অনেকেই, যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে অনেক তরুণেরও হাত ছিল, বেশিরভাগটাই তরুণেরা। তো এই তারুণ্য শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শক্তি, স্বপ্ন, সাহস, প্রতিবাদ আর সম্ভাবনার ছবি। তারুণ্য মানে শুধু বয়স নয়, তারুণ্য মানে প্রশ্ন করার ক্ষমতা, অন্যায়কে অন্যায় বলার সাহস, অসম্ভবকে সম্ভব করার জেদ, আর নিজের স্বার্থের বাইরে গিয়ে বৃহত্তর মানুষের কথা ভাবার মানসিকতা। তাই পৃথিবীর প্রায় প্রতিটি বড় পরিবর্তনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে যুব সমাজ। ভারতের স্বাধীনতা আন্দোলনও তার ব্যতিক্রম নয়, বরং বলা যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যুব সমাজ ছিল অন্যতম চালিকা শক্তি। যে সময়ে ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি, ঠিক সেই সময়ে ভারতের তরুণরা প্রশ্ন তুলেছিল, কেন আমরা পরাধীন, কেন আমাদের দেশ আমাদের নিজেদের হাতে থাকবে না, কেন একজন বিদেশি শাসক ঠিক করবেন ভারতের মানুষের ভবিষ্যৎ। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে পরিণত হয়েছিল আন্দোলনে, জেদে। আন্দোলন পরিণত হয়েছিল সংগ্রামে, আর সংগ্রাম এক সময় হয়ে উঠেছিল স্বাধীনতার দাবিতে এক বিশাল গণ আন্দোলন। ভারতের স্বাধীনতার ইতিহাস কোনো একদিনে শুরু হয়নি, 1857 সালের মহাবিদ্রোহ থেকে শুরু করে 19 শতকের শেষ ভাগ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, ক্রমশ ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা শক্তিশালী হয়ে উঠেছিল। বিশেষত শিক্ষিত তরুণ সমাজের মধ্যে জন্ম নিচ্ছিল এক নতুন আত্মপরিচয়। বঙ্গভঙ্গের প্রতিবাদে যখন স্বদেশী আন্দোলন ছড়িয়ে পড়ল, তখন ছাত্র যুব সমাজের সক্রিয় ভাব বিস্তার করেছিল রাজ্যে রাজ্যে। বিদেশি পণ্য বর্জন, স্বদেশী পণ্যের ব্যবহার, সভা, মিছিল, প্রচার, সবকিছুর মধ্যেই যুব সমাজ এগিয়ে এসেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল স্বাধীনতা শুধু রাজনৈতিক শাসক পরিবর্তনের নাম নয়, স্বাধীনতা মানে আত্মমর্যাদা, স্বাধীনতা মানে নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি এবং নিজের ভবিষ্যতের ওপর নিজের অধিকার। এই আত্মমর্যাদার কথাই আমাদের মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথের সেই চির অমর উচ্চারণ,
0: চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়,
1: যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত।

পথ ফেলে নাই গ্রাসে, পৌরুষের করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভয়শূন্যতার সেই আহ্বানই যেন পরবর্তী প্রজন্মের যুবকদের ভেতরে শক্তি দিয়েছিল।

0: ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গেলে যে নামটি বারবার ফিরে আসে সেটি হল ক্ষুদিরাম বসু। একজন কিশোর, একজন তরুণ, একজন বিপ্লবী, আর ইতিহাসের পাতায় একজন শহীদ। ক্ষুদিরামের জন্ম 1889 সালে। যে বয়সে একজন তরুণ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, সেই বয়সেই ক্ষুদিরাম দেশের স্বাধীনতার স্বপ্নকে নিজের জীবনের সঙ্গে এক করে নিয়েছিলেন। বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তিনি। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর মধ্যে জন্ম নিয়েছিল তীব্র প্রতিবাদ। 1908 সালে মুজাফফরপুরে কিংসফোর্ডকে লক্ষ্য করে বোমা নিক্ষেপণের ঘটনায় তিনি গ্রেফতার হন। তখন তাঁর বয়স মাত্র 18। হ্যাঁ, 18। তিনি দাঁড়িয়েছিলেন ব্রিটিশ সরকারের বিচারের সামনে। শেষ পর্যন্ত 1908 সালের 11 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। কথিত আছে, ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় তার মুখে ছিল হাসি। এই হাসি শুধুমাত্র মৃত্যুকে উপহাস করার হাসি ছিল না, এটি ছিল একটি বিশ্বাসের হাসি। ক্ষুদিরাম আমাদের কাছে তাই শুধু একজন শহীদই নন, তিনি একটি জ্বলজ্জ্বান্ত প্রশ্ন। আজকের যুব সমাজের কাছে তার প্রশ্ন, তোমার কাছে তোমার দেশের মূল্য কতখানি? ক্ষুদিরামের মতো তরুণরা প্রমাণ করে দিয়েছিলেন, বয়স ছোট হতে পারে কিন্তু স্বপ্ন কখনো ছোট হয় না।
1: যুব বিপ্লবীদের কথা বলতে গেলে বাঘা যতীনের কথা আসবেই। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘা যতীন নামে চিনি, শারীরিক শক্তি, সংগঠনের দক্ষতা, সাহস এবং আত্মত্যাগ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বিপ্লবী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ চরিত্র। বাঘের সঙ্গে লড়াই করে যে মানুষ বাঘা যতীন নামে পরিচিত হয়েছিলেন, তার জীবনের আসল শক্তি ছিল তার মানসিক দৃঢ়তা। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তার জন্য সংগঠন দরকার, সাহস দরকার, আত্মত্যাগ দরকার। 1915 সালে বালেশ্বরের বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন, কিন্তু এখানেই শেষ নয়। যতক্ষণ দেহে প্রাণ ছিল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যান। তারুণ্যের অর্থ যে শুধু আবেগ নয়, তার সঙ্গে শৃঙ্খলা, সংগঠন ও দায়িত্বও জড়িত। বাঘা যতীনের জীবন তার সবচেয়ে বড় উদাহরণ। দেশ কেবল মানচিত্র নয়, দেশ মানে মানুষের মুখ, দেশ মানে মাটি, দেশ মানে স্মৃতি, দেশ মানে ভালোবাসা।

0: এবার আমরা চলে যাব ভারতের স্বাধীনতা আন্দোলনের আরেক অধ্যায়ে, এক তরুণের কাছে যার নাম আজও ভারতের যুব সমাজের কাছে সাহস, প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। তিনি ভগৎ সিং। জন্ম ১৯০৭ সালে, অর্থাৎ তার যৌবনের সময়টাই কেটেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তার মানসিকতার গভীর প্রভাব ফেলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন স্বাধীনতা শুধু একটি রাজনৈতিক দাবি নয়, মানুষের মর্যাদার প্রশ্ন সবচেয়ে বড়। ভগৎ সিং ছিলেন একজন চিন্তাশীল বিপ্লবীও। তিনি পড়তেন, ভাবতেন, প্রশ্ন করতেন, আলোচনা করতেন এবং লিখতেন। অর্থাৎ তার বিপ্লব ছিল শুধু অস্ত্রের বিপ্লব নয়, চিন্তারও বিপ্লব। ১৯২৯ সালে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের ঘটনায় তিনি ও বটুকেশ্বর দত্ত গ্রেপ্তার হন। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। পরবর্তী সময়ে কারাগারে রাজনৈতিক বন্দীদের অধিকার নিয়ে তার অনশন আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর ১৯৩১ সালের ২৩শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তাদের বয়স বিশের কোঠায়। আজ আমরা যখন ভগৎ সিংয়ের ছবি দেখি, তার মাথায় টুপি, চোখে দৃঢ়তা, তখন তাকে অনেক সময় শুধু একটি প্রতীকে পরিণত করি। কিন্তু ভগৎ সিং একজন জীবন্ত মানুষ ছিলেন। তারও স্বপ্ন ছিল, তারও পরিবার ছিল, তারও ভবিষ্যৎ ছিল। তবু তিনি নিজের জীবনকে একটি বৃহত্তর স্বপ্নের কাছে সমর্পণ করেছিলেন। তাই ভগৎ সিংকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় শুধু তার ছবি ব্যবহার করা নয়, বরং তার কাছ থেকে শেখা, প্রশ্ন করতে, পড়তে, ভাবতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সর্বোপরি নিজের বিশ্বাসের দায়িত্ব নিতে।
1: এবার আসি বাংলার আরেক উজ্জ্বল অধ্যায়, চট্টগ্রাম। সালটা ১৯৩০। সূর্য সেন, যিনি ইতিহাসে মাস্টারদা নামে পরিচিত, একজন শিক্ষক, একজন সংগঠক এবং একজন দক্ষ বিপ্লবী। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের পরিকল্পনা করা হয়। ১৮ এপ্রিল ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ করা হয়। এই অভিযানে অংশ নিয়েছিলেন একদল তরুণ বিপ্লবী। তাঁদের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনের যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক কাঠামোকে চ্যালেঞ্জ করা। এই আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়ে আমরা বিশেষভাবে স্মরণ করব প্রীতিলতা হুয়েদ্দেদারকে, একজন নারী, একজন শিক্ষিতা তরুণী, সর্বোপরি একজন বিপ্লবী। পাহাড়তুলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেওয়ার পর তিনি ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার পরিবর্তে সায়ানাইড গ্রহণ করেন। প্রীতিলতার জীবন আমাদের সামনে আরেকটি সত্য তুলে ধরে। স্বাধীনতার সংগ্রামে ভারতের নারীরাও ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। তারা শুধু আন্দোলনের সহায়কই ছিলেন না, তারা নিজেরাই নেতৃত্ব দিয়েছেন, নিজের জীবন দিয়ে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে গেছেন।

চট্টগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আরও এক সাহসী তরুণী কল্পনা দত্ত। তরুণী বয়সে তিনি বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কথা মনে করলেই আমরা বুঝতে পারি যে স্বাধীনতার ইতিহাসকে যদি শুধু পুরুষ বিপ্লবীদের ইতিহাস হিসেবে দেখা হয়, তবে আমরা ইতিহাসের একটি বিশাল অংশ হারিয়ে ফেলব। ভারতের স্বাধীনতা সংগ্রামে তরুণী ও নারীদের ভূমিকা ছিল গভীর এবং বহুমাত্রিক। কেউ আন্দোলনে, কেউ প্রচারে, কেউ বিপ্লবী সংগঠনে, কেউ কারাবন্দী, কেউ বা সশস্ত্র সংগ্রামে। তাদের সাহস ভারতীয় যুব সমাজের ইতিহাসকে বারবার সমৃদ্ধ করেছে। চট্টগ্রামের সেই পাহাড়, সেই রাস্তা, সেই রাত আজও যেন ইতিহাসের কাছে একটি প্রশ্ন রেখে যায়, স্বাধীনতার জন্য তুমি কতটা প্রস্তুত। ভারতের যুবশক্তির কথা বলতে গেলে এমন একজন মানুষের কথা না বললে এই অনুষ্ঠান হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তিনি আর কেউ নন, আমাদের সবার নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর জীবন ছিল এক অসাধারণ অধ্যায়। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো সম্মানজনক চাকরি ছেড়ে তিনি দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেন। তাঁর কাছে স্বাধীনতা কোনো আপোষের বিষয় ছিল না। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে আজাদ হিন্দ ফৌজ, আর তাঁর কণ্ঠে ধ্বনিত হয়, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান শুধু একটি রাজনৈতিক স্লোগানই নয়, এটি ছিল যুব সমাজকে জাগিয়ে তোলার আহ্বান। নেতাজি বুঝেছিলেন, যুবকদের শুধু আবেগ দিয়ে জাগানো যায় না, তাদের সংগঠিত করতে হয়, লক্ষ্য দিতে হয়, দিতে হয় দায়িত্বভার, এবং সঙ্গে অবশ্যই থাকতে হয় স্বপ্ন। আজাদ হিন্দ ফৌজে নারীদের জন্য গঠিত হয়েছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সহগলের নেতৃত্বে এই বাহিনী ভারতীয় নারীদের সামরিক ভূমিকার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। এখানেও আমরা দেখতে পাই ভারতের স্বাধীনতার স্বপ্নে যুব সমাজ শুধু অংশগ্রহণই করেনি, তারা সম্মুখ সমরে নেতৃত্বও দিয়েছে।

1942 সাল, ভারত ছাড়ো আন্দোলন, মহাত্মা গান্ধীর আহ্বান, করেঙ্গে ইয়া মরেঙ্গে। দেশজুড়ে শুরু হল আন্দোলন। ব্রিটিশ সরকার কঠোর দমননীতি গ্রহণ করলেন, নেতাদের গ্রেপ্তার করা হল, কিন্তু আন্দোলন থামল না। বরং বহু জায়গায় স্থানীয়ভাবে যুব সমাজ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল। ছাত্ররা মিছিল করল, সংবাদ ছড়িয়ে দিল, গোপন সংগঠন তৈরি হল, বিপ্লবী কর্মকাণ্ড আরও জোরালো হল। এই সময় অরুণা আসফ আলী জাতীয় পতাকা উত্তোলন করে আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠেন। উষা মেহতার মতো তরুণীও গোপন কংগ্রেস রেডিও পরিচালনার মাধ্যমে আন্দোলনের বার্তা পৌঁছে দেন মানুষের কাছে। ভাবুন একবার, রেডিও। আজ আমরা মোবাইল ফোন

এক মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা পাঠাতে পারি। কিন্তু তখন ব্রিটিশ সরকারের নজরদারির মধ্যেও একটি গোপন রেডিও থেকে স্বাধীনতার বার্তা প্রচার করা ছিল বিরাট সাহসের কাজ, আর সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এক তরুণী। এই ঘটনাগুলি আমাদের বারবার মনে করিয়ে দেয়, তথ্যও একটি শক্তি, কণ্ঠও একটি অস্ত্র, আর সত্যের পক্ষে দাঁড়ানো এক ধরনের সংগ্রাম। 15ই আগস্ট যখন আমরা জাতীয় পতাকা দেখি, তখন আমাদের মনে রাখা দরকার এই পতাকার প্রতিটি রঙের পেছনে রয়েছে ইতিহাস, এই মাটির প্রতিটি স্তরে রয়েছে সংগ্রামের স্মৃতি। আজকের অনুষ্ঠানে আমরা কয়েকজনের নাম উচ্চারণ করেছি, কিন্তু তাদের বাইরেও ছিলেন অসংখ্য মানুষ, অসংখ্য নাম, অসংখ্য পরিবার, যাদের গল্প হয়তো কোনো পাঠ্য বইয়ে নেই, তাদের সবার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।

আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। এই বিশেষ অনুষ্ঠানে আমরা দুটি প্রেক্ষাপটকে বা দুটি দিনকে একই সূত্রে বেঁধেছিলাম। একটি হলো আন্তর্জাতিক যুব দিবস, এবং আজ থেকে ঠিক তিন দিন পর 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস, যার ইতিহাস আমাদের শেখায় যে বিশ্বের দরবারে তরুণের ভাবনাই পারে যে কোনো বড় পরিবর্তন আনতে। এবং আমাদের স্বাধীনতা দিবস আমাদের শেখায় এই মাটির তরুণদের রক্তক্ষয়ী লড়াই আর আত্মত্যাগের কথা। 1999 সালে জাতিসংঘ হয়তো আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করেছে, কিন্তু আমাদের ভারতে এই যুবশক্তির আসল উদযাপন শুরু হয়েছিল আজ থেকে 100 বছর আগে, যখন 18 বছর বয়সী ক্ষুদিরাম, 23 বছর বয়সী ভগৎ সিং কিংবা 21 বছর বয়সী প্রীতিলতা ওয়েত্তাদাররা প্রমাণ করে দিয়েছিলেন যে তরুণ বয়সটা কেবল স্বপ্ন দেখারই বয়স নয়, স্বপ্নকে বাস্তবে ছিনিয়ে আনার বয়স। আজ 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব যখন প্রযুক্তি, উদ্ভাবন আর নতুন চিন্তায় এগিয়ে চলেছে, তখন আন্তর্জাতিক যুব দিবসের প্রাসঙ্গিকতা আমাদের দেশে আরও অনেক অনেক বেশি। আজ আমাদের হাতে হয়তো বন্দুক তুলে নিতে হবে না, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হবে না, কিন্তু আজকের তরুণদের কাঁধে রয়েছে দেশ গড়ার এক মস্ত বড় দায়িত্ব। অন্যায়ের প্রতিবাদ করা, সমাজকে অন্ধবিশ্বাস ও অশিক্ষা থেকে মুক্ত করা, আর নিজের কাজটা সততার সাথে করে যাওয়া। এটাই হোক আজ আমাদের যুগের স্বাধীনতা সংগ্রাম।

0: আসুন আন্তর্জাতিক যুব দিবস ও আমাদের স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আমরা শপথ নেই, আমাদের তরুণ মেধা, চিন্তা ও সততা দিয়ে আমরা আমাদের এই স্বাধীন ভারতকে বিশ্বের দরবারে আরও উঁচুতে নিয়ে যাব। শহীদদের সেই রক্ত যেন বৃথা না যায়। আজকের মতো আমি অনুষ্কা এবং অন্বেষা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ভেতরের তারুণ্যকে জাগিয়ে রাখুন।
1: এবং অবশ্যই শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা, মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ হেমব্রম। নমস্কার ডক্টর হেমব্রম, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের চাষবাসের ক্ষেত্রে মাটি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা।

0: ভূমিকা রাখে এবং এই মাটিতে কতটা কি পরিমাণ উপাদান রয়েছে সেই অনুযায়ী সেই মাটির পরিচর্যা সম্ভব। তার জন্য প্রয়োজন মাটি পরীক্ষা। আজ আসরে এই মাটি পরীক্ষা নিয়েই আমাদের আলোচনা। তো মাটি পরীক্ষা আসলে কি বা কেনই বা আমাদের কৃষক ভাইরা করবেন?
1: মাটি পরীক্ষার মাধ্যমে জমির উর্বরতার মান আমরা নির্ধারণ করতে পারি, যে সেই জমিতে কতটা পরিমাণ আগামী দিনে আমরা যে খাদ্য উপাদানগুলো দিই সেগুলো আমরা বুঝতে পারি যে আমি কতটা পরিমাণ সুষম আহারে খাদ্য উপাদান দিতে পারব এবং সেই মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব আমরা জানতে পারবো, যে কতটা পরিমাণ আদৌ আমার জমিটা অম্ল আছে না ক্ষার আছে আমরাও কিন্তু বুঝতে পারি না মাটি না পরীক্ষা হওয়া অবধি। এবার যেমন কি হয় যে যখন আমরা জানতে পারি না যে সেই মাটিতে কতটা পরিমাণ নাইট্রোজেন আছে বা কতটা পরিমাণ ফসফরাস আছে, না জেনেই কিন্তু আমরা শুধু বাজার থেকে টাকা খরচা করে আমরা কিন্তু জমিতে বিভিন্ন সার প্রয়োগ করে থাকি, তাহলে সেখানে আমাদের কি হয় বিভিন্ন আমাদের এই যে না জেনে যে সার কিনে আমরা প্রয়োগ করছি তাতে আমাদের খরচাটা বেড়ে যাচ্ছে, আমাদের লাভাংশটা কমে যাচ্ছে। তেমনি আমাদের মাটির মধ্যে যে অম্লত্ব বা ক্ষারত্ব কী আছে এটা না জেনে কিন্তু আমরা কোনো সময়ে চুন প্রয়োগের মাত্রা বা ক্ষার থাকলে সেখানে জিপসাম প্রয়োগের মাত্রা সেগুলোও কিন্তু জানতে পারছি না। শুধু আমরা দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে আমরা ফার্টিলাইজারের দোকানে গিয়ে ডিলারদেরকে বলছি যে আমার এই সমস্যা দিয়ে তারা যে পরিমাণে বা যে হারে ওরা দিতে বলছে সেই হারেই কিন্তু আমি জমিতে প্রয়োগ করছি, তাতে কিন্তু আমাদের জমির যে অবস্থা সেটা কিন্তু দিনকে দিন দূষিত হয়ে যাচ্ছে বা টক্সিক হয়ে যাচ্ছে। তাই আমাদের অন্তত অ্যাটলিস্ট 5 বছরে একবার মাটি পরীক্ষা একান্তই দরকার।
0: হ্যাঁ, এতে মাটির গুণগত মান সেটাও কিন্তু খারাপ হয়ে যায়।
1: হ্যাঁ, এবার দীর্ঘদিন যেমন আমরা চাষবাস করছি এটাতে কি হয় আমরা যে এই বছর বা বিগত 10 বছর থেকে আমি হয়তো 5 কিলো হারে আমি জমিতে ইউরিয়া দিয়ে আসছি, বা ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনের সোর্স, আদৌ কি আমার জানা ছিল যে নাইট্রোজেনটা জমিতে আমার কম আছে না বেশি আছে না কী পরিমাণে আছে, কিন্তু আমার না জেনে নাইট্রোজেনটা দিয়ে যাচ্ছি বা ইউরিয়াটা দিয়ে যাচ্ছি। তাতে জমির একটা নিজস্ব ধর্ম থাকে, জমি কিন্তু বা মাটি কোনো সময়ে তার পিএইচ ব্যালেন্স, এটাকে বলছে পিএইচ ব্যালেন্স যদি ঠিকঠাক না থাকে বা অম্লত্ব বা ক্ষারত্ব এই ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে মাটি কিন্তু কোনো সময়ে আমরা যে খাদ্য উপাদানগুলো দিই সেগুলো কিন্তু তার নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে, নেওয়ার যে একটা তার একটা ক্ষমতা সেটা কিন্তু এই পিএইচ ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ওরা মানে খাবারটা কিন্তু নিতে পারবে না। তাই আমাদের একান্তভাবে মাটি পরীক্ষাটা আগে অবশ্যই একবার মানে 5 বছরের অন্তর অবশ্যই একবার করা উচিত।
0: মাটির নমুনা কিভাবে সংগ্রহ করবে আমাদের কৃষক ভাইরা?
1: হ্যাঁ, নমুনা সংগ্রহ একটা প্রধান বা গুরুত্বপূর্ণ একটা ধাপ বলা যায়। মাটি পরীক্ষার সময় যদি নমুনা জমির থেকে যদি ঠিকঠাক আমি না নিতে পারি বা সঠিক উপায়ে যদি না নিতে পারি সেই মাটির যে আমি রেজাল্টটা পাবো সেটা কিন্তু সঠিকভাবে পাবো না। যেমন আমাদের হেলথ চেক আপের জন্য ব্লাড নেওয়া হয়, অতি সাবধানতার সহে আমাদের ব্লাডটা নেন প্যাথোলজি ল্যাবে বা আমাদের যখন যারা কালেকশন করতে আসেন, তো তেমনি মাটি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই একটা সাবধানতা অবলম্বন করতে হয়। সেই জায়গায় মাটি পরীক্ষার সময় আমাদেরকে জমি নির্বাচন করতে হয় যে সেই জমি প্লেন কতটা আছে বা সেই জমিতে মাটির গঠন বা গ্রথন বা উঁচু নিচু বা জমির রং বা কোন জায়গায় জমিতে জল জমে আছে বা ছায়া জায়গা আছে এইসব জিনিস নির্ধারণ করে একটা প্লেন জায়গা বা সমতল জায়গা থেকে কিন্তু মাটি নেওয়া হয়, বা এই যে উঁচু নিচু বা এই যে কিছু জায়গায় যে শেড থাকে বা ছায়াযুক্ত থাকে সেই সব জায়গা পৃথক পৃথকভাবে মাটি কিন্তু আমাদেরকে নিতে লাগবে।
0: মাটি নমুনা সংগ্রহ করার যে পদ্ধতি রয়েছে সেটা যদি একটু আপনি বলেন।
1: মাটি নমুনা নেওয়ার সময় আমাদের প্রয়োজনীয় কিছু কিছু সরঞ্জাম থাকে, সেগুলো হচ্ছে যেমন কোদাল, প্লাস্টিক বালতি, ডট প্যান ও পলিথিন চাদর। মাটি পরীক্ষার সময় অনেকেই কি করে মাটি শুকানোর জন্য পেপার টেপার ইউজ করে, কিন্তু সেটা কোনো সময়ে উচিত না, কারণ পেপারের মধ্যে

0: লেগে থাকা যে কার্বন সেটা যদি মাটির মধ্যে লেগে যায় সেটার রেজাল্ট কিন্তু একটা অন্য দেখাবে। তো তাই সবথেকে ভালো পরিষ্কার পলিথিনের চাদর হলে খুব ভালো হয়। তো যে জায়গার থেকে আমরা নমুনা নেব সেই জায়গাটা একটু কোদাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। মানে ঘাস যেখানে থাক সেই জায়গাটা একটু কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমরা এক সাইড থেকে একটা কোপ দিলাম, তারপরে অপর সাইড থেকে আরেকটা কোপ দিলাম। এবার যখন আমি কোপ দিচ্ছি তখন যেমন গভীরতাটা যেমন 6 সেন্টিমিটার অবধি যায়, তাতে আমি খুরপি দিয়েও করতে পারি বা কোদাল দিয়েও করতে পারি। এবার দু সাইড থেকে যখন কোপ দিলাম দেখবে যে একটা মাটির পিণ্ড উপরে উঠে আসে। যখনই সেটা উপরে উঠে আসবে একটা ভি আকৃতির একটা গর্ত তৈরি হবে। ভি আকৃতির যখন গর্ত তৈরি হবে সেই গর্তটা যেন 6 ইঞ্চির মতো গভীরতাটা হয়। সেই গভীরতা হয়তো হতেও পারে 6 থেকে 12 ইঞ্চি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম যেমন 6 ইঞ্চিটা হয়। কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম আমাদের জমিতে খাদ্য উপাদানগুলো থাকে সেটা কিন্তু এই সারফেস লেয়ারেই থাকে, বা এই যে ধান বা গম বা ম্যাক্সিমাম যে সবজিগুলো আমরা চাষ করে থাকি সেগুলোর কিন্তু শিকড় যে অঞ্চলে ঘুরে বেড়ায় আর কি এই সব ফসলের, তার গভীরতা মোটামুটি 6 থেকে 12 ইঞ্চি এরকম মধ্যেই থাকে। তাই আমরা ওই মাটি নেওয়ার যে সারফেস সয়েলের বা সারফেসের যে উপরভাগের মাটির অংশ আমরা যখন নেব তখন কিন্তু তার গভীরতাটা অ্যাটলিস্ট 6 ইঞ্চির যেমন হয়। এবং গর্তের দুদিকে ভি আকৃতির যে গর্তটা পেলাম তার দু সাইড থেকে আমরা 1/2 ইঞ্চির স্লাইস রুটি যেমন হয় তেমনি 1/2 ইঞ্চি করে মাটি নেব। মানে ওই উপর থেকে নিচ অবধি সমান হারে, মানে যেমন রুটির স্লাইস রুটিগুলো হয় বা কেক যেগুলো হয় সেরকম একটা পাতলার আস্তরণ নেব দু সাইড থেকে। এটাই হচ্ছে আমার স্যাম্পল। উপরে যে মাটিটা আমরা গর্ত করার সময় যখন ফেলে দিলাম সেটা কিন্তু আমার স্যাম্পল না। আমার স্যাম্পল হচ্ছে ওই গর্তের দু সাইডে যখন পাতলা আস্তরণ যেটা নিচ্ছি 1/2 ইঞ্চির রুটির মতো, সেটা কিন্তু আমার হচ্ছে আসল স্যাম্পল। তো এরকম 1/2 ইঞ্চির আস্তরণ আমি সমগ্র পুরো জমিটা মিলে এলো পাথাড়িভাবে আমি নেব। আমার মাথায় এটা থাকবে যে আমি পুরো জমিটার থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 খানা আমি স্যাম্পল নেব, ঠিক আছে? তো এইরকম স্যাম্পল নেওয়ার পর আমার দেখা যাবে যে 2 কিলো বা 4 কিলো এরকম একটা স্যাম্পল জড়ো হবে। তারপরে সেটা জড়ো হওয়ার পর আমরা সেই স্যাম্পলটাকে সুন্দরভাবে মিক্স করব, সেটাকে একটা কম্পোজাইট স্যাম্পল বলা হচ্ছে। এবার এই স্যাম্পলটাকে আমার ল্যাবে, এতগুলো স্যাম্পল লাগবে না আমার ল্যাবে, হয়তো দেখা গেল 500 গ্রাম লাগবে। তো ওই 4 কিলো বা 2 কিলো স্যাম্পলটাকে কমানোর একটা সুন্দর প্রসেস আছে। সুন্দর প্রসেস মিন্স যে 4 কিলো আমার জমি থেকে যে মাটিটা নেওয়া হলো সেই স্যাম্পলটাকে যখন মিক্স করার পর একটা যোগ চিহ্ন যেটা বলা হয় যোগ চিহ্ন একটা টানলাম। যোগ চিহ্ন টানার পর দুই সাইডের মাটিটাকে আমি ফেলে দিলাম, আবার দুই সাইডের মাটিকে আমি জড়ো করলাম। এরকম পুনরায় করতে থাকলাম যতক্ষণ না আমার মাটি 500 গ্রামে আসছে। সেই 500 গ্রাম হওয়ার পর সেই মাটিটাকে কিন্তু আমি একটা কোনো ছাওয়া জায়গায় সুন্দরভাবে শুকোতে দিয়ে দেবো। কোনো সময় কিন্তু সেই মাটিটাকে ডাইরেক্ট সূর্যালোকে আলোতে কিন্তু শুকাবো না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যখন আমরা কোনো কোদাল দিয়ে বা কোনো খুরপি দিয়ে মাটিটাকে কালেকশন করছি বা স্যাম্পলটাকে আমি নিচ্ছি তখন কিন্তু সেই যন্ত্র বা সেই কোদাল বা খুরপি যেমন সুন্দরভাবে পরিষ্কার থাকে। মানে এইখানেও আমরা যেমন মানুষের রক্ত নেওয়ার সময় মানুষের রক্ত যেমন কন্টামিনেট হতে পারে, তেমনি কিন্তু সয়েল স্যাম্পেল বা মাটির নমুনা নেওয়ার সময় মাটি কন্টামিনেট হতে পারে। তাই আমরা মাটিটাকে কোনো সময়েই অন্য জমির বা জমি নেওয়ার একটা যে অঞ্চল থাকে সেই জমি অঞ্চল ছাড়া অন্য জায়গার জমির সঙ্গে কোনো সময়েই যেমন সংস্পর্শে না আসে। তাই আমরা যখন সেই মাটিটাকে নিয়ে আসবো বাড়িতে কোনো জায়গায় ছাওয়া জায়গায় আমরা শুকোতে দেবো তখন কিন্তু একদম নিচে শুকোতে দেবো না, সেই মাটিটা আমরা কোনো একটা মানে পরিষ্কার প্লাস্টিকের উপরে আমরা শুকোতে দেবো। তারপরে সেটাকে গুঁড়ো করে নেব, এবার সেটাকে ল্যাবে পাঠাতে হবে।
1: আচ্ছা, কতক্ষণের জন্য শুকাতে হয়?
0: এবার তো সেটা মাটির ময়েশ্চারের উপর ডিপেন্ড করবে কতদিন লাগবে।

0: হ্যাঁ, এবার হয়তো দেখা গেল যে আমার একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে মাটিটাকে, তখন হয়তো আমি ফ্যানের নিচেও রাখতে পারি, ফ্যান চালিয়ে দিলাম তখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
1: আচ্ছা, মানে দিনের উপরে এটা নির্ভর করে যে কত
0: হ্যাঁ হ্যাঁ,
1: দিনে হচ্ছে।
0: মাটির মধ্যে জলাভাবটা কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি শুকোবে। এবার মাটিটা যদি বেলে মাটি টাইপের হয় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়।
1: আচ্ছা, আমাদের কৃষক ভাইদের যখন মাটি পরীক্ষা করবেন, তারা তো বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ফসলের চাষ করে থাকেন, তো এই ফসল ভিত্তিক কি কোনো পরিবর্তন হয় এই মাটি সংগ্রহের?
0: হ্যাঁ, ফসল ভিত্তিক মানে এই যে যেমন বললাম যে ধান বা বিভিন্ন সবজি, আর আমরা কিছু এমনি অর্চার্ড বানাই যেগুলো হয়তো দেখা গেল আম বা পেয়ারা বা লেবু, আম পেয়ারা লেবুর এগুলোর শিকড় কিন্তু একটু ডেপতে যায়,
1: হুম,
0: গভীরতা বেশি। আর বিশেষ করে আমাদের সবজি বা ধান যেগুলো বললাম সেগুলো 6 বা 12 ইঞ্চির মধ্যেই যথেষ্ট। তো তাই এই সব মাটির পরীক্ষা আমরা সারফেস সয়েল থেকেই নিতে পারি, বা যেটা বললাম 0 থেকে 6 ইঞ্চি। আর যখন সেই জায়গায় কোনো অর্চার্ডের প্ল্যান বানাচ্ছি, সেই জায়গার মাটির নমুনা নেওয়ার গভীরতাটা সেটা কিন্তু 6 ইঞ্চির থেকে বেশি হবে। আমরা 0 থেকে 6 একটা নিলাম নমুনা, 6 থেকে আবার 6 ইঞ্চি আমরা বাড়িয়ে দিলাম, এরকম করে করে মোটামুটি 3টে লেয়ার আমরা নেব।
1: আচ্ছা, এই মাটি সংগ্রহ করার সময় বা মাটি পরীক্ষার সময় কি কি কাজ করা যাবে না?
0: হ্যাঁ, মাটি কালেকশনের সময় বা নমুনা সংগ্রহের সময় যে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি বা যেসব জিনিসগুলো আমাদের নজরে রাখা উচিত, মানে যেসব জায়গার থেকে আমরা মাটি নেব না, সেই সব জায়গা হচ্ছে ছায়াযুক্ত জায়গা, বাড়ির কাছাকাছি জায়গা, আলের কাছাকাছি জায়গা, মানে আল থেকে আমরা সবসময় 1.5 হাত দূরে আমরা মাটি নেব, বা যেসব জায়গায় হয়তো দেখা যাচ্ছে আমার গোবর বা কোনো সার টার দেওয়া ছিল সেই জায়গায় স্তূপ আকারে ছিল জমিতে, সেই সব জায়গায় আমরা অ্যাভয়েড করে চলবো, বা যেসব জায়গায় সবসময় সেটাতে জল জমা থাকে সেই সব জায়গায় আমরা অ্যাভয়েড করে থাকবো, এবং কোনো রাস্তার কাছাকাছি সেই সব জায়গার থেকে আমরা অ্যাভয়েড করে চলবো, এবং জমির যেসব জায়গা আম্লিক বা নোনা বা ক্ষারীয় বা চুন সমৃদ্ধ যেসব জায়গা আছে সেই সব জায়গার জমি স্যাম্পেলটা আমরা একটু আলাদাভাবে নেবো, আর মানে আলাদাভাবে মানে সেপারেট করে নেব। কিছু কিছু জায়গা থাকে দেখা গেল কোনো কৃষকের জমি 1 বিঘা, 1 বিঘার মধ্যে দেখা গেল 10 কাঠা জমি কিছু অংশ আপনার ছায়াযুক্ত জায়গায় আছে বা একটু নিচু আছে, বা হয়তো সেই জায়গার জমিটার একটু কালার অন্যরকম, সেই জায়গার সয়েলটা বা সেই জায়গার মাটিটা কিন্তু আমরা কোনো অন্য একটা পাত্রে আমরা সেটা কালেকশন করব, সেটার সঙ্গে দুটোকে মিক্স করব না। এমনও হয় চাষবাসের ক্ষেত্রে দেখা যায় একটা জমির মধ্যেও দু ধরনের ফসল হয় দুই সাইডে, একটা সাইডে দেখা গেল খুব সুন্দর ফসল হয়েছে আর একটা সাইডে দেখা যায় ফসলটা ঠিকঠাক হয়নি বা ঠিকঠাক ধানের শীষ হয়নি। তো সেই সব জায়গার ক্ষেত্রে পৃথকভাবে স্যাম্পেলটাকে কালেকশন করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় একটু কৃষকরা ভালো রেজাল্ট পাবে এবং নিজের জমির অবস্থানটা তারা বুঝতে পারবে।
1: আচ্ছা, নমুনা সংগ্রহের অঞ্চল কতটা হওয়া দরকার?
0: নমুনা সংগ্রহ করার জন্য আমাদের অ্যাটলিস্ট 3 থেকে 3.5 বিঘা অঞ্চলের মধ্যেই একটা স্যাম্পেল হয়। কৃষকের যেটা করণীয়, একটা কৃষকের যদি 3 বিঘা জমি মানে এক জায়গায় যদি না থাকে, 3 বিঘার মধ্যে যদি দুটো তার জমি থাকে, দুটো জায়গার স্যাম্পেল কিন্তু মিক্স করে একটা স্যাম্পেল নিয়ে যেতে পারে। কারণ সেই জায়গায় কৃষক বন্ধু যদি দুটো স্যাম্পেল নিয়ে যান ল্যাবে টেস্ট করার জন্য, ওনার কিন্তু দুটোর টাকা পয়সা লাগবে আর কি, যে ল্যাব টেস্টের জন্য যে একটা খরচা সেই খরচাটা দুটো দিতে হবে। তো 3 বিঘা বা 3.5 বিঘা সারাউন্ডিংরি যদি জমি দুটো প্লট থাকে বা 3টে প্লট থাকে, সেই প্লটের জমির যে নমুনা সেটা কিন্তু মিক্স করে একটা স্যাম্পেল বানিয়ে সে কিন্তু নিয়ে যেতে পারে।
1: আচ্ছা, এক্ষেত্রে কি তাহলে পাশাপাশি দুজন কৃষক ভাই, তাদের হয়তো জমি পাশাপাশি রয়েছে, তারা কি একসাথে এই মাটি পরীক্ষাটাকে করতে পারে, তাতে তাদের খরচটাও কমবে?
0: হ্যাঁ, একদম একদম। সব থেকে ভালো একটা গ্রামের বা একটা কোনো অঞ্চলের কৃষক বন্ধু যদি সবাই মিলে এক সময়ে যদি মাটি পরীক্ষা করেন, তো এই যে যেটা বললাম যে একটা আঞ্চলিকগত একটা যে একটা পরিধি বা যে একটা সীমা দেওয়া আছে সেই অনুযায়ী তারা কিন্তু মাটিটাকে কালেকশনও করতে পারবে। এবং যে কোনো জায়গায় একটা জায়গার থেকে মাটি নিয়ে গেলে যে একটা সয়েল ম্যাপিং একটা ব্যাপার থাকে সেটা যারা টেস্ট করবেন তাদের ক্ষেত্রেও সুবিধা। এবং সবথেকে সুবিধা হচ্ছে

0: সেই অঞ্চলের মানুষ, তারা বুঝতে পারবেন যে আমার এই সব এরিয়াগুলো এই অভাব আছে, এই সব এরিয়াগুলোর অমুক প্রবলেম আছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওরা কিন্তু জানতে পারবে।
1: আচ্ছা, এক্ষেত্রে হয়তো দুটো জমি পাশাপাশি, কিন্তু চাষ হয়তো দুরকম ফসল চাষ হয়েছে, তো তার জন্য যে সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ ছিল, সেটার জন্য কি কোনো তারতম্য হতে পারে? মানে দুটো জমিতে আলাদা আলাদা ফসল চাষ
0: হতে পারে যে এরিয়া হয়তো ওই এরিয়ার মধ্যে আছে, 3 বিঘার মধ্যে আছে। এবার ওই যে বললাম যে তার মধ্যে কিছু কিছু জমির রং বা জমির কি কি প্রয়োগ করা হয়েছে সেটার উপরেও ডিপেন্ড করে আর কি, তার ফলনটা কত হতে পারে। এখন যেমন ভুট্টার একটা বেশ ভালো চাষাবাদ হচ্ছে, যেখান আমাদের উত্তরবঙ্গতে একটা সময় যেটা পাট খুব চাষ হতো, পাটের পরিবর্তে এখন কিন্তু ভুট্টা খুব চাষ হচ্ছে। আর ভুট্টা যেমন একটা হেভি ফিডার বা বেশি পরিমাণে সার খেয়ে নেয় আর কি, মানে জমির যে উপাদান থাকে সেগুলো কিন্তু খেয়ে নেয়। আমার মনে হয় যে তারপরে কোনো ফসল যদি চাষ করা হয় তার ক্ষেত্রে একটু কম ফসল দেওয়ারই স্বাভাবিক।
1: ঠিক আছে, কত বছর অন্তর মাটির নমুনা নেওয়া যেতে পারে?
0: অ্যাটলিস্ট 5 বছর অন্তর অন্তর জমি পরীক্ষা করা একান্তভাবে দরকার।
1: আচ্ছা, কোনো কৃষক ভাই যদি মাটি পরীক্ষা করতে চান, তাহলে তিনি কোথায় নিয়ে যাবেন এই মাটির স্যাম্পলটাকে, এবং এর খরচটাই বা কিরকম রয়েছে?
0: হ্যাঁ, মাটি পরীক্ষার জন্য যে কোনো কৃষক ভাইয়ের নিজস্ব ব্লকের যে এডিএ ডিপার্টমেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, যে সেখানেও টেস্ট করতে পারেন যদি সুবিধা থাকে। বা আমাদের উত্তরবঙ্গতে একটা বিশ্ববিদ্যালয় আছে, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতেও টেস্ট করতে পারেন। কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেই জায়গাতেও টেস্ট করতে পারেন। এবং উত্তরবঙ্গতে আরও কিছু কিছু জায়গায় এরকম রিসার্চ স্টেশন আছে, সেই সব জায়গাতেও কিন্তু টেস্ট করার সুবিধা আছে। তো কৃষক বন্ধুরা যে জায়গায় থাকেন আর কি, ওনাদের কাছাকাছি জায়গায় একটু খোঁজ নিলেই এই সব লাইন ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তরের যতগুলো অফিস আছে সেই সব জায়গায় একটু খোঁজ করলে ওনারাই বলে দেবেন যে মোটামুটি আমাদের এই জায়গাতে টেস্ট হয় কি হয় না। আর হ্যাঁ, যেটা বললেন যে খরচের ব্যাপার, খরচ বিভিন্ন ল্যাবের বিভিন্ন রকম একটা টেস্টের খরচ হয়, কারণ খরচ ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করবে। আমি কি কি ইনস্ট্রুমেন্ট বা কি কি কেমিক্যাল দিয়ে সেটাকে টেস্ট করছি সেটার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট আর যে কেমিক্যালের যে একটা খরচ সেটার উপরে দামটা নির্ধারণ হয়, কতটা কোন এলিমেন্টের বা কোন খাদ্য উপাদানের জন্য কতটা পরিমাণ চার্জ নেওয়া হবে। যেমন আমি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসছি, তো আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে মানে ফার্মার্সদের রেকমেন্ডেশন করার জন্যই একটা মেশিন আছে, ছোট্ট মেশিন যদিও, কিন্তু সেটাতে মোটামুটি 12 থেকে 14খানা আমি উপাদান দেখতে পারি। তাতে খরচ একদম খুবই কম, যেখানে আমরা মোটামুটি 250 থেকে 300 টাকার মধ্যে আমরা মানে 12খানার থেকে 14খানা উপাদান আমরা টেস্ট করতে পারি। যে জায়গায় আমি যদি হেভি ইনস্ট্রুমেন্টে যদি আমি এগুলো টেস্ট করতে চাই, সে থেকে 3 থেকে 4 হাজার টাকা আমার খরচা হবে। সেই জায়গায় আমাদের যে সয়েল টেস্ট কিট আছে সেটাতে কিন্তু 300 টাকার মধ্যেই আপনার 12 থেকে 14খানা টেস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে।
1: আচ্ছা, তাহলে কৃষক ভাইরা উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রতেও কিন্তু এই সব মাটি পরীক্ষা করতে পারবে। এই মাটির যে পিএইচ, হ্যাঁ, এই কথাটির সাথে তো আমরা পরিচিত, এই পিএইচটাই আসলে কি এবং স্কেল কত?
0: মাটির পিএইচ বলতে সাধারণত চাষিদেরকে এটাই বলবো যে মাটির যে অম্লত্ব বা ক্ষারত্ব এটার একটা মান নির্ধারণ করা হয়, এর উপরে আমাদের কিন্তু জমির অবস্থাটা ডিপেন্ড করে। যেমন মানুষেরও কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা পিএইচ ব্যালেন্স মেনটেন থাকে, তেমনি আমরা আমাদের জমিরও যদি ঠিকঠাকভাবে পিএইচ ব্যালেন্সটা মেনটেন করি, যেটা পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14, যে জায়গায় আমরা 6.5 থেকে 7, এটাকে আমরা নিউট্রাল স্কেল বলা হয় বা সুষম স্কেল বলা হয়। এই স্কেলটাই আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময়। এই 6.5 থেকে 7 এই স্কেলটা যদি থাকলে, যেটা একটু আগে আমি আলোচনা করছিলাম যে জমির যে খাদ্য উপাদান নেওয়ার একটা যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা ঠিকঠাক থাকে। আমি জমিতে কোনো জিনিস দিলাম, আমার দেখা গেল 7.5, 7.5 বা 8 বা 4 আমার পিএইচ ব্যালেন্স আছে, সেই জায়গায় হয়তো ইউরিয়া দিচ্ছি, ইউরিয়া আমার নিতে পারছে না, বা কোনো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি, মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারছে না। তো এই পিএইচ ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে, জমিতে আমরা যাই দিই না কেন, সেই

0: মাটি তার গ্রহণযোগ্য যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু থাকে।
1: আচ্ছা, মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখবার জন্য তাহলে আমাদের কৃষক ভাইদের কী করণীয় রয়েছে?
0: এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে সবসময় আমরা মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই চেষ্টা করব এবং চেষ্টা করা উচিত। তার জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে যে মাটিতে আমরা অধিক পরিমাণে জৈব সার দেব, এবং এই জৈব সার দেওয়ার জন্য চাষি ভাইদের কোনো বাজারেও যেতে হবে না আর পয়সা খরচাও করতে হবে না। শুধু আমার চিন্তাধারা বা আগামী দিনের জেনারেশনের কথা যদি আমরা মাথায় রাখি যে আগামী দিনে আমার নেক্সট জেনারেশন সেই 5 বিঘা জমি বা সেই জমির থেকে বা 10 বিঘা জমি যার যেমন আর কি পরিবারের জমি থাকে সেই জমির থেকে নেক্সট জেনারেশন আমার ঠিকঠাকভাবে খাদ্য উপাদান তৈরি করতে পারবে, এই কথা মাথায় রেখে যদি আমরা চাষাবাদ করি তাহলে একমাত্র একটাই উপায় জৈব হারে চাষবাস করা এবং অধিক পরিমাণে জৈব উপাদান প্রয়োগ করা আমাদের জমিতে। বা এখন যেমন সরকার থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও চালাচ্ছে প্রত্যেকটা জায়গায় যে প্রাকৃতিকভাবে চাষাবাদ করা, তো এইসব জিনিস যদি চাষি ভাইরা একটু সচেতন থাকেন তাহলে আমার মনে হয় না যে আগামী দিনে জমি দূষিত হওয়া বা এই পিএইচ ব্যালেন্স ঠিকঠাকভাবে মেনটেন করা বা আমরা অনেক সময় বাজার থেকে বিভিন্ন হরমোন বা বিভিন্ন অনুখাদ্য যেগুলো আমরা প্রয়োগ করে থাকি সেগুলোর প্রয়োজন হবে যদি আমরা মানে জৈবভাবে বা অধিক পরিমাণ জৈব উপাদান যদি আমরা দেওয়ার চেষ্টা করি, বা তাহলে জমির যে কিছু কিছু সমস্যাগুলো মেনলি আমাদের জমি নষ্ট হয়ে গেছে, আমাদের জমিতে আমাদের যে বেনিফিশিয়ারি বা পরিবেশ বান্ধব যে ছোট্ট ছোট্ট যে পোকাগুলো থাকে মাইক্রোবসগুলো যেগুলো বলা হয় সেই মাইক্রোবসের সংখ্যা দিনকে দিন কমানোর জন্য, এবার তাদের সংখ্যা যখনই কমে গেছে মাটির উর্বরতা তখনই কিন্তু হারিয়ে ফেলেছি। তো এই উর্বরতা আগামী দিনে নিয়ে আসার জন্য আমাদের একটাই উপায় যে অতিরিক্ত বা তাদের প্রয়োজন মাফিক আমাদের খাবার দিতে হবে, তাদের একটাই খাবার সেটা হচ্ছে জৈব উপাদান। তারা কিন্তু এই যে আমরা বিভিন্ন কেমিক্যাল জিনিস আমরা দিয়ে থাকি সেটা কোনো সময়ই তাদের খাবার জিনিস না, তাদের খাবার জিনিস কিন্তু আমরা জৈবভাবে যে জিনিসগুলো দিই সেই সব জিনিসগুলো। এখন যেহেতু আমরা যান্ত্রিকের উপর ডিপেন্ড হয়ে আছি যে যান্ত্রিকভাবে চাষাবাদ করার, তা সত্ত্বেও আমাদের মাঝে মধ্যে কম বেশি হলেও জৈব উপাদান দেওয়া উচিত, না হলে কিন্তু আমাদের সেই জমিটা আর জমি থাকবে না, সেটা একটা বাঞ্জার জমি হয়ে যাবে।
1: ঠিক। আচ্ছা, মাটির গুণমান নিজে কীভাবে পরীক্ষা করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, মাটির গুণমান যদি কোনো কৃষক ভাই মনে করেন যে আমার কোনো ল্যাব টেস্ট করার জায়গা নেই কোথাও আমি যেতে পারছি না, তো বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো আমরা দিয়ে থাকি ইউরিয়া ফসফেট পটাশ যেগুলো থাকে, তো সেইগুলো একটা 2 মিটার বাই 2 মিটার এরকম একটা চারকোনা ঘর বানিয়ে সেটা নিজে নিজে টেস্ট করতে পারে। দেখা গেল এখানে আমি ইউরিয়া নিয়েছি পটাশ নিয়েছি এরকম 2-4টা উপাদান যেগুলো বিশেষ করে আমরা দিই নাইট্রোজেন ফসফরাস পটাশ আর কি, ঠিক আছে, তো এই উপাদানগুলো বা এই সারগুলো আমি বাজার থেকে নিয়ে এসে আমি 4টা 4 কোণায় ভাগ করে রাখলাম এবং সুন্দর একটা জমিতে এমনভাবে 1 মিটার স্কোয়ার বা 2 মিটার স্কোয়ার একটা ঘর বানালাম, মানে যাতে এই জলটা ওর ঘরে না ঢুকতে পারে ওর জলটা এর ঘরে না ঢুকতে পারে, এরকম করে যদি আমরা ফসলটাকে তার ফল দেখি যে কতটা পরিমাণ সে ফসল ফলাতে পারছে, এবার যখন দেখব যে এই ফসল যখন যেখানে ইউরিয়া দিয়েছি এবার সেখানে ফসল কম হয়েছে সেখানে বুঝবো আমরা এটার ঘাটতি কম আছে
1: ইউরিয়ার ঘাটতি। হ্যাঁ হ্যাঁ আছে।
0: তো এরকমভাবে নিজে নিজে টেস্ট করা যায়।
1: আচ্ছা,
0: যে বিভিন্ন সার প্রধান যে সারগুলো থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের যে খাদ্য উপাদান সেগুলো দিয়ে আমরা এরকমভাবে টেস্ট করতে পারি, একটা জমিতে এরকম 4 কোণায় 4টা ঘর বানিয়ে আমরা চাষ করতে পারি যে ওই ফসলটার ওই ঘরে পার্টিকুলার ঘরে কতটা পরিমাণ ফলন দিয়েছে, যখন যেটাতে দেখব একটু কম হচ্ছে তখন সেটা আমরা ধরে নিতেই পারি এটার আমার অভাব আছে।
1: আমাদের এই মাটি বহু যুগ যুগ ধরে তবেই তো তৈরি হয়েছে, এবং মাটির সংরক্ষণ মাটির স্বাস্থ্য ভাবনা সেগুলো কিন্তু আমাদেরকেই ভাবতে হবে।

0: তাতে কি হবে, এক আপনার নিজের স্বাস্থ্য ভালো থাকবে, এক দুই হচ্ছে আপনার জমির স্বাস্থ্য ভালো থাকবে, আপনার অর্থ শুধু শুধু অপচয় হবে না, সাথে হচ্ছে আপনি দীর্ঘদিন সেই জমির থেকে ফসল উৎপাদন করতে পারবেন।
1: হ্যাঁ, আবার অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগে ফসলের গুণগত মানও হ্রাস পায়, সেটাও কিন্তু এই মাটি পরীক্ষার মাধ্যম দিয়েই ঠিক করতে পারবে আমাদের কৃষক ভাইরা।
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি যখনই জানতে পাচ্ছি যে আমার নাইট্রোজেন পার্সেন্টেজ যথেষ্ট আছে, অথচ আমি নাইট্রোজেন ইউরিয়া দিয়েই যাচ্ছি, তখন আমি সেটাকে কমাতে পারি এবং সুসংহত হারে সারের প্রয়োগ করতে পারি। প্রথমে বললাম যে সার প্রয়োগ করার যখনই গুরুত্ব, সেই জিনিসগুলোকে কমানোর জন্যই মাটি পরীক্ষা দরকার, কিন্তু
1: ঠিক,
0: যাতে করে আমি এই যে অধিক পরিমাণে সার ব্যবহার করছি সেটাকে রিডিউস করার জন্যই আমি মাটি পরীক্ষা করবো, যাতে করে পরিমিত পরিমাণ আমি জানতে পারি এবং সেই পরিমাণে সার প্রয়োগ করতে পারি।
1: হ্যাঁ একদম ঠিক। আমাদের কৃষক ভাইরা যারা এখনো মাটি পরীক্ষা করেননি, তারা কিন্তু অবশ্যই যে কোনো চাষের আগে মাটি পরীক্ষা করবেন, এবং বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন, কিভাবে করতে হবে সেটাও কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই আলোচনা থেকে মাটি পরীক্ষা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডক্টর হেমব্রম জানালেন, সেটাতে কিন্তু আমাদের কৃষক ভাইরা অনেকটাই উপকৃত হবেন। আসরে আসার জন্য ডক্টর হেমব্রম আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। আলোচনায় অংশ নিয়েছিলেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ হেমব্রম। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, নমস্কার।
2: গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন উপস্থাপনায় আইভিদে। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী 24 ঘন্টা কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
3: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফ ফোন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা এই লাইফ ফোন ইন ক্রীড়াঙ্গনে আলোচনা করব প্রসঙ্গ ডুরান্ট কাপ 2026। ডুরান্ট কাপ অনুষ্ঠিত হচ্ছে, গ্রুপ লীগের খেলা চলছে প্রায় শেষের পথে। আজ এই অনুষ্ঠানে আমাদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ফুটবল কোচ কবি সরকার। নমস্কার কবিবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ
0: কবিবাবু। 135তম ডুরান্ট কাপ, দেশের তথা বিশ্বের অন্যতম প্রাচীন এই ফুটবল টুর্নামেন্ট, তো এই ফুটবল টুর্নামেন্টের যে ঐতিহ্য, এই ফুটবল টুর্নামেন্টে যে গৌরব, সেই বিষয়গুলো নিঃসন্দেহে কিন্তু আমরা একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করতেই পারি। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে এই টুর্নামেন্টের এবং আমাদের এই বাংলার বিশেষত শতাব্দী প্রাচীন ক্লাবগুলি যারা এই টুর্নামেন্ট খেলছে এবং বহুদিন, বহু বছর ধরেই তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। তো আমরা এই 135তম সংস্করণের বিষয়ে যাব, আর তার আগে একটু জেনে নিতে চাইব যে এই 135তম সংস্করণ যে ডুরান্ট কাপের, সেখানে কতগুলো দল খেলছে এবং কতগুলো গ্রুপ রয়েছে ইত্যাদি।

0: এই বিষয়গুলো, যেহেতু এখনো গ্রুপ লিগের খেলা চলছে?
1: হ্যাঁ, নিশ্চয়ই ডুরান্ড কাপ সম্পর্কে তো খেলোয়াড়রা সবাই অবগত, সেটা জানেন যে ডুরান্ড কাপটা ভারতবর্ষের সর্ব প্রথম মানে পুরনো এবং সবচাইতে পুরনো টুর্নামেন্ট, এবং পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে রয়েছে এই ডুরান্ড কাপ। 1888-তে এই টুর্নামেন্ট শুরু হয়। আমাদের এই ডুরান্ড কাপের 135তম ডুরান্ড কাপ, মানে বুঝতেই পাচ্ছেন যে এর গুরুত্বটা কত ভারতীয় ফুটবলের জন্য। ডুরান্ড কাপ খেলার জন্য এখন তো 6টা গ্রুপ করা হয়েছে, এবং 6টা গ্রুপের মধ্যে 4টে করে টিম ভাগ করে দেওয়া হয়েছে। এবার প্রত্যেক গ্রুপের টপ টিমটা চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে, তারপর দুটো বেস্ট টিমকে বেছে নেওয়া হবে এবং সে তারা কোয়ার্টার ফাইনালে যুক্ত হয়ে কোয়ার্টার ফাইনাল শুরু হবে টপ 8 দিয়ে। এইভাবে ডুরান্ড হবে। তো ডুরান্ড কাপের ফুটবল মানে হচ্ছে ভারতবর্ষের যে যত বড় ফুটবল টুর্নামেন্ট হয় তার মধ্যে সবচেয়ে পুরনো ও সেরা। সমস্ত খেলোয়াড়রা এই খেলাটা খেলতে চায়। তবে এখন যে পরিবেশ পড়ে রয়েছে, যে ইস্টবেঙ্গলের বলুন বা অন্যান্য ক্লাবগুলো, সবারই ক্লাবের লিগ চলছে, তার মধ্যে ডুরান্ড একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
0: একদম। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে জুড়তে চাইলে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আপনারা ডুরান্ড কাপ নিয়ে আপনাদের মতামত জানান, প্রশ্ন রাখুন আমাদের বিশেষজ্ঞের কাছে। হ্যাঁ কবিবাবু, যেটা আমরা আলোচনা করছিলাম, তো এই যে গ্রুপ বিন্যাস, এবং এবারের ডুরান্টে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি নতুন দলও খেলছে, যেই দলগুলো সম্পর্কে আগে মানুষের ধারণা ছিল না। তো এই দলগুলোর পারফরম্যান্স এবং বিশেষত আমাদের এই বাংলার যারা দল, সেই দলগুলোর পারফরম্যান্স নিয়ে যদি একটু বলেন।
1: দেখুন, মোহনবাগান ইস্টবেঙ্গলের অতি পুরনো ক্লাব ডুরান্ড খেলে যাচ্ছে। তারপর এগুলো, এটি একটি আর্মিদের টুর্নামেন্ট ছিল, সেখান থেকে এসে প্রথম মোহনবাগানকে সুযোগ দেওয়া হয় সিভিল টিম হিসেবে। তারা এসে এই টুর্নামেন্টে যোগ দেওয়ার পর তারা প্রথম বাংলার প্রথম টিম যারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবং এখনও পর্যন্ত মোহনবাগানের ট্রফির সংখ্যা সবচাইতে অধিক। তো এবার যে নতুন টিমগুলো ঢুকেছে, তারা যেমন করবি আছেন এবং আরও দু একটা টিম আছে যেগুলো ডুরান্ড খেলতে ঢুকেছে, তারা তাদের কাছে ডুরান্ড কাপটা খুব মানে একটা নতুন অভিজ্ঞতা, এবং বড় বড় দলের এগেনস্টে খেলা, তো এই ধরনের টিমগুলো তো একটু সাফার তো ওদের করতেই হবে মেন্টালি এবং টেকনিক্যালি, যেটা আর কি বড় দলগুলো যেমন দিল্লি বলুন, ইস্টবেঙ্গল বলুন, ইন্ডিয়ান আর্মি বলুন, মোহনবাগান বলুন, যে এরা অলরেডি একটা বেস ধরে নিয়েছে যে আমরা জানি ডুরান্ডের এই এই টিম আছে, এই টিমকে এইভাবে খেললে আমরা টেকনিক্যালি তারা খেলে বেরিয়ে যাচ্ছে। তো নতুন টিমগুলোর ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, তারা চেষ্টা করছে যে নিজেদের প্লেয়ারদের দিয়ে খেলিয়ে বা কিছু একটা ভালো, প্রথম বছর খেলছে তো তারাও খারাপ খেলছে না, বাট 7-6 গোল একটা মাইনে রাখে ডুরান্ডের মতো টুর্নামেন্টে, তাদের আরও বেশি টেকনিক্যালি সাউন্ড হতে হবে।
0: একদম। আর এই প্রসঙ্গে মানে আরও একটি বিষয়, কারণ আপনি যে 6-7 গোলের কথা বললেন, দলগুলোর কিন্তু মানেও বেশ ডিফারেন্স হয়ে যাচ্ছে, সমস্ত দলে যে 19-20 এরকম না কিন্তু। কারণ আমরা যদি একটু খেলাগুলোর স্কোরের দিকে তাকাই, বিশেষত বড় টিমগুলোর বিরুদ্ধে যখন ছোট দলগুলো নামছে, তখন কিন্তু স্কোরগুলো কিন্তু সত্যি মানে বিপক্ষ টিমের ক্ষেত্রে একটু লজ্জাজনকই মনে হয়। কারণ মোহামেডান 4-0 গোলে জিতছে বাগপত এফসির বিরুদ্ধে, তারপর আরও দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল 8-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টর এই টিমটার বিরুদ্ধে জিতছে। গোলের বন্যা হয় কোনো কোনো সময়, কোনো কোনো দিনটা হয়তো কারো কারো ভালো যায় না, একাধ দিন হয়ে যায়, কিন্তু এটা যদি

0: নিয়মিত হারে হতে থাকে, সেটা কিন্তু ফুটবল বা ভারতীয় ফুটবলের পক্ষে কিন্তু খুব ভালো বিজ্ঞাপন নয়, এটা আমরা বলতে পারি। তারপর পরই আমরা যদি দেখি যে মোহনবাগান, সেও সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারাচ্ছে, অর্থাৎ বিরুদ্ধ দলগুলো যে ন্যূনতম প্রতিরোধ, সেই প্রতিরোধটুকু কিন্তু গড়ে তুলতে পারছে না। এইভাবে পরবর্তী খেলাগুলোতেও আমরা যদি একটু তাকাই, ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসিকে 5-0 গোলে হারাচ্ছে, এবং আবার মোহনবাগান 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টরসকে হারাচ্ছে। অর্থাৎ এই দলগুলো দু ম্যাচে কিন্তু 8-0, 6-0, 5-0 এরকম গোলে হারছে, অর্থাৎ দলগুলোর কিন্তু মান নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এরকম দলের বিরুদ্ধে খেলে যারা ভালো দল, আমাদের সর্বোচ্চ লিগে খেলা দলগুলি অর্থাৎ আইএসএলে খেলা দলগুলি, তাদের কতটা কী লাভ হচ্ছে বা তারা কী পারফরমেন্স তাদের নিজেদের প্রস্তুতির জন্য উপহার দিতে পারবে আর কি?
1: না, অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান জায়ান্ট টিম, এদের কাজ, এদের সাথে এই নতুন টিমের তুলনা করলে একটু অসুবিধে হবে। তবে এটা একটা আপনাকে বুঝতে হবে, এখানে হচ্ছে লিগ টেবিলের খেলা হচ্ছে, লিগ টেবিলে একটা ম্যাটার হচ্ছে যে গোল এভারেজ, গোল এভারেজটা ভীষণ ইম্পর্টেন্ট। এমন হয়ে গেল যে 4টে টিমের মধ্যে 2টো টিমের পয়েন্টের সংখ্যা এমন এক হয়ে গেল, তখন ওই গোল এভারেজ দেখিয়ে তাদেরকে ফার্স্ট সেকেন্ডের একটা পজিশন দেওয়া হয়। তো সেই জন্য ইস্টবেঙ্গলও চাইছে যে আমরা বেশি গোল দিয়ে পয়েন্ট টেবিলে গোল এভারেজ আগিয়ে থাকি, মোহনবাগানও সেই জিনিস। অলরেডি মোহনবাগান টপ টেবিলে চলে এসছে, 1 নম্বরে আছে গ্রুপে, মোহনবাগানের পর ইস্টবেঙ্গলও 6 পয়েন্ট নিয়ে রয়েছে, তবে জায়গাটা ওখানেই। লিগ খেলা হলেই না, তখন ওই গ্রুপের যে টিম সে মানে বেস্ট টিম যদি হয় বা একটু ভালো টিম হয়, একটু নরম টিমের সাথেই খেলা পড়ে গেল যে টিমটা অত টেকনিক্যালি সাউন্ড না, সেই জায়গাটায় গিয়ে ওরা পয়েন্ট টেবিলে আগানোর জন্য গোল এভারেজটা বাড়িয়ে দেয়, তাতে 7 গোল 8 গোল হওয়াটা স্বাভাবিক, এটা কোনো। তবে হ্যাঁ, ডুরান্ডের মতো খেলায় এই ধরনের গোল এভারেজ দেখাটা আগে কখনো আমার মনে হয় না কেউ এতটা গোল, 7 গোল 8 গোল এতটা এভারেজ খুব কমই দেখা গেছে।
0: একদম। আর এর সঙ্গে সঙ্গে এমনি যদিও একটা ভালো কথা যে আমাদের এই ডুরান্ডে দেশীয় বা প্রতিবেশী মিলিয়ে সেখানে 24টা দল খেলছে, এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের পক্ষেও একটা ভালো প্রস্তুতি আমরা বলতে পারি, যে ভারতীয় খেলোয়াড়েরা কিন্তু বড় মঞ্চে নিজেদের মেলে ধরার একটা জায়গা কিন্তু তৈরি করছে ধীরে ধীরে। একই সঙ্গে আমরা দেখছি যে কলকাতা লিগ চলছে, ডুরান্ড কাপ চলছে, এবং আজকে ইস্টবেঙ্গলের খেলা রয়েছে এএফসি কাপে। তো এই যে একই সঙ্গে এতগুলো টুর্নামেন্ট চলছে এবং এখানে যে মানিয়ে নেওয়া এবং প্লেয়ারদেরও যে একটা প্রেশার, সেটা নিয়ে আপনি কী বলছেন?
1: এটা তো বিরাট বড় প্রবলেম যে কোনো ক্লাবের, যে কোনো ক্লাব যখন একটা টিম বা দল গঠন করে তখন তারা অনেক টাকা বা অর্থ খরচা করে প্লেয়ারদেরকে নিয়ে এসে এই টুর্নামেন্টগুলো খেলার জন্য নিজেদেরকে তৈরি করে। মানে বাস্তব কথায় বলতে গেলে যে একসাথে কলকাতা ময়দানের খেলায় অনেক প্রেশার থাকে, কলকাতার ময়দানের খেলা, তারপর ডুরান্ড খেলা, তারপর আইএসএল খেলা, এএফসি টুর্নামেন্ট খেলা, একটা টিমের এগেনস্টে ভীষণ বড় চাপ। এক তো প্লেয়ার্স ইঞ্জুরি, দুই হচ্ছে প্রেশার অফ দ্য প্লেয়ার্স, কারণ 3টে টুর্নামেন্টই খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, লিগ টেবিলটাও দরকার কলকাতায়, না হলে মারমার কাটকাট হয়ে যায়, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই ব্যাপারগুলো। তো সেই জায়গাটায় গিয়ে একটা দলের পক্ষে খুব অসুবিধের হয়ে যায় একসাথে যদি 3টে টুর্নামেন্ট চলে আসে। তাতে কি হচ্ছে, এক তো ইঞ্জুরি, দুই হচ্ছে প্রেশার, তিন হচ্ছে তাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা ধারাবাহিকতার জন্য সমস্ত জায়গাতেই তাদের বেস্ট টিমটাকে দেওয়ার চেষ্টা করে, তো সেটা হয়ে ওঠে না। তো এই সমস্ত জিনিসগুলো, তারপর ট্র্যাভেল, আপনাকে এখনই এখানে খেলে আবার ওখানে যেতে হচ্ছে, এইটা প্লেয়ারদের পক্ষে খুবই কষ্টকর এবং যারা ক্লাব করেন তাদের পক্ষেও খুব চিন্তার বিষয়।
0: ঠিক বলেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে জুড়তে, আপনাদের মতামত জানাতে, বিশেষজ্ঞের কাছে প্রশ্ন রাখতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে।

0: আমাদের আজকে আলোচনা চলছে ডুরান্ট কাপ 2026 নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফুটবল কোচ কবি সরকার। কবিবাবু, যেটা আরেকটু বলার যে সামনে নকআউট পর্যায়ে শুরু হতে যাচ্ছে, আগামীকাল পর্যন্ত রয়েছে গ্রুপ লিগের খেলা, তারপরে শুরু হয়ে যাবে নকআউট পর্যায়। তো প্রথম যে ছটা গ্রুপের যারা প্রথম স্থানাধিকারী তারা তো সেই নকআউটে প্রবেশ করছেন, এবং দুটো দল যারা বেস্ট দ্বিতীয় স্থানাধিকারী তাদের দুটো দল যাবে পরের নকআউটে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলবে। তো এখানে ইস্টবেঙ্গল অন্যতম কিন্তু দাবিদার রয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে আর কোন দল দাবিদার রয়েছে যে যারা এই নকআউটে খেলতে পারে?
1: দেখুন, দিল্লির যে টিমটি হয়েছে ওরা তো উঠেই গেছে, মোহনবাগানও চলে এসেছে, ইস্টবেঙ্গলও আছে। এবার সব টিমই মোটামুটি ভালো পয়েন্টের মধ্যে আছে। মোহামেডানের একটা সুযোগ রয়েছে, মোহামেডান আসতে পারে। তো এইভাবে দেখলে পরে মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের সাথে মোহামেডানও আসতে পারে, সাথে খুব মানে কাছাকাছি রয়েছে আর কি, লাজং এফসি এরাও খুব কাছাকাছি রয়েছে। তো পয়েন্ট টেবিল আর হচ্ছে স্কোর এবিলিটি সমস্ত কিছু মিলিয়ে এবার কে আগে আসে সেটা বলা খুবই টাফ, কারণ এখনও কিছু খেলা বাকি আছে। আর কোন প্লেয়ারের কোন টিমের সাথে কোন প্লেয়ার কোন টিম ভালো খেলে ফেলবে, এটা ফুটবলের ক্ষেত্রে, এর আগেও আমি বলেছি যেটা ফুটবল খুব মানে সাংঘাতিক ব্যাপার, আপনি বলতে পারবেন না যে কোন টিম বিজয়ী হবে কোন টিম হেরে যাবে, মানে খুব মুশকিল বলাটা।
0: ইতিমধ্যেই আমাদের অডিও বার্তা পাঠিয়েছেন বিশিষ্ট ফুটবল ধারাভাষ্যকার ও ফুটবল বিশেষজ্ঞ ভাস্বর ঘোষ মহাশয়। আসুন শুনে নিই তিনি কী বার্তা দিচ্ছেন আমাদেরকে।
2: ডুরান্ট কাপ 2026 যেটা টুর্নামেন্টের 135তম এডিশন এবং অবশ্যই ডুরান্ট কাপ এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট, তবে এই মুহূর্তে যদি টুর্নামেন্টের দিকে আমরা নজর রাখি, বেশ নজর কাড়া টুর্নামেন্ট চলছে। 133টা গোল আমরা দেখেছি ইতিমধ্যে, 30-31টা ম্যাচ হয়েছে সেখানে, এবং মোটামুটি 4-5টে ম্যাচ ডেজ বাকি, এবং তার মধ্যেই আমাদের গ্রুপ সিনারিওগুলো মোটামুটি পরিষ্কার হয়ে উঠেছে। বেশ কিছু উদীয়মান তারকাকে আমরা দেখেছি, ভারতীয় গোল স্কোরারদের দেখেছি, হ্যাট্রিক স্কোরার দেখেছি বেশ কিছু। তবে গ্রুপ স্টেজের কথা যদি আমি আপনাদের ইন শর্ট একটু বলে রাখি, তো গ্রুপ এতে এই মুহূর্তে মোহনবাগান কোয়ালিফাই করে গিয়েছে, ইস্টবেঙ্গল হয়তো দ্বিতীয় স্থানের দল হিসাবে কোয়ালিফাই করবে। গ্রুপ বিতে ইন্ডিয়ান আর্মি, গ্রুপ সিতে স্পোর্টিং ক্লাব দিল্লি, গ্রুপ ডিতে মণিপুর থেকে একটি দল এফসি রাংদাই, যেটা অবশ্যই আমরা ট্রাউন এরোকার কথা বলে থাকি মণিপুরের কথা বললে ফুটবলে, তবে এফসি রাংদাই দলটি এই মুহূর্তে মণিপুরে বেশ ভালো পারফর্ম করছে। শুধু ডুরান্ট কাপে নয়, আই লিগ থ্রিতেও তারা ভালো পারফর্ম করে, আই লিগ দ্বিতীয় ডিভিশনে তারা কোয়ালিফাই করে গেছে। এবং গ্রুপ ই থেকে শিলং লাজং টপে রয়েছে, সাথে গ্রুপ এফ এ নর্থ ইস্ট ইউনাইটেড। তবে পরিস্থিতিটা এরকম যে ছটা গ্রুপ থেকে গ্রুপ টপাররা কোয়ালিফাই করছে, এবং দ্বিতীয় স্থানের দুটো দল কোয়ালিফাই করতে পারে, সেখানে গোল ডিফারেন্স এবং শেষ দিনে যে ম্যাচগুলো বাকি রয়েছে সেখানে অনেকটা সুযোগ থাকবে মোহামেডান স্পোর্টিংয়ের কাছে এবং জামশেদপুরের মতো দলের কাছে। শিলংয়ে দুটো ভালো দল আমরা দেখেছি, লাংসিং এবং নংসে বলে, যারা শিলং লাজংয়ের থেকে বেটার পারফর্ম করছে তাদের লোকাল খেলাগুলোতে, লোকাল যেই টুর্নামেন্ট শিলং প্রিমিয়ার লিগ বা মেঘালয় প্রিমিয়ার লিগে, তো তাদের মধ্যে একটি দল লাংসিং, তাদেরও সুযোগ রয়েছে। এবং বোরোল্যান্ড আসামের লোকাল একটি দল, বোরোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের দল, তাদের কাছেও সুযোগ রয়েছে শেষ ম্যাচের পর কোয়ালিফাই করার, যদিও গোল ডিফারেন্স তাদের খুব একটা পক্ষে নয়। যদি উদীয়মান তারকাদের কথা বলি, ইন্ডিয়ান আর্মি থেকে অদ্ভুতভাবে একটি প্লেয়ার নজর কাড়ছে, সেটি হলো ক্রিস্টোফার কামি। তার কথা আগেও আমরা শুনেছিলাম, তবে এই ডুরান্ট কাপে যেন ফুল ফোটাচ্ছেন তিনি, ফ্রি কিকে গোল করেছেন, তাছাড়া একটি ম্যাচে হ্যাট্রিক অফ অ্যাসিস্ট করেছেন। অবশ্য হ্যাট্রিকের কথা বলতে গেলে 7-7টা হ্যাট্রিক হয়েছে এবছরের ডুরান্ট কাপে, এবং অদ্ভুতভাবে 5টাই ভারতীয় খেলোয়াড়দের থেকে, রেনিয়ার ফার্নান্ডেস, পিভি বিষ্ণু, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ মোহনবাগানের, এবং মিদুল ধোলে বলে ছেলেটি, আরও একজন উদীয়মান তারকা যিনি নজর কাড়ছেন। তিনি এই এফসি রাংদাই যার কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই এফসি রাংদাইয়ের হয়ে খেলেন মিদুল তোলে, জোনাইয়ের ছেলে, আসাম অরুণাচল বর্ডারের ছেলে, হ্যাট্রিক করেছেন এবং আজ ম্যাচ রয়েছে তাদের। তারা।

0: সেই শেষ ম্যাচটা না জিততে পারলেও কোয়ালিফাই করে গিয়েছে নকআউট স্টেজে, তবুও অবশ্যই চেষ্টা থাকবে ম্যাচটা জেতার। এবং আমরা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের কথা অনেক সময় বলে থাকি ভারতীয় ফুটবলের যে কোনো আলোচনায়, সেখানে বীর যোশী নামক একজন প্লেয়ার সমলেশ্বরী স্পোর্টিং বলে একটি ক্লাব এবার সুযোগ পেয়েছে, বেশ কিছু নতুন ক্লাবও এবার সুযোগ পেয়েছে ডুরান্ড কাপে। সেই সমলেশ্বরী স্পোর্টিং ওড়িশার টিম, সেখানে বীর যোশী নামক যে খেলোয়াড়টি ভারতীয় বংশোদ্ভূত, সে কিন্তু প্রথম ম্যাচে নজর কেড়েছিল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে সাবস্টিটিউট হিসেবে নেমে একটা ফ্রি কিক গোল করে, তবে তারপরে অবশ্য খুব একটা ইমপ্রেস করতে পারেননি। তবে অবশ্যই নজর থাকবে নকআউট স্টেজে তারা কি করতে পারে, এই দলগুলো কি করতে পারে এবং ইভেন্চুয়ালি কে চ্যাম্পিয়ন হয়। নর্থ ইস্ট ইউনাইটেড অবশ্যই ব্যাক টু ব্যাক শেষ দুটো সিজন তারা জেতে, তো তাদের দিকে নজর থাকবে, এবং অবশ্যই আমাদের সকলের প্রিয় মোহনবাগান ইস্ট বেঙ্গলের দিকে তো নজর থাকবেই। এবং আমাকে যদি টপ ফোরের কথা বলতে বলা হয় যে সব থেকে স্ট্রং কাদের লেগেছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল তো অবশ্যই, সাথে ইন্ডিয়ান আর্মিকে খুব ভালো লেগেছে, নর্থ ইস্ট ইউনাইটেড অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারাও ভালো খেলছে, এবং সাথে শিলং রাজং।
1: আমাদের অডিও বার্তাটি পাঠিয়েছেন বিশিষ্ট ফুটবল ধারাভাষ্যকার ও ফুটবল বিশেষজ্ঞ ভাস্বর ঘোষ, যিনি এই ডুরান্ট কাপেও ধারাভাষ্যের কাজ করছেন। তো আমরা রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফুটবল কোচ কবি সরকার, আমরা আলোচনা করছি এই ডুরান্ট কাপ 2026 নিয়ে। কবিবাবু, যেটা প্রসঙ্গ উঠে আসলো যে এই নকআউট পর্যায়ে তো একটা মোটামুটি সেট হয়ে গেছে, কিন্তু শেষ চার কারা বা ফাইনাল কারা খেলবে, এরকম একটা অ্যাজাম্পশনও আমরা হয়তো করতে পারি, বা যেই সম্প্রতি যেই খেলাগুলো অনুষ্ঠিত হয়ে গেল, দলগুলো তাদের কেমন গঠন হয়েছে বা তাদের পারফরমেন্স দেখে একটা তো অ্যাজাম্পশন আমরা করতেই পারি। তো আপনার কি মনে হয় যে শেষ চারে কারা?
2: আমার দেখুন, যা টিম হয়েছে, এত ভালো ভালো টিম দেখেছি, সবাই ভালো ফুটবল দিচ্ছে, তবে বিশেষ টিমগুলোর মধ্যে যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান তো এরা দাবিদার সেমিফাইনালে যাওয়ার জন্য, এবং তার সাথে আছে দিল্লি। হ্যাঁ, দিল্লি খুব ভালো খেলছে। তারপর শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড, এই দুটো টিম কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। এরা যখন মাঠে নামবে, এরা সবসময় এদের বেস্ট দিয়েছে। আর ইন্ডিয়ান আর্মি টিমটাও ভালো খেলে, তবে আমি মাঝে মধ্যে ওদের দেখেছি যে ওরা কাছাকাছি গিয়ে হেরে যায়। তো কিছুবার ওরা চ্যাম্পিয়নও হয়েছে, এরকমও হয়েছে যে ওরা ভালো রেজাল্ট করেছে। তো ঠিক আছে, তবে আমার মতে যেটা মনে হচ্ছে যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, দিল্লি আর লাজং এফসি আর শিলং লাজং আর নর্থ ইস্ট ইউনাইটেড, এই পাঁচটা টিমের মধ্যে আমি চারটা টিমকে দেখতে পাচ্ছি।
1: আর ফাইনালে কাদের দেখছেন?
2: এটা খুব কঠিন প্রশ্ন, আমি আপনাকে আগেও বলেছি, ফুটবল মানে পচাশামুকেও পা কেটে যেতে পারে, এই ওয়ার্ডটা আমি ইউজ করেছি আগেও। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল, মোহনবাগান যেহেতু লিগের গ্রুপে একসাথে আছে, এরা আমার মনে হয় না কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে একসাথে কোনো সময় দেখা হবে। আই হোপ কে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলাটাই হয়তো ফাইনালে দেখা যেতে পারে, আদারওয়াইজ নর্থ ইস্ট।
1: তবে এই যে বাকি দলগুলো রয়েছে, সমস্ত গ্রুপেরই তো চ্যাম্পিয়নরা রয়েছে, সেখানে আপনি এই যে নতুন দলগুলো, সেই নতুন দলগুলো যে ক্ষমতা, এগুলো কিন্তু অনেক দলগুলোরই, মানে যেই বড় দলগুলোর কিন্তু অজানা। আপনি একই কথা বারে বারে বলছেন যে পচাশামুখ পা কাটতে পারে, এবং আমরা বিগত টুর্নামেন্টগুলোতেও সেটা কিন্তু দেখেছি, ইস্টবেঙ্গলকেও বিদায় নিতে দেখেছি, মোহনবাগানকেও বিদায় নিতে দেখেছি। তো গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড, এবার তাদের সম্ভাবনা কতটা?
2: এটা খুব বলা কঠিন ফুটবলে। আমি যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের স্পিড দেখেছি, এতে আমি দেখতে পাচ্ছি মোহনবাগান ইস্টবেঙ্গলের স্থান টপেই রয়েছে। সাথে যেই টিমগুলো রয়েছে, নর্থ ইস্ট, শিলং লাজং, তারপরে ইন্ডিয়ান আর্মি, দিল্লি খুব ভালো খেলছে, বলা যায় না, দিল্লি খুবই ভালো খেলছে, চেষ্টা চালাচ্ছে। ওদের গ্রুপে ওরা 9 পয়েন্ট নিয়ে টপ লিড করেছে, তো এরাও আসতে পারে। তবে বলা খুব মুশকিল যে কারা আসবে। ফুটবলটা এমন একটা খেলা যে অপোনেন্ট

0: কে অপোনেন্টকে জাজ করে যদি আপনি ফরমেশন চেঞ্জ করে দিচ্ছেন, অপোনেন্ট আবার দেখবেন যে মাঠে নামার পর সে আবার ফরমেশন চেঞ্জ করে আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে। তো হাফ টাইমের আগে একরকম খেলা হয়, হাফ টাইমের পরে আর এক রকমের খেলা শুরু হয়ে যায়। তখন আপনি বুঝতেই পারবেন না যে কোন টিম কী প্রেশারে দিচ্ছে, কেউ অ্যাটাকিং খেলছে, কেউ ডিফেন্ডিং খেলছে, ফরমেশন চেঞ্জ করছে। তো এটাতে বলা খুব মুশকিল যে আমি কার নাম নেব আপনি সঠিকভাবে বলতে পারছি না। তবে আমার এক্সপিরিয়েন্সে যেটা বলছে, আমি যতটুকু টিমের স্পিড দেখেছি, তো এই পাঁচটা টিমের নাম বললাম আমি, এদের মধ্যে দুটো টিম বলতে ইস্টবেঙ্গল মোহনবাগানকে আমি টপে দেখতে পাচ্ছি।
1: এর মধ্যে বিদেশিদের কথায় আসি, এবার ইস্টবেঙ্গল থেকে গতবারের আইএসএল এর সেরা বিদেশিকে ছিনিয়ে নিয়ে গেছে মোহনবাগান, এবং তাদের দলে সামান্য পরিবর্তন এসেছে, কোচও পরিবর্তিত। একই অবস্থা ইস্টবেঙ্গল দলেরও, তাদের যারা নতুন রিক্রুট হয়েছে, এবং এখনও কিন্তু যে হাভাস, তিনি কিন্তু বহু অভিজ্ঞ কোচ এবং ভারতীয় ফুটবল সম্পর্কে তার কিন্তু পরিষ্কার ধারণা রয়েছে। তো এই যে এই বিষয়গুলো কিন্তু দুজনেই, দুই কোচই কিন্তু একটা যে বিষয় স্বীকার করছেন যে এই টুর্নামেন্টের জন্য তারা কিন্তু যথেষ্ট প্রস্তুতির সময় পাননি, এবং চোট আঘাত এই দুটো জিনিস, এটা কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে মাঝে মাঝে, কারণ দল গঠনে সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো কতটা ভোগাতে পারে এই কলকাতার দুই বড় দলকে?
0: হ্যাঁ, এটা তো অবশ্যই, আমরা কিছুদিন আগেই দেখলাম যে হাওয়াস এলেন ইন্ডিয়াতে, তো তারপর টিমকে একটা টিমকে হাতে পেলেই তো তাকে আর শটফট করে তৈরি করা যায় না, কারণ ফুটবলটা হচ্ছে একটা টিম গেম। সমস্ত পজিশনের প্লেয়াররা যখন একত্র হয়ে ওই ফরমেশনটাকে সাকসেসফুল করবে, তারপরেই পজিটিভ অ্যাটাক এবং পজিটিভ ডিফেন্স দেখা যায়। যখন 11 জন মাঠে নামবে, আমার মিডফিল্ড কী কাজ করবে আমার স্ট্রাইকার জানতে হবে, আমার ডিফেন্স সেই সময় কী পজিশনে আসবে, এবং আমার গোলকিপার কীভাবে টিমকে, এইগুলো কোচের দায়িত্ব সমস্ত কিছুই। যারা টেকনিক্যালি সাউন্ড কোচ আছেন, তারা এই ফরমেশনটাকে তৈরি করতে তাদের সময় লাগে, আর উনি এসেই ফট করে তৈরি করে দেবেন তা খুবই অসুবিধাজনক, কারণ এর আগে যখন যেই প্লেয়ারদের নিয়ে উনি কাজ করেছেন, তাদের মধ্যে কিছু প্লেয়ার হয়তো, দু একজন প্লেয়ার হয়তো উনি পেয়েছেন, তো এ তো সম্পূর্ণ পুরো টিমটা তো পাচ্ছেন না। তো এসে ওনার টাইম তো লাগবেই, সেই জায়গাতে গিয়ে তারপরে আবার চোট আঘাতে, এমনকি বৃষ্টির মধ্যে যখন ময়দানের খেলাগুলো হয়, যারা খেলেছেন বা খেলা দেখতে গিয়েছেন, মাঠের অবস্থা এতটাই খারাপ থাকে যে মানে আপনি গ্রাউন্ড পাসতেও করা খুবই কঠিন হয়ে যায়। এয়ার বল মানেই হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম, এটা বডি কন্ট্যাক্ট হলো আর চোট আঘাতের সম্ভাবনা বেড়ে যায়। এতে তাতে কী হয়, যারা পজিটিভ প্লেয়ার তাদেরকে নিয়ে কাজ করতে কোচ পারলো না। তো যাদের যখন পজিটিভ প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারলো না, তখন সেকেন্ড অপশনটা নিতে হয়, যারা রিজার্ভ বেঞ্চে আছে তারা আগিয়ে আসে এবং তাদেরকে নিয়ে কাজ করেই তাকে কোচকে আগে যেতে হয়। তো সেই জায়গায় গিয়ে কোচকে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, আর যেহেতু কিছুদিনের মধ্যে ব্যবধানে উনি টিমটাকে নিয়ে গেছেন, তো অসুবিধা তো ওনারও হচ্ছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক কী হয় আগামীতে, উনি মোহনবাগান কোচ বা ইস্টবেঙ্গল কোচ নিজেদের কতটা উজ্জীবিত করতে পারেন এবং সবার সামনে দাঁড়িয়ে তুলতে পারেন ট্রফিকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আলোচনা জারি রয়েছে, আপনারা ফোন করুন 9434076705, এই ফোন নম্বরে আপনাদের মতামত জানান ডুরান্ট কাপ নিয়ে, আপনাদের প্রশ্ন রাখুন আমাদের বিশেষজ্ঞের কাছে। কবিবাবু, ফিরে আসি আমাদের তৃতীয় দল অর্থাৎ মোহামেডান এফসি। এই মোহামেডান এফসির এবারের পারফরমেন্সও কিন্তু ওই একটা জিতেছে একটা হেরেছে, তো সামগ্রিকভাবে দলটা বিভিন্ন সমস্যায় ভুগছে, কিন্তু এবারের এই ডুরান্ট কাপে তার সম্ভাবনা কতটা?
0: ওয়াডু যতটা ভালো প্লেয়ার ছিল, ততটা ভালোই চেষ্টা করে চলেছেন অ্যাজ এ কোচ, মোহনবাগানের কোচে ওয়াডু কাজ করছেন, ভালো কাজ করেছেন, এবং আমি ওনাকে পার্সোনালিও চিনি, কথাও আমাদের সাথে হয়েছে। তো এতে আমি দেখেছি ওনার যে মোহামেডান টিম নিয়ে ওনার ইচ্ছে যেই জায়গাটায় যাওয়ার, তাতে ওনাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক তো সবচাইতে বড় সমস্যা হচ্ছে ওনাদের এখন আর্থিক সমস্যাটা, প্লেয়ারদেরকে নিয়ে

0: মাঝখানে অনেক কিছু আমরা টিভিতে দেখতে পাই, যে প্লেয়াররা প্র্যাকটিসে আসছিল না, স্ট্রাইক করেছে, তার মধ্যে থেকেও তারা ডুরান্টকে গিয়ে রেজাল্ট করার চেষ্টা করছে। এই এই যে এই মেন্টাল ব্যাপারটা না প্লেয়ারদের কাছে খুব প্রবলেমের হয়ে যায়, কারণ কিছু প্রফেশনাল প্লেয়ারদের সমস্ত কিছুই মানে অনেকের ফ্যামিলিও এর ওপর ডিপেন্ডেড, যে আমার আমি যদি ভালো খেলি, আমি যদি অর্থ উপার্জন করতে পারি, তাহলে আমার ফ্যামিলি সাফার করবে না। সেই জায়গাটায় গিয়ে আর্থিক সমস্যাটা প্লেয়ারদের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোহামেডান ক্লাবের। তো সেই জায়গাটায় গিয়ে ওনারা দল গুছিয়ে নিয়ে গিয়ে একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে, বাডু চেষ্টা করছে, তবে ওনারা আশানুরূপ চেষ্টা কর মানে পারফরমেন্স দিতে পারছেন না, কিছু না কিছু ব্যতিক্রম তো থেকেই যাচ্ছে। তো আগামীতে দেখা যাক, ওদেরও একটা চান্স রয়েছে, আমি যেটা আগে বলেছিলাম যে টপ এইটে যদি আসতে পারে তাহলে অবশ্যই তারা একটা ঝাঁকি দেওয়ার চেষ্টা করবে।
1: একদম। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ, আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। কবিবাবু, সর্বশেষে বলবো যে এবারের ডুরান্ড কাপে আপনার কী মনে হয় সেরা জিনিস কোনটি, যে এই ডুরান্ড কাপ থেকে আমরা পেতে চলেছি বা খেলোয়াড়দের কাছে এটা অ্যাচিভমেন্ট হতে পারে?
0: যেহেতু কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, তারপরেই ডুরান্ড কাপ, তো ডুরান্ড কাপের যে গুরুত্ব সেটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। তো সেই জায়গাটায় গিয়ে ডুরান্ড কাপটা একটু মানে বলতে পারেন যে মোমবাতির মতো হয়ে গেছে একটা 1000 পাওয়ার বাল্বের কাছে, তো এরকম। তবে ডুরান্ড কাপ আপনি যেটা জানেন এবং আমরাও যেটা জানি, এত পুরনো টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটা খুব কষ্টের সাথে চলছিল, মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার কথা হয়েছিল, তাও তো তারা আবার কাম ব্যাক করে ওই টুর্নামেন্টটাকে না ওটাকে বন্ধ না করে আজকে 135তম ডুরান্ড টুর্নামেন্ট হচ্ছে, তার মানে কিছু তো এর সুফল ভারতবর্ষ পাচ্ছে। তো আর বিদেশি প্লেয়াররা যবে থেকে সিভিল টিমগুলোতে ঢুকতে পেরেছে এবং তারপরে যে খেলার অভিজ্ঞতা ওরা মাঠে দেখাচ্ছে, তাতে নতুন জেনারেশন এই টুর্নামেন্টটা খেলার জন্য নিজেদেরকে তৈরি করে সেই জায়গাটাতে নিজেদেরকে আনার চেষ্টা করছে। তো এই জায়গাতে কাজ করতে গেলে আজকে দেখুন আমাদের জুনিয়র প্লেয়াররা এবং বিশেষ করে ভারতের যে ফুটবলের অবস্থা, এতে একটা চেষ্টা, ডুরান্ড কাপ হচ্ছে একটা চেষ্টা যেটা ভারতীয় ফুটবলকে উন্নতির মুখে এনে দেওয়া, এটা ব্রিটিশরা তৈরি করেছেন। তো সেই জায়গাটায় এই টুর্নামেন্টটা শুরু করেছেন মিস্টার হ্যারি ডুরান্ট। তো ওনার যে সময় শুরু করেছেন সেখান থেকে আজ পর্যন্ত বন্ধ হয়নি, তার মানে এই ডুরান্ড টুর্নামেন্ট দিয়ে ভারতবর্ষ ফুটবলের কিছুটা উন্নতি তো কোথাও না কোথাও হয়েছে, না হলে তো এই ডুরান্ড কাপ চলতে পারতো না। যাই হোক, আমার মনে হয় কিছুটা আপকামিং প্লেয়ারদের জন্য কিছু সুবিধার ব্যবস্থা আসছে হয়তো।
1: একদম, আমাদের সময় শেষ। আজকে আমরা আলোচনা করলাম ডুরান্ড কাপ 2026 নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল কোচ কবি সরকার মহাশয়। অসংখ্য ধন্যবাদ কবিবাবু আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

0: এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় যুব সমাজের স্বপ্ন। আপনারা জানেন আজ 12ই অগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 12ই জানুয়ারি প্রতি বছর আমরা যেমন জাতীয় যুব দিবস উদযাপন করি, 12ই অগস্ট আমরা কিন্তু আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করি। যুব সমাজের প্রত্যাশা, যুব সমাজের স্বপ্ন, এই সকল বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আনন্দধারা অনুষ্ঠানে আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: অমিতাভ বাবু কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন?
0: এই তো চলছে।
1: দাদা,
0: বীরভূমের দুবরাজপুর থেকে বলছেন অমিতাভ বাবু। আমাদের আজকের বিষয়, আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয় যুব সমাজের স্বপ্ন। আজ 12ই অগস্ট,
1: হ্যাঁ, আন্তর্জাতিক যুব দিবস।

0: আন্তর্জাতিক যুব দিবস আজ। তো যুব সমাজ বর্তমান ভারতে আমাদের যে যুবকেরা, যে 40% যুবক, সেই যুবক ভারতের থেকে কি স্বপ্ন দেখছে এবং কতখানি সেই স্বপ্নের সার্থকতা হতে পারে, তাই হলো আমাদের আজকের বিষয়।
1: বাহ, খুব সুন্দর বিষয়। তো দেখুন, হ্যাঁ, যুব শক্তি হচ্ছে ভারতের একমাত্র ভরসা। আমরা দাদা ভাই একটা সময় যুবক ছিলাম, হ্যাঁ, আমরাও কিন্তু তখন একটা স্বপ্ন দেখতাম ভারতের জন্য কিছু করার, হ্যাঁ, ভারতকে এগিয়ে নিয়ে যাবার। কিন্তু তখনকার প্রযুক্তি এতটা উন্নত ছিল না, আর তখনকার ভাবনা চিন্তা এতটা মানে মানে ইয়ে ছিল না আর কি, মানে কি বলবো, মডার্নাইজ যেটাকে বলে। তো এখনকার যুবকরা, হ্যাঁ, তার আগে একটা কথা বলি যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে, হ্যাঁ, যুব শক্তিকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং স্নেহাশিস জানালাম। তো যে জিনিসটা আলোচনায় ছিলাম যে ধরুন যুব শক্তিরাই পারে একটা দেশ কিংবা জাতিকে কিংবা সমাজকে গঠন করতে। এই যে ধরুন কোথাও কোনো, হ্যাঁ, বিপদ হলো, তো যুবরাই সব থেকে আগে এগিয়ে আসে দাদা ভাই। আর এই যে আমাদের বেশ পরিষ্কার মনে আছে করোনাকালে, হ্যাঁ, যখন, হ্যাঁ, মানে চারি মানে আমরা ভীষণ সমস্যায় পড়েছিলাম, তখন কিন্তু এই যুবকরাই ঝাঁপিয়ে পড়েছিল আমাদের, হ্যাঁ, ত্রাণের উদ্দেশ্যে। তো যুবশক্তিরা পারে না এমন কিছু, হ্যাঁ, কাজ নেই। আর যুবশক্তি যখন দেশের সম্পদ, তখন, হ্যাঁ, তখন খেলাধুলাতেও দেখুন, বিজ্ঞানের ক্ষেত্রেও দেখুন, হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রেও দেখুন, কিংবা আপনার কি বলবো, এই যে জুনিয়র যে ডক্টরবাবুরা রয়েছেন, ডাক্তারবাবুরা, হ্যাঁ, তারাও কিন্তু আমাদের স্বপ্ন, ভবিষ্যতের স্বপ্ন। হ্যাঁ, তাদের জন্য আমরা, হ্যাঁ, আশা করতেই পারি যে একদিন এদের প্রতিভার স্ফুরণে ভারতবর্ষ ক্রমশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠবে, আর যুবশক্তি হয়ে উঠবে ধ্রুব তারা। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: একেবারেই একেবারেই অমিতাভবাবু, অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য। খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার,
1: ধন্যবাদ, নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে আনন্দধারা অনুষ্ঠান, সেই বিষয়ে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। যুব সমাজের স্বপ্ন বলতে বলতেই আবার ফোন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: অম্বিকা দি, কেমন আছেন?
2: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন?
0: এই চলছে।
2: হ্যাঁ,
0: আমাদের আজকে 12ই আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। তো সেই উপলক্ষে আমাদের আনন্দধারা অনুষ্ঠানের এখনকার বিষয় যুব সমাজের স্বপ্ন। এ বিষয়ে যদি অম্বিকা দি আমাদের সঙ্গে দু একটি কথা বলেন।
2: হ্যাঁ, দেখুন, সত্যি এই যে নিয়েই আজকে সারাদিনই মানে হচ্ছে, সকালের অনুষ্ঠানেও হয়েছিল, 11টার সময়তেও এই একই মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই মানে বিষয়টা থাকছিল। হ্যাঁ, তো যাই হোক, দেখুন সত্যি তাই, এই যুবকরাই হলো আমাদের, হ্যাঁ, ভবিষ্যৎ মানে জাতি, আমাদের সমাজের এবং দেশের গর্ব, এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ মানে এদের হাতেই কিন্তু আমাদের, আমরা কিন্তু এদের হাতেই কিন্তু আমাদের নির্ভর করছে, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে আমাদের দেশ এবং সমাজকে ভালো রাখবে। তাই তাদেরকে, আমাদেরকে উৎসাহ দিতে হবে, যাতে তারা সঠিকভাবে সঠিক পথে চলতে পারে। যে যে কোনো পরিস্থিতিতে আমি দেখেছি, যখন করোনা চলছিল, তখন অনেক কম বয়সের ছেলেরা, এমনকি আমার ছেলেও তখন ক্লাস টেনে পড়ে, তবুও ও নিজের মানে ওদের ব্যাচের প্রত্যেকটা ছেলেকেই আমি দেখেছি যে ওরা কিভাবে নিজেদের মানে পকেট মানি বাঁচিয়ে, ওরা একটা যৌথভাবে প্রচেষ্টা চালিয়েছিল, এবং বহু মানুষের মুখে যতটুকুনি পেরেছিল ওরা কিন্তু খাবার তুলে দিয়েছিল, চাল ডাল শুকনো খাবার কিনে তারা মানুষের বাড়ি বাড়ি কিন্তু দিয়েছিল। এরকম অনেক যুব শক্তিকে আমরা কিন্তু দেখতে পাই, যারা এখন দেখি আমি যে স্বেচ্ছাসেবক দল গঠন করে তারা কিভাবে মানে ওই বয়স্ক মানুষদের ওষুধ এনে দেওয়া থেকে আরম্ভ করে, যাদের দেখার একেবারেই কেউ নেই, হ্যাঁ, সব ছেলে মেয়েরা বাইরে থাকে, সেই রকম পরিবারে

0: হ্যাঁ, উপর তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, এগুলো দেখে সত্যিই মন ভরে যায়। এবং মাঝে মাঝে মনে হয় যে না, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর। সবাই খারাপ হয়ে যায়নি, বা সব যুবকরাই যুবতীরাই কিন্তু বিপথে চলে যায়নি। তাদের পরিবারকে আমি আরো একবার কুর্নিশ জানাই, যাদের পরিবার থেকে এই ধরনের যুবকরা যুবক সমাজ উঠে আসছে। আর দেখুন, আমরা দেখেছি স্বামীজির বাণী থেকেই দেখতে পাই, তিনি বারবার কিন্তু যুব সমাজের উপর বেশি জোর দিয়েছেন এবং বলেছেন যে তোরা গীতা ছেড়ে ফুটবল খেল। তার মানে তিনি এটাই বলতে চেয়েছেন যে সব সময় পড়াশোনার মধ্যে না থেকে, হ্যাঁ, যদি খেলাধুলা বা আরো অন্যান্য বিষয়ে যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের দেশ এবং সমাজ আরো এগিয়ে যাবে। এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: ঠিক আছে অম্বিকাদি, আপনার অসাধারণ মূল্যবান মতামত শুনলাম এবং
0: হ্যাঁ, ভালো
1: সত্যি
0: থাকবেন।
1: আমরা সকলেই খুব সমৃদ্ধ হলাম। শ্রোতা বন্ধুরা, অম্বিকাদি তার দীর্ঘ বক্তব্যে জানালো যুব শক্তির কি গতি, যুব শক্তি আমাদের কিভাবে আগামীর ভবিষ্যৎ তৈরি করবে সে বিষয়ে সুন্দর আলোচনা। আসলে খুব সুন্দরভাবে তিনি স্বামী বিবেকানন্দের কথা বলছিলেন, যার জন্মদিনে আমরা জাতীয় যুব দিবস উদযাপন করি। স্বামীজি কিন্তু যেটা বলেছিলেন, গীতা না পড়ার কথা বলেননি। গীতা তখনই আমরা ভালো গীতার মর্মার্থ বুঝতে পারব যখন আমরা ফুটবল খেলে শরীরটাকে সবল করতে পারবো, অর্থাৎ সুস্থ সবল শরীরে আমরা গীতাকে, গীতার যে বাণী তাকে আমরা যথার্থ উপলব্ধি করতে পারবো। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার ভূজপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
1: প্রবীর বাবু নমস্কার, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ নমস্কার দিদি, দাদা ভাই খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দাদা ভাই?
1: এই চলে যাচ্ছে।
2: অনেকদিন পর, অনেকদিন পর পেলাম দাদা ভাই।
1: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রবীর বাবু,
2: দাদা ভাই,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ বলছি, যুব সমাজ নিয়ে হচ্ছে দাদা
1: আজকে
2: ভাই
1: আমাদের,
2: তো?
1: আজকে আমাদের আজকের বিষয়
2: হ্যাঁ
1: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকের বিষয়
2: হ্যাঁ
1: যুব সমাজের স্বপ্ন, এই বিষয়ে যদি দু চার কথা বলেন।
2: হ্যাঁ দাদা ভাই, দেখুন আমি তো আর্মি ক্যাম্পে একজন কন্ট্রাক্টরই করি, তো আমি সত্যি করেই আমার এত ভাল লাগছে দাদা ভাই, এই 20 বছর 21 বছরের ছেলে মেয়েরা মানে আর্মিতে ওই অগ্নিবিদে মানে চাকরি করতে আসছে, তাদেরকে দেখে আমার এত মনটা উৎফুল্ল হচ্ছে যে মনে হচ্ছে আমার যদি ওই 15 দিনের বয়সটা ফিরে আসতো, তাদের সাথে আমিও কিন্তু যোগ দিতাম। তো আজকে দেখুন এই 20 বছর 21 বছরের ছেলে মেয়েরা যে ভারত মাতাকে মানে সঙ্গে করে নিয়ে এবং আঁকড়ে ধরে যে আজকে আমাদের যে যুব সমাজ, তারা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে যে আমার ভারত মাতাকে বাঁচাতে হবে এবং ভারত মাতাকে নিয়ে সঙ্গে চলবো, এই যে মানে তারা লক্ষ্য রেখেছে, তো এটাতেও আমার খুব ভাল লাগছে দাদা ভাই। এবং আপনাদেরকেও আর কি আমি জানাতে চাই যে তাদের উৎফুল্লটা এত সুন্দর যে আমরাও জীবনে মানে এই রকম মানে ইয়ে করতে পারিনি যে এদের মতন যুব সমাজ যেভাবে ডাক্তার, যেভাবে আপনার নার্স, হ্যাঁ আজকে দেখুন অপারেশন সিঁদুর, হ্যাঁ 30 বছর তাদের বয়স, মানে আমাদের মেয়ের মেয়েরা তারা কিন্তু অপারেশন সিঁদুরে ওই পাকিস্তানের ধ্বংস করে এসছে, এটাও কিন্তু আমাদের কাছে মানে বিরাট প্রাপ্য দাদা ভাই। এইভাবে আমরা যেভাবে এখন যুব সমাজকে সত্যি করেই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে তারা পারুক, আমরা পেছনে তাদেরকে থেকে তাদেরকে যদি আমরা মানে করতালি দিয়ে আগিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু জানবো আমাদের দেশ মাতাকে আমরা বাঁচাতে পারবো এবং দেশ মাতার জয় হবেই এবং পতাকার তলায় 10-এর লাঠি 1-এর বোঝা হতে পারবো। হ্যাঁ এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, বন্দে মাতরম, হ্যাঁ ভারত মাতা কি জয় দাদা ভাই।
1: একেবারেই একেবারেই প্রবীরবাবু।

0: আপনার অসাধারণ আলোচনা। শ্রোতা বন্ধুরা, প্রবীরবাবুর আলোচনায় একটি বিষয় আমরা নতুনভাবে দেখলাম। সত্যি সত্যি তো ভারতবর্ষের এই যে সেনাবাহিনী, পদাতিক বলুন, নৌসেনা বলুন বা বায়ুসেনা বলুন, অধিকাংশ যারা সেখানকার জওয়ানরা, যারা সৈনিকরা, তারা কিন্তু অধিকাংশই যুবক, এবং তাদের যে শৌর্য, বীর্য, প্রতাপ, তাদের এই অনন্য অকুতোভয় মনোভাব, সেই জন্যই কিন্তু ভারতবর্ষ বা ভারতবাসী হিসেবে আমরা সকলে সুরক্ষিত রয়েছি। দেখে নিচ্ছি কে রয়েছেন।
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি স্নেহাশিস চৌধুরী, এই জলপাইগুড়ি সিপাহীপাড়া থেকে।
0: স্নেহাশিস চৌধুরী, হ্যাঁ বলুন স্নেহাশিস বাবু, আমাদের আজকের বিষয় যুব সমাজের স্বপ্ন।
1: দেখুন, প্রত্যেকটা যুবকই মানে একটা ভালো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন হয়তো সবসময় পূরণ হয় না, তার পেছনে অনেকগুলো কারণ থাকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক। হ্যাঁ, এই কারণগুলো কিন্তু তাদেরকে এগোনোর পথে বাধার সৃষ্টি করে। তো এই সমস্যাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন না, আজকে আমরা যদি গোটা ভারতবর্ষ বা কোনো কোনো জায়গায় চাক তাকিয়ে দেখি, দুর্নীতি, স্বজন পোষণ, সাধারণ যে রক্ত সেটা নিয়েও, প্লাজমা সেটা নিয়েও দুর্নীতি চলছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু যুব সমাজকে বিপথে পরিচালিত করবে। কেন, রক্ত কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় যুবকরাই দিচ্ছে। তা যুবকদের পরিচালিত করবার জন্য একজন সুস্থ মানসিক বোধ সম্পন্ন রাজনৈতিক নেতাদের দরকার। অনেক সময় দেখা যায় রাজনৈতিক নেতারা যুবকদের বিপথে পরিচালিত করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা সব ক্ষেত্রে দেখছি, আমরা স্বাধীনতা আন্দোলনে দেখি, আমরা যদি বিভিন্ন বিপ্লবগুলো দেখি ইউরোপের, বা যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ গিয়ে, যুবকরাই কিন্তু এগিয়ে আসে। আমরা যারা বয়স্ক তারা কিন্তু আমরা পেছনে থাকি। তারা যাতে ভালো পথে পরিচালিত হয়, সুস্থ পথে পরিচালিত হয়, তার দায়িত্ব কিন্তু আপনার আমার। যেমন ডক্টর রাধাকৃষ্ণন বলেছিলেন যে এই যুব সমাজের মধ্যে দুটো জিনিস গড়ে তুলতে হবে, একটা হচ্ছে স্পিরিচুয়ালিটি আর একটা হচ্ছে ডেমোক্রেসি। এই দুটো জিনিস যদি এই যুব সমাজের মধ্যে গড়ে তোলা যায়, তবেই একটা দেশ কিন্তু সুস্থ কাঠামোর উপর গড়ে উঠবে। যেহেতু স্বল্প সময়, আমি একটু বলেই আমার কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন স্নেহাশিস বাবু। আপনার এই অসাধারণ মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে চারজন শ্রোতা বন্ধু তাঁদের যে মূল্যবান মতামত আমাদের জানিয়েছেন। আজকের আনন্দধারা অনুষ্ঠানের বিষয় যুব সমাজের স্বপ্ন। বলতে বলতে আরেকটি ফোন, দেখে নিচ্ছি কে রয়েছেন, কোথা থেকে বলছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি খড়িবাড়ি থেকে বলছি, সঞ্চিতা রায়।
0: সঞ্চিতা দি, বলুন আপনি আজকের বিষয় নিয়ে কি বলতে চান?
2: দেখুন দাদা, যুবশক্তি বলতে বেশিরভাগ ছেলেদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, যেটা আমার মতে দেওয়া ঠিক না। যুবশক্তি বলতে যুবকদের কথা বলা হয়েছে, তো সেখানটায় মেয়েদেরও কিছু বলা উচিত, বা মেয়েদেরও সেখানটায় ক্ষমতায়নের কথা উল্লেখ করা উচিত।
0: নিশ্চয়ই, যুব বলতে কিন্তু যুব সম্প্রদায়, সেখানে যুবক যুবতী সকলেই।
2: সকলে কিন্তু হচ্ছে এই ব্যাপারটা, যখনই ইউথ বলা হয় না, বেশিরভাগ আগা করেই একটা প্রথম থেকে একটা কথা এসে আসছে, যেটা সবাই বলে যে ইউথ বলতে ছেলেদেরকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অনেকগুলো কবিতা আমরা পড়েছি,
0: সেটা যদি কোথাও দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু অনুচিত এবং সেটা কিন্তু ভুল। আসলে যুব হচ্ছে একটা শক্তি, মানে ইউথ হচ্ছে একটা পাওয়ার, তার কিন্তু কোনো ফেমিনিন বা ম্যাসকুলিন বলে কিছু হয় না, ঠিক আছে? হ্যাঁ, বলুন।
2: এবার আমার এই ব্যাপারে এই বলা উচিত যে আমরা মেয়েরা কিন্তু মানে বহু দিক দিয়ে পুরো লাঞ্ছিত সমাজে।
0: আচ্ছা,
2: লাঞ্ছিত, শোষিত। সেই জন্য আমার রিকোয়েস্ট এটাই যে মেয়েদের একটা কোনো স্ট্রং কোনো একটা সংস্থা বানানো, ঠিক আছে? এমনি আছে অনেক অনেক কিছু আছে, কিন্তু

0: অনেক ক্ষেত্রে মেয়েদের, আমার হিসাবে একটা কোনো কিছু একটা ভালো সংস্থা যেটা মেয়েদের হয়ে লড়াই করবে, সেখানটা ওই ট্যাগটা দেওয়া ভালো আর কি। তো
1: ঠিক
0: যেহেতু
1: ঠিক,
0: আজকে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে, তো এই জন্য আমি দুটো ব্যাপারই আপনার সামনে রাখলাম। ঠিক আছে,
1: ঠিক ঠিক ঠিক। সঞ্চিতা দি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে বর্তমানে কিন্তু বহু সুযোগ সুবিধা যে সমস্ত দেওয়া হয় এমন সংগঠন তৈরি হয়েছে। ভারতবর্ষের বর্তমান যে ভারত সরকার এবং বেসরকারিভাবেও বহু জায়গা থেকে কিন্তু যুব সশস্ত্রীকরণ, যুবকদেরকে অর্থনৈতিকভাবে হোক, মানসিকভাবে হোক, বিভিন্নভাবে উন্নতি করার জন্য, তাদেরকে উন্নত করার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রয়াস চালানো হচ্ছে এবং হয়তো বা এখনও সর্বত্র সেই বিষয়টা ততখানি হয়তো অগ্রসর হয়নি বা সব জায়গায় হয়তো ভারতবর্ষের কোনায় কোনায় একদম গ্রামে গঞ্জে হয়তো পৌঁছাতে হয়তো পারেনি, কিন্তু সুদূর ভবিষ্যতে সেই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আসলে ওই আমাদের একটা কথা কিন্তু বারবারই উঠে আসছিল, আমাদের আমাদের জাগের শ্রোতা বন্ধুরা তারাও তাঁদের আলোচনায় বারে বারে বলছিলেন, যুব শক্তিটা কিন্তু আমাদের আমাদের একটা শক্তি। আমরা কিশোর কবি সুকান্তের 18 বছর বয়স কবিতাটি পড়েছি। আমাদের এই শক্তি যেমন আগুনের শক্তি, আগুনের শক্তিকে যেমন আমরা সৎ কাজেও ব্যবহার করতে পারি আবার অসৎ কাজেও ব্যবহার করতে পারি, ঠিক তেমনি এই যে যুব সমাজের স্বপ্ন আমরা আলোচনা করছিলাম, এই স্বপ্ন আমরা এই যে শক্তি বা এই স্বপ্নের কিন্তু যেমন সদর্থক দিক আছে তেমনি কিন্তু তার কিছু অন্যরকম খারাপ দিকও রয়েছে। যদি এই শক্তিকে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি, এই শক্তি যেমন দেশ বা দশের মুখ উজ্জ্বল করবে এবং সেই যে দেশের যুব শক্তি যত বেশি শক্তিশালী, যত বেশি ইতিবাচক চিন্তার অধিকারী, সে দেশ তত বেশি উন্নতশীল। আর যে দেশের যুব শক্তির অনুন্নয়ন, যে দেশের যুব শক্তি মাথা নিচু করে, যে দেশের যুব শক্তি পরাভূত, যেখানে যুব শক্তি হতাশাগ্রস্ত, সে দেশ কিন্তু তত পিছিয়ে পড়ে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আমাদেরকে সকলকে, আমাদের আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যুব সমাজ, আমাদেরই কিন্তু উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সুখে দুঃখে তাদের সঙ্গে থাকার। শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো, এবার একটি গান শুনব শুধু তোমার জন্য ছায়াছবি থেকে, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচির দ্বৈত কণ্ঠে। গানটিতে সুর দিয়েছেন অরিন্দম।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, কে বলছেন? শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার, আমি সচেতন একজন সত্যিকার থেকে বিপ্লব কুমার শিকদার বলছি।
0: বিপ্লব বাবু, নমস্কার, বলুন।
1: নমস্কার বলছি, একটু আগে ভদ্রমহিলা যেটা বললেন খুবই খারাপ লাগলো। উনি যে দেশে যে দেশে বসবাস করেন সেই দেশের মানে প্রেসিডেন্ট হলেন একজন মহিলা,
0: ঠিক,
1: তারপরে তারপরে প্রধান অর্থমন্ত্রী এখন নির্মলা সীতারামন, সীতারামন। এর আগে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, পাশে বাংলাদেশে শেখ হাসিনা ছিলেন, অজস্র উদাহরণ আছে। পশ্চিমবঙ্গের শব্দ প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব উনি যেটা ভাবছেন ওটা হলো ব্যক্তিগত হতাশা থেকেই বলেছেন, এইটা বলার কোনো মানে হয় না। তবে আমি নজরুলের কথায়, পৃথিবীর যা কিছু হয়েছে তার অর্ধেক নারী করেছে তো অর্ধেক নর। অতএব এখানে এখানে লিঙ্গ নিয়ে চিন্তা করা উচিতই না। মা বাবার কার কন্ট্রিবিউশন কতটা এটা ভাগ করার কোনো মানে হয় না, সম্মিলিত প্রচেষ্টা। তবে বর্তমান পরিস্থিতিতে যুব সমাজের একটা হতাশার কারণ রয়ে গেছে, এত দুর্নীতি, এত চারদিকে ঝামেলা, ও তারা যে নির্ভর করবে স্বচ্ছ একটা জীবন যাপন ভবিষ্যতে সেটা তারা পাচ্ছে না। কেউ বলতে পারছে না সে কোথায় গিয়ে দাঁড়াবে। অতএব চেষ্টা করে যাচ্ছে, হতাশা মুখ বেশি দেখতে হচ্ছে, কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না। অতএব আমাদের নিজেদের চেষ্টা করে যেতে হবে, ফল যা হওয়ার হবে। আমার কাজ আমি করে দেবো, আমি যতটুকু পারি ততটুকুই করে যাবো দেশের জন্য, পৃথিবীর জন্য।
0: ঠিক, ঠিক, ঠিক। খুব ভালো থাকবেন বিপ্লব বাবু।
1: হ্যাঁ,
0: নমস্কার, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের যে বিষয়টি বিপ্লব বাবু বললেন, হ্যাঁ, আমাদের পূর্ববর্তী যিনি ছিলেন শ্রোতা বন্ধু, তার হয়তো কোনো ব্যক্তিগত হতাশা থেকে তিনি এই কথাটি বলেছেন। যা হোক, এই যে হতাশা, আশা, হতাশা, নিরাশা, এই সব নিয়েই কিন্তু যুবক। কাজেই যুব সমাজকে নেব অথবা অথচ যুব সমাজের হতাশা নেব না, এটা কিন্তু হতে পারে না। যুব সমাজকে নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমাদের সব রকম আশা, নিরাশা, হতাশা সকলকেই কিন্তু নিতে হবে সঙ্গে। তো আমরা দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: শুভ্রাদি, কেমন আছেন বলুন?
2: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের

0: আজকের বিষয় আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন।
1: হ্যাঁ শুনেছি।
0: হুম,
1: আজকে তো 12ই আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস।
0: হ্যাঁ,
1: যুব দিবসের স্বপ্ন হচ্ছে মৌলিক অধিকার, মর্যাদা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের শিক্ষা এবং অর্থসম্মত চাকরি প্রদান করা,
0: হ্যাঁ,
1: আর সমাজ ও রাষ্ট্রে তাদেরকে নিয়োগ করা, এটাই হলো যুব সমাজের লক্ষ্য।
0: একেবারেই তাই। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: এটুকু বললাম।
0: আচ্ছা ঠিক আছে, খুব ভালো থাকবেন শুভ্রাদি। শ্রোতা বন্ধুরা, শুভ্রাদি যে বিষয়টি উল্লেখ করলেন সেটা হচ্ছে আমাদের এ বছরের যে যুব দিবস, আন্তর্জাতিক যুব দিবসে যে সমস্ত শপথ বা যে যে বিষয়গুলো আমাদের গৃহীত হয়েছে সেই বিষয়ে তিনি আমাদেরকে জানালেন। আসলে যুব সমাজের যেটা সবথেকে বড় একটি ভিত্তি তা হলো আমাদের একাধারে যেমন অধিকার, অধিকার করে আমরা চিৎকার করি, অধিকারের সঙ্গে কিন্তু আমাদেরকে কর্তব্যটাও সমান মাপে করতে হবে, পালন করতে হবে। অধিকার ও কর্তব্যের সমন্বয় কিন্তু আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের আগামীর প্রজন্ম সুন্দর হতে পারে, এই আশা রেখে আজকের আনন্দধারা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়েছিল। আগামী আগামী 18 অগস্ট পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আগামী 18 অগস্ট পর্যন্ত আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি, হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন, ভেরি লাইট রেইনফল অকার্ড এট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অফ সাবিমল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার অল দ্য ডিস্ট্রিক্টস অফ সাবিমল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 7 ডেজ, হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টস অফ সাবিমল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashvani, Shiliguri.

0: সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যা 6:05 বিশেষ অনুষ্ঠান সৃজনী। 6:35 লোকগীতি শিল্পী সহজ মা। 7:05 হিন্দি ছায়াছবির গান। 8:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আধুনিক গান শিল্পী কুমার শানু। 9:30 বিজ্ঞান ঘরে ও বাইরে। রাত 10:00 শুনতে পাবেন আজ সংসদে প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।

0: শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সৃজনী।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান সৃজনী। নিবেদনে উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকা।
2: পার্থপ্রতিম রায় প্রধানের সম্পাদনায় এবং গৌরাঙ্গ রায়ের সহ সম্পাদনায় 14 জুন 2026 উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকার পথ চলা শুরু। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে। উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকার এটি প্রথম কাব্য সংকলন। বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরা এবং কলকাতার বিভিন্ন জেলার প্রায় 94 জন কবিদের নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রতি বছর প্রকাশিত করা হবে। যোগাযোগ 7908402027। নাম্বারটি আরো একবার বলছি, 7908402027।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: শ্রোতাদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সৃজনী। আজকে সাহিত্যের আসরে উপস্থিত রয়েছেন কবি ও লেখক উমা সরকার কুণ্ডু এবং লেখক ও সম্পাদক পার্থ প্রতিম রায়প্রধান। উমাদি, আপনাকে আজকের এই আসরে স্বাগত জানাচ্ছি, নমস্কার।
1: আপনাকেও নমস্কার এবং সেই সাথে শিলিগুড়ি আকাশবাণীর সমস্ত শ্রোতাদের আমার নমস্কার জানাই।
0: পার্থ প্রতিমবাবু, আপনাকে নমস্কার এবং স্বাগত জানাচ্ছি।
2: আমিও নমস্কার জানাচ্ছি আপনাকে এবং আন্তরিকভাবে নমস্কার জানাচ্ছি সকল শ্রোতাবৃন্দদের।
0: আমরা কথা বলে নেব কবি ও লেখক উমাদির সঙ্গে। উমাদি, আপনি কবে থেকে এই সাহিত্য চর্চা করছেন, লেখালেখি করছেন কবে থেকে?
1: আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই বাংলার প্রতি এবং বাংলা কবিতা গল্পের প্রতি আমার একটু আগ্রহ ছিল, তো তখন থেকে আমি কিছু লিখতাম, ছোটোখাটো কিছু। তারপর যখন আমি ইলেভেনে পড়ি সেই সময় আমাদের জলপাইগুড়ি জেলায় কিরাতভূমি বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় আমি প্রথম একটি গল্প লিখেছিলাম।
0: বাহ, এইভাবেই আপনার লেখালেখি শুরু হয়?
1: হ্যাঁ, এইভাবেই লেখালেখি
0: শুরু হয় আপনার। আচ্ছা, আমাদের নিত্যদিনে যে যাপন, আমার চোখের সামনে যা দেখতে পাই, সেগুলো কি আপনার কবিতার মধ্যে সেগুলো কি আসে?
1: হ্যাঁ, প্রতিদিন

0: আমাদের যে ঘটনাগুলো আমরা দেখি সেগুলোতে কিছু লেখার চেষ্টা করি।
1: আপনি কবিতা লিখতে বেশি ভালোবাসেন না গদ্য চর্চা করতে বেশি ভালোবাসেন?
0: কবিতা থেকে আমি গল্প লিখতেই ভালোবাসি, ছোট গল্প। কবিতার পরিসর একটু ছোট বলে মনে হয়।
1: আচ্ছা, মানে আপনি কবিতা থেকেই গদ্যতেই স্বাচ্ছন্দ্য করেন?
0: বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
1: বাহ, এবার আমরা উমাদির কাছ থেকে তার পছন্দের বেশ কয়েকটি কবিতা শুনে নেব।
0: আমি আমার লেখা দুই একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি। আমার প্রথম কবিতা, ভালো থেকো। সবুজে মেশানো গা, রং মাখি শরীরে মনে, গোধূলির মায়া ভরা সাজে, উদীয়মান মনে সূর্য ডোবার পালা, চেনা মুখের আনাগোনা, অচেনা সুরে বাঁশি বেজে যায়, তারপর দীর্ঘ অবসর, পালা বদলের সুরে চারিদিক মলিন, চেনা জায়গায় অচেনার ভিড়, অযান্ত্রিক সুর নতুন রঙে, এরই মাঝে পিছু ডেকে কে যেন বলে ওঠে, সবের মাঝে ভয় কি, এই আমি তো আছি। হ্যাঁ, তুমি আছো জগৎ জুড়ে এই অজানা বাসভূমিতে, তাই তো সমস্ত গাছ ফুল নদী পাহাড় তোমার সব ঐশ্বর্য নিয়ে, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। এর পরের কবিতা, মন কেমনের দিন। এলোমেলো আকাশে রঙের খেলা, ভাবনারা ডানা মেলে, ক্যানভাসে দলা পাকানো টানা পড়েন, মায়া শহরের বিদ্রূপ, মেকি সম্পর্কের বিষ নিঃশ্বাস, গুটিকয় চেনা মুখ অচেনায় মোড়া, নগ্নতায় ভরা এনভেলাপ, গন্তব্য খুঁজে ফেরায় ছন্দহীন বিলাসী মন, রাতের তারার পানে আতর মাখা শয্যা রং ছড়ায়, জীবন সিঁড়ি মানে না বাধা, মন কেমনের দিন আসে, সব হারানোর দলে মিশে যায় স্রোত। এর পরের কবিতা, নীরবতা ভাঙায়। মেঘ আর এক পশলা বৃষ্টি, এরই মাঝে তোমার আনাগোনা, হিসেবের খাতায় গড় মিল, বাইরে অচেনা পদধ্বনি, রাতের নীরবতা ভাঙায়, চিলে কোঠায় নিষেধের ভিড়, অস্পষ্ট আবেশ শরীর ভেজায়, বাঁধ ভাঙা স্রোতে মন মাতে, কাচমহলে আঁচড়ের রেখা নগ্নতার আসর বসায়, চেনা ছন্দে দুনিয়া মাতে, সতীত্বের পর্দা ছিঁড়ে বাঁচতে শেখায়, উঁচু মহলে তুমি আমি পেয়ালায় মজে, চাহনি কেবল নিজেদের মধ্যেই সীমাবাধে, বাইরে হোক না মেঘ ভাঙা বৃষ্টি। এর পরের কবিতা, মাটির ডাক। 68-এর রিফিউজি ছেলেটি, বাড়ির 9 জন মেম্বার নিয়ে অজানা শহরে একা, দেশ ভাগের যন্ত্রণা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে খাচ্ছে, বাংলাদেশের ডাবল প্রমোশনের মেধাবী ছাত্র, কিন্তু পড়া কোথায়, এখন কেবলই বেঁচে থাকার লড়াই, সারাদিন মাথায় বোঝা নিয়ে হাঁটে হাঁটে পশোরা সাজানো, আর রাতে কলেজ সেরে এক চিলতে কুড়ে ঘরে রাত জেগে পড়া, নাইট কলেজের রঙিন আলো ছেলেটির জীবনে প্রভাব ফেলতে পারেনি, এইভাবেই একের পর এক গুটি সাজিয়ে কিছুটা ছন্দে ফেরা, ডাক এলো সরকারি চাকরির, মাত্র 150 মাইনের চাকরিটা যে নিতেই হবে, শুরু হলো জীবনের আরও এক পর্ব, প্রতিবেশী এক মেয়ের মা জামাই হিসেবে পছন্দ করে রেখেছিল, 21 বছরে মালা বদলটাও তাই সেরে নিতে হলো, ষোড়শী বধূকে নিয়ে পাড়ি দিল নতুন গন্তব্যে, অসীম সূত্র ধরে জীবনের তরি বয়ে চলল, কিন্তু কানে এখনো সেই মাটির ডাক। এর পরের কবিতা, নগ্ন বাস্তবতা। পরশে মাখানো অভিমান নোনা জলে শিহরণ তোলে, এদো গলিতে স্বপ্নের পশরা, দুঃখ ফেরি করা পথিক ক্লান্ত শরীরে গন্তব্য খোঁজে, পাওয়া না পাওয়ার ভিড়ে চেনা মানুষের অচেনা রূপ, আপছায়া নিবিড় আলিঙ্গন, নগ্ন বাস্তবতা প্রকট হয়, নারী ছিঁড়ে অজানা শিকড়ে পারি, সিক্ত শয্যায় আদর মাখি, চুপ করে থাকা কঠিন, স্ফীত বাক্যে ঝড় ওঠে, আঙুল তুলে কি যেন বলতে চায়। এর পরের কবিতা, না বলা কথা। নীরব নিভৃতে কে যেন চলে যায়, পায়ে তার নির্মমতার বাঁধ,

0: দিনান্তে বাড়িহারা ক্রন্দন, চাঁদোয়া মোড়ানো আকাশে এক ফালি নীর, প্রিয়জনের অপেক্ষায় দিন কাটে। হয়তো সে ছিল, হয়তো বা আছে। ইগোয় মেশা একখানি অপূর্ব জীবন, লাশ কাটা ঘরের স্তব্ধতায় ঘেরা বাস্তবতা যেন পথ খুঁজে বেড়ায়। হিমেল শরীরে অনেকগুলো স্পর্শ, জীবনের স্বাদ মেটানোর খেলায় মাতে। বাইরে মিডিয়া আর লোকের কোলাহল, উত্তেজনায় সকালে প্রচারের ভিড়, মেয়েহারা মায়ের ক্রন্দন ওঠে, না বলা কথা গুমড়ে ফিরে যায়। এর পরের কবিতা নিলামির অপেক্ষায়। তোমার আমার না বলা কথাগুলো না হয় তোলা থাকলো চিলে কোঠার ইশারায়, আলিঙ্গনে মাতোয়ারা শরীর, অনাব্রু পিপাসা খোঁজে এ মন পাড়ি দেয় দূর দূর অনেক দূরে। হয়তো তাতে আমি আছি বা নেই, তাতে কী বা আসে যায়। হৃদয় বেপরোয়া, কোনো বাঁধ নেই, রেড লাইট এলাকার চোরা স্রোতে জীবনের আলিঙ্গন, কিশোরীর ঠোঁটের রঙের প্রলেপ ধুয়ে যায়, শৈশবের খেলার স্মৃতি প্রচ্ছন্ন হয়, এখন কেবলই গন্তব্য বদল, বিলাসিতার হ্রাস ভারী হয়, ফাটলে জন্মানো ফুলে ফল আসে, সেই ফলেও রং ধরে, এখন শুধু নিলামির অপেক্ষায়। আমার শেষ কবিতা শরতের রোদ্দুর। ছেলেটা শরতের রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু অকালের মেঘে সেই আলো ম্লান হয়। ওপাড়ার ধীমান, সেও তো স্কুলে যায়, তবে আমি কেন এটো বাসনে মজে থাকি? আমার মা কেন ছেঁড়া আঁচলে চোখ মুছে? গতবার পুজোর আগে বাবা কেন মাকে ছেড়ে চলে গেল? তার নতুন সংসার কেন সব কিছু ভাসিয়ে দিল? ও বাড়ির কাকু কেন কারণে অকারণে মায়ের শরীর স্পর্শ করে? মালিক কেন আমায় মায়ের কাছে যেতে দেয় না? ক্লাস টুতে পড়তে কত কিছু শিখেছিলাম, স্বপ্ন ছিল মায়ের জন্য একটা বাড়ি বানাবো, মায়ের বীর পুত্র হয়ে বলবো এবার যে তোমার ছুটি, সবার মতো তক্তপোষে শুয়ে তোমার মুখের গল্প শুনব, বাইরে যতই ঝড় আসুক না কেন আমরা মায়ে পয়ে ঠিক সামলে নেব। জীবন বড়ই কঠিন, চেনা ছন্দ হারিয়ে দেয়, শরতে নেমে আসে মেঘ ভাঙা বৃষ্টি।
1: বাহ, খুব সুন্দর আপনার কবিতা পাঠ শুনে আশা করি শ্রোতাদের ভালোই লাগছে। আমরা এখন লেখক ও সম্পাদক পার্থপ্রতিম রায়প্রধানের তা সম্পাদিত সাহিত্য পত্রিকা উত্তরে নবদিগন্ত এই পত্রিকাটির আলোচনা শুনে নেব। চলতি বছরের 14ই জুন প্রথমবার প্রকাশিত হল উত্তরে নবদিগন্ত সাহিত্য পত্রিকা জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে। দেশ বিদেশের বিভিন্ন কবিদের কবিতা নিয়ে সমৃদ্ধ হয়েছে উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকা। এই সাহিত্য পত্রিকার প্রকাশ অনুষ্ঠানটি ভীষণভাবে সাড়া ফেলেছে জেলার কবি সাহিত্যিক মহলে। গ্রন্থটিতে বিভিন্ন রাজ্যের কবিদের কবিতা স্থান পেয়েছে, বিশেষ করে আসামের কবি মহারাজা ধীরাজ নামে খ্যাত শ্রী নিহারঞ্জন দেবনাথ, ত্রিপুরার কবি অর্পিতা বৈদ্য, কলকাতার অর্পিতা কামিল্লা, হুগলির দীপঙ্কর পোরেল, সহদেব দরুই, অর্ণব দত্ত, এমনকি বাংলাদেশের সৈয়দ খায়রুল আলম, ভুটানের সীমান্তের মালাখারিয়া, শিলিগুড়ির প্রেমানন্দ রায়, ধূপগুড়ির গণেশচন্দ্র রায়, মানিক রায়, খগেন্দ্রনাথ অধিকারী, ময়নাগুড়ির সারণ ভাদুরীর মতো কবিদের কবিতা। এছাড়াও আরও অনেক কবিদের কবিতা স্থান পেয়েছে এই কাব্য সংকলনে। এদের কবিতা পত্রিকাটিকে যেমন সমৃদ্ধ করেছে, পাশাপাশি তাদের কবিতার মধ্যে সামাজিক সচেতনতামূলক ভাবনা চিন্তারও প্রকাশ পেয়েছে। এই কাব্য সংকলনে দেশ বিদেশের বিভিন্ন কবিদের কবিতা সংকলিত হয়েছে, পাশাপাশি স্থানীয় বা বিভিন্ন রাজ্যের নবীন কবিদের কবিতাও এখানে স্থান পেয়েছে। এই কাব্য সংকলনটি ফি বছর এটি প্রকাশ হবে এবং এই সাহিত্য সভার মধ্যে দিয়েই কবিদের চিন্তাভাবনার প্রসার ঘটবে, যা পাঠককুলকে অগ্রগতির একটি দিশাও দেখাবে। ফলে নবীন ও প্রবীণ কবিদের কবিতা প্রকাশের সুযোগ ক্রমশ বাড়বে বলেই সম্পাদক মনে করছেন। এই কাব্য সংকলনে যেমন বাস্তব জীবনের প্রতিচ্ছবি, অপসংস্কৃতির প্রতিবাদী কণ্ঠ ধরা পড়েছে, তেমনি পাশাপাশি অসুস্থ পৃথিবীর অপসংস্কৃতি যুবকদের মূল স্রোতে ফিরিয়ে আনার যাবতীয় সামাজিক সচেতনতামূলক প্রেক্ষাপট খুঁজে পাওয়া যাবে। এই পত্রিকাটি শুধু বাংলা ভাষা

0: বিভিন্ন আঞ্চলিক ভাষার সংগঠিত রূপ এবং জেলা রাজ্য কবি ও সাহিত্যিকদের সৃষ্টির বৃহত্তর পাঠক মহলের সামনে তুলে ধরার একটা এই পত্রিকার মাধ্যমে চেষ্টা করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে সম্পাদক শ্রী পার্থপ্রতিম প্রধান, সহ সম্পাদক গৌরাঙ্গ রায়, আহ্বায়ক আনারুল ইসলাম প্রামাণিক এবং সভাপতি অনিমেষ সরকার মহাশয়। চারজনের ঐকান্তিক প্রচেষ্টায় ধূপগুড়ি ব্লকের পিছিয়ে পড়া জনসমাজের সাহিত্য একত্রিত করে সমৃদ্ধ সাহিত্য ভাষা গড়ে তোলা সম্ভব হয়েছে এই পত্রিকাটির মাধ্যমে। এই নবদিগন্ত সাহিত্য পত্রিকা প্রকাশের জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন ডক্টর আনন্দগোপাল ঘোষ, শিলাদিত্য ঘটক, অমিত কুমার দে, সুপ্রিয় গুহ, কৃষ্ণ দে, নরেশচন্দ্র রায় প্রমুখ। আমাদের সঙ্গে রয়েছেন আর এক লেখক এবং সম্পাদক পার্থপ্রতিম রায় প্রধান। পার্থদা, কবে থেকে লেখালেখি শুরু করলেন?
1: আসলে আমি ছোট থেকে লেখালেখি করতাম, বিশেষ করে আমি লিখতাম বিনোদনমূলক লেখার উপরে।
0: আচ্ছা।
1: এই উত্তরবঙ্গের জনমত কলামটা আছে, সেখানে আমি নিয়মিত সমাজ কল্যাণমূলক বা খেলাধুলার উপর টুকটাক প্রতিনিয়ত লিখতাম। সেখান থেকে লিখতে লিখতে যে বইমেলা হয়, বইমেলায় যে পত্রিকা বেরোয়, সেখানে আমার খেলাধুলার উপর এবং সমাজ কল্যাণমূলক লেখার উপর আমার ছাপানো হয়।
0: আপনি তো একটি পত্রিকার সম্পাদক বটে, পত্রিকাটির নামটা কি?
1: আমরা গত জুন মাসের 14 তারিখ আমাদের ধূপগুড়ির যে কালাচাঁদ দরবেশ মঞ্চ, সেখানে আমরা একটা পত্রিকা প্রকাশ করলাম।
0: পত্রিকাটির নাম?
1: পত্রিকাটির নাম হচ্ছে উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকা।
0: আচ্ছা, সাহিত্য পত্রিকা।
1: এখানে আমরা বিভিন্ন রাজ্যের প্রায় 94 জনের কবিদের নিয়ে কবিতা সংগ্রহ করে প্রকাশিত হয়েছিল।
0: বাহ, আর আপনি নিজে কবিতা লেখেন?
1: আসলে আমি প্রবন্ধ লিখতাম এক সময়।
0: আচ্ছা।
1: প্রবন্ধ আমি বিশেষ করে খেলাধুলার উপরেই লিখি, যেরকম জলপাইগুড়ির বিভিন্ন মাঠ নিয়ে। হ্যাঁ। তারপরে জলপাইগুড়ি যে উত্তর পূর্বাঞ্চলটা আছে, উত্তর পূর্বাঞ্চলে যে খেলাধুলার পিছনে নারীদের ভূমিকা, নারীদের পারফরম্যান্স, নারীদের ভূমিকা কি, এইসব নিয়ে আমি লেখালেখি করি আর কি।
0: পার্থপ্রতিমবাবু, আপনার পছন্দের কয়েকটি কবিতা যদি আবৃত্তি করে শোনান।
2: আমার প্রথম কবিতা, খাবার দে। আমাকে জ্ঞান দিতে আসিস না তোরা, আমার খাবার চাই। খাবার দিবি না, জ্ঞান দিতে আসিস না। একদিন তোদের পাণ্ডিত্যকে গিলে খাবো, তোদের ন্যাকামো আর পড়াশোনার বোঝা পারবো না বইতে। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, খাবার দে খাবার। তোরা পড়াশোনা করে পণ্ডিত হ, আমার শুধু খাবার চাই। আমি তোদের সমাজটাকে ন্যাকড়া বানিয়ে পা দিয়ে মুছে পরিষ্কার ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। পড়াশোনাটা আমার কাছে কুৎসিত গপ্প ছাড়া আর কিছু নয়। তোরা তো সব কিছু লুটে নিচ্ছিস, বাকি তো রাখিসনি কিছুই। হরিলুটের গপ্প আর বিলাসিতা, তারাই নাকি সমাজের দাড়িপাল্লা চাবিকাঠি। পূজা কর ওদের, পূজা, কোনো আপত্তি নেই। আমার শরীর এখন ভাত চাইছে, ভাত। পৃথিবীর ঝলসানো সৌন্দর্য দেখার সময় নেই আমার। তোরা আমাদের কি মনে করিস, দূর ছাই? আমরা না থাকলে তোরা মগডালে বসে ডুগডুগি বাজাতিস। খাবার চাই খাবার, না পেলে তোদের এই মুখোশধারী সমাজের সভ্যতাকে গলা টিপে ধরে ডিপ ফ্রিজের বরফে জমাট বেঁধে রাখবো। তোরা দেশের সম্পত্তিকে লুট কর, বিদেশে বিক্রি করে দে, আর অবুজ কচিকাঁচাদের মাথাগুলোকে চিবিয়ে খা, আপত্তি নেই। আমার খাবার চাই খাবার দে। আমার পরবর্তী কবিতা, সবুজে সবুজায়ন। সবুজ আমাদের প্রাণ, সবুজ আমাদের ঘ্রাণ, সবুজই হল আমাদের বেঁচে থাকার যোগান। সেদিন পৃথিবীটা ছিল রূপে গুণে অনন্যা, আজ আর নেই সেদিনের সবুজের স্নিগ্ধতা। সবুজ মানেই প্রকৃতি, সমৃদ্ধি শান্তির বৃষ্টি, সবুজ মানেই নতুন সৃষ্টি, সবুজ মানেই সতেজ সুস্থ সুন্দর পরিবেশ। সবুজ আমাদের শিক্ষা দেয় বেঁচে থাকার মন্ত্র, পৃথিবীকে গড়তে হবে তাই দূষণমুক্ত। সময়ের স্রোতে প্রকৃতি হারালো তার সবুজায়ন, দশকের পর দশক ধরে চলছে যে প্রকৃতির উপর নির্মম অত্যাচার ও শোষণ। পৃথিবীটাকে বাড়ছে তাই রেকর্ড গড়ে উষ্ণায়ন, খরার সাথে অনাবৃষ্টি, শুকিয়ে যাচ্ছে দিন দিন এই মাটি। চারিদিকে অসহ্য গরমের হাতছানি, ভার্চুয়াল আকাশ, গাছপালা দাঁড়িয়ে বইছে না আর বাতাস।

সকলে মিলে করি বৃক্ষরোপণ, আগামীর পৃথিবীটা হয়ে উঠুক সবুজে সবুজায়ন। আমার পরবর্তী কবিতা মায়ের কোলে। তোমরা তো বুদ্ধিজীবী শিক্ষিত, আমরা তো পড়িনি বাল্যপাঠ ও ধারাপাত। তোমরা তোমাদের মাকে ডাকো স্নেহ করে, ঠিক আছে, কিন্তু আমার মাকে মারলে কেন বারুদ ভরে? গর্ব করো সর্বদা শ্রেষ্ঠ প্রাণী বলে, আকাশ মর্ত পাতাল জুড়ে। মা তো করেনি কারো ক্ষতি, তবুও বিনা অপরাধে জীবন নিলে কেড়ে? জঙ্গল ছেড়ে যায় লোকালয়ে দুজনের খাবার জুটবে বলে, খাবারটি নিল সুর দিয়ে মুখে তুলে, জানতো না যে বারুদ ছিল ফলে। ঘটে আচমকা বিস্ফোরণ দুম করে, ক্ষত বিক্ষত হলো মায়ের মুখ। কাণ্ডটি ঘটিয়ে পেলে কিবা সুখ, কারো সাহায্য না পেয়ে নামল ভেলিয়ার জলে, খানিকটা আরামের লোভে ও প্রাণ বাঁচাতে। অসহ্য যন্ত্রণায় পারল না সইতে, অবশেষে মা আমি দুজনে পড়লাম ঢলে মৃত্যুর কোলে। কতই না ছিল শখ আহ্লাদ, দেখব এবার জগৎটাকে, আসমুদ্র হিমাচল বেড়াবো ঘুরে, হলো না আর দেখা সুন্দর এ পৃথিবীটাকে তোমাদের খামখেয়ালি পোনাতে। হয়তোবা এটাই ছিল বিধির বিধান, ভূমিষ্ঠ হওয়ার আগেই নিভে গেল প্রাণ। তোমাদের সকল নিষ্পাপ শিশুদের ঘটুক বিকাশ, স্নেহ মায়া মমতায় ভরা মায়ের কোলে। আমার পরবর্তী কবিতা তোমারই মুখ পানে চেয়ে। ভিন রাজ্যে দিয়েছিলাম পাড়ি কাজের সন্ধানে, ফিরতে হবে যে পায়ে হেঁটে, রাস্তায় গাড়ি ঘোড়ার দেখা নাহি মিলে, হয়েছে ঘোষণা লকডাউন সারা দেশ জুড়ে। অনেকটা পথ অতিক্রম করে আসতে পেরেছিলাম মুজাফ্ফরপুরে, প্ল্যাটফর্মেই পড়ে আছি ক্লান্ত ক্ষুধার্থ নিথর দেহে, আঁচল ধরে টেনেই চলেছ অবুজ মনে, কি করে সাড়া দেব তোমার ডাকে? বাবা আমি আর বেঁচে নেই এই ত্রিভুবনে, তুমি থেকো কারো সহচর্য নিয়ে বেঁচে, উপর থেকেই কাউকে পাঠিয়ে দিব স্রষ্টাকে বলে, জন্ম যেন না হয় আমার তোমাদের এই অভাগা দেশে। সমাজতন্ত্র গণতন্ত্র কাকে বলে শেখো তাদের দেখে, আছে শুধুই মুখে নীতি নেই প্রয়োগ, রাজনীতিটাই বড় যেখানে, সাদা কফিনের মলাট মৃত্যু মিছিল সাধারণ বিষয় তাদের কাছে, আমরা পরিযায়ী শ্রমিক তাই বলে, থেকো বেঁচে সার্থক মানুষ হয়ে এই মায়াবী পৃথিবীতে, চাইনি কোনো দিন তোমাকে ছেড়ে এভাবে যেতে, জনম জনম ধরে থাকবো তোমারই মুখ পানে চেয়ে। আমার পরবর্তী কবিতা ভেবেছিলাম মাত্র, একটা সুতির কোমল কার্পেট চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, বহুদিনের পুরনো ঝকঝকে একটা কলমদানি চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, শীতের একখানি সবুজ মাঠ চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, মেঘলা আকাশের রামধনু চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, পূর্ণিমার ঝলসানো চাঁদ চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, একটা ডাহুক পাখি চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, একদিন একদণ্ড সময় চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, শোকেসে রাখা সুসজ্জিত ট্রফিটা চেয়েছিলাম তুমি কিন্তু দাওনি, সত্যি বলতে চাইনি কিছুই ভেবেছিলাম মাত্র। আমার পরবর্তী কবিতা স্বাধীনতার ৭৮ বছর। ৭৮ বছর অতিক্রান্ত স্বাধীনতার, মোগলরা শাসন করেছিল ৩৩০ বছর, ইংরেজরা প্রায় ২০০ বছর, প্রাণ দিয়েছিল শত শত তরুণ যুবশক্তি, ভারতবর্ষ পেয়েছিল স্বপ্নের স্বাধীনতা, আজ আমরা কতটা সুরক্ষিত নিরাপদ কোটি টাকার প্রশ্ন। চারিদিকে হানাহানি রক্তপাত, চলছে অপসংস্কৃতি, অসুস্থ পরিবেশ, মানুষের বিবেক মূল্যবোধ সস্তায় হাটে বাজারে বিক্রি হচ্ছে, প্রতি ২৮ মিনিটে একজন নারী ধর্ষিতা হন, স্টেশনে মেলায় ছিন্ন বিচ্ছিন্ন শাড়ি পরে ৭০ বছরে বৃদ্ধা অ্যালুমিনিয়ামের থালা নিয়ে ঘুরে বেড়ায়, এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি ইংরেজদের বুলেট বুকে নিয়েছিল যারা, মূল্যবোধ আজ ডাস্টবিনে গড়াগড়ি দেয়, শুধুই হিংসা আর ধ্বংসলীলার মেজরিটি, এসব মানুষকে কিছুই দিতে পারে না, নতুন কিছু সৃষ্টি করতে পারে না। আমার পরবর্তী কবিতা গডফাদার। তুমি শুধুমাত্র মেধাবী নও, তুমি ছিলে জিনিয়াস, মেধাবীরা যুক্তি খোঁজে, জিনিয়াসেরা যুক্তির ধারে না ধার, হতে পারতে দেশের সেরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অলিম্পিয়া।

0: তবে কত বিদ্রোহের মুখোমুখি হয়ে আজ আমি ক্লান্ত। নাবিশ্বাস ওঠে কখনো কখনো, হাজারো যন্ত্রণার মেঘ বুকে ভিড় করে, বাষ্প হয়ে মিশে যায় দীর্ঘশ্বাসে। আজ আমি বড় ক্লান্ত, এক বুক শ্বাস নিতে চাই। জীবনের স্মৃতিগুলো ভালোবাসার মোড়কে ঢেকে রেখেছিলাম, কত পথ পেরোনোর পর ধুলায় ধূসরিত, তবুও আগলে রাখি। লেলিহান শিখা নিয়ম হয়ে আসে, আধার ঘনায় আশেপাশে, প্রিয় দিনগুলো হাতড়াই, বোবা বালিশ জড়িয়ে কাতরাই, হাজারো গল্প ঝরে যায় দু চোখে। আরও বহু পথ হেঁটে যেতে হবে আজ, পারলে কখনো খুলে দেখো অপ্রকাশিত ডায়েরির ভাজ।
1: বাহ, খুব সুন্দর আপনার কবিতাগুলোই। আমাদের আসর সৃজনী আজ এখানেই শেষ হলো। আমার সঙ্গে ছিলেন কবি ও লেখক উমা সরকার কুণ্ডু এবং লেখক ও সম্পাদক পার্থপ্রতিম রায় প্রধান। উমাদি, আপনাকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই।
2: আপনাকেও আমি ধন্যবাদ জানাই, সেই সাথে শিলিগুড়ি আকাশবাণীর সমস্ত শ্রোতাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই।
1: পার্থপ্রতিমবাবু, এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
0: আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শিলিগুড়ির আকাশবাণীর প্রত্যেক শ্রোতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
1: সঙ্গে ছিলাম আমি অনিতা দত্ত।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সৃজনী, নিবেদনে উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকা।
4: পার্থপ্রতিম রায় প্রধানের সম্পাদনায় এবং গৌরাঙ্গ রায়ের সহ সম্পাদনায় 14 জুন 2026 উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকার পথ চলা শুরু। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ধূপগুড়ির কালাচাঁদ দরবেশ মঞ্চে। উত্তরের নবদিগন্ত সাহিত্য পত্রিকার এটি প্রথম কাব্য সংকলন। বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরা এবং কলকাতার বিভিন্ন জেলার প্রায় 94 জন কবিদের নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটি প্রতি বছর প্রকাশিত করা হবে। যোগাযোগ 7908402027। নাম্বারটি আরও একবার বলছি, 7908402027।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: সৃজনী অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।
4: মেরে দেশবাসিয়ों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: এখন শুনবেন লোকগীতি, শিল্পী সহজ মা।

লোকগীতি শুনলেন সহজ মার কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম ছবি গাইড, শিল্পী লতা মঙ্গেশকর,

ফাসলে ছায়াছবি থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে। সুরকার ছিলেন শিব হরি। এবারের গানটির শিল্পী লতা মঙ্গেশকর এবং অমিত কুমার।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকার নিটের বিষয়ে আলোচনা এবং বিরোধী দলগুলি সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাইলেও বিরোধীরা তা এড়িয়ে চলেছে বলে সরকার অভিযোগ করেছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সংক্রান্ত খসড়াটি আরও নিবিড় পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। 2047 সালের মধ্যে ভারতের $30,00,000,000,000 অর্থনীতি গড়ার লক্ষ্য, ব্যবসা ক্ষেত্রে বিরাট সুযোগের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রুপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা NCDC সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। রাজ্যসভায় আজ বিলটি অনুমোদন পায়। আগেই লোকসভায় বিলটি পাশ হয়েছিল। সমবায় মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল আজ রাজ্যসভায় বিলটি পেশ করেন। নতুন এই বিলের ফলে শিল্পজাত পণ্যের ক্ষেত্রেও NCDC কাজ করতে পারবে। এছাড়া রাজ্য সরকারগুলি এই নিগমের তহবিল সমবায় উন্নয়নের কাজে যুক্ত যে কোনো সংস্থাকে দিতে পারবে। এমনকি NCDC নিজেও সরাসরি বিভিন্ন সমবায় সমিতি বা প্রতিষ্ঠানকে ঋণ অনুদান দিতে পারবে। বিলটি নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল বলেন, এর মাধ্যমে দেশের কোটি কোটি কৃষকের কল্যাণ ও আর্থিক ক্ষমতায়ন আরো জোরদার হবে।
1: সহকারিতা মন্ত্রালয় কে স্থাপনা কে বাদ মাননীয় উপসভাপতি মহোদয় পিছলে 5 বর্ষো মে কই মহত্বপূর্ণ নির্ণয় লিয়ে গয়ে। লগভগ 3,000 করোড় রুপে কি লাগত সে দেশ কি 80,000 প্যাক্স কো কম্পিউটারাইজেশন কিয়া যা রহা হ্যায়। হামারে ছোটে ছোটে গাঁও কে প্যাক্স কো সক্ষম বনানে কে লিয়ে প্যাক্স কে মডেল বাইলস বনা দিয়ে গয়ে। আর মুঝে খুশি হ্যায় কি দেশ কে সবি রাজ্যো নে ইস মডেল বাইলস কো অ্যাডাপ্ট কিয়া।
0: নিট আন্দোলনে ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ এবং অযোধ্যা রাম মন্দির অনুদানে অনিয়মের অভিযোগে বিরোধীদের তীব্র হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন আজকের মতো মুলতবি হয়ে গেছে। আজ সকালে অধিবেশন শুরু হতে অধ্যক্ষ ওম বিড়লা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দেশের তরুণদের অবদানের কথা স্মরণ করেন।
2: আজ আন্তর্জাতিক যুব দিবস আর বিশ্ব স্তর পর ভারত কে যুবাও নে শিক্ষা বিজ্ঞান অন্তরিক্ষ বিজ্ঞান টেকনোলজি উদ্যমিতা কই ক্ষেত্র কে অন্দর বিশেষ পেচান বনাই হ্যায়। আজ উনকা সামর্থ্য কে কারণ দুনিয়া মে ভারত কা নাম হো রাহা হ্যায়। দেশ কা যুবা ভি চাহতা হ্যায় কি উনকে বিষয়ো পর চর্চা হো।
0: শ্রী বিড়লা জানান, বিরোধীদের দাবি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে রাজি আছেন, কিন্তু বিরোধীরা হই হট্টগোল চালিয়ে যান। দুপুর 3টে অধিবেশন পুনরায় বসলে খনি ও খনিজ সংশোধন বিল 2026 কোন রকম আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী কংগ্রেস ও সমাজবাদী পার্টির সাংসদদের নিজের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন। সরকার বিরোধীদের সব প্রশ্নে জবাব দিতে তৈরি থাকলেও তারা আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।
3: সরকার ডিসকাশন চাহতে হ্যায় পার্লামেন্ট মে অর অপোজিশন ভাগ রে হ্যায়। ইয়ে কল্পনা করনা।

0: मुश्किल है क्योंकि पार्लियामेंट्री डेमोक्रेसी में ओपोजिशन पार्टी डिस्कशन के लिए डिमांड करते हैं और सरकार जवाब देते हैं। यहाँ तो सरकार खुद ही कह रहे हैं कि हम डिस्कशन करेंगे, जवाब देंगे, और ओपोजिशन जवाब सुनना नहीं चाहते और भाग रहे हैं। ऐसा परिस्थिति आप कल्पना कर सकते हैं? लोकतंत्र के लिए ठीक नहीं है।
1: এফসিআর সংক্রান্ত বিলটিকে সংখ্যালঘু স্বেচ্ছাসেবী সংস্থা বিরোধী বলে দাবি করা হলে তা খারিজ করে মন্ত্রী রিজিজু জানান, এই বিলের প্রতিটি ধারা দেশের সব সম্প্রদায় নিরাপত্তার স্বার্থে আনা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটিকে দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর ব্যাপারে আজ লোকসভায় প্রস্তাব আনেন। কমিটিতে লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার চেয়ারম্যান মনোনীত 10 জন সদস্য থাকবেন। কমিটি শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষ দিনে তার প্রতিবেদন জমা দেবে। রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ কেরালাম নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভা গতকালই বিলটি গৃহীত হয়েছিল। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে, এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। ডক্টর বি আর আম্বেদকর সামাজিক সংহতির প্রকল্পের আওতায় আন্তঃবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজের জন্য 457 জন উপভোক্তাকে মোট 10,66,00,000 টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাউলে। সরকারি পুঁজি বা বিনিয়োগকে বেসরকারি বিনিয়োগের বিকল্প না ভেবে একে বিনিয়োগ বাড়ানোর অনুঘটক হিসেবে ব্যবহার করা উচিত। জয়পুরে আয়োজিত এক সেমিনারে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্য করেছেন। ব্রিক্স সদস্য দেশগুলিতে বেসরকারি মূলধন বাড়াতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভূমিকা নিয়ে আয়োজিত এই সেমিনারে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি মূলধন আকর্ষণে সদস্য দেশগুলি নানা সমস্যার মুখে পড়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক পন্থা পদ্ধতি গ্রহণ, পুনর্ব্যবহারকে উৎসাহিত করা এবং সার্কুলার অর্থনীতি গড়ে তোলার উপর জোর দিয়েছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় ব্যবসায়ী মহোৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন করে শ্রী গোয়েল বলেন, ভারত বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত, যা 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যপথে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মাটিকে আর জঙ্গিদের সেফ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে এই ধরনের কার্যকলাপ চললেও পশ্চিমবঙ্গ পুলিশকে কার্যকর পদক্ষেপ করতে দেওয়া হতো না। এখন রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত অভিযানের ফলে একের পর এক জঙ্গি ধরা পড়ছে। উজান অসমের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস এবং সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর এবং চড়াইদেও সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের সাহায্যে 10 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রীয় সরকারও আসাম সরকার এবং ছত্তিশগড়, মণিপুর বিভিন্ন রাজ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। পাক বাহিনীর সরাসরি প্রভাবে বিতর্কিত নির্বাচন, নিরীহ মানুষের হত্যা, আন্দোলনকারীদের নিখোঁজ হয়ে যাওয়া এবং নিত্য

0: জন্য জিনিসপত্রের তীব্র সংকটের প্রতিবাদে সেখানে বিক্ষোভ মিছিল চলেছে। জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটির প্রবীণ নেতা সর্দার সাবির পাক কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, পাক বাহিনী স্নাইপার ও এলএমজি ব্যবহার করে প্রায় 100 জন নিরীহ মানুষকে হত্যা করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিল প্রদেশে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলির বিভিন্ন ঠিকানা লক্ষ্য করে ইরান আজ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খবর অনুযায়ী এরবিল প্রদেশের আলানা উপত্যকায় কোমালা পার্টি এবং কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অব ইরান কেডিপিআই যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি বেইজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। আজ ভারত 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। এর ফলে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়াল 29। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় সমবায় উন্নয়ন নিগম বা এনসিডিসির সংশোধন বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন সংশোধন বিল সম্পর্কিত খসড়াটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লোকসভা। নাইজেরিয়ার লাগোসে কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারত আজ 3টি সোনা, 1টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? হ্যাঁ ম্যাডাম
3: বলুন।
2: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: মেরে দেশবাসীয়ों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। কুমার সারুর কণ্ঠে আধুনিক গান 8:30-এ। 9:15-এ সংসদ সমীক্ষা। 9:30-এ বিজ্ঞান ঘরে ও বাইরে। রাত 10:10-এ শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়। 10:30-এ লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে স্থানীয় সংবাদ এবং তারপর বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী কুমার শানু।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কুমার শানুর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

এই অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা স্বাধীন ভারতে পদার্থবিদ্যার অভিযাত্রা, এ বিষয়ে বলছেন বুল্টি ঘোষ।

1947 সাল ভারত স্বাধীন হল, কিন্তু পরীক্ষাগারগুলো ফাঁকা। গ্রন্থাগারে ধুলো জমা বই, গবেষণাগারে ভাঙা যন্ত্র, তবু কিছু মানুষের চোখে ছিল আগুন। তারা বলেছিলেন, দারিদ্র নিয়ে বিজ্ঞানকে আটকানো যায় না। তারা জানতেন, একটা জাতি তখনই মাথা উঁচু করে দাঁড়ায় যখন সে নিজের শক্তি নিজে তৈরি করতে পারে। আজ আমরা যখন নিজস্ব পরমাণু চুল্লি চালাই, নিজস্ব লেজার বানাই, কোয়ান্টাম কম্পিউটারের স্বপ্ন দেখি, তার বীজ কিন্তু পোঁতা হয়েছিল 1947-এর পরেই। এটা শুধু বিজ্ঞানের গল্প নয়, এটা আত্মনির্ভরতার গল্প। ভিত্তি স্থাপন 1947 থেকে 1960। স্বাধীনতার আগে ভারতে মৌলিক গবেষণার পরিকাঠামো প্রায় ছিল না। ব্রিটিশরা অ্যাপ্লাইড সায়েন্সে টাকা দিলেও ফান্ডামেন্টাল রিসার্চ আটকে রেখেছিল। নেতৃত্ব দিলেন তিন মহারথী, ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, ভারতের পরমাণু শক্তির জনক। 1945 সালে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা, কসমিক রে, নিউক্লিয়ার ফিজিক্স, ম্যাথমেটিক্স সব এক ছাদের তলায়। ভাবার স্বপ্ন ছিল ভারত যেন বিজ্ঞানে কারো মুখাপেক্ষী না থাকে। 2, ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, বোস আইনস্টাইন পরিসংখ্যান ও বোসন কণার জন্য বিশ্বজোড়া খ্যাতি। স্বাধীনতার পর কলকাতা বিশ্ববিদ্যালয় ও শাহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করেন। 3, ডক্টর মেঘনাথ সাহা, সাহা আয়োনাইজেশন ইকুয়েশন দিয়ে জ্যোতি পদার্থবিদ্যায় বিপ্লব। পরিকল্পনা কমিশন থেকে তিনি বিজ্ঞানের জন্য বাজেট বরাদ্দের লড়াই করেন। তাঁরই উদ্যোগে 1950 সালে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি স্থাপিত হয়। লক্ষ্য ছিল একটাই, আত্মনির্ভর বিজ্ঞান। পরমাণু যুগ 1960 থেকে 1990। পরমাণু শক্তি ও রিঅ্যাক্টর প্রযুক্তি। ভাবার পর দায়িত্ব নেন ডক্টর বিক্রম সারাভাই ও ডক্টর রাজা রামান্না। 1974 সালের 18ই মে পোকরানে স্মাইলিং বুদ্ধা ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা। প্রমাণ হল ভারত শান্তির জন্য পরমাণু শক্তি ব্যবহার করতে জানে। এরপর দেশীয় প্রযুক্তিতে প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর তৈরি। তারাপুর, কালপাক্কম, নাড়োড়া, কাঁকড়াপাড়, রাওয়াতভাটা, আজ ভারতের 23টি অপারেটিং রিঅ্যাক্টর। IISC, IIT খড়গপুর, IIT কানপুর, IIT মুম্বাইতে সলিড স্টেট ফিজিক্স, সেমি কন্ডাক্টর ফিজিক্স নিয়ে কাজ শুরু। উদারীকরণের পর গবেষণায় টাকা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ল। 1998 পোকরান 2, অপারেশন শক্তি, 5টি পরীক্ষা। ভারত নিউক্লিয়ার উইপন স্টেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করল। এর পেছনে ছিল BARC, DRDO ও পদার্থবিদদের 30 বছরের শ্রম।

নতুন প্রতিষ্ঠান, সাতটি আইআইএসইআর, এনআইএসইআর ভুবনেশ্বর, আইআইটিএর নতুন ক্যাম্পাস, ইউজিসি ডিএই, সিএসআর ইনডোর, মুম্বাই, কলকাতা। পদার্থবিদ্যা দিল্লি মুম্বাই ছাড়িয়ে ছড়িয়ে পড়ল। এখনকার ভারতীয় পদার্থবিদ্যা চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। ক, কোয়ান্টাম প্রযুক্তি, ন্যাশনাল কোয়ান্টাম মিশন 2023, বাজেট 6,003 কোটি টাকা, 4 বছরের মিশন। লক্ষ্য 50 থেকে 1,000 কিউবিট কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম কমিউনিকেশন নেটওয়ার্ক, কোয়ান্টাম সেন্সরস, কোয়ান্টাম ম্যাটেরিয়ালস। আইআইটি মাদ্রাস, আইআইএসসি বেঙ্গালুরু, আরআরআই, টিআইএফআর এখন কোয়ান্টাম হাব। ভারত 2026-এর মধ্যে প্রথম দেশীয় কোয়ান্টাম কম্পিউটার আনার লক্ষ্য নিয়েছে। খ, শক্তি ও জলবায়ু পদার্থবিদ্যা, থোরিয়াম রিয়্যাক্টর, ভারতের কাছে পৃথিবীর বৃহত্তম থোরিয়াম মজুদ। বিএআরসি এর এএইচডব্লিউআর অ্যাডভান্সড হেভি ওয়াটার রিয়্যাক্টর প্রায় তৈরি। ফিউশন এনার্জি আইপিআর গান্ধীনগরে, এসএসটি ওয়ান টোকামাক, আইটিইআর প্রকল্পে ভারত পার্টনার। যে ক্ষেত্রগুলোতে ভারত বিশ্ব নেতৃত্ব দিচ্ছে, অ্যাক্সিলারেটর ফিজিক্স, আরআরসিএটি ইন্দোরে নিজস্ব সাইক্লোট্রন, সিনক্রোটন, ফ্রি ইলেকট্রন লেজার বানানোর ক্ষমতা, চিকিৎসা ও শিল্পে ব্যবহার, লেজার ফিজিক্স, হাই পাওয়ার লেজার, আলট্রা শর্ট পালস লেজার, কৃষি, চিকিৎসা ও ডিফেন্সে ব্যবহার, কনডেন্সড ম্যাটার থিওরি, মেনি বডি ফিজিক্স, স্ট্রংলি কোর রিলেটেড সিস্টেমে ভারতীয় তাত্ত্বিকরা বিশ্বে প্রথম সারিতে, অ্যাটমোস্ফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট ফিজিক্স, মনসুন মডেল, অ্যারোসল ফিজিক্স, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আইআইটিএম পুনে এনপিএলএ কাজ। অগ্রগতি সত্ত্বেও কিছু বাধা আছে। গবেষণায় বাজেট জিডিপির মাত্র 0.7%, ইসরায়েল 4.9%, কোরিয়া 4.5%, চায়না 2.4%। টাকা না বাড়লে কোয়ান্টাম দৌড়ে পিছিয়ে পড়ব। ব্রেইন ড্রেইন, আইআইটি আইআইএসসিআরের সেরা ছাত্ররা পিএইচডির পর আমেরিকা, ইউরোপে থেকে যায়। রিভার্স ব্রেইন ড্রেইন এখনও স্বপ্ন। শিল্প গবেষণার ফাঁক, ল্যাবের আবিষ্কার 10 থেকে 15 বছরেও বাজারে আসে না। স্টার্ট আপের সাথে যোগসূত্র কম। নারীর অংশগ্রহণ, পদার্থবিদ্যায় নারী গবেষকের সংখ্যা 18 থেকে 20%। স্কুল স্তরে বিজ্ঞান, কৌতূহল মরে যাচ্ছে। ভারতীয় পদার্থবিদ্যার ভবিষ্যৎ 2047-এর লক্ষ্য বিকশিত ভারত, কোয়ান্টাম ভারত। 2030-এর মধ্যে 1,000 কিউবিট ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম ইন্টারনেট সারা দেশে, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট। 2050-এর মধ্যে 50% বিদ্যুৎ নিউক্লিয়ার এবং রিনিউয়েবল থেকে, থোরিয়াম ও ফিউশন বাস্তবায়ন। ডিপ সায়েন্স লিডারশিপ, ডার্ক ম্যাটার, নিউট্রিনো ফিজিক্স, কোয়ান্টাম গ্র্যাভিটিতে মৌলিক আবিষ্কার, নোবেল আনার লক্ষ্য। মেক ইন ইন্ডিয়া ফর সায়েন্স, নিজস্ব সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, ডিটেক্টর, ম্যাটেরিয়াল তৈরি, বিদেশে নির্ভরতা শূন্য। 1947 সালে আমাদের কাছে ছিল না টাকা, ছিল না যন্ত্র, ছিল না স্বীকৃতি, ছিল শুধু কয়েকজন পাগল বিজ্ঞানী আর একটা জাতির স্বপ্ন। হোমি ভাবা।

0: আকাশ থেকে ঝরে গেলেন। মেঘনাথ সাহা লড়াই করতে করতেই চলে গেলেন, কিন্তু তারা আমাদের একটা জিনিস দিয়ে গেছেন, আমরাও পারি এই বিশ্বাস। আজ যখন বিএআরসির বিজ্ঞানী নিজের হাতে রিয়্যাক্টর ডিজাইন করেন, যখন আইআইটির ছাত্র কোয়ান্টাম অ্যালগোরিদম লেখে, যখন হ্যান্ডলের টেলিস্কোপ দিয়ে আমরা ছায়াপথ দেখি, তখন বুঝি স্বাধীনতা শুধু পতাকা তোলা নয়, স্বাধীনতা হলো নিজের ভবিষ্যৎ নিজের হাতে লেখা। পদার্থবিদ্যা আমাদের শিখিয়েছে শক্তি কখনো নষ্ট হয় না, শুধু রূপ বদলায়। ঠিক তেমনি স্বাধীন ভারতের বিজ্ঞানীরাও তাদের স্বপ্নকে শক্তিতে, শক্তিকে সমৃদ্ধিতে রূপান্তর করেছেন।
1: স্বাধীন ভারতে পদার্থবিদ্যার অভিযাত্রা, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানে এতক্ষণ এই বিষয়ে আলোচনা করলেন বুল্টি ঘোষ। এবারের বিষয় স্বাধীন ভারতবর্ষে জীববিদ্যার চর্চা, এ বিষয় নিয়ে আলোচনা করছেন রিয়াঙ্কা দাস।
2: ১৯৪৭ সালের ১৫ই অগাস্ট, আমরা স্বাধীনতা পেলাম বটে, কিন্তু পেটে ভাত ছিল না। আমেরিকার PL-480 গমের জাহাজের জন্য বন্দরে লাইন, দুর্ভিক্ষের স্মৃতি তখনও টাটকা। একটা প্রশ্ন সবার মুখে, এত বড় দেশ খাবার দেবে কে? সেই অন্ধকারে কয়েকজন বিজ্ঞানী মাটির দিকে তাকিয়ে বলেছিলেন, উত্তর মাটির নিচেই আছে। ৭৮ বছর পর আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা চা রপ্তানি করি, ফুল রপ্তানি করি, জৈব ফসল রপ্তানি করি। এটা শুধু ফলনের গল্প নয়, এটা বিজ্ঞানের গল্প, একটা বীজ থেকে জিনোম পর্যন্ত পৌঁছানোর গল্প। আজ আমরা শুনব স্বাধীন ভারতে জীববিদ্যার সেই সবুজ যাত্রা, ভিত্তি স্থাপন ১৯৪৭ থেকে ১৯৬৫, খাদ্য নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা। স্বাধীনতার পর নেহরুজি স্পষ্ট বলেছিলেন, এভরিথিং এলস ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার। ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। স্বাধীনতার পর একে জাতীয় স্তরে শক্তিশালী করা হয়। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লি গবেষণার মূল কেন্দ্র, কৃষি বিদ্যালয়। ১৯৬০এর দশকে আমেরিকার ল্যান্ড গ্র্যান্ট মডেলে লুধিয়ানাতে কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা শিক্ষা এবং কৃষকের কাছে পৌঁছানো, তিনটে একসাথে শুরু হলো। ডক্টর এম এ স্বামীনাথন ও এভারগ্রিন রিভলিউশন এর বীজ। ১৯৬৩ থেকে ১৯৬৬ এর খরা ও যুদ্ধের সময় খাদ্য সংকট চরমে, তখন মেক্সিকো থেকে আনা নরিনটেন বামন গমের জাত ভারতের মাটিতে পরীক্ষা হয়। স্বামীনাথন ও তার দল দেখালেন সঠিক সার ও সেচ দিলে এই গম তিন গুণ ফলন দেবে। লক্ষ্য স্থির হলো, আমদানি কমাও, উৎপাদন বাড়াও, সবুজ শ্বেত ও নীল বিপ্লব। ১৯৬৫ থেকে ১৯৯০ সবুজ বিপ্লব, ১৯৬৬ থেকে ১৯৭৮ HYV সিড, ফার্টিলাইজার, ইরিগ্রেশন, পেস্টিসাইড ও ক্রেডিট গমের উৎপাদক। ১৯৬৫ ১ কোটি টন থেকে ১৯৮০ ৩.৬ কোটি টন, ধানের উৎপাদন ৩.৫ কোটি থেকে ৫.৩ কোটি টন। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম ইউপি ভারতের শস্য ভাণ্ডার। ১৯৭৪ সালে ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কী কী গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল? কৃষি বিজ্ঞান কেন্দ্র, ১৯৭৪ থেকে প্রতিটি জেলায় বিজ্ঞান সরাসরি কৃষকের মাঠে, সিড কোঅপারেশন, উন্নত বীজের যোগান। সমস্যাও ছিল, মাটির উর্বরতা কমা, ভূগর্ভস্থ জল তোলা, কীটনাশকের অপব্যবহার, শ্বেত বিপ্লব। ১৯৫০ 1.7 কোটি টন থেকে 1990-এ 5.3 কোটি টন। 1998 সালে ভারত বিশ্বে 1 নম্বর দুধ উৎপাদক। আজও ভারতের কৃষি জিডিপির 5% আসে দুধ থেকে। নীল বিপ্লব বনায়ন, CMFRI, কোচি, সামুদ্রিক মৎস্য, চিংড়ি চাষ, উপকূলের মানুষের আয় বাড়ল। ICARCIFE মুম্বাই অন্তর্দেশীয় মৎস্য, FRI দেরাদুন 1906 বন গবেষণা, সামাজিক বনায়ন, কাঠের বিকল্প, বাঁশের ব্যবহার নিয়ে কাজ। ন্যাশনাল ব্যাম্বু মিশন 2006, বাঁশকে গ্রিন গোল্ড হিসেবে প্রচার। আধুনিক জীববিদ্যার সূচনা 1980 থেকে 2000। ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি স্থাপিত হয় 1986। লক্ষ্য, ল্যাব থেকে ল্যান্ড, বায়োটেকনিককে কৃষি ও শিল্পে আনা। বড় 4টি অগ্রগতি, টিস্যু কালচার, কলা, আলু, আখ, স্ট্রবেরি, চায়ের রোগমুক্ত চারা। উত্তরবঙ্গের প্রসঙ্গ, NBU, NBRI লখনউ ও ট্রি টি রিসার্চ অ্যাসোসিয়েশন মিলে দার্জিলিংয়ে চায়ের ক্লোনাল চারা তৈরি, ফলন 40% বেড়েছে। ফুল চাষ ও টিস্যু কালচারের কলা, গাঁদা, গোলাপ এখন বাগডোগরা ফাঁসি দেওয়া কৃষকের আয়ের উৎস। বিটি কটন 2002, ব্লোমওয়ার্ম প্রতিরোধী কীটনাশক 50% কমেছে, কৃষকের আয়ও বেড়েছে। রাসায়নিক সারের বিকল্প, ICAR এর 25টি জৈব সার উৎপাদন কেন্দ্র। আণবিক জীববিদ্যা, NIPGR দিল্লি, উদ্ভিদ জিনোম, খরা, লবণ, তাপ সহ্য করার জিন খোঁজা, ধান ও ছোলার জিনোম। 2009-এ ভারতীয় বাসমতি ও IR64 ধানের জিনোম সিকোয়েন্স, পুসা বাসমতি 1 IARI এর তৈরি। বিশ্বে ভারতীয় বাসমতির পরিচয়, নতুন ভারত 2000 থেকে 2026, জৈব অর্থনীতি ও জীব বৈচিত্র্য, কৃষি জৈব প্রযুক্তি ও জলবায়ু স্মার্ট কৃষি, CRI, SPR, CAS 9, IARI, CIAR এর রোগমুক্ত গম, উচ্চ প্রোটিনের শস্যে কম জলে ধান দিয়ে গবেষণা। 2022-এ DMH11 শস্যের ছাড় পায়। বায়োফর্টিকেশন হারভেস্ট প্লাসের সাথে ICAR, লোহা জিঙ্ক যুক্ত ধান, ধান শক্তি, ভিটামিন এ যুক্ত ভুট্টা, পুষা বিবেক, QPM9, অপুষ্টি দূর করার লক্ষ্য, ক্লাইমেট রিসাইলেন্ট ক্রপস, শাহিবাগি ধান 100 দিনের খরা সহ্য ধান, পুষা আহার 16 100 দিনের ডাল। জীব বৈচিত্র্য ও উত্তরবঙ্গের বিশেষ ভূমিকা, ভারত 17টি মেগা বায়োডাইভার্সিটি দেশের একটি, 4% বিশ্ব জৈব বৈচিত্র্য আমাদের কাছে। ন্যাশনাল বায়োডাইভার্সিটি মিশন 2014 থেকে জীব বৈচিত্র্যের ডিজিটাল ডাটাবেস, ZSI ও BSI প্রতি বছর গড়ে 400টি নতুন প্রজাতির আবিষ্কার। চা, টিআরএ, NBU মিলে ক্লোন টি রোগ প্রতিরোধী বেশি ফলনশীল চায়ের জাত, জৈব চা রপ্তানিতে দার্জিলিং বিশ্বে ব্র্যান্ড, অর্কিড, NBU ও BSI এর যৌথ প্রকল্প, দার্জিলিং সিকিমে 500-এর বেশি অর্কিড প্রজাতি, টিস্যু কালচার করে বিলুপ্ত প্রায় অর্কিড বাঁচানো হচ্ছে, অর্কিডেরিয়াম তৈরি হচ্ছে, ঔষধি গাছ। NBRI লখনউ ও স্থানীয় NGO মিলে টোটো, রাজবংশী লেপচা জনজাতির 300-এর বেশি ঔষধি গাছের জ্ঞান নথিভুক্ত, ট্রেডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরিতে জমা, মন্যপ্রাণ, গরুমারা, জলদাপাড়া, বক্সাতে DNA বারকোডিং দিয়ে গন্ডার, হাতি, বাঘের DNA নথিভুক্ত, পাচার রোধে সাহায্য, বাঁশ, NBM এর অধীনে জলপাইগুড়িতে বাঁশ ভিত্তিক শিল্প, আসবাব, কাগজ, হস্তশিল্প। বায়ো ইকোনমি 2024 $130 বিলিয়ন, লক্ষ্য 2030 থেকে 300 বিলিয়ন। বায়োফিউল, আখ, ভুট্টা, ধানের খড় থেকে ইথানল, 2025-এ 20% ইথানল ব্লেন্ডিং লক্ষ্য। বায়োপ্লাস্টিক, আইসিএআর, সিআইএফটি, কোচি, ভুট্টা ও কাসাভা

থেকে পচনশীল প্লাস্টিক, ইন্ডাস্ট্রিয়াল এনজাইম, টেক্সটাইল, চামড়া, কাগজ শিল্পে জৈব এনজাইম, দূষণ কম, মাইক্রোবায়োমি, মাটির উপকারী ব্যাকটেরিয়া, কম সারে বেশি ফলন, বড় জাতির প্রকল্প, জিওমি ইন্ডিয়া প্রজেক্ট 2020 10,000 ভারতীয় জিনোম ফসল ও প্রাণী জিনোমের সাথে তুলনা করে উন্নত জাত তৈরি, ন্যাশনাল মিশন অফ এডিবল অয়েল সর্ষে সূর্যমুখীর উৎপাদন বাড়ানো, আমদানি কমানো, ডিজিটাল এগ্রিকালচার, সয়েল হেলথ কার্ড, কিষাণ দ্রোণী, AI দিয়ে পোকা চিহ্নিতকরণ, যে ক্ষেত্রগুলি ভারত বিশ্বে এগিয়ে, জৈব কৃষি 2023 3.3 মিলিয়ন হেক্টর, সিকিম 2016 প্রথম জৈব রাজ্য, ভারত জৈব ফসল রপ্তানিতে 9 নম্বর, ডাল ও তেলবীজ, ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন পালসেস ছোলা মুগ অরহর উৎপাদনে দ্বিগুণ, মৎস্য 2014 9.5 মিলিয়ন টন থেকে 2023 17.5 মিলিয়ন টন, বিশ্বে 2 নম্বর, ট্রেডিশনাল নলেজ প্লাস সায়েন্স CSIR অ্যাক্রোমা মিশন ল্যাভেন্ডার লেমনগ্রাস চাষ, হিমালয় কৃষকের আয় বেড়েছে, চ্যালেঞ্জ ও সমস্যা, গবেষণার বিনিয়োগ GDP এর 0.7%, কৃষি গবেষণায় 0.5%, ল্যাব ও ল্যান্ড গ্যাপ, ভালো জাত কৃষকের কাছে পৌঁছাতে 8 থেকে 10 বছর, সিটচিন দুর্বল, জলবায়ু সংকট 2050 গমের উৎপাদন 10% কমতে পারে, নতুন জাত দ্রুত চাই, মাটির স্বাস্থ্য, জৈব কার্বন কমছে প্রতি বছর 0.4% হারে, উর্বরতাও কমছে, সচেতনতা, GMO জিনি এডিটিং নিয়ে ভয়, বিজ্ঞানকে সহজ ভাষায় বোঝাতে হবে, ভবিষ্যতের রোডম্যাপ 2047 বিকাশ ভারত, নিউট্রিশন সিকিউরিটি 2030 মধ্যে সব ফসলের প্রোটিন লোহা জিঙ্ক বাড়ানো, জলবায়ু সহনশীল কৃষি প্রতি ফোঁটা জলে ফসল, বায়ো ম্যানুফ্যাকচারিং হাব 2030 300 বিলিয়ন বায়ো ইকোনমি, বায়োডাইভার্সিটি কনজারভেশন 2030 মধ্যে 30% এলাকা জীববৈচিত্র সংরক্ষণে, 1947 সালে আমরা বলতাম খাবার নেই, 2026 সালে আমরা বলি কি খাবার চাই, এই বদলটা একদিনে আসেনি, IARI এর বিজ্ঞানী রোদে পুড়েছেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক অর্কিড বাঁচিয়েছেন, দার্জিলিংয়ের চা শ্রমিক নতুন ক্লোন লাগিয়েছেন, টোটো দিদি জঙ্গলে গাছের নাম বলেছেন, বিজ্ঞানী সেটা খাতায় লিখেছেন, স্বাধীন ভারতের জীববিদ্যায় আমরা শিখেছি, বিজ্ঞান মানে শুধু ল্যাবের কাছের শিশি নয়, বিজ্ঞান মানে কৃষকের মুখের হাসি, বিজ্ঞান মানে একটা চারা থেকে জঙ্গল, বিজ্ঞান মানে আগামীর জন্য সবুজ রেখে যাওয়া, সামনে জলবায়ু মাটি জলের লড়াই, কিন্তু আমার বিশ্বাস যে জাতি শূন্য থেকে সবুজ বিপ্লব আনতে পারে সে জাতি DNA দিয়ে ফসল বাঁচাতে পারে, যে জাতি DNA দিয়ে ফসল বাঁচাতে পারে সে জাতি 2047 বিশ্বকে খাওয়ানোর ক্ষমতা রাখে, কারণ জীবনের শেষ সূত্র একটাই, লাইফ ফাইন্ডস অ্যাওয়ে, আর স্বাধীন ভারত সেই পথটা খুঁজে পেয়েছে তার নিজের মাটিতেই।

স্বাধীন ভারতবর্ষে জীববিদ্যার সবুজ যাত্রা, এ বিষয়ে এতক্ষণ বললেন রিয়াঙ্কা দাস। বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আধুনিক গান শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ ফোন ইন মনের জানালা। শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে

0: মনের জানালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আমাদের যুবজীবনের স্মৃতি। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি ত্রিপুরা থেকে বলছি, গোপাল মহাজন। আজকের বিষয়টা কি স্যার?
0: আমাদের আজকের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে আজ 12ই আগস্ট, আজ হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। তো সেই উপলক্ষে আমাদের আজকের বিষয় আমাদের যুবজীবনের স্মৃতি। আমরা যারা হয়তো এখন যুব বয়স অতিক্রম করে হয়তো আমরা একটু প্রৌঢ় বা বার্ধক্যের দিকে এগিয়েছি, বা হয়তো এখনও আমরা অনেকেই যুবক, আমরা আমাদের সেই স্মৃতি নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজাবো। আপনার বয়স কত গোপালবাবু?
1: আমার বয়স এখন 54।
0: 54, মানে আজ থেকে 20 বছর আগে যখন আপনার বয়স 34 ছিল, সেই সময়কার যুবক, সেই সময়কার স্মৃতিচারণ আপনার মুখে শুনতে চাই।
1: নমস্কার বাবু, ঠিক আছে, আমি বলছি, আমরা যখন যুবক ছিলাম তখন আমরা যাত্রা গান দেখতাম, যেতাম যাত্রা গানের একটা যখন মঞ্চ হতো বিভিন্ন জায়গাতে, তখন আমরা টিকিট পেলে যাত্রা গান দেখতে যাচ্ছিলাম দলবল নিয়ে। আর তখন পাবলিসিটি সিনেমা হইতো, ওইখানে আমরা যুবকেরা যাইতাম সিনেমা দেখার জন্য। এগুলি আমাদের সবসময় ওই বয়সে আমরা যেতাম। আর আমাদের যে তখন তো আমাদের গাড়ি ছিল না, বাইক ছিল না, বাইসাইকেলে যেতে হইতো। আর রেডিওর গান শুনতাম সবসময় তখনকার দিনে, কারণ বাইক কিনতে হলে টাকা পয়সার দরকার, তখন সমস্যা,
0: সেই
1: আর্থিক প্রয়োজন আছে। আর্থিকতে আমাদের, আমার বাবা কৃষি কাজ করতো, আমরা কৃষকের সন্তান, সেই ভাবে বাবার সঙ্গে একটু সহযোগিতা করতাম
0: ঠিক
1: যতটুকু পারি।
0: কখনো সেবামূলক কোনো কাজের সঙ্গে জড়িত হয়েছিলেন? ধরুন কোথাও বন্যা হলো।
1: সেবামূলক কাজে আমরা তো জড়িত ছিলাম, ক্লাবের সঙ্গে যেখানে সমাজ সেবা হইতো, তখন আমরা কিছু জানেন না, পঞ্চায়েতের আশেপাশে যে হাসপাতাল ছিল, শিশু স্কুল ছিল, ওদেরকে সাফাই করতাম আমরা যাইয়া।
0: আচ্ছা,
1: আর দুর্গা পূজার সময় পরিষ্কার করতাম রাস্তাঘাট গুলা, আমরা দলবল নিয়ে আর কি, আমি একা না, আমাদের যুবকেরা,
0: ঠিক,
1: কারণ মা বন্ধা যাতে পূজাতে আসবে, ওই একটা জাতীয় খেয়ার আছে বাটিয়া, ওই বাটি গুলো আমরা ফারে চুবাই রাখতাম এক জায়গা, যাতে কাপড় এসে করে ওই গুলো আঁকবে না আর কি।
0: বাহ বাহ, খুব ভালো গোপালবাবু, আপনার জীবনের স্মৃতি শুনলাম। খুব ভালো থাকবেন, এভাবেই যোগাযোগ রাখবেন। নমস্কার নমস্কার, ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক। তো শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে মনের জানালা, জানালা কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে। আজকের বিষয় আপনারা অবগত হয়েছেন, আমাদের যুব জীবনের স্মৃতি। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: বলুন।
2: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকাদি, বলুন।
2: হ্যাঁ দেখুন, আজকে হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস, তো এই যুব দিবসে সকল যুবকদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা।
0: ঠিক,
2: তো হ্যাঁ দেখুন, এই যুবকরাই হলো আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ।
0: একদম, আমাদের আজকের, অম্বিকাদি, আমাদের এখনকার বিষয়টা হলো আমাদের যুব জীবনের স্মৃতি। অম্বিকাদি, এখন আপনার বয়স কত?
2: এখন আমার বয়স 40।
0: 40 বছর, তা মোটামুটি আপনি এখনো কিন্তু যুব, এখনো কিন্তু আপনি যুব, যুব অবস্থা থেকে এখনো পর্যন্ত, এখন আস্তে আস্তে করে আপনি প্রৌঢ়ত্বে উত্তীর্ণ হচ্ছেন। তো তো এই আপনার এখন 40 বছর বয়স, ধরুন আজ থেকে 15 বছর আগে যখন আপনার 25 বছর ছিল, সেই সময়টা আপনাদের কেমন কেটেছে, কিভাবে কি চলতো, সেই বিষয়ে একটু শুনতে চাই, আপনার কলেজ লাইফ বা স্কুল লাইফ, সেই বিষয়ে।

0: সেই সময় দেখুন, আমাদের সময় তো ধরুন এখনকার মতন এরকম ফোন বা তখন কিন্তু এতটা, এখন
1: জনপ্রিয় ছিল
0: যেভাবে,
1: না, এত জন এত এত সকলের কাছে হাতে হাতে ছিল না।
0: না না ছিল না, তো আমরা কি করতাম, আমরাও এই ধরনের কাজ অনেক করেছি, দেখেছি যে বন্যার কবলিত এলাকাগুলো কিভাবে মানুষ সেখানে হাহাকার করছে, সেখানে হয়তো অনেক, আমিও যখন আমার স্কুল লাইফে আমার এক বান্ধবী ছিল, তো সেই বান্ধবী খুব কষ্টের মধ্যে মামার বাড়িতে পড়াশুনো করত, তো একটা সময় তাদের এমন মানে আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল, তো তার পড়াটা প্রায় একরকম মানে শেষ হয়ে যাওয়ার মুহূর্তে চলে এসেছিল, মানে তার বাড়ি থেকে খাতা পেন বলুন বই বলুন, হ্যাঁ মানে তারা দিতে পারছিল না, জোগাড় করতে পারছিল না, তো আমাকে বাবা প্রত্যেক দিন টিফিন খাওয়ার জন্য 2 টাকা 1 টাকা এরকম করে প্রত্যেক দিন কিছু না কিছু পয়সা দিতেন, তো আমি কিন্তু কি করতাম, আমার ওই বান্ধবীটাকে কিন্তু আমি খাতা পেন লুচি লুচি কিনে দিতাম, এবং সেটা কিছুদিন যাওয়ার পর আমার বাড়িতে আমি মাকে বললাম, মা বলছে লুকিয়ে দেওয়ার কিছু নেই, বাবাও যখন শুনলেন তখন বললো না হ্যাঁ এই কাজটা তুমি করো, এটা ভালো কাজ, এই রকম অনেক কাজ আমরা তখন করেছি। হ্যাঁ, তবে এখনকার মতন এই যে সোশ্যাল মিডিয়ায় যেমন এখন সব যুবকরা পোস্ট করছে, যেভাবে তারা জনপ্রিয় হচ্ছে, আমরা কিন্তু তখন সেভাবে কিন্তু জনপ্রিয় হই
1: সত্যি
0: নাই,
1: তাই আমরা জন হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, এখন
0: কিন্তু
1: একরকম ভাবে হচ্ছে তখন আরেক রকম ভাবে,
0: মানুষকে চেষ্টা করেছি।
1: ঠিক ঠিক,
0: হ্যাঁ হ্যাঁ, এইটুকুনি বললাম, ভালো থাকবেন,
1: খুব ভালো
0: নমস্কার।
1: থাকবেন, খুব ভালো থাকবেন অম্বিকা দি। তো শ্রোতা বন্ধুরা, অম্বিকা দির কথা আপনারা শুনলেন, অম্বিকা দির কথা আপনারা শুনলেন। আমাদের আজকের যে অনুষ্ঠান মনের জানালা, তার বিষয় আমাদের যুবজীবনের স্মৃতি। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য শ্রোতা বন্ধুরা ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
2: দাদাভাই নমস্কার, আমি সুমন মহিল বলছি আগরতলা ত্রিপুরা থেকে।
1: সুমন বাবু নমস্কার, বলুন।
2: দাদা ভালো আছেন আপনি?
1: হ্যাঁ, আপনারা সকলে ভালো আছেন তো?
2: হ্যাঁ হ্যাঁ একদম ভালো আছি।
1: হ্যাঁ, আমাদের আজকের যে মনের জানালা, তার বিষয় আমাদের যুব জীবনের স্মৃতি। সুমন বাবু, আপনার বয়স কত এখন?
2: আমি দাদাবাবু, আমি 1990 জন্ম, তার মানে এখন 36 বছর চলছে আমার।
1: আচ্ছা, তাহলে তো আপনি একদম এখনো যুবক, আপনি যুবক যুবক অবস্থার যুব অবস্থার মধ্যে দিয়েই আপনি চলছেন। তো আপনার আপনার আপনি কিভাবে, মানে আজকে যেহেতু আন্তর্জাতিক যুব দিবস, আমরা আমাদের যারা একটু ধরুন যুব অবস্থা থেকে প্রৌঢ়ত্বে উত্তীর্ণ হয়েছে, তাদের কাছ থেকে যুব অবস্থার স্মৃতি চারণ শুনছি, আপনি আপনার জীবনে কিভাবে এগিয়ে চলেছেন, আপনার জীবনের যে প্রতিদিনের ছন্দ, সে বিষয়ে একটু আমাদের সঙ্গে আলোচনা করুন।
2: হ্যাঁ দাদা ভাই, আমি তো আগে আগের সময় তো মোবাইল এসব থেকে ছিল না, তো আগে দিনগুলি খুব ভালোভাবে কাটিয়েছি, যেমন ধরুন মাছ ধরা, ক্রিকেট খেলা, গৃহপালিত পশুর জন্য ঘাস কাটা, আর মানে যে যে কি বলবো, ওটা ধান যে রোপণ করে ওটাও আমি করেছি দাদা ভাই।
1: আচ্ছা, ধান রোয়া যেটাকে বলে আর কি।
2: হ্যাঁ ধান রোয়া, তো সেই সময় তো আর ফিরে আসবে না, আর কি বলবো, এখন তো ডিজিটাল যুগ, আমাদের সময় ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে দেখেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট, তো এখনকার যে এখনকার মানে যে যারা প্রজন্ম তারা তো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখে নিয়ে, আমরা
1: দেখতে
2: সেই
1: পাচ্ছে
2: সময়ে
1: না, ঠিক।
2: হ্যাঁ দেখতে পাচ্ছে না একদম।
1: তো এই যে আপনার এই যে আপনি আপনি কখনো কোনো সমাজ সেবামূলক কাজের সঙ্গে নিজেকে জড়িত রাখেন?
2: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, যেমন এনজিও তে অনেক কাজ করেছিলাম আগে, এনজিও তে হেল্পিং এ।
1: আচ্ছা,
2: আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি যে মানুষের সেবামূলক কাজ আমার খুব ভালো লাগে, এখনো আমি যতটা পারি ততটা করি, যতটা সাহায্য যতটা আমার কাছে আছে ততটা দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কারণ এতে আমার মানে যে আনন্দ আনন্দ হয়, নিজেকে খুব ধন্য মনে করি,

0: আমি বলবো সবাইকে সবার জন্য এগিয়ে আসা দরকার, তো তাহলে জীবনটাও সুন্দর হবে এবং আমাদের যে দেশটাও ওটাও আস্তে আস্তে এগোতে থাকবে।
1: একেবারেই একেবারেই, খুব ভালো থাকবেন শোভনবাবু, নমস্কার।
0: হ্যাঁ ধন্যবাদ দাদা,
1: হ্যাঁ হ্যাঁ।
0: নমস্কার।
1: তো শ্রোতা বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, আবার একটি ফোন দেখে নিচ্ছে কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বলছেন স্যার।
1: কৃষ্ণমোহন
2: ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন বলছেন।
1: বলুন।
2: আজকে বিষয় তো এলো আন্তর্জাতিক যুবক দিবসের সময় কথা নাকি?
1: না, আমাদের আজকের বিষয়, কৃষ্ণমোহন বাবু, আপনার আপনার বর্তমানে বয়স কত?
2: আমার 61।
1: 61 বছর বয়স। আমাদের আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমাদের আজকের বিষয় আপনার যুবজীবনের স্মৃতি, মানে আপনি আজ থেকে 30 বছর আগে যখন আপনার 31 বছর বয়স ছিল, বা 35 বছর আগে যখন আপনার 25 বছর বয়স ছিল, বা 26 বছর বয়স ছিল, সেই সময়টা আপনারা কেমন কাটাতেন, আপনাদের যুব জীবন কেমন কেটেছে, এই বিষয়ে শুনতে চাই।
2: আচ্ছা, তখন তো যুব জীবন আমরা একটা ক্লাবের মতন ছিল বিভিন্ন যুবকরা। তো যারা গরিব তরিব ছেলে মেয়েরা লেখা টেখা পড়তে পারে না, তাদেরকে আমরা যার সমর্থ আছে চাঁদা বান্ধা করে আমরা সাহায্য সহযোগিতা করতাম। আর দুর্গা পূজা পুজো হইলে রাস্তাঘাট, তখন তো ওখানে অত পিচ টিচ ছিল না, গ্রামের রাস্তা তো একটু জঙ্গল টঙ্গল, আমরা পরিচর্যা করতাম, এখানে কুড়ালে কাদা দাদা মারি সারাই যাম, এভাবে আমরা সমাজসেবা কাজ করতাম। আর কারো কারো জমিতে যখন, তখন তো ট্রাক্টরের ব্যবস্থা ছিল না, তখন তো গরু উপরে নির্ভর, কারো আজকে যেমন ষোলো কানি বিশ কানি সম্পত্তি, এখানে লেবার পাইতে আসে না, কিন্তু রোয়া টোয়া ঠিক মতো হয় না। তো আমাদের 10-15 জন আমাদের একটা টিম আছে, তাদেরকে যাই আমরা সাহায্য করতাম, রোয়া টোয়া দিয়েছিলাম। তো তাই মালিকের যদি খুচু বুঝা তা আমি স্টিল লেগে গিয়ে দিব না, এলে আমরা তাদের কোনো পুষা টুসা আমাদের তাও হয়তো না। এভাবে অনেকগুলো সমাজসেবামূলক আমরা কাজ করেছি আর কি যুব সমাজে। এখন তো এগুলা দেখাই যায় না আর কি।
1: সেটাই, ঠিক আছে কৃষ্ণমোহন বাবু, খুব ভালো থাকবেন, এরকমভাবেই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, নমস্কার। শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম, আজ আন্তর্জাতিক যুব দিবস। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: হ্যালো, নমস্কার নেবেন?
1: হ্যাঁ কে বলছেন?
3: নমস্কার, শুনতে পাচ্ছেন আমার কথা? বলতো
1: আপনার কথা তখনই স্পষ্ট শুনতে পাবো যখন আপনি আপনার রেডিও সেটটাকে আপনার কাছ থেকে একটু দূরে রাখবেন।
3: আমি তো রেডিও সেট থেকে শুনছি না, শুনছি মিউজিয়াম এর মাধ্যমে শুনছি।
1: হ্যাঁ, কিন্তু আওয়াজটা ইকো হচ্ছে ভীষণ আপনার। আপনি একদম নিউজ অন এআইটা বন্ধ করে আগে কথা বলে নিন, তারপরে আবার শুনুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ বলুন।
3: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
1: অসম রাজ্য,
3: প্রথম অসম রাজ্য থেকে বলছি। প্রথমে আপনাকে নমস্কার, আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিলিগুড়ি শুনছেন সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি নিয়ে এসেছেন, বিষয়টি হচ্ছে আপনার যুব জীবনের স্মৃতি,
1: যুব জীবনের স্মৃতি, যুব জীবন আপনার। এখন প্রেমজিৎ বাবু, আপনার বয়স কত এখন?
3: আমার বয়স তো বর্তমানে 34।
1: 34?
3: 34,
1: 36, 36। তার মানে আপনি কিন্তু এখনো যুবক। তো কি ভাবে আপনি
3: এখনো যুবক, হয়তো 12-4 বছর, 3-4 বছর থাকবো।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনি আপনার জীবনকে কিভাবে চালাচ্ছেন এই যে আজকে আন্তর্জাতিক যুব দিবস এই উপলক্ষে?
3: আমার জীবন চালাচ্ছি এরকম, যেমন বিশেষ করে মনে করুন হয়তো বা আমরা কিছু যুবকরা রয়েছি, আমরা আমাদের এক কমিটি রয়েছে এবং আমাদের ক্লাব রয়েছে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা জড়িত রয়েছি। যেমন হয়তো বা কখনো কখনো বন্যা হয়ে যায়, কখনো কখনো হয়তো বা সাইক্লোনে মানুষের ক্ষতি করে, তখন আমরা যতটুকু বা অন্য কাছ থেকে হয়তো অনুদান পাবো, তখন এই অনুদান নিয়ে হয়তো বা সেগুলো তো পূরণ করা যায় না, তখন আমরা যতটুকু সাধ্য আমরা কিছুটা আমরা
1: সেবা করার চেষ্টা সম্মিলিত ভাবে। এই যে অসমে এত বড় একটা বন্যা হলো, আপনারা মানে কি কি করলেন?
3: দেখুন, মনে করুন হয়তো বা

0: আমরা যতটুকু পারি আমরা যে অর্থ কিছুটা আমরা তুলেছি মানুষের কাছ থেকে, এবং
1: আচ্ছা
0: আমরা দিয়েছি যথাসাধ্য, সেটা মানে দেওয়া হয়েছে, মনে করুন 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যেরকম দিতে পারছে এরকম দিয়ে দিয়েছি। এবং যেমন বিশেষ করে প্রাণ মানে খাওয়ার যেমন খাদ্যগুলো আসলো, কাকে দেওয়া যায়, কি রকম দেওয়া যায়, সেটা নিয়ে একসাথে বসে আমরা সবাই মিলে সেটা বিলি করে দিয়েছি। এই
1: আচ্ছা
0: ধরেন আর কি, হয়তো বা কারো বাড়িতে জল ডুবে যাবে, কি হবে এখন, মানে জিনিসপত্র সরাতে হবে, তার দিকে গিয়েছি, কিছু জিনিসপত্র সরিয়েছি, যেখানে উঁচু জায়গাতে নিয়েছি, যতটুকু পেরেছি করেছি। আসলে সব
1: একেবারে
0: এইগুলো তো ঈশ্বরের উপর, ঠিক না? আমরা তো
1: একেবারে
0: আর
1: একেবারে
0: নিমিত্ত মাত্র মানুষ, আমরা তো আর কি করবো, সেটি তো ঠাকুরের উপর,
1: ঠিক ঠিক
0: তার
1: ঠিক
0: জন্য সেটি আর কি চলছে আর বর্তমানে করছি। আর ঈশ্বরকে বলছি যে এইভাবে যদি আমরা করতে পারি মানুষের সেবা, সেটি তো আমাদের কাছে বড়। আর আপনারা একটু
1: একেবারেই তাই,
0: বলবেন ঈশ্বরকে যাতে আমরা
1: একেবারেই
0: করতে
1: তাই।
0: পারি এরকম সেবাগুলো।
1: খুব
0: আপনাকে নমস্কার,
1: খুব খুব আপনিও,
0: ধন্যবাদ।
1: আপনি আমাদের অনেক অনেক শুভেচ্ছা নিন, আরও আপনার কাজ এগিয়ে
0: আপনার
1: যাক।
0: শুভেচ্ছা আমি সাদরে গ্রহণ করলাম, খুব ভালো
1: ঠিক
0: একটা অনুষ্ঠান আপনাদের।
1: ঠিক, খুব ভালো থাকবেন প্রেমজিৎ বাবু, নমস্কার। তো শ্রোতা বন্ধুরা, আমরা প্রেমজিৎ বাবুর থেকে শুনছিলাম যে অসমের বন্যায় তারা কিভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন। এই তো যুব শক্তি, এটাই তো যুবকদের সম্মিলিত ধর্ম, এই যে সেবা, আর্তের পাশে দাঁড়ানো, পীড়িতের পাশে দাঁড়ানো, এই তো যুব শক্তি। দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি বেলাগোয়া থেকে নবকুমার রায় বলছি।
1: নবকুমার রায় বেলাকোবা থেকে, বলুন।
2: হ্যাঁ, মানে আজ থেকে 30 বছর আগে আমি যখন যুবক ছিলাম,
1: হুম,
2: মানে তখন আমার বয়স 30-35 বছর,
1: এখন আপনার বয়স
2: তখন
1: কত?
2: আমার বয়স এখন ধরেন 61,
1: 61
2: সাইড
1: বছর,
2: 61।
1: ঠিক ঠিক।
2: হ্যাঁ,
1: হুম,
2: তো তখন আমার বন্ধুদের সাথে পাহাড়ে গিয়েছিলাম কাজ করতে,
1: আচ্ছা,
2: পাহাড়ে অর্থাৎ মিরিকে। কাজটা হচ্ছে কারেন্টের খুঁটি গাড়ার জন্য, কারেন্টের বাতি দেওয়ার জন্য তার টানা খুঁটি গাড়া
1: আচ্ছা, মানে এই
2: কারেন্ট
1: যে ইলেকট্রিক পোস্ট
2: পাহাড়ে,
1: যেগুলো হচ্ছে, সেই ইলেকট্রিক পোস্ট পোস্ট তৈরি, মানে পোস্ট গার্ড
2: ইলেকট্রিক
1: ইসে
2: পোস্ট,
1: করার কাজ।
2: ইলেকট্রিক।
1: হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ, তো পাহাড়ে গিয়েছিলাম মিরিকে। তো মিরিকে টাউনে ছিলাম, কিন্তু কাজ হয়তো গ্রামে, একদম ভিতরে অনেক উপরে। তো পাহাড়ে দেখলাম যে পাহাড়টা এত বড় পাহাড়, কিন্তু সব জায়গায় বাড়ি ঘর দেখা যাচ্ছে,
1: আচ্ছা,
2: এমন জায়গা। বাড়ি ঘর দেখা যাচ্ছে সুন্দর, রাত্রে তো সেই ভালো লাগে। ওখান থেকে আবার কার্শিয়াং এর বাতিগুলো এত সুন্দর লাগে, দারুণ ভালো লাগে। তো পাহাড়টা এখন পর্যন্ত আমি চিন্তা থেকেছিলাম, আমরা মোটামুটি মাস দিয়ে কাজ করছিলাম, কিন্তু ওই
1: আচ্ছা,
2: গ্রামে একদম, মানে গ্রামে একদম
1: মানে
2: পাহাড়ে
1: পাহাড়ের
2: আর
1: একদম
2: কি।
1: একদম ভেতরে, একটা সংলগ্ন পাহাড়ের ভেতরে একটা অজপাড়া গ্রাম আর কি।
2: হ্যাঁ, নিচে উপরে, নিচে উপরে, এইভাবে খুঁটি গাড়ির লাইন তখন টানতেছে ওই গ্রামে।
1: আচ্ছা,
2: আর রাত্রে, রাত সারাদিন কাজ করে রাত্রে এসে ওই মিরিকে একটা ঘর ভাড়া আছে কোম্পানির, শিলিগুড়ির মালিক, ওইখানে থাকতাম। তো
1: আচ্ছা,
2: সেই দৃশ্যগুলা আমার আজও মনে পড়ে, কিন্তু আমি এখন পর্যন্ত যাইতে পারি নাই। আর এখন যে পাহাড়ের অবস্থা কিরকম, সেই
1: আচ্ছা,
2: দৃশ্যগুলা, হ্যাঁ, আর বাড়ি ঘরগুলা যেগুলা ছিল, আমার তখন মনে হইলো যে ওখানে 80% ভালো, মানে 80% লোক ভালো সচ্ছল, গরিব লোক খুব কম আছে। আর কিছু গরিব লোক আছে চা বাগানে কাজ করে, ওখানে চা গাছগুলো ছোট ছোট ছিল,
1: আচ্ছা
2: সাইজে ছোট।
1: নববাবু, নববাবু
2: হ্যাঁ
1: একটা কথা জিজ্ঞাসা
2: হ্যাঁ
1: করি, আজ থেকে
2: হ্যাঁ
1: 30 বছর আগে আপনারা সকলে যুবক ছিলেন, আপনি একটা খুব
2: হ্যাঁ
1: সুন্দর, আপনার যুব অবস্থার একটা খুব সুন্দর একটা মানে ভ্রমণের অভিজ্ঞতা বা একটা জীবন ধারার সঙ্গে মিশে যাওয়ার অভিজ্ঞতা আপনি জানালেন। আপনারা কখনো কোনো সেবা কাজ বা ইত্যাদির সঙ্গে কখনো জড়িয়ে ছিলেন এই যুব
2: না, এই
1: অবস্থায়?
2: সমস্ত সেবা কাজের মধ্যে ছিলাম না,
1: আচ্ছা
2: কারণ আমরা অভাবী লোক ছিলাম, তো
1: আচ্ছা
2: আমার কাজের মাধ্যমেই ছিলাম আর কি।
1: আচ্ছা
2: তো ওই
1: আচ্ছা
2: পাহাড়ের স্মৃতিটা আমার এখনো মনে পড়ে, এখনো যেতে ইচ্ছা করে,
1: আচ্ছা,
2: কিন্তু যাইতে পারি না। এখন যে পাহাড়ের অবস্থা কেমন, এখন তো যত ভালো
1: সেই,
2: লাগছে এখন বোধ হয় আরো দ্বিগুণ হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: হ্যাঁ,
1: ঠিক ঠিক ঠিক ঠিক, পাহাড় তো ভালো সুন্দর আরো হয়েছে, পাহাড়
2: সুন্দর।
1: নতুন
2: হ্যাঁ,
1: নতুন করে
2: আর
1: বারবার
2: ওইটা
1: নিজেকে
2: লাইন ছিল,
1: পরিবর্তন করে।
2: হ্যাঁ ওইটা লাইন ছিল, লাইনটা ছিল দুধিয়া দিয়ে, দুধিয়া।
1: ঠিক
2: হ্যাঁ,
1: ঠিক
2: ওই লাইন দিয়ে পাহাড়ে উঠেছিলাম আর কি।
1: ঠিক আছে
2: দুধিয়া থেকে
1: নববাবু,
2: পাহাড় শুরু হলো,
1: ঠিক,
2: ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই দৃশ্যগুলো দেখার জন্য আমার এখনো মনটা কান্দে আর কি, যাওয়ার
1: নিশ্চয়
2: জন্য ইচ্ছা
1: নিশ্চয়
2: হয়। খুব
1: নিশ্চয়,
2: ভালো লাগছে
1: খুব
2: এই
1: ভালো
2: দৃশ্যগুলো আমার।
1: থাকবেন, খুব ভালো থাকবেন, আপনি
2: হ্যাঁ
1: আপনার যুব জীবনের একটা অসাধারণ স্মৃতি আমাদের জানালেন।

0: খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের অনেকটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা যদি এখনও কেউ আমাদের সঙ্গে কথা বলার জন্য ভেবে থাকেন, ফোন করুন 9434076705 এই নম্বরে। দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদাভাই, শুভ সন্ধ্যা।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদাভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু।
1: হ্যাঁ, আমার এখন 60 বছর বয়স, এই ভাদ্র মাসে আবার 61 করবো দাদাভাই। তো আমি 20 বছর আগের কথা বলি দাদাভাই, তখন বাবার হোটেলে খেয়েছি আর পরের পরের মোষ তাড়িয়েছি, মানে ঘরের খেয়েছি পরের মোষ তাড়িয়েছি, এবং খুব বদমাস ছিলাম দাদাভাই। এবং সেই বদমাশির একটা নিদর্শন আপনাকে একটু বলি।
0: হ্যাঁ,
1: লোকের যে যে আর কি বদমাশ লোক ছিল, হয়তো আম গাছে আম ধরেছে, আম দিত না, তাদেরটা রাত্রেবেলায় চুরি করে, আবার যারা যারা পেত না আম আর কি, তাদের ঘরের অভাব ছিল, তাদের ঘরে গিয়ে ঢেলে দিয়ে এসছি, মানে তারা জানতো না, তারা সকালে উঠে দেখছে এই আম কোথা থেকে এলো। হ্যাঁ, তো এইভাবে বদমাশিটা করেছি, মানে আপনার ক্ষতি করেছি, অন্য লোকের আবার উপকার করেছি দাদা ভাই। এবং দেখুন, তারপরে আবার এই যে রক্ত, কারো শরীর খারাপ হয়েছে, রক্তের দরকার, হ্যাঁ, রাত্রে 12টা 1টা আমাকে হয়তো তুলে নিয়ে চলে গেছে, হ্যাঁ, সে আমি রক্ত দিয়ে এসছি। তো এইভাবে আমরা কোনোদিন শিবিরে রক্ত দিইনি, যা দিয়েছি সব ডাইরেক্ট দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে উপকার করেছি দাদা ভাই। এবং আমাদের জিটি রোডের উপরে, হ্যাঁ, এই 19 এই চলে আপনার হাই রোডের উপরে আমাদের বাড়ি, তো
0: এবার
1: অনেক অ্যাক্সিডেন্ট হয় দাদা ভাই, হয়তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে বর্ধমান হসপিটালে ভর্তি করতে হবে, তখন কিছু দেখিনি, পয়সা পকেটে আছে না কি হয়েছে, হয়তো গাড়ি দাঁড় করিয়ে তাতে চাপিয়ে নিয়ে বর্ধমান হসপিটালে নিয়ে চলে গেছি, আবার আসার সময় কোনো পয়সাও নাই, আর গেঞ্জি একটা আর একটা প্যান্ট, পায়ে জুতোও নেই। তো সেইভাবে আবার কোনো কোনো, মানে সেইভাবে উপকার আমরা যেমনি করেছি, আমাদেরকেও কিন্তু সেইভাবে উপকার আমরা পেয়েছি দাদা ভাই।
0: একেবারে একেবারে
1: এইভাবে এইভাবে আমরা উপকার করে চলেছি। হ্যাঁ, আজও দেখুন আমার বয়স 60 হয়ে গেল, এখনো কিন্তু আমি লোকের কাছে আমার নাম বলা, সঙ্গে ঝোলা নিয়ে লোকের বাড়ি বাড়ি চলে যাই, যে তাদের কি অসুবিধা কি সুবিধা আমি কিন্তু সেটা করতে, আপনার দিদিভাই আমাকে অনেক সময় বলে, তুমি মানে যারা চালাক লোক তারা কথা কম বলে, তুমি বোকা লোক ওই জন্য বেশি চালাক, বেশি কথা বলো। আমি বললাম ঠিক আছে, আমি বোকাই, হ্যাঁ, আমার এটা ধর্ম, আমি না করতে পারলে আমার মনে হয় যে আমি কি করতে পারলাম না। এবং আপনার উপকারে যদি কোনোদিন দরকার হয় আপনি আমাকে ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে যত দূরই হোক দাদা ভাই, হ্যাঁ, চলে যাব। এই আমার একজন বন্ধু আছে বিশ্বজিৎ, রোজ অন্ধ চোখে দেখতে পায় না, তার যা যা দরকার দাদা ভাই আমি কিন্তু তাকে গিয়ে ওই উপকারটা করি। হ্যাঁ, এই কিছুদিন আগে আমার রেডিও বন্ধু কিশোর দাস, তারও মানে অপারেশন হলো, হার্ট ব্লক হয়ে গেছিল, তার পাশেও গিয়ে আমি দাঁড়িয়ে, যতক্ষণ না তার অপারেশন হয়েছে আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। এইটুকু উপকার করি, যে উপরওয়ালার কাছে তো আমার কোনো কিছু একটা মানে ইয়ে থাকবে দাদা ভাই, আপনাদেরও আশীর্বাদ আছে দাদা ভাই,
0: নইলে আশীর্বাদ আশীর্বাদ করার অধিকার একমাত্র ঈশ্বরের থাকে। আমাদের শুভেচ্ছা, আমাদের শুভেচ্ছা থাকবে, আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকবে, কিন্তু আশীর্বাদ করবেন একমাত্র ঈশ্বর।
1: একটা কথা বলি দাদা ভাই, ঈশ্বর রূপী আপনারাও ভগবান, মানে আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের হয়তো কখন কাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ, আমাকে সাহায্য করার জন্য, তো সেইটাই হচ্ছে আপনারাও ঈশ্বর রূপী ভগবান।
0: দেখুন, হ্যাঁ, সেদিক থেকে ঈশ্বর আমরা মানে প্রত্যেকের মাঝেই তিনি রয়েছেন, সে একটা বিশাল বিষয়, এবং সেটা একটা একদম সব কথার এক কথা। কিন্তু কিন্তু আশীর্বাদ করবেন কিন্তু একদম পরম করুণাময় ঈশ্বর। আচ্ছা,
1: তারপরে বাবা মায়ের
0: আশীর্বাদ অবশ্যই অবশ্যই অবশ্যই।
1: আমার মা 87 বছর বয়স, মাকে নিয়ে সঙ্গে করে চলছি দাদা ভাই, বাবা মারা গেছেন।

0: মাকে এখনো পর্যন্ত জন্মদিনে আমার পায়েসটা মুখের সামনে ধরে মা বলে যে বাবা আজকে তোর জন্মদিন। এটা পাবো কোথায়?
1: এই তো এই তো এই তো এটা এটা আর কোথায় পাবেন?
0: এটাই আমার বিরাট আশীর্বাদ দাদা ভাই
1: একেবারে।
0: আপনাকে হ্যাঁ এইটুকু বললাম, ভালো,
1: খুব ভালো থাকবেন প্রবীর বাবু, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: হ্যাঁ দাদা নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একেবারেই শেষের দিকে, কে রয়েছেন দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? শুভ্রাদি বলুন। শুভ্রাদি সময় কিন্তু খুব কম আমাদের, বিষয়
2: যখন ছিলাম
1: হ্যাঁ
2: তখন ক্লাস 8 থেকে আমি টিউশনই করতাম।
1: বাহ,
2: টিউশনই করে নিজের পড়াশোনার খরচ জোগাতাম।
1: হুম,
2: তারপরে এরকম পড়াশোনা করতে 11-12 বিয়ে থেকে গেলাম, কেন বাবা মারা গেলেন, তারপরে বিয়ে হয়ে গেল আমার। কিন্তু আমার কাছে যে সব ছেলে মেয়ে পড়াশোনার জন্য আসতো তাদেরকে আমি সাহায্য করতাম। এই কলেজ থেকে আসছে, ভর্তি হতে পারছে না, তাকে ভর্তি হওয়ার টাকা দিছি। আবার আমার ছেলেকে আসিয়ান কলেজে পড়তো, সেখান থেকে একটা ছেলে মালদায় থাকে, সে এখানে আসছে আমাদের কাছে যে ওর পরীক্ষার ফিটা দেওয়ার জন্য, সেটাও দিছি। এইভাবে যেই আমার কাছে আসতো তাকেই আমি সাহায্য করতাম।
1: ঠিক ঠিক ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো। আপনি এটা, আপনিও অসাধারণ স্মৃতি জানালেন। ঠিক আছে শুভ্রাদি, আজ তো সময় খুব কম, আবার অন্যদিন কথা বলবো। খুব ভালো থাকবেন শুভ্রাদি, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, সময় কিন্তু সত্যি সত্যি খুবই কম। যদি এখনও কোনো যুব বন্ধু বা আমাদের আকাশবাণী শিলিগুড়ির কোনো শ্রোতা বন্ধু আমাদের ফোন করতে চান, অবশ্যই ফোন করুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: অমিতাভবাবু বলুন, খুব অল্প কথায় অমিতাভবাবু, সময় একদম নেই, একদম।
3: হ্যাঁ একটু বিষয়টা বলে দিন, একটু বিষয়টা বলুন।
1: আপনার যুব জীবনের স্মৃতি, হ্যাঁ 20 সেকেন্ডে বলুন, খুব তাড়াতাড়ি, একদম সময় নেই।
3: আমার যুব জীবনের স্মৃতি বলতে ধরুন আমি ওই যে ফুটবল খেলতাম, তারপরে ধরুন ওই মাঠে ঘাটে দৌড়ে বেড়াতাম, চাষ করতাম, এগুলো হচ্ছে আমার যৌবন জীবনের স্মৃতি। আর তারপরে যেটা হচ্ছে সেটা সেই স্মৃতি এখনো বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি আর আপনার সঙ্গে শেয়ার করলাম, এটুকুই।
1: ঠিক ঠিক ঠিক, খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, আজ সময় দিতে পারলাম না, একেবারেই শেষ আমাদের সময়। নমস্কার নমস্কার নেবেন, নমস্কার নেবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে মনের জানালা সেই অনুষ্ঠানের বিষয় ছিল আমাদের যুব জীবনের স্মৃতি। এই অনুষ্ঠানে আমরা বহু বয়সী মানুষের সঙ্গে কথা বললাম, তাদের মধ্যে কেউ কেউ প্রৌঢ়, কেউ কেউ প্রবীণ নাগরিক, আবার কেউ কেউ হয়তো এখনও 30 বা 40-এর ঘরে, এবং তাদের কাছ থেকে বহু বিষয় কিন্তু জানতে পারলাম। আজকের আন্তর্জাতিক যুব দিবসে একটা কথা কিন্তু বারবার মনে পড়ছে, সেই কথাটি দিয়েই শেষ করব, সময় একেবারেই কম, যে আমরা কাল কি খেয়েছি, আমরা যেখানে খুব প্রাচুর্য চাই, বৈভব চাই, ভোগ চাই, আমরা কাল কি খেয়েছি ভেবে দেখুন তো একবার, আমরা কিন্তু ভুলে গেছি। আজ থেকে 2-5 দিন আগে কি খেয়েছি ভুলে গেছি, কিন্তু যুব বয়সে আমরা যেই মহান কাজটা করেছিলাম, কারো সেবা করেছিলাম, কোনো আর্তের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের কিন্তু আজও মনে আছে। মানুষ কিন্তু মানুষের পাশে থাকতেই সবসময় ভালোবাসে, এটাই যুবকদের ধর্ম। আন্তর্জাতিক যুব দিবসে এই হোক আমাদের প্রার্থনা। আকাশবাণী শিলিগুড়ি মনের জানালা আজ এই পর্যন্তই, কিছুক্ষণের মধ্যেই সংবাদ।

6:35 ভাওয়াইয়া শিল্পী ঝিনুক খান তালুকদার, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বরী দত্ত, প্রত্যুষা 7:00, 7:45 নজরুলগীতি শিল্পী বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী, শ্রেয়া ঘোষালের কণ্ঠে আধুনিক গান 9:00, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন দ্বৈতকণ্ঠে খেয়াল শিল্পী পণ্ডিত রাজন মিশ্র এবং সাজন মিশ্র, 10:00 আমার গ্রাম আমার দেশের কথা, 10:20 দ্বিজেন্দ্র গীতি শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT 10:30 কিছু কথা কিছু গান 11:00, 11:30 শুনতে পাবেন বিদ্যার্থীদের জন্য, 12:00 কথায় সুরে 1:00 মহিলা মজলিস, 1:45 ভাওয়াইয়া, 3:00 গান পরম্পরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 3:30 যুব অনুষ্ঠান, 4:00 সন্দেশ টু সোলজার্স, 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 6:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান কিষাণ বাণী, 6:40 ভাওয়াইয়া, 8:00 শুনতে পাবেন লাইভ ফোন ইন ছায়াছবির গান, সংসদ সমীক্ষা 8:15, 9:15 গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে শুনতে পাবেন সংসদে প্রশ্নোত্তর পর্বের রেকর্ডিং, শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, ঘড়িতে সময় 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল, শুভরাত্রি, জয় হিন্দ।